শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আর সামান্য সময় বাকি। সকাল ছটা পর্যন্ত রয়েছি সৌম্যকান্তি 107 FM রেনবোয়। তাও অনুষ্ঠান শেষের কিছুটা আগেই বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো এরকম প্রতিশ্রুতি নিয়েই আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। পরপর শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান, জয়তী চক্রবর্তীর পরে রাজেশ্বরী দত্ত, এবং এক্ষুনি যে গানটি শুনছিলেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। আজকের অনুষ্ঠানের শেষ গান শিল্পী পূর্বাদামের কণ্ঠে শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 FM রেনবো।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: সাত এফএম রেইনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 2রা সেপ্টেম্বর, বুধবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 এবং বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 48 সেকেন্ড।

আগামী 12 ঘণ্টায় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা, বাংলাদেশ সমুদ্র উপকূলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, কখনো কখনো 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় সমুদ্র উত্তাল থাকবে। আগামী 12 ঘণ্টায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহেন তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই, এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড় বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোন বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালন ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না, কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোন বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিদের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যেক অস্থি প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?

প্রথম আলোতে আজ শুনলেন বাঁশি পরিবেশন করলেন গোপাল রায়, রাগ ভৈরব এবং পরে লাচারি টোডি। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসী অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আতঙ্কর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050 পৌঁছেছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য শ্রেয়স আইয়ারের নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও সদস্য দেশগুলির প্রতি সন্ত্রাসবাদে অর্থের যোগান, জঙ্গি নিয়োগ ও সন্ত্রাসে মদত এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিশকেকে গতকাল অনুষ্ঠিত এসসিও রাষ্ট্রপ্রধানদের পরিষদের 26তম বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বৈত মানদণ্ড থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, সমস্ত বিরোধ আলোচনা ও কূটনীতির মাধ্যমে মেটানো উচিত। প্রধানমন্ত্রী বলেন, বাজারের মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য সহজতর করা এবং উন্নয়নের নতুন সুযোগ তৈরি করার সমস্ত উদ্যোগকে ভারত সমর্থন করে, তবে এই ধরনের

ইউনিয়নের উদ্যোগে সমস্ত দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংস্থা সভ্যতা সংলাপ মঞ্চ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। তিনি জানান, এই মঞ্চের প্রথম অধিবেশন এবছর ভারতে অনুষ্ঠিত হতে চলায় তিনি আনন্দিত। ভারত এসসিও শীর্ষ সম্মেলনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফলের কথা তুলে ধরেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, বিশকেক ঘোষণার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে ভারতের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মধ্য এশিয়া এবং বৃহত্তর ইউরেশিয়া অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্ক ও যোগাযোগ আরও শক্তিশালী হবে। এসসিও সদস্য দেশগুলি নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় একটি বিশ্বজনীন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য বিধি অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করবে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে চারটি ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামোর প্রকল্পগুলির সঠিক সময়ে বাস্তবায়ন, জলসঞ্চয়, জনভাগিদারী, ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জলজীবন মিশন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050-এ পৌঁছেছে। নেপাল প্রশাসন জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 4000 জন। তাদের মধ্যে রয়েছেন 583 জন বিদেশী এবং 83 জন নিরাপত্তা কর্মী। এদিকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহা এই বিধ্বংসী হরপাবানের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি লিখেছেন, এই প্রাকৃতিক দুর্যোগ যে জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হিমালয় পর্বত অঞ্চলে তাপমাত্রা প্রায় 1.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর আজ আরও 5 ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট 163 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হল। চীন থেকে এ পর্যন্ত 151 জন ভারতীয় নাগরিক বেরিয়ে এসেছেন। দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মরশুমে পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্দা এক্সপ্রেস এবং সড়কপথের মাধ্যমে সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3000-এর বেশি পেঁয়াজ চাষীকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ বাজারে ছাড়ার ফলে দাম ইতোমধ্যেই কমতে শুরু করেছে। আগামী দিনেও এই দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুত ভান্ডার থেকে বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার ফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4000 কুইন্টাল থেকে কমিয়ে 2000 কুইন্টাল নির্ধারণ করেছে। চলতি মাসের 15 তারিখ থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে বিশেষ চাহিদার কথা মাথায় রেখে কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুর সফরে যাবেন। রায়পুর এইমসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এক বৈঠকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অগ্রগতি পর্যালোচনা করেন। এই বৈঠকে বিশেষভাবে চিহ্নিত 100টি জেলায় প্রকল্পটির বাস্তবায়ন ত্বরান্বিত করা, বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করা এবং কৃষকদের জন্য পরিষেবার মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে 6টি প্রধান বিষয়, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, শস্য বৈচিত্র্য ও সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রসার, ফসল তোলার পরবর্তী পর্যায়ে সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি, সেচ পরিকাঠামোর উন্নয়ন, স্বল্প ও দীর্ঘমেয়াদী কৃষি ঋণের সুবিধা নিশ্চিত করা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষেবা প্রদানের পদ্ধতির উন্নতির দিকে কার্যকরী ভূমিকা নেওয়া হবে বলে বৈঠকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত 20 থেকে 25 জুলাই পর্যন্ত দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলাগুলি যে কোনো রকম তদন্ত বা বিচার প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে। কেন্দ্র, দিল্লি পুলিশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং আসামের পক্ষ থেকে দায়ের হওয়া যাবতীয় এফআইআরও খারিজ করে দেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে

0: ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হয়। এই হামলায় একাধিক আবাসন এবং সাধারণ পরিকাঠামো নষ্ট হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার জেরে ওডেসা শহর ও সংলগ্ন অঞ্চলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। এক ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, কিভ, ওডেসা, খেরসন, দোনেস্ক, হারকিভ, সুনি, জাপোরজিয়ার মতো শহরে রাশিয়ার হামলায় বহু মানুষ আহত হয়েছেন। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি জুন মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি শর্ত মেনে চলে, তবে ইরানও তা নিয়ে আলোচনায় প্রস্তুত বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন। কিরগিজস্থানে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পেজেস্কিয়ান একথা বলেন। এদিকে হরমুজ প্রণালীর কাছে দুটি ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। ব্রিটেনের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট টি ওয়েভার আজ তিন দিনের ভারত সফরে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী ডি ওয়েভার বক্তব্য রাখবেন। এরপর তিনি মুম্বাই সফরে যাবেন এবং সেখানে হীরা, বন্দর ও লজিস্টিক বিষয়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও জোরদার করবে। এর ফলে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রযুক্তি, নবীকরণযোগ্য শক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সংরক্ষণ এবং পারমাণবিক সুরক্ষা দপ্তরের মন্ত্রী কার্স্টেন স্নাইডারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, পরিবেশবান্ধব প্রযুক্তি, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে দেশের ডেটার সেন্টার ইকোসিস্টেম সম্প্রসারণের লক্ষ্যে ইজ অব ডুইং বিজনেস বিষয়েও একটি বৈঠক করেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। এদের মধ্যে নীতিশ, ওয়াশিংটন, বুমরা ও হর্ষিত সিরিজের আগে বিসিসিআই মেডিকেল টিম দ্বারা ফিট ঘোষিত হলেই দলের সঙ্গে যোগ দেবেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আঁতুড়ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালি বিধ্বংসী হর্পা বাণী, মৃতের সংখ্যা বেড়ে ১০৫০ পৌঁছেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সকাল ৭:২৫।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন রজনীকান্ত সেনের জীবন কথা।
2: ঈশ্বর যাকে রিক্ত করেন তাকেই হয়তো গভীরভাবে পূর্ণ করেন, এমনই এক দৃষ্টান্ত রজনীকান্ত সেন। তার জীবন কথা

0: ইতিহাসের এক বিরাট ট্র্যাজেডি। 1865-এর 26শে জুলাই পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে জন্ম বাবা গুরুপ্রসাদ সেন, মা মনোমোহিনী দেবী। আশৈশব রজনীকান্ত ছিলেন সঙ্গীতপ্রিয়। সংস্কৃত আর ইংরাজিতে তাঁর ব্যুৎপত্তি ছিল ছোট থেকেই, আর ছিল অসম্ভব রসবোধ। সাহিত্য ছিল রক্তমজ্জায়। বাবা গুরুপ্রসাদ দুটি ভক্তি পদাবলী রচনা করে যান, যা কাব্যগুণে ছিল অতি সমৃদ্ধ। 1889 সালে সিটি কলেজ থেকে স্নাতক হন রজনীকান্ত। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকালতি পড়তে শুরু করেন সাংসারিক কারণেই। স্কুল জীবন থেকেই রজনীকান্ত কবিতা লিখতেন, প্রকাশ করতে চাইতেন না। তার প্রথম কবিতা আশা আশালতা পত্রিকায় প্রকাশিত হয়। অল্পবিস্তর খ্যাতিও পেতে শুরু করেন। আজীবন বন্ধুর চেয়েও বড় ছিলেন অক্ষয়কুমার মৈত্রেয়। কোনো এক রোববার রাজশাহীর লাইব্রেরিতে সভা হবার কথা, বেলা প্রায় তিনটে, অক্ষয়ের বাড়িতে হাজির রজনীকান্ত। অক্ষয় বললেন, রজনী ভায়া খালি হাতে সভায় যাবে? রজনী কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ একটা কাগজ চেয়ে নিয়ে মুহূর্তের মধ্যে লিখে ফেললেন, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। সুকণ্ঠ রজনীকান্ত পলকের মধ্যে সুর বসালেন, গাইলেন, তৈরি হল নতুন ইতিহাস। বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন, বাঙালির তখনও পর কইনু আপন, আপন কইনু পর অবস্থা। সুদূর রাজশাহীতে বসে রজনী গান লিখলেন, দেশে বিদেশে লোকপ্রিয় হল। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। 1920 সালে 41 বছর বয়সে মূত্রকৃচ্ছ ধরা পড়ল। হাওয়া বদলেও লাভ হল না। ভগ্ন স্বাস্থ্য, মুমূর্ষু কবিকে ভর্তি করা হল কলকাতার মেডিকেল কলেজে। অসহ্য যন্ত্রণার মধ্যে একসময়ের উচ্ছৃঙ্খল জীবনযাপনের অনুতাপ, অনুশোচনা আর ঈশ্বরের পাদপদ্মে মোহমুক্ত আত্মসমর্পণ, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তাতেই তার প্রশান্তি। কত লোক হাসপাতালে আসতেন ক্যান্সার আক্রান্ত কবিকে দেখতে, অসম্ভব কষ্ট, তবু অন্যের কষ্টের ভাগিদার হচ্ছেন, অকাল প্রয়াত সন্তানদের জন্য বিলাপ করছেন, অবিরাম লিখছেন, হাসির গল্প শুনিয়ে অন্যকে হাসাচ্ছেন, প্রিয় শিষ্য দেবেন্দ্রকে দিয়ে স্বরচিত গান শুনছেন, শোনাচ্ছেন। হাসপাতাল হয়ে উঠছে নন্দনকানন। রবীন্দ্রনাথ রোগশয্যায় কান্তকবিকে দেখে লিখেছিলেন, সচিত্র বাঁশির ভিতর হইতে পরিপূর্ণ সঙ্গীতের আবির্ভাব যে রূপ, আপনার রোগক্ষত বেদনাপূর্ণ শরীরের অন্তরাল হইতে অপরাজিত আনন্দের প্রকাশও সেই রূপ আশ্চর্য। কান্তকবির পদাবলী শুধুই সঙ্গীত, তার হাসির গানে করুণ রসের নিজস্বতা, আর তার করুণ জীবনের শেষ দুটি মাসে দেহ ও আত্মার চরম প্রতিদ্বন্দ্বিতা। আত্মজয়ী রজনীকান্তের তখনও সহজ অভিব্যক্তি, কেন বঞ্চিত হব চরণে, সেই অভীষ্টকে পেতেই হবে, জীবনে না হয় মরণে। এই যুগোত্তীর্ণ অবিস্মরণীয় গীতি কবি অবশেষে পরম পিপাসার্ত অবস্থায় লোকান্তরিত হলেন, মাত্র 45 বছর বয়সে। তখন কলকাতার বিশাল রাজপথে অনুরণিত হচ্ছে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রজনীকান্ত সেনের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
2: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি পালন। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী উৎপাদন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ডক্টর নীরৎপল ঘোষ।
2: গ্রামেগঞ্জে বহুদিন থেকেই মুক্তাঙ্গন পদ্ধতিতে অর্থাৎ ছেড়ে মুরগি পালন প্রথা প্রচলিত আছে। এই ধরনের দেশি মুরগি দেরিতে ডিম পাড়া শুরু করে, একটানা কয়েকটা ডিম পাড়ার পর বেশ কিছুদিন গ্যাপ দিয়ে আবার ডিম পাড়ে। এই পদ্ধতিতে একটা দেশি মুরগি থেকে বছরে 60 থেকে 70টির বেশি ডিম পাওয়া খুব মুশকিল। আপাতদৃষ্টিতে এই পদ্ধতিতে 5-10টি মুরগি পুষলে কোনো খরচ নেই বললেই মনে হয় এবং লাভ হিসাবে অল্প একটা ডিম পাওয়া যায়। বিশেষ কিছু পন্থা যদি আমরা অবলম্বন করি তাহলে এই পদ্ধতিতে পালিত মুরগি থেকে আমরা বেশি ডিম পাব এবং এদের যে মৃত্যু হার সেটাও আমরা কমাতে পারব। প্রথমে বলি, দেশি মুরগি যে চোরে যে পরিমাণ খাবার খায় সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। যদি 100 গ্রাম খাবার দরকার হয়

0: তারা হয়তো 70-80 গ্রাম খাবার তারা হয়তো জোগাড় করতে পারছে। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা মুরগির জন্য হিসেব করে অল্প পরিমাণ দানা খাদ্য এদের খাওয়াতে হবে। এই দানা খাদ্য নিজেই তৈরি করে নেওয়া যায়। চালের কুঁড়ো, খুদ ভাঙা বা গম ভাঙা, বিভিন্ন রকমের খোল, যেমন সর্ষের খোল, তিল খোল, তিসি খোল, এগুলো 30 ভাগ 30 ভাগ 30 ভাগ এভাবে মিশিয়ে এবং সঙ্গে একটু খনিজ পদার্থ, ভিটামিনের মিশ্রণ যেটা বাজারে কিনতে পাওয়া যায়, 2 ভাগ হিসেবে দিয়ে আমরা এই খাবারটা তৈরি করতে পারি। এবং প্রত্যেকটা মুরগি পিছু হিসেব করে যদি প্রত্যেক দিন আমরা 50 গ্রাম খাবার দিই, অর্থাৎ 10টা মুরগি থাকলে 500 গ্রাম খাবার, সকালে 250 গ্রাম আর বিকালে 250 গ্রাম, এভাবে যদি দিই তাহলে মুরগির স্বাস্থ্য ভালো হবে, বৃদ্ধি ভালো হবে এবং এদের ডিম পাড়ার হারও বাড়বে। এরপর হচ্ছে আমরা দেখেছি যে এই ছেড়ে মুরগি পালন যারা করছেন এই মুরগিগুলো কিন্তু নর্দমা থেকে জল খাচ্ছে, ফলে বিভিন্ন রকমের রোগ জীবাণু শরীরে ঢুকছে। সেই জন্য মুরগির ঘরের কাছে যদি খাবার পাত্রের সাথে জলের পাত্র রাখা হয় তাহলে মুরগি ঘর থেকে বেরিয়ে এই জল খাবে। এতে দুটো উপকার, একটা হচ্ছে যে মুরগি ঘর থেকে বেরিয়ে এই ভালো জল খেয়ে তারপর বাইরে চড়তে যাবে, এরা আর নর্দমার জল খাবে না। শুধুমাত্র এই পদ্ধতিটা অবলম্বন করলেই এদের রোগ জীবাণু অনেক কমে যাবে। এরপর হচ্ছে যে মুক্তাঙ্গন পদ্ধতিতে যে মুরগি পালন তার যে রাত্রিবাস সেটা হচ্ছে একটা বদ্ধ ঘর, সেখানে কোনো জানালা নেই, একটা কাঠের পাটাতন দিয়ে দরজা বন্ধ। এতে বিভিন্ন রকমের অসুবিধা আছে, ঘর স্যাঁতস্যাঁতে থাকে, বিভিন্ন রকমের উকুন বা অন্যান্য জীবাণু ঘটিত রোগ হতে দেখা যায়। ঘরে একটা জানালা করতে হবে এবং মেঝে সবসময় শুকনো রাখতে হবে। যদি আমি বাঁশ বা কাঠের পাটাতন দিয়ে মেঝেটা করি তাহলে ভালো হয়। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে মুরগির ডিম পাড়ার জন্য ঘরে 16 থেকে 17 ঘন্টা আলো দরকার, তার মধ্যে 12 ঘন্টা হচ্ছে দিনের আলো, আরও যে 3-4 ঘন্টা আলো দরকার, 4 থেকে 5 ঘন্টা আলো দরকার, সেটা কিন্তু এই দেশি মুরগি পাচ্ছে না। ফলে জানালাটা এমন দিকে ফোটাতে হবে যাতে খামারির বাড়ির যে আলোটা সেটা মুরগির ঘরে গিয়ে পৌঁছয়, তাহলে শুধুমাত্র এটা করলেই মুরগির ডিম পাড়া বেড়ে যাবে। এছাড়া মুরগিকে প্রত্যেক মাসে একবার করে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। ছেড়ে মুরগি পালনের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটা মুরগিরই কিছু না কিছু কৃমির সংক্রমণ হতে থাকে, তো এটা স্থানীয় প্রাণীস্বাস্থ্য কেন্দ্রে গেলে এই কৃমিনাশক ওষুধ বিনা পয়সাতেও পাওয়া যেতে পারে বা তারা লিখে দিলে বাজার থেকে কিনে এটা খাওয়াতে হবে। আমরা দেখেছি যে মুরগির কিছু ভয়াবহ রোগ হয়, রানীক্ষেত রোগ, মারেক্স রোগ, পক্স রোগ, এইরকম রোগের টিকা পাওয়া যায়। এই টিকা অনেক সময় বিনা পয়সায় প্রাণীস্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হয়, এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর একটা কথা বলবো যে এই দেশি মুরগির জিনগত গুণই হচ্ছে যে এরা কম ডিম দেবে এবং বৃদ্ধি কম, ফলে আজকাল নতুন ভ্যারাইটির মুরগি আমাদের দেশে পাওয়া যাচ্ছে, আমাদের দেশের বিজ্ঞানীরা এটা বার করেছেন। এই ডিমের জন্য হচ্ছে গ্রামপ্রিয়া এবং ডিম ও মাংসের উভয়ের জন্য হচ্ছে বনরাজা, এরকম আরো অনেক সিনথেটিক ভ্যারাইটি আছে, এই দুটো ভ্যারাইটি খুব নাম করেছে। দেশি মুরগির জায়গায় যদি আমরা এই ভ্যারাইটির মুরগি ছেড়ে পালন করি তাহলে কিন্তু ডিম উৎপাদনের যে হার সেটা প্রায় ডবল হয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি পালন, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী উৎপাদন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ডক্টর নীলোৎপল ঘোষ।
2: কৃষক বন্ধুদের জন্য আজ এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আজকের আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরে সকাল 7:05 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন।

মানে শুনবেন লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের স্থান আজমের, রাজস্থান। উপস্থাপনায় থাকব আমি, পৌলমী ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা নিয়ে আপনার সঙ্গী হব আমি, পৌলমী ভট্টাচার্য। 8:30 বুধ সকালে বিষয় বেড়ানোর প্রস্তুতি। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন শরদ, শিল্পী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। রাগ বৈরাগী শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অরুণাভ মুখোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দীপ সাহা। 10:30 রামধনু, রামধনুতে আজকে প্রথমে শুনবেন ভজন, শিল্পী উৎস ঘোষ, এরপরে নজরুলগীতি, শিল্পী দীপ্তম সিনহা বিশ্বাস। সকাল 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে শুনবেন একটি সাক্ষাৎকার, আলোচনায় মনোজ মিত্র এবং যোগেশ দত্ত। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য। 12:30 নজরুলগীতি। 1:00 নাটক থিওরি অব রিলেটিভিটি, রচনা বনফুল, বেতার নাট্যরূপ অর্ণব দাস, প্রযোজনা সৌমেন বসু। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রীর প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 2:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর ঘরকন্যা, বিষয় বিশ্ব নারকেল দিবস। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন আত্রেয়ী সমাজপতি, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, বিষয় পোস্টাল মিউজিয়াম, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন কথা। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, শুনবেন পশ্চিমবঙ্গে নারকেল চাষ ও তার ব্যবসায়িক দিক, বলবেন ডক্টর অমিয় দেবনাথ, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় স্কুলের টিফিনে পুষ্টি, এ বিষয়ে বলবেন শাশ্বতী পাল সাহা। 7:00 বেতার নাটক থিওরি অফ রিলেটিভিটি, রচনা বনফুল, বেতার নাট্যরূপ অর্ণব দাস, প্রযোজনা সৌমেন বসু। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় গোপীনাথ পাল। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, বিষয় আঞ্চলিক ছবিতে বাস্তবতা, সায়ন্তন দত্তের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কৌশিক কানাড়া রাগে শরদ পরিবেশন করবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় গোপীনাথ পাল। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। প্রথম গানটির শিল্পী রুনা লায়লা।

স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এই লোকগীতিটি শুনলেন। এই গানটির সঙ্গেই শেষ হল আজকের লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় থাকব আমি পৌলমী ভট্টাচার্য।

আজমের আসবার প্রচুর ট্রেন আছে, মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন বন্দে ভারত কিন্তু এই ট্রেনটি জয়পুর থেকে বিকেল 3:45 ছাড়ে এবং আজমের পৌঁছে যায় বিকেল 5:20 নাগাদ। আজমের থেকে খুব কাছেই অর্থাৎ প্রায় 11 কিলোমিটারের মধ্যেই পুষ্কর, ফলে আজমের থেকে প্রতি ঘন্টায় পুষ্কর যাওয়ার জন্য কিন্তু বাস ছাড়ে, চাইলে গাড়িতেও যেতে পারেন। প্রথমেই জানিয়ে দিলাম যে আজমেরে পৌঁছবেন কেমন করে। এবারে বলি আজমের শহরের কথা। এই শহর তো বৈচিত্র্যে ভরা বটেই, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যে জিনিসগুলি রয়েছে তা হলো দরগা, মন্দির, মসজিদ, ইতিহাস এবং ঐতিহ্যের এক আশ্চর্য মেলবন্ধন। একটু ইতিহাসের কথা যদি মনে করি, রাজা অজয় পাল চৌহানের পত্তন করা এই ঐতিহাসিক শহর 7ম থেকে 11ম শতাব্দী পর্যন্ত চৌহান রাজবংশের অধীনে ছিল। তারপরে এই শহরের দখল নিয়ে নিল মুসলিম শাসকরা। সম্রাট আকবর যখন রাজপুতানা আক্রমণ করেছিলেন তখন আজমেরকে সমর কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করেছিলেন। 1818 সালে আজমের কিন্তু ইংরেজদের দখলে চলে গেল। এই আজমেরে যদি আপনি আসেন তাহলে প্রথমেই যে জিনিসটি দেখে নেবেন সেটি হলো কৃত্রিম লেক আনা সাগর। এটি দেখতে একেবারেই ভুলবেন না। এটি 13 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। পৃথ্বীরাজ চৌহানের পিতামহ আনাজি চৌহান এই লেকটি তৈরি করেন। তার নামানুসারেই এই লেকের নামকরণ আছে এবং কথিত আছে লেকটির খননে স্থানীয় মানুষেরা স্বেচ্ছাশ্রম দিয়েছিলেন। লেকটি বেড় প্রশস্ত এবং খুব সকালে এখানে স্থানীয় মানুষেরা আসেন, প্রচুর মানুষের সমাগম ঘটে। এই লেকটিকে প্রথমেই দেখে নিন। তারপর আজমের শহরের অন্যতম যে মূল আকর্ষণ সেটি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা। 3rd শতাব্দীতে ইসলাম ধর্ম প্রচারে ভারতে আসেন সুফি সাধক মঈনুদ্দিন চিস্তি। মানুষ তাঁর কথা এবং দর্শনের প্রতি আকৃষ্ট হয় এবং 1236 খ্রিস্টাব্দ নাগাদ তাঁর মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হলে জায়গাটিকে পবিত্র স্থান হিসেবে সকলে মান্যতা দেন এবং সকলে বিশ্বাস করেন যে সব ধর্মের মানুষ এই দরগায় যদি আসেন তাহলে সকলের মনের আশা পূর্ণ হয়। এই লোকবিশ্বাস এখানে প্রচলিত যে এখানে এসে প্রার্থনা করে কেউ কখনো ফিরে যায় না, অর্থাৎ সেই প্রার্থনা পূর্ণ করেন পরমপিতা। দরগায় পৌঁছে গাড়ি কিন্তু একটু খানিকটা দূরে রাখতে হবে, কারণ অপ্রশস্ত রাস্তা, গলির মধ্যে পথ কিন্তু বেশ সরু এবং বেশ ভিড় হয়, ফলে এই জায়গাটা সম্বন্ধে একটু সচেতন থাকতে হবে। সাদা মার্বেল পাথরে তৈরি মূল দরগাটি মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। এটি দেখতে মানে ভিড়ের মধ্যে সব কিছু বিষয়ে সচেতন থাকতে থাকতে এই স্থাপত্য সৌন্দর্য দেখতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভেতরে রয়েছে নামাজ পড়বার প্রশস্ত জায়গা, অসংখ্য ধনুকাকৃতি খিলান এবং জাফরির সূক্ষ্ম কাজ, সোনা এবং রূপোর কারুকাজ করা স্মৃতিস্তম্ভ। দরগা থেকে বেরিয়ে যদি একটু এগোন তাহলে 2.5 দিনকা ঝোপড়া। কথিত আছে অতীতে এই জায়গায় সংস্কৃত কলেজ এবং আরেকটি মন্দিরও ছিল। এবার তারাগড় ফোর্ট এবং মিউজিয়াম দেখে নেবেন। এই চৌহান বংশের শাসকরা 4th শতাব্দীতে এই দুর্গ নির্মাণ করেছিলেন। পাহাড়ের ওপর 800 ফুট উঁচু একটা স্থানে এই দুর্গটি অবস্থান করছে। এখানকার যে স্থাপত্য কারিগরি তা আজ দেখলে কিন্তু রোমাঞ্চ লাগে। এই ফোর্ট এবং মিউজিয়াম দুটোই এখন সেনাবাহিনীর অধীন। আজমেরের খ্যাতি কিন্তু আছে খাবার দাবারের জন্য, কাজেই শুধু প্রাকৃতিক শোভা, ইতিহাস, ঐতিহ্যের দিকে যেমন মন দেবেন তেমনই খাবার দাবারের দিকেও কিন্তু একটু মনোযোগ দিলে আপনার বেড়ানোটা আরও রোমাঞ্চকর হবে। এখানে হালুয়া, রাবড়ি, খোয়া ক্ষীরের মিষ্টি খুবই সুস্বাদু এবং কেনাকাটার জন্য কিন্তু দরগা সংলগ্ন যে বাজার, মহিলা মান্ডি, নালা বাজার ইত্যাদি জায়গায় কিন্তু যেতেই পারেন। আজমের থেকে সড়ক পথে পুষ্কর হ্রদে যাওয়া যায়। প্রথমেই বলেছিলাম 11 কিলোমিটার দূরত্বের মধ্যে পুষ্কর হ্রদ। এখানে লোকবিশ্বাস যে ভগবান ব্রহ্মার হাত থেকে পদ্মফুল খসে পড়ার আঘাতে এই

আসুন বেরিয়ে যান ভারতে। আজকে এই পরিসরে রাজস্থানের আজমেরের যাওয়ার কথা ভাগ করে নেব আপনাদের সঙ্গে। জয়পুর থেকে আজ

তৈরি হয়েছিল, ফলে এই মন্দিরে কিন্তু বহু মানুষের সমাগম হয় এবং কার্তিক পূর্ণিমায় পুষ্করে স্নান যাত্রা হয়, সেই উপলক্ষে আয়োজিত হয় বিরাট পশু মেলা। সেই সময় এখানে বহু পুণ্যার্থীর সমাগম হয়, সারা বছরই হয়, সেই সময়টা একটু বেশি হয়। এই এখানে কিন্তু দুটি টিলা অবস্থিত, এই দুটি টিলার মাথায় রয়েছে গায়ত্রী দেবী ও সাবিত্রী দেবীর মন্দির। পুষ্করকে গোলাপের শহরও বলা হয়, এখানকার উন্নত প্রজাতির গোলাপ বিদেশে রপ্তানি হয়। এছাড়া এখানকার আরেকটি আকর্ষণ হল মানমহল প্রাসাদ, এটি রাজা মানসিংয়ের অতিথিশালা ছিল, এখন হেরিটেজ হোটেল হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখানকার মন্দির, সরোবর এবং শহরের যে দৃশ্য তা কিন্তু সহজে ভোলার নয়, এবং একবার যদি আজমের যান তাহলে আপনার অভিজ্ঞতা কীরকম হলো সেটা তো নিশ্চয়ই আমাদের চিঠি লিখে জানাবেন, তখন আমরা বন্ধুদের সবার সঙ্গে ভাগ করে নেব আপনার অভিজ্ঞতার কথাও। আজকে সময় বলছে যে থামতে হবে, কাজেই আসুন বেরিয়ে যান ভারতে, এই পরিসর থেকে আজকের মতন বিদায় নেব। আগামীকাল কিন্তু কান পাততে একেবারেই ভুলবেন না, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ভারতীয় সময় সকাল 7:15।

আসুন বেরিয়ে যান ভারতে। শুনলেন এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি পৌলমী ভট্টাচার্য। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসে অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আঁতুড়ঘর নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050 পৌঁছেছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র সাহা এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য শ্রেয়স আইয়ারের নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির প্রতি সন্ত্রাসবাদে অর্থের যোগান, জঙ্গি নিয়োগ ও সন্ত্রাসে মদত এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন। কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিশকেকে গতকাল অনুষ্ঠিত এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদে 26তম বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বৈত মানদণ্ড থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না, সমস্ত বিরোধ আলোচনা ও কূটনীতির মাধ্যমে মেটানো উচিত। প্রধানমন্ত্রী বলেন, বাজারের মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য সহজতর করা এবং উন্নয়নের নতুন সুযোগ তৈরি করার সমস্ত উদ্যোগকে ভারত সমর্থন করে। তবে এই ধরনের উদ্যোগে সমস্ত দেশের সার্বভৌম ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, গত বছর ভারত সাংহাই সহযোগিতা সংস্থা সভ্যতা সংলাপ মঞ্চ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। তিনি জানান, এই মঞ্চের প্রথম অধিবেশন এবছর ভারতে অনুষ্ঠিত হতে চলায় তিনি আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও

0: দৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে চারটি ক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামো প্রকল্পগুলি সঠিক সময়ে বাস্তবায়ন, জল সঞ্চয় জনভাগিদারী ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জলজীবন মিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও দেশের নাগরিকদের স্বদেশী পণ্য গ্রহণ এবং অপ্রয়োজনীয় সোনা কেনা ও বিদেশে বিয়ের আয়োজন বা ডেস্টিনেশন ওয়েডিং থেকে বিরত থাকার আহ্বান করেছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ভারতীয়দের বিদেশে প্রমোদ ভ্রমণ এবং একান্ত প্রয়োজন ছাড়া সোনা না কেনার পরামর্শ দিয়েছেন। 7.8% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানান তিনি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও স্বদেশী পণ্যের উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন থাকা সত্ত্বেও ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: स्वदेशी का मंत्र वोकल फॉर लोकल, विदेशों की यात्राएं अगर घूमने फिरने जाते हैं तो नहीं करना चाहिए, शादी ब्याह विदेशों में करते हैं नहीं करना चाहिए, मेड इन इंडिया के मंत्र को जीना चाहिए और जरूरत न हो तो सोना भी नहीं खरीदना चाहिए। हम जितना ज्यादा स्वदेशी पर बल देंगे, जितना आत्मनिर्भर पर बल देंगे, मुझे पक्का विश्वास है जब आजादी के 100 साल होंगे हम हमारी युवा पीढ़ी को विकसित भारत सुप्रत करेंगे।
0: সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ভেতরেই কিছু মানুষ যারা হতাশার পরিবেশে নিমজ্জিত, চারপাশে তারা মিথ্যা ছড়াচ্ছে। শ্রী মোদী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই দেশের তরুণরা তাদের স্বপ্ন পূরণ হতে দেখবে। তিনি নাগরিকদের দেশের অগ্রগতিতে প্রচেষ্টা জারি রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্য সঠিক। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। চলতি মাসের 15 তারিখ থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে বিশেষ চাহিদার কথা মাথায় রেখে কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুতদারি ও কালোবাজারি রোধ এবং সরবরাহ পর্যাপ্ত রেখে চিনির দামে স্থিতিশীলতা আনতে উপভোক্তাদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে আরও বলা হয়েছে, কোনো ব্যবসায়ী চিনি মজুত করার প্রথম দিন থেকে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত তা নিজের কাছে রাখতে পারবেন। এছাড়া যে কোনো নির্দিষ্ট স্থানে বা সময়ে 2,000 কুইন্টালের বেশি চিনি মজুত রাখা যাবে না। দেশে পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মৌসুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্দা এক্সপ্রেস এবং সড়কপথের মাধ্যমে সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3,000-এর বেশি পেঁয়াজ চাষীকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ বাজারে ছাড়ার ফলে দাম ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আগামী দিনেও এই দাম নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মজুত ভাণ্ডার থেকে বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার ফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে জার্মানির পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সংরক্ষণ এবং পারমাণবিক সুরক্ষা দপ্তরের মন্ত্রী কার্স্টেন স্নাইডারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, পরিবেশ বান্ধব প্রযুক্তি, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এক বৈঠকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অগ্রগতি পর্যালোচনা করেন। এই বৈঠকে বিশেষভাবে চিহ্নিত 100টি জেলায় প্রকল্পটির বাস্তবায়ন ত্বরান্বিত করা, বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করা এবং কৃষকদের জন্য পরিষেবার মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুর সফরে যাবেন। রায়পুর এইমসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1,050-এ পৌঁছেছে। নেপাল প্রশাসন জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 4,000 জন। তাদের মধ্যে রয়েছেন 583 জন বিদেশী এবং 83 জন নিরাপত্তা কর্মী। এদিকে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ এই বিধ্বংসী হরপাবানের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি লিখেছেন, এই প্রাকৃতিক দুর্যোগ যে জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হিমালয় পর্বত অঞ্চলে তাপমাত্রা প্রায় 1.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর আরও 5 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।

0: হচ্ছে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট 163 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হল। চীন থেকে এ পর্যন্ত 151 জন ভারতীয় নাগরিক বেরিয়ে এসেছেন। এদিকে নেপালের চিলিমের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে পৌঁছানোর পর ভারতীয় টানেল উদ্ধারকারী দলকে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হয়। এই হামলায় একাধিক আবাসন এবং সাধারণ পরিকাঠামো নষ্ট হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার জেরে ওডেসা শহর ও সংলগ্ন হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। এক ভারতীয় মৃত্যু হয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, কিভ, ওডেসা, খেরসন, দোনেস্ক, হারকিভ, সুনি, জাপুরজিয়ার মতো শহরে রাশিয়ার হামলায় বহু মানুষ আহত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ তিন দিনের ভারত সফরে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী ডি ওয়েভার বক্তব্য রাখবেন। এরপর তিনি মুম্বাই সফরও করবেন এবং সেখানে হীরা, বন্দর ও লজিস্টিক বিষয়ে বিভিন্ন অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত বেলজিয়াম অংশীদারিত্বকে আরও জোরদার করবে। এর ফলে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, নবীকরণযোগ্য শক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ব্যাডমিন্টনে লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা আজ গুয়াংডং প্রদেশের সেনজেনে আয়োজিত চায়না মাস্টার সুপার 750 টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য আজ 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু সামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষয় প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। এসসিও শীর্ষ সম্মেলনে সন্ত্রাসী অর্থের যোগান ও মদত, জঙ্গি নিয়োগ এবং তাদের আতুর্ঘ নির্মূল করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে 1050 পৌঁছেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এ পরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা। উপস্থাপনায় থাকব আমি পৌলমী ভট্টাচার্য।

বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তাঘাট অপেক্ষা করছে যে কখন আবার একটু চকচকে রোদ্দুরটা উঠবে, আবার কোথাও বা জানলার কাছে মেঘ সরিয়ে একটু একটু সরু রেখার মতন রোদ্দুর দেখা দিয়েছে কি দেয়নি, এইরকম একটা সেপ্টেম্বরের দ্বিতীয় দিন আজকে, সব মিলিয়ে সকালবেলা। এবং প্রতিদিনের মতন আজকেও আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের হই হই করে সকালের আড্ডা। আজকে নানান কথার সঙ্গে রয়েছে হারিয়ে যাওয়া ফলের চারা বিতরণের খবর, প্রায় 500 হোটেলের নিরাপত্তা খতিয়ে দেখে তার ক্লোজার নোটিশ প্রদান, পরিসংখ্যানের ভিত্তিতে ক্রাইম জোন চিহ্নিতকরণ পুজোর আগে, এবং গত আগস্ট মাসে বৃষ্টির নয়া রেকর্ডের মতন বেশ কিছু দরকারি খবরাখবর। এবং আপনার সঙ্গে ওই যে আমি তো আছি আজকে পৌলমী ভট্টাচার্য। আজকে সকালবেলাটায় ঘুম ভেঙেই যেহেতু আকাশের মুখ গোমড়া, এখন অল্প

রোদ্দুর কোথাও কোথাও হয়তো একটু পৌঁছেছে কিনা জানি না, কিন্তু সকালে উঠলেই যেটা মনে হয় যে আজকে এইরকম বুধবারের সকালবেলা একেবারে সপ্তাহের মাঝখানে দাঁড়িয়ে কিভাবে সারা দিনের ওয়ার্ক শিডিউলটাকে সাজিয়ে গুছিয়ে নেব, সেটাই তো প্রথমে মাথায় আসে। এবং সেইটা মাথায় যখন আসে তখন মনে হয় এমন একটা জম্পেশ গান শুনি যার সঙ্গে আমার মাথাটা একই সঙ্গে কাজ করবে। তো সেই রকম একটা গান সকালের আড্ডার শুরুতেই হয়ে যাক, শিল্পী লোপামুদ্রা মিত্র।

হারিয়ে যাওয়া ফলের চারা বিতরণ হচ্ছে এবারে শহর কলকাতায়। তেমনটাই হয়েছে, পরিবেশ রক্ষা নিয়ে আলোচনা তো হচ্ছেই, তার সঙ্গে কলকাতা সহ আশেপাশের জেলা থেকে যারা এসেছেন তাদের সবাইকে নিয়ে বিভিন্ন মানুষের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে বাসক, নিম, কালমেঘ, অশ্বগন্ধা, অর্জুন, ঘৃতকুমারী, থানকুনির মতো ভেষজ গাছের চারা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সময়টা, চারিদিকে যে মাটি রয়েছে সে মাটি বেশ নরম, কাজেই এই সময়টা তো গাছ পোঁতার সময় বটেই। তো এই গাছ যেগুলো প্রায় আমাদের চারপাশ থেকে হারিয়ে যাচ্ছে সেই রকম ফলের চারা বিতরণ করা হয়েছে একেবারে খুব সচেতনভাবে শ্যামপুকুর জগৎ মুখার্জি পার্কে, পরিবেশ রক্ষা নিয়ে যেখানে আলোচনা হয়েছে সেই আলোচনা সবার পরে। রয়েছে এই শিবিরে কামরাঙা, করমচা, কদবেল, আমলকি, ফলসা ছাড়াও দুষ্প্রাপ্য আরও বেশ কিছু ফল ফুলের গাছ একেবারে সাধারণ মানুষের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে। আলোচনায় প্লাস্টিক বর্জনের দাবি তো নিশ্চয়ই একেবারে সোচ্চারে

সকলে উচ্চারণ করেছেন, সবুজ বাঁচানোর স্বার্থে আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও বেশি করে সমস্ত মানুষের নেওয়া উচিত বলে এই আলোচনায় উঠে এসেছে। এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের তেমনটাই মানে সবসময় তাই মনে হয় এবং আমরা সবসময় সেটা বলি যে আর চারিদিকের যে প্রাকৃতিক বিপর্যয় তার তো অঙ্গুলি নির্দেশ হচ্ছে শেষ পর্যন্ত পলিউশনের দিকে, ভয়ঙ্কর প্রাকৃতিক দূষণ। এবং সেইটা বোধহয় আমরা আমাদের মতন করে যে ছোট্ট আমাদের ক্ষমতা আমাদের সামর্থ্য তার মধ্যে বোধহয় এইটুকুই পারি, তাহলে এই প্রচণ্ড বৃষ্টির সময়টায় একটু যদি গাছের যত্ন নেই, চারপাশে যে গাছগুলো রয়েছে সেগুলোর যদি যত্ন নেই এবং যে গাছ রোপণ করা যায় সেই গাছ যদি একটু বেশি করে রোপণ করি, এই সবটাই যাতে সচেতনতার মাত্রা বাড়ায় মানুষের মধ্যে, সেই জন্যই এই আলোচনা এবং বারবার মনে করিয়ে দেওয়া যে শুধু গাছ নতুন করে রোপণ করাই নয়, যে গাছ আছে সেই গাছের প্রতিও আর একটু যত্ন নিতে হবে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনি সকালের আড্ডায় গান পেতেছেন। লোপামুদ্রা মিত্রের পরে এবারে মৌসুমী ভৌমিকের গলায় আর একটা গান শুনবো, তারপর আবার ফিরে আসবো অনেক দরকারি কথা নিয়ে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

সামনে পুজো, ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সারা কলকাতা শহরেরই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু বেশ একটা উঠে পড়ে লাগার সম্ভাবনা তৈরি হয়েছে। আর বিশেষ করে যেহেতু বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে শহরে, তাই সেটিকে মাথায় রেখেই এবারে কিন্তু শহর জুড়ে হোটেল এবং গেস্ট হাউসের অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা। বেআইনি কিছু দেখলেই তারা সিল করে দিচ্ছে বেশ কিছু হোটেল এবং রেস্তোরাঁকে। এখনো পর্যন্ত প্রায় 500টি ক্লোজার নোটিশ।

0: লাইসেন্স ইস্যু করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে এমন বেশ কিছু ব্যবসাকে যারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর মানেননি। তৈরি করা হয়েছে সেই স্ট্যান্ডার্ড যে এসওপি, সেটি যাতে সকলে মানেন সেই ব্যাপারে কিন্তু বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। ছাড়পত্র দিতে তৈরি করা হচ্ছে একটি হাই পাওয়ার কমিটি, সেখানে পুরসভার বিল্ডিং এবং লাইসেন্স বিভাগ ছাড়াও দমকল, পুলিশ সব সকলের প্রতিনিধিরা থাকছেন। বিল্ডিং বিভাগের আধিকারিকদের একাংশের দাবি যে স্ক্যানারে থাকা বেশ কয়েকটি বিল্ডিং খতিয়ে দেখতে গিয়ে তাঁরা কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জায়গায় সুরক্ষাবিধি অর্থাৎ অগ্নি সুরক্ষাবিধি আরও স্পষ্ট করে বললে একেবারেই মানা হয়নি, অথচ ন্যূনতম বিধিনিষেধ মানতে গেলেই কিন্তু এমন এমন জায়গায় এই হোটেল বা এই ঘরগুলো তৈরি হয়ে আছে যে সেখানে আর ব্যবসা করা সম্ভব হবে না। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ধর্মতলা অঞ্চলের বেশ কয়েকটি বাড়িতে বড় ঘরকে ভেঙে সিঙ্গল বেডের বেশ কিছু ছোট ছোট ঘর বানানো হয়েছে। অপরিসর করিডোর যে কোনো মুহূর্তে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে, সেখানে প্রবেশ এবং প্রস্থানের একটি পথ খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত হোটেল এবং গেস্ট হাউসগুলি ভবিষ্যতে বোধহয় সম্ভাবনা রয়েছে যে আর কোনো ব্যবসা তারা করতে পারবেন না, যাকে বলে একেবারে ক্লোজার নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে চাঁদনি, ধর্মতলা, স্প্ল্যানেট সেই সমস্ত জায়গা জুড়ে। রেজিস্ট্রেশন খতিয়ে দেখতে গিয়ে দেখা গেছে যে এগুলি সবকটাই প্রায় রেসিডেন্সিয়াল ভবনের রেজিস্ট্রেশন রয়েছে, অথচ গেস্ট হাউসের ব্যবসা চলছে এখানে পুরোদমে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এবং সামনে পুজো আসছে, খুব স্বাভাবিকভাবে ভিড় হবে শহর কলকাতায় আরও আরও বেশি করে, এই সময় অতিথিদের মধ্যে যাতে কোনো বিপদের সম্ভাবনা তৈরি না হয় সেই জন্যই পুরসভার এই ব্যবস্থা খুব জোর কদমে চলছে। একেবারে যেহেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ এটি, কাজেই এই ব্যাপারে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুরসভা তো বটেই, তার সাথে অন্যান্য বিভাগও।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডায় এই মুহূর্তে খুব জরুরি একটি ঘোষণা।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

0: আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডায় গান পেতেছেন পিন্টু ভট্টাচার্যর গলায় গান শুনেছি। এবারে সকালের আড্ডায় পরপর দুটি গান শুনব। প্রথম গানটি শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবং পরের গানটি না বলবো না কার কণ্ঠে, শুনে নিই গানটি, তারপরে নিশ্চয়ই শিল্পের নাম জানিয়ে দেব। শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবং আরেকটি গানও থাকবে, পরপর দুটি গান এই মুহূর্তে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায়।

শ্রেয়া ঘোষালের পরে রাঘব চট্টোপাধ্যায়ের গলায় শুনছিলাম গানটি। আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গের সকালের আড্ডায় আপনি কান পেতেছেন, কিন্তু সময় বলছে আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় এখন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

0: বাংলার যে কোনো বয়সের যে কোনো মানুষের কাছে ঠাকুমার ঝুলি শব্দটা একটানে ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা এই ঠাকুমার ঝুলিতে আছে এপার বাংলা ওপার বাংলা থেকে জড়ো করে আনা রূপকথার গল্প, আর ছোটরা সেই রাক্ষস রাক্ষসের কথায় কখনো ঘুমিয়ে পড়ত, আবার ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চেপে পাড়ি দিত স্বপ্ন রাজ্যে, যেখানে সোনার গাছের উপর ফল আর চারিদিকে রামধনু। এমন বাঙালি মেলা দায় যাদের বাড়িতে এই ঠাকুমার ঝুলি নেই। ১৯০৭ সালে প্রকাশিত এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ।
1: তখন লালকমল আর নীলকমল চলল দীপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে।
2: সে কি পুরী রাজ্য জোড়া রাক্ষস রাখ।

0: তোরাই কেন আনুবান লোহান তবে আমি জন্ম।
1: শুধুই লাল কমল নীল কমল নয়, এই অডিও অ্যালবামটিতে বুদ্ধভূতমের গল্পটিও রেকর্ড করেছিলেন সেযুগের স্বনামধন্য শিল্পীরা।
2: ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে, দুই মায়ে যে দৌড়ে এলো, বুদ্ধভূতম কোথায় গেল?

0: একদিন রাত ভোর না হতেই বুদ্ধ হল বুধকুমার, বানর হল রাজপুত্র, আর ভূতুন হল রূপকুমার।
1: 90 দশকে আরো একটি অডিও নাটক বাঙালির অন্তর্মহলে, হিরু ডাকাত। এমন ডাকাত যে কিনা গরিবদের ভগবান। ডাকাত খেয়ে বিয়ে হচ্ছে, কেউ শুনেছে কখনো?
2: ছ ভরি সোনা এখনো পেলাম কই?
3: 5 দিন আর বাউটি বালা পাবেন নিশ্চয়,
2: সঙ্গে বিছে হার
3: তাও পাবেন। চলুন এবার করুন কিছু আহার, তাড়াতাড়ি বিয়েটা হোক। বিয়ে বাড়িতে অভুক্ত লোক,
2: শাড়িটা কি
3: সবই আমরা পৌঁছে দেবো তাকে?
2: কিন্তু সেটা নিশ্চয়তা,
3: মাসির বড় আদরের ধন, মাসির বোন জিটি, মাসি তাকে দেবেনি গয়না?
2: না না না, সে হয় না, এ বিয়ে আমি কিছুতে দেবো না।
3: মানুষ কি গো ভিখিরি সোনা হীরের? ভেবে দেখুন ফিরে, এখনো আছে লগ্ন, কনের বাবা হতেন যদি থাকতেন কি এমন জেদে মগ্ন?
2: না অসম্ভব, এ সম্ভব নয়,
3: আমার কাছে অসম্ভব নয় কিছু।
4: হুকুম দিচ্ছে হিরে, সবাইকে ফেল ঘিরে, বল্লমার খাঁড়া দু হাতে নিয়ে দাঁড়া, লাঠিয়ালদের মেঝে তোরা উঠোনে ফেলে রাখ। কোথায় গেলে মালক্ষীরা, বাজাও দেখি শাঁখ।
5: বাপরে বাপ, সাক্ষাৎ জুম স্বয়ং হিরু ডাকাত।
6: ছেলের বাবা তো ভয়েই অথব্য, আমার মেয়ের মাথায় তবে কে দেবে ধান দুব্য? হিরুই বরং দিক।
4: না না, সেটা কি হবে ঠিক, তাছাড়া আমি ডাকাত।
6: তা হোক বাবা, আমার মেয়ের মাথায় রাখো তোমার হাত।
4: বরের বাবা, হাত যদি দাও আমার মেয়ের গায়ে, তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে তোমার গায়ে।
5: ডাকাত ঘিরে বিয়ে হচ্ছে, কেউ দেখেছ কখনো?
6: বিয়ে যখন সুসম্পন্ন, রাত্রি বাকি তখনো।
0: অমরেন্দ্র চক্রবর্তীর লেখা হিরু ডাকাত অবশ্য প্রকাশিত হয়েছে অনেক পরে, স্বর্ণাক্ষর প্রকাশনী থেকে। সারা পৃথিবী জুড়ে এই লড়াই আর হানাহানির টানে ছোটদের মনের এই জানালা রূপকথা, যাতে ইচ্ছে মতন স্বপ্ন দেখা যায়। এখনকার অনেকেই হয়তো নানা বিদেশি ভাষা তোড়ে আমাদের বাংলার ঐতিহ্যকে ভুলতে বসেছেন। বেঁচে থাকার প্রাণভোমরা স্বপ্ন, আর সে স্বপ্ন দেখায় রূপকথা। সোনার কাছে রূপোর কাঠির বাংলা ভাষায় এই রূপকথা চির নবীন করুক সকলের প্রাণ মন।
7: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডায় এতক্ষণ শুনলেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ। আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গের কান পেতেছেন, কাজেই এখানে সব দরকারি কথার সঙ্গে সঙ্গে একটু গানের তো প্রত্যেক দিনই কিছু না কিছু আমাদের প্রত্যেক মুহূর্তেই সুরের কাছে আমাদের ফিরে ফিরে যাওয়া। এই মুহূর্তে যে গানটির কথা মনে পড়ছে সেই

রা কফিমান, দুঃখ বিরহ যাই আসুক না কেন, বৃষ্টি আসছে এবং গোটা আগস্ট মাস জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা তেমনটাই জানাচ্ছেন, ফলে এই বৃষ্টি ভেজা একেবারে সপ্তাহের মাঝখানের দিনে বাইরে যারা বেরোচ্ছেন তাদের তো নানা রকমের সচেতনতা নিয়ে মাথায় রেখে বেরোতে হবে। মাথায় ছাতা দিতে তো একেবারেই ভুললে চলবে না, তার সাথে আরও কিছু রয়েছে, যারা টু হুইলার চালাচ্ছেন তারা তো নিঃসন্দেহে চাকা স্কিড করতে পারে, কাজে কেয়ারফুল থাকতে হবে, এরকম নানা কিছু বিষয় মাথায় রাখতে হবে। কিন্তু চলতি বছরে আগস্ট মাসে যে মানে সাংঘাতিক একটি বৃষ্টি হলো আমাদের, এবং আজকে 2 তারিখ সেপ্টেম্বরের, এখনও আকাশের মুখ তো গোমড়া, কাজেই কলকাতায় বৃষ্টিকালের মানে বৃষ্টির যে সর্বকালীন যে রেকর্ড তা কিন্তু আগস্ট মাসে ছাড়িয়ে গেছে। ফলে আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে রাজ্যের রাজধানী শহরে আগস্ট মাসে বৃষ্টিপাতের দীর্ঘকালীন গড় সেটা কিন্তু এই বর্ষার মরশুমে 3 মাসে যা বৃষ্টি হয়েছে তার থেকে বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের যিনি অধিকর্তা তিনি আমাদের জানাচ্ছেন যে বঙ্গোপসাগরের পরপর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জন্য কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগস্টে বৃষ্টির পরিমাণ বেড়েছে, এবং সুস্পষ্ট যে এই তৈরি হওয়া নিম্নচাপটি সোমবার দক্ষিণবঙ্গ এবং লাগোয়া উত্তর উড়িষ্যার ওপরে ছিল, এর কিছুটা অংশ সকালে বঙ্গোপসাগরের ওপরেও ছিল, এবং এটি আস্তে আস্তে উড়িষ্যার দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে বেশি বৃষ্টি হচ্ছে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে। তবে যেহেতু বৃষ্টির পরিমাণ খুব বেশি হয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাসে এবং আগস্ট মাসে তো বললামই ভীষণ সাংঘাতিক রকমের, ফলে আশা করা যাচ্ছে যে যদি পুজোয় বৃষ্টিটা না হয়, তো এখন একটু বলে দিয়ে যে যে কারণে আমরা সবাই খুব উৎসুক হয়ে থাকি সকালের আড্ডায় যে কখন আলিপুর আবহাওয়া দপ্তর আজকের আকাশের কীরকম অবস্থা সেটা জানান দেবেন। তো আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের জানাচ্ছে

বলেন যে আজকে সারাদিন আর কি আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি, মাঝারি রকমের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে সারাদিন যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 100%, সর্বাধিক সর্বনিম্ন 95%। আজকের আবহাওয়া কেমন থাকবে সেটা যেই জেনে নিলাম, অমনি মনে হয় যে আরও একটা গান শুনে নিতে, মানে শুনে নিলে মন্দ হয় না। আর ওই যে মান্না দি একটু আগে বলে গেলেন গানে গানে মাঝে মাঝে মন্দ হতে, মন্দ হলে মন্দ কি, তো আমরা কেউই মন্দ হব না, ভালোই থাকব, কিন্তু যাতে আরও ভালো থাকি সেই জন্যে সকাল সকাল খুব রোম্যান্টিক কিছু গান কান পেতে শুনে নেওয়া, সারাদিন ভালো থাকতে হবে তো। শ্যামল মিত্রের গাওয়া একটা গান, বহুদিনের চেনা গান কিন্তু বারবার শুনতে ইচ্ছে করে, রইল সেই গানটি।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় এই মুহূর্তে জানা অজানা। জানা অজানায় শুনছেন শরীর গঠনে পুষ্টি নিয়ে ধারাবাহিক কথিকা, আজ দ্বিতীয় পর্ব। বলছেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়।
1: আমরা জেনেই গেছি যে ওবেসিটি বা স্থূলত্ব আধুনিক যুগের এক চরম অভিশাপ, এবং ঘরে তৈরি খাবার এক ও অভিন্ন ওষুধের মতো

0: কাজ করে চলেছে। অ্যান্ড লুইস গিটলম্যান কে আমরা ফার্স্ট লেডি বলতে বাধ্য হয়েছি, কারণ পুষ্টির জগতে তাঁর কাজ, অবদান এই সম্মান অনায়াসে এনে দিয়েছে। বিজ্ঞানীদের একান্ত প্রচেষ্টায় দশটি খাবারকে পুষ্টিমূল্যের উপর নির্ভর করে খাদ্য তালিকায় রাখতে পেরেছি। যেমন অ্যালমন্ড, যদি পুরোটাই নিতে পারি তবে প্রোটিনের চাহিদা অনেকটা মিটতে পারে। ফলের উপর বিশেষ নজর দেওয়ার কথাও যেন আমরা ভুলে না যাই। এছাড়া ব্রোকলি, বিনস, মিষ্টি আলুও খাদ্য তালিকায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। এতে নিরামিষভোজীদেরও প্রোটিনের অভাব অনেকটা মিটতে পারে। মাংস, ডিম, আপেলকে প্রতিদিনের সঙ্গী করতেও জোর দিয়েছেন। শুধু তাই নয়, সমগ্র পৃথিবীর নারী শক্তি আজ পুরুষদের সাথে সমানভাবে বাইরে কর্মরত, তাই তারা ছড়িয়ে পড়েছে এবং তাদের জন্য এ সাবধানবাণীও আরও গুরুত্ব পাচ্ছে। সমস্যা শুধু যে কম পুষ্টিতে তাই নয়, অতিপুষ্টিও বর্তমান সভ্যতার আর এক সংকট হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষে ন্যাশনাল নিউট্রিশন মিশন বা পোষণ অভিযান নামে সংকল্পে শিশুর জন্মের প্রথম 1000 দিনের ওপর আলোকপাত করা হয়েছে। এতে শিশুদের স্বাস্থ্য শুধু নয়, বিদ্যালয়মুখী করতেও সাহায্য করেছে। গর্ভবতী মা, স্তন্যদায়ী মা ও বালিকারাও যোগ দিয়েছে। তাই শুধু যে স্বাস্থ্যতে নজর দিতে পারা গেছে তাই নয়, তাদের মা দিদিমারা স্বাস্থ্য ও অসুখের সম্বন্ধেও একটা ধারণা পেয়েছেন। এই প্রসঙ্গে প্রগতিশীলা শ্রীমতী তারাবাই মোদকের অবদান অনস্বীকার্য। তাই তো তাঁকে মন্তেশ্বরী মা নামে আখ্যায়িত করা হয়েছে ও পদ্মভূষণ সম্মানও প্রদান করা হয়েছে। স্কুল ও বাড়িতে শিশু ও মায়েদের পুষ্টি পৌঁছানোর জন্য আজ অতি পরিচিত। সপ্তাহে 6 দিন প্রাক বিদ্যালয়ের শিশুদের প্রায় 300 ক্যালোরি ও 10 গ্রাম প্রোটিন সরবরাহের ব্যাপারে অনন্যামা হিসাবে আজ সুপরিচিত অঙ্গনওয়াড়ি THR অর্থাৎ টেক হোম রেশন, এক দারুণ সফল পদক্ষেপ যা প্রতিটি দরিদ্র পরিবারের মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সমর্থ হয়েছে। সরকার NST বা পুষ্টি সহায়ক দল নামে আরেকটি প্রকল্পও গ্রহণ করেছেন, যারা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রুগীদের পুষ্টির অবস্থার মূল্যায়ন করে প্রতি রুগীর পুষ্টির বাস্তবায়ন করতে সাহায্য করে চলেছে। এছাড়া মিশন পোষণ 2.0 এর অধীনেও খাদ্য বৈচিত্র, খাদ্য সমৃদ্ধি ও বাজরার ব্যবহার জনপ্রিয় করার পদক্ষেপ খুব কার্যকরী হয়েছে। OTP শব্দটি এখন বিল্টুর ঠাকুমা ও দিদিমারও জানা, কিন্তু OTP নিউট্রিশন এক সুন্দর পরিকল্পনা যার নাম আউটডোর থেরাপিউটিক প্রোগ্রাম। এর আওতায় 6 থেকে 59 মাস বয়সী ক্ষুধাযুক্ত জটিল তীব্র অপুষ্টিজনিত শিশুকে শুধু হাসপাতালে দ্রুত ভর্তি করে চিকিৎসাই নয়, দরকারে তার বাড়িতে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক পর্যন্ত গিয়ে উপযুক্ত ব্যবস্থা করে সুস্থ তথা স্বাস্থ্যে ফিরিয়ে আনছেন। এতক্ষণ পুষ্টি ঠিকঠিক হওয়ার দিকে নজর দিয়ে এলেও অতিপুষ্টি শব্দটিও সমান প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সভ্যতায় স্থূলতা আর এক অভিশাপ, যদিও জেনেছি F-জিন অর্থাৎ ফ্যাটি জিন এর জন্যে অনেকটাই দায়ী, তবে খাদ্যাভ্যাসের উপর এটি অনেকটাই নির্ভর করে আছে। তো নানান চিরস্থায়ী রোগ যেমন রক্তচাপ বৃদ্ধি, রক্ত শর্করা বৃদ্ধি তো আছেই, এছাড়া নানান দুরারোগ্য রোগও হতে পারে। আমাদের জন্যেই এই রাজ্যে 10 বছরে এমন রোগীর সংখ্যা নতুন করে ভাবিত করতে শুরু করেছে। এতে হতাশা, খিটখিটে মেজাজ, মনঃসংযোগের অভাব, রক্ত শর্করা বৃদ্ধি এসবও এসে দাঁড়িয়েছে। ইদানিং হেলথ ড্রিঙ্কস, ভিটামিনের বিজ্ঞাপনের লোভনীয় মোহতে আবিষ্ট ছোট্ট বিল্টু থেকে ঠাম্মাও।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন শরীর গঠনে পুষ্টি নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বললেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়।
2: এতক্ষণ শুনছিলেন জানা অজানা। শহর কলকাতায় মহানগরী আমাদের এই শহর কলকাতা, এই শহর কলকাতা থেকে অপরাধ প্রবণ জায়গাগুলিকে ক্রাইম জোন হিসেবে চিহ্নিতকরণ কিন্তু শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। ডাকাতি ছিনতাই, কেপমারি, গাড়ি চুরি, মোবাইল ছিনতাইয়ের মতন অপরাধগুলি যেখানে বাড়বাড়ন্ত, সেই জায়গাগুলিকে অর্থাৎ সেই এলাকাগুলিকে চিহ্নিত করে ক্রাইম জোন বা হটস্পট তৈরি করা হচ্ছে। ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার ক্রাইম নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বাড়তি প্রচারের নির্দেশ দিয়ে

করেছে কলকাতা পুলিশ। এছাড়াও সাইবার ক্রাইমে খোয়া যাওয়া টাকা উদ্ধারের ওপর জোর দেওয়া হচ্ছে। সময় কিন্তু একদম হাতে বেশি নেই। এই মুহূর্তে সকালের আড্ডায় যেতে যেতে একটা গান শোনা যেতেই পারে লতা মঙ্গেশকরের কণ্ঠে, শুনি গানটি।

সকালের আড্ডার সময়সীমা একেবারে শেষ, কাজেই আজকের মতো থামতে হবে। আজকে সকালের আড্ডা নিয়ে আপনার সঙ্গী ছিলাম এতক্ষণ পৌলমী ভট্টাচার্য।

আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনলেন সকালের আড্ডা, এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে। বুধ সকালে অনুষ্ঠানে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য নতুন বিষয়। যেহেতু আজ প্রথম সপ্তাহ, তাই নতুন বিষয়, এ মাসের বিষয় বাড়ানোর প্রস্তুতি। আমাদের লেখা পাঠানোর ঠিকানা একবার শুরুতেই মনে করাই, বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করতে চান তাদের জন্য বলি maitrikatha@gmail.com, maitrikatha, maitrikatha@gmail.com। তাহলে চলে আসি আপনাদের চিঠির পাঠে। প্রথম যার লেখা আমার হাতে, তিনি বরানগর কলকাতার অঞ্জলি ভট্টাচার্য। সত্যি কথা বলতে কি, বেড়ানোর প্রস্তুতির মধ্যে একটা বিরাট আনন্দ লুকিয়ে থাকে। কোন জিনিসটা নেব, কোনটা নেব না, তার লিস্ট তৈরি করা, সেই অনুযায়ী জিনিসগুলো গোছানোর কাজ কি কিছু কম? তবু তার মধ্যে কোনো ক্লান্তি আসে না বেড়াতে যাওয়ার আনন্দে। এখন বেড়াতে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আমি তোমাকে যে সময়ের বেড়াতে যাওয়ার কথা বলবো, তখন আমাদের অনেক কিছুই বয়ে নিয়ে যেতে হতো। আজ থেকে প্রায় 45 বছর আগে দক্ষিণ ভারত ভ্রমণের একটা লং ট্যুর ঠিক করা হয়েছিল, এক মাসের ভ্রমণ। এটা 24শে ডিসেম্বর এখান থেকে বেরোবো আর ফিরবো 25শে জানুয়ারি। ছেলে মেয়ে ছোট, তাই এক মাস আগে থেকেই গোছানো শুরু করলাম। ওষুধপত্র ছাড়াও আরো অনেক কিছু সতর্কভাবে নিতে হবে গুছিয়ে। এখন মুশকিলটা হলো, লাগেজ অনেকগুলো হয়ে গেল, অতগুলো লাগেজ বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কর্তা বললেন, ঠিক আছে, লোহার ট্রাঙ্কের ভেতর

সব পুরে নাও। তখন বেডিং লোহার ট্রাঙ্ক করেই নিয়ে যাওয়া হতো লং ট্যুরে। এবার এই চেঞ্জ করতে গিয়ে গন্ডগোল যেটা হলো সেটা ট্রেনে উঠে বুঝতে পারলাম। দেখলাম কর্তার গরম জামা কাপড়ের প্যাকেটটাই ঢোকানো হয়নি। ভাগ্যিস একটা সোয়েটার বুনছিলাম, প্রায় শেষের দিকে ছিল। সারা রাত জেগে ট্রেনের ভেতর সেই সোয়েটারটা শেষ করলাম, পরের দিন কর্তার হাতে তুলে দিলাম। এভাবেই বেড়াতে যাওয়ার আগে যতই লিস্ট করি না কেন, কিছু না কিছু ঠিক মিস হয়ে যায়। আর এই মিস হয়ে যায় বলেই বোধ হয় বেড়াতে যাওয়ার ব্যাপারটা আরও মনে রাখার মতো হয়ে ওঠে। অঞ্জলি ভট্টাচার্য লিখেছেন বরানগর কলকাতা থেকে। ভাগ্যিস আপনি সোয়েটার বুনতে পারেন, আর বুনতে বুনতে প্রায় শেষ পর্যায়ে নিয়ে পৌঁছেছিলেন, তবেই না সেই যাত্রা সামাল দিতে পেরেছিলেন। কিন্তু যারা পারেন না তাদের কি হবে ভাবুন। চলে আসি পরের লেখায়। তপন কুমার মজুমদার তিঘুরিয়া রাজারহাট রোড থেকে লিখেছেন, তোমার সেপ্টেম্বর মাসের ভাবনার বিষয় রেখেছ বাড়ানোর প্রস্তুতি। আসলে বর্ষার কালো মেঘ সরিয়ে শরতের রোদ্দুর উঁকি দিলেই বাঙালির মন হিসেব করতে শুরু করে মা আসছেন। সে কথা মাথায় রেখে আপামর বাঙালির মনে জেগে ওঠে পুজো স্পেশাল করার তোড়জোড়। এই সময় ভ্রমণ পিপাসু হুজুগে বাঙালিদের বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। বিষয়ের সাজুজ্যে আমার আমিত্বে প্রবীণ নাগরিকত্বের তকমা থাকা সত্ত্বেও বয়সটাকে তুড়ি মেরে গুড়িয়ে দিয়ে মনের ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দেব পাহাড়ের নৈসর্গিক অপরূপ সৌন্দর্য উপভোগের আনন্দে। ভ্রমণে বেরিয়ে পড়ব ভাবছি প্রধানত সান্দাকফুকে উদ্দেশ্য করে নয়নাভিরাম পাহাড়ে বেড়ানোর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। একটু প্রয়োজনীয় শীতের জামাকাপড় ও ওষুধ গুছিয়ে নিয়ে রওনা দেব। রুট চার্ট অনুযায়ী নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়িতে মিরিক হয়ে সুখিয়া পোখরির পর মানেভঞ্জনে রাত্রিবাস। পরদিন মেঘময় মেঘমা টুংলু তুমলিং কালীপোখরি হয়ে সান্দাকফু, সেখানে বিশ্রাম ও রাত্রিবাস। পরদিন ভোরের অপরূপ সূর্যোদয় সোনালি রক্তিম কাঞ্চনজঙ্ঘার জ্যোতির আভা ও এভারেস্টকে পলকহীন নেত্রে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরম সৌভাগ্য অর্জন করব। শুনেছি সূর্যোদয়ের সময় মনে হবে সূর্য নারায়ণ মেঘের পাশ থেকে চক্রাকারে ঘুরতে ঘুরতে উদয় হবে। সেই শোভা দেখে তুমলিঙে এসে দুপুরের খাওয়া সেরে গাইড জোগাড় করে অনেকটা পায়ে হেঁটে আরও নিচে এসে শান্ত সবুজে সবুজে ঘেরা ধত্রে গ্রামে রাত্রিবাস করে পরদিন মানেভঞ্জনে ফেরা। পরদিন আরও সমতলের দিকে বাড়ির উদ্দেশ্যে মিরিক হয়ে শিলিগুড়ির পথে কার্শিয়াং হয়ে অপরূপ পাহাড়ি পথটি ঘুরে এক সপ্তাহের সফরনামা শেষে জানি বাড়ি ফিরেই মনটা সত্যি ভারাক্রান্ত হবে। ভ্রমণের স্মৃতি রোমন্থন যেমন মধুর, তেমনি নিয়মের বেড়াজালে বার্ধক্যের বন্দী দশা বিষাদের বাস্তবতাকেই মান্যতা দেয় বইকি। কবির গানে অনেক দিয়েছ নাথ, আমায় অনেক দিয়েছ নাথ। তপন কুমার মজুমদার লিখেছেন তেঘুরিয়া রাজারহাট রোড থেকে। শ্রীরামপুর হুগলির অনিতা চৌধুরীর চিঠি এবার আমার হাতে। বাঙালির পায়ের তলায় সর্ষে, সুযোগ পেলে এই ভ্রমণ পিপাসু মনটা নেচে ওঠে বাড়ানোর জন্য। তাই একটি সুন্দর আনন্দদায়ক ভ্রমণের জন্য চাই আগে থেকে প্ল্যান পরিকল্পনা প্রস্তুতি। এর মধ্যে লুকিয়ে আছে বেড়ানোর অর্ধেক মজা। সেবার আমরা ঠাম্মার ইচ্ছায় ঠিক করলাম হরিদ্বার যাব। গোছগাছের পর্ব শুরু হয়েছে তিন দিন আগে থেকে, সাকুল্যে ভ্রমণার্থী পাঁচজন। ঠাম্মা হোটেলের বারান্দা থেকে গঙ্গা দেখবে, সেই মতো হোটেল বুকিং, তার কাগজ, ট্রেনের টিকিট, পরিচয়পত্র, কিছু নগদ এটা ওটা রাখল বাবা একটি ফুলিও ব্যাগে। একখানা ঢাউস সুটকেস বের করা হয়েছে, তাতে জিনিসপত্র প্যাকিং নিয়ে অদ্ভুত কাণ্ড বাঁধল। পাঁচ দিনের ভ্রমণে তিন গন্ডা জামা, এক গন্ডা সোয়েটার, কোলবালিশ, রোবট, ব্যাট, বল ভরেছে জিমুত। আমি হাফ গন্ডা সোয়েটার, এক গন্ডা জামা দেখে শুনে মা বাবা যথাসম্ভব পোশাক কম নিয়েছে। শুকনো খাবার, ওষুধ, চিরুনি, প্রসাধনী, পেস্ট, টুথব্রাশ, গামছা, টুকিটাকিতে সুটকেসের পেট ফুলে চেনের দফা রফা। এদিকে ঠাম্মার কেবল কম্বল গরম পোশাকে সুটকেস ভর্তি হয়ে গেছে। জামা কাপড়, দাঁতনের কৌটো, হরিনামের বটুয়া, গোপালের তো জায়গাই হচ্ছে না। আবার এগুলো ছাড়া ঠাম্মার চলবে না। বাবা এসে জিনিসপত্র কিছু কাটছাট করে পুনরায় গোছাতে গোছাতে মধ্যরাত। চোখটা লেগে এসেছে গাড়ির হর্ন। আনন্দের টকবগে মন নিয়ে তৈরি হয়ে দুদ্দার বেরোই। তালা দিতে গিয়ে বিপত্তি, জঙে চাবি ঘোরে না,

ড্রাইভার কাকু কবজির দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি করুন, গন্তব্যে ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে তো। বাবা হন্তদন্ত হয়ে পাশের বাড়ির রঞ্জন কাকুর কাছ থেকে তালা চাবি দিয়ে গাড়িতে এসে বসে হাঁপ ছাড়ে। ঠাম্মা দুহাত কপালে তুলে বলে, দুকা দুকা। অনিতা চৌধুরী শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন। কৈচর পূর্ব বর্ধমানের বিশ্বনাথ বন্ধু, আপনার লেখা এবারে। কর্মজীবনে দূরে বাড়ানোর প্রস্তুতি সম্পূর্ণ করেও নানা বাধার সম্মুখীন হওয়ায় তা ভেস্তে গেছে। কখনো ভেবেছি লাদাখ যাব, ভূস্বর্গে পৌঁছব, কিন্তু ইচ্ছা পূরণ হয়নি। তাই আজকের অনন্ত অবসরে বৃন্দাবন ধাম, সেখানকার গোপীনাথ, মদনমোহন মন্দির এবং আগ্রার তাজমহল, আগ্রার দুর্গ এসব ঘুরে বেড়ানোর প্রস্তুতি নিচ্ছি। অক্টোবরে বেড়াতে যাওয়ার জন্য রিজার্ভেশন হোটেল বুকের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহ তিনেকের জন্য বাইরে যেতে হবে, তাই বাড়ি দেখাশোনার জন্য লোকও ঠিক করা হয়েছে। আসলে বাড়ি থেকে বেরিয়ে বেশ কয়েকদিন কোথাও কাটাতে হলে সংসারী মানুষদের সমস্যা যে কত বলে বোঝানো যায় না। জানি না বেড়াতে যাওয়ার দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকবে কিনা, গন্তব্যে পৌঁছব কিনা, তবু তো প্রস্তুতি নিয়েছি। গুরুদেবের ভাষায় মনকে বোঝাই, কেন যায় দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে, চলো দুর্জয় প্রাণের আনন্দে। বন্ধু, সপ্তাহ তিনেক বাইরে থাকতে হলে সেখানকার আবহাওয়া অনুযায়ী পোশাক পরিচ্ছদ, প্রয়োজনীয় ওষুধপত্র, নিত্য ব্যবহার্য সমস্ত জিনিসের তালিকা টাঙিয়ে রাখা হয়েছে। এরপরেও যখন যেটা মনে পড়ছে সেটাই তালিকায় তোলা হচ্ছে। সেই তালিকা মিলিয়ে গোছগাছ করে বাক্স প্যাট্রা ভর্তি করে দুগ্গা দুগ্গা বলে রওনা হতে পারলেই শান্তি। ছোটখাটো ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও যাদের পায়ের তলায় সর্ষে তাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে শুভ কাজে এগোচ্ছি। বেড়ানোর প্রস্তুতি সম্পূর্ণ হলেও বাড়ি থেকে বেরোনো পর্যন্ত কোনো অন্তরায় না থাকলে এবারে বেড়ানোর প্রস্তুতি মাঠে মারা নাও যেতে পারে। লিখেছেন বিশ্বনাথ বন্ধু, কৈচর পূর্ব বর্ধমানের। বলাগড় হুগলি থেকে লিখেছেন যশোদানন্দ গোস্বামী। গত ১৯শে আগস্ট নিবিষ্ট মনে রেডিওয় কান পেতে মজে আছি, যখন ঘোষিত হল সেপ্টেম্বরের বিষয় বেড়ানোর প্রস্তুতি। তৎক্ষণাৎ কলকাতা নিবাসী ছেলের ফোন এলো, বাবা এবার পূজোয় বেড়ানোর প্ল্যানিং কিছু করেছ? বিস্মিত হলাম এই ভেবে যে এমনও হয়, কি অপূর্ব কোইন্সিডেন্স। আমার তো পায়ের তলায় সর্ষে, বেড়াবার কথা উঠলেই কেমন যেন অস্থির হয়ে উঠি। বুধ সকালে শেষে বারান্দায় পাইচারি করতে করতে হাতে ব্রেকফাস্টের প্লেট নিয়ে গিন্নি তখন পিছু পিছু আমার পদচালনার সঙ্গে পাঙ্গা লড়ছে। ছেলেকে ফোনে ধরলাম, হ্যাঁ বল বাবু, কি বলছিলি? বলছি এবারে ছুটি বেশি দিনের পাবো না, তাই 4-5 দিনের জন্য কোথাও বেড়াবার প্ল্যানিং করো, হতে পারে উত্তরবঙ্গের কোনো অফবিট জঙ্গলে। ওর কথা শেষ করতে না দিয়েই বলে উঠি, বুঝে গেছি, মাইক্রোকেশন। তোদের মতো কর্পোরেট বাবুদের তো এটাই এখন ট্রেন্ড, সীমিত বাজেট আর সবেতন ছুটি। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। পরমুহূর্তেই যুদ্ধকালীন তৎপরতায় বন্দে ভারতের টিকিটগুলো কেটে নিলাম। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, সেখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে মিরিকের কাছে রংভাং নদীর তীরে নিস্তব্ধ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া অফ বিট গ্রাম তাবাকোশি। দুপুরের ভাত ঘুমের মধ্যেই হাঁটতে লাগলাম, কখনো সবুজ চা বাগানের বুক চিরে, আবার কখনো পাখিদের কলকাকলিতে মুগ্ধ হয়ে রংভাঙের তীরে। ফোনেই হোমস্টে বুক করে বেড়ানোর সকল প্রস্তুতি সম্পন্ন করে ছেলেকে জানিয়ে দিলাম এবারের পছন্দের অফ বিট তাবাকোশি। লিখেছেন যশোদানন্দ গোস্বামী, বলাগড় হুগলি থেকে। এবারেও হুগলি থেকে, তবে শ্রীরামপুর। লিখেছেন বিশ্বনাথ পাকড়াশি। বাংলায় বর্ষা শেষের আকাশে কচিত নীল আর হঠাৎ কাশের ঝলমলানির নেপথ্যে থাকে এক হ্যামলিনের বাঁশিওয়ালা। কখনো তার নামে বিভিন্ন বেড়ু কোম্পানির নাম, অনেক পাড়াওয়ালি চলিষ্ণু দলের বেদম পাঠকায় তার জানান, কখনো ছুটি মেলে না একেবারে। গুচ্ছের ভ্রমণ পত্রিকা জোগাড় তখন, কিছু পড়ে কিছু ছাড়ে। আবেগ জর্জর কণ্ঠে বীরেনবাবু আশ্বিনের এই শারদ প্রাতে আবেগ জর্জর ডাক ছাড়বেন এক ভোরে। রাত দুটোয় শোয়া পাবলিকও একবার চোখ কচলে পাশ ফিরে শুতে শুতে ভাববেন লাস্ট মোমেন্টে কাছাকাছি কোনো স্পটে ট্রাই লাগালে হতো। অসফল বাসনায় গিন্নিরা চটিতং

আগে বাঙালি পুজোয় যেত পশ্চিমে, এখন গন্তব্যের বিস্তার বহুগুণ। তবে পূব পশ্চিম উত্তর দক্ষিণ কি দেশের খড়ির গণ্ডি পেরোলেও বাঙালি তার আদি অকৃত্রিম বাঙালিয়ানা ছেড়ে বেরোতে পারবে না। সেই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গ্যাস, সুগার, প্রেশার কি কোলেস্টেরলের আধিক্য। আমাশার তামাশায় বিশ্বময় বাঙালিরা এক হয়। যাঁচ লাগাবেন? দূর দূরান্তের ট্যুরিস্ট শহরের যে কোনো দাবাগারের সামনে 10 মিনিট দাঁড়ান, 5 মিনিটে একজন অম্বলগ্রস্ত বাঙালির সঙ্গে পরিচয় হবেই। দাদা আপনিও? আজকাল একটু দুঃসাহসী স্পট বাদ দিলে যারা পর্যটক তাদের গড় বয়স কিন্তু বেশ বেশির দিকে। রিটায়ার্ড তাই ঝাড়া হাত পা, বাস্তবে বেতো হাত পা। অসুবিধে নেই, এখন বেড়ানো মানে ট্যুর, স্পট টাচ করানো। বেড়ানোর প্রস্তুতি বলতে এখন গড় বাঙালির বিবেচনাধীন হল বিদেশ বিভুঁই ভ্রমণকালে পোষা রোগ সামলে ঘর ওয়াপাস। তার জন্য ভালোমতো প্রস্তুতি নিয়ে বাইরে বেরোনো। স্বস্তি থাকলে কিঞ্চিদধিক সুখ মিলবেই। লিখেছেন বিশ্বনাথ পাকরাশি, শ্রীরামপুর হুগলি থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। গৌতমপতি, তমলুক, পূর্ব মেদিনীপুর, স্মৃতিরেখা মণ্ডল, ঠিবা, বীরভূম, অসীম সিনহা, কৃষ্ণনগর, নদিয়া, ধীরেন বসাক, ফুলিয়া, নদিয়া, ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি, ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, আপনাদের সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ। এবারে পড়ব আলপনা জানার লেখা, ঠিকানা রামপুর, পূর্ব মেদিনীপুর। গতবারে নান্দনিক সৌন্দর্যের পীঠস্থান পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে চাক্ষুষ দর্শন করতে গিয়েছিলাম। যদিও অনলাইনে বুক করেছিলাম ঝাড়গ্রাম ট্যুরিস্ট পার্টির সঙ্গে, তবুও সুযোগ সুবিধা যথেষ্ট পরিমাণে পেয়েছিলাম। থাকা খাওয়ার সুব্যবস্থা ছিল। রিজার্ভেশন ট্রেনে যখন জার্নি করছিলাম তখন সেখানে ওনারা লাগেজ ওঠানামা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র একেবারে হাতের কাছে পৌঁছে দিয়েছেন। তাই এবার ওই ভদ্রলোকের ট্যুরে উত্তর ভারত যাওয়ার পরিকল্পনা করেছি। বেড়ানোর প্রস্তুতি আগেভাগে না নিলে নানা সমস্যায় পড়তে হয়। এক একজন মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সবই তার সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। লাগেজ কটা নেব তাই নিয়ে ভাবনা চিন্তা চলছে। লাগেজ আবার খুব ভারী হলে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। বিশেষ করে ওভারব্রিজের উপর দিয়ে ট্রলি ব্যাগ বয়ে নিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। আবার লাগেজ ভারী হলে বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যায়। তাই ছেলেরা বলে, মা তোমরা সীমিত জিনিসপত্র নিয়ে যাও, ওখানে টাকা দিয়ে প্রয়োজনীয় দ্রব্যসমূহ কিনে নেবে। সর্বত্র মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। সব রাজ্যের মানুষের খাওয়া দাওয়া এক নয়, তাই কিছু ড্রাই খাবার যেমন মুড়ি, চিড়ে, ভাজা, বিস্কুট, পেস্তা, বাদাম, আখরোট ইত্যাদি সঙ্গে নেব। পানীয় জলের বোতল সচরাচর পাওয়া গেলেও তবু কিছুটা জল কাছে রাখব। ওষুধপত্র তো অতি আবশ্যক। মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার হাত থেকে বাঁচতে মশারি একান্ত প্রয়োজন। লিখেছেন আলপনা জানা, রামপুর, পূর্ব মেদিনীপুর থেকে। পশ্চিমবঙ্গের ধারসা থেকে ছায়া সামন্তর লেখা পড়ি। বেড়ানোর অনুষঙ্গে মনের ডানায় লাগে উড়ান, অন্দরমহলে খেলা করে ছোট ছোট খুশির ঢেউ। এক চিলতে হলেও বেরিয়ে পড়ার সুতীব্র বাসনায় মন বলে ওঠে, থাকব নাকো বদ্ধ ঘরে। মন বাহানা খোঁজে, দুরন্ত ব্যস্ততার ফাঁকতালে সফরনামা টুকরো আলোর হাতছানি দেয়। পায়ের তলায় আজন্ম লালিত সর্ষে দানা তখন দোসর হয়। পথের শেষ কোথায় জানা নেই, তবে এটা সত্য বাঙালি মাত্রেই প্রত্যেকে কম বেশি পথ চলতে ভালোবাসি আমরা। বেড়ানোর আগে দরকার খেয়ালি মনটাকে প্রস্তুত করা, ঋতু অনুযায়ী গন্তব্য নির্বাচন এবং সেখানে পৌঁছনোর উপায় নির্ধারণ করা জরুরি। পোশাক আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে নেওয়াটাই কাম্য। তালিকা করে প্যাক করলে কোনো জিনিস এড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, তার মধ্যে টিকিট, হোটেল বুকিং, পরিচয়পত্র ইত্যাদি। সঙ্গে থাকবে ওষুধপত্র, শুকনো খাবার, টাকা পয়সা, আর দরকার উদার মন। একটা অভিজ্ঞতা শেয়ার করা যাক। গত বছর আমরা দুটো পরিবার পুরী যাচ্ছিলাম, স্লিপার কোচ। আমাদের সঙ্গীরা স্বামী স্ত্রী দুজনেই ওজনদার, সন্ততিও। ঘটনাচক্রে ওদের টিকিট আপার মিডল মিলিয়ে, আমরা কর্তাগিন্নি উল্টো, এক হারা লোয়ার বার্থ। বদলা বদলি করে ওরা নিচে, আমরা উপরে শুলাম। খানিক বাদে ভদ্রমহিলা জানালার কাছের সিটে স্বচ্ছন্দ্যবোধ করবেন বলে এক ভদ্রলোককে অনুরোধ করে সিট পাল্টাপাল্টি করলেন। আশ্চর্যের ব্যাপার, অনেক রাতে মলিন পোশাকে অশীতিপর এক বৃদ্ধা ওর সিটের এক কোনায় বসতে চাইলেন। শরীরটা খারাপ, এই অজুহাত দেখিয়ে

বসতে দিলেন না ওরা, তাজ্জব বনে গেলাম। বেড়াতে গেলে সবকিছুই সহজভাবে মানিয়ে নেওয়ার মতো মনের প্রস্তুতিটাও অপরিহার্য, তবেই তো বেড়ানোটা সার্থক হয়ে উঠতে পারে। লিখেছেন ছায়া সামন্ত ধারসা, পশ্চিমবঙ্গ থেকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আপনার ঠিকানা সাজিবাড়ি, পূর্ব বর্ধমান। বেড়ানোর নেশা ছোটবেলা থেকেই পেয়ে বসেছিল আমাকে। সেবার ঠিক হল বাস রিজার্ভ করে যাব রাঁচির দিকে। সময়টা গত শতকের শেষের দিক, সেই মতো সব প্রস্তুতি চলল মাসখানেক ধরে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিনটি। বিকেলের দিকে সব গুছিয়ে নিয়ে হৈহুল্লোড় করতে করতে যাত্রা শুরু করলাম। অর্ধেক পথ যেতে হঠাৎ বাস বিকল। ঘণ্টা কয়েকের চেষ্টার পর বাস ছাড়ল বটে, তবে প্রথম গন্তব্য রাজারাপ্পা পৌঁছতে বেশ দেরি হয়ে গেল। ভৈরবী আর দামোদরের সঙ্গমে অনুচ্চ পাহাড়টিলায় দেবী ছিন্ন মস্তার মন্দির, চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। মধ্যাহ্নভোজন সারতে বেলা পড়ে এল, ফলে সে রাতটা রাঁচিতে কাটানোর সিদ্ধান্ত নিলাম। কিন্তু রাঁচিতে সেই রাতে একটা হোটেল বা ধর্মশালা ফাঁকা পাওয়া গেল না। অগত্যা খোলা আকাশের নিচেই সেই হিমবর্ষী পৌষের রাত্রি কাটাতে হল। কোনোরকমে ভোর হতে রওনা দিলাম হুড্রু জলপ্রপাতের দিকে। পাহাড়চূড়ায় তখন কুয়াশার চাদর সরিয়ে সূর্য উঠছে, রক্তিম আলো ছড়িয়ে পড়েছে ঘন বনভূমির ওপর। তার মাঝে চওড়া জলধারা মুক্তোর মতো ঝরে পড়ছে কয়েকশো ফুট ওপর থেকে। সেখানে দাঁড়িয়ে মনে হল, এই তো জীবন। জীবিকার নিরন্তর অনুশাসনে কর্মক্লান্ত হৃদয় জুড়ে অনন্য সুখের অনুভূতি। সার্থক হল সমস্ত প্রস্তুতির। বুধ সকালে এখনও বছরে অন্তত একবার বেরিয়ে পড়ি কোথাও। তবে সেবার থেকে শিক্ষা নিয়েছি, মাস কয়েক আগে থাকতেই শুরু হয়ে যায় তার প্রস্তুতি, যেন ভ্রমণের ভোগান্তি না থাকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাজিবাড়ি, পূর্ব বর্ধমানের। কলকাতার আলমবাজার থেকে লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। 2025-এর পুজোর ছুটিতে আন্দামান ভ্রমণ সেরে বাড়ি ফিরে সাফ সূত্র হয়ে খেতে বসেছি, এমন সময় মেয়ে বলে উঠল, পরের বছর পুজোতে রাজস্থানের বাকি অংশটা দেখব। আমার 2027-এ বোর্ড এক্সাম, তাই মাত্র 7 দিনের জন্য যাব। দুর্গা প্রতিমা বিসর্জনের পর একদল ছেলে জলে ঝাঁপিয়ে পড়ে কাঠামো তোলবার জন্য। শুরু হয়ে যায় পরের বছরের পুজোর প্রস্তুতি। আমাদের বেড়াতে যাওয়ার প্রস্তুতিও অনেকটা সেই রকম। পুজোর ছুটির জন্য বরাদ্দ 12 দিন, তাই 7 দিনের জন্য রাজস্থানের জয়পুর, রণথম্ভোর, পুষ্কর, আজমির ঘুরে আসাই যেতে পারে। নির্ধারণ করে ফেললাম দিন। প্রস্তুতির প্রথম পর্যায় শুরু এখান থেকেই। পুজোর সময় ট্রেনের টিকিট কাটার হ্যাপা কম নয়। আগে থেকে এরোপ্লেনের টিকিট কেটে রাখলে বেশ কমে পাওয়া যায়। এতে অহেতুক যাত্রাপথ দীর্ঘ সময়ের হবে না, তাই 2026-এর গোড়াতেই কেটে ফেললাম জয়পুর কলকাতা যাওয়া আসার এয়ার টিকিট। এগোলাম আরও এক ধাপ। আমার এক সহকর্মী আছেন যিনি ভারতের যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য রেডি থাকেন। তিনি ওই জায়গাগুলি কিভাবে 7 দিনে দেখে নেওয়া যাবে তা বুঝিয়ে দিলেন। আমিও কিছুটা ভরসা পেলাম। ডালহৌসি পাড়ায় রাজস্থান পর্যটন সংস্থার দপ্তর, সেখানে কর্মরতা এক ভদ্রমহিলা জয়পুর, পুষ্কর ও রণথম্ভোরে কদিন কোথায় থাকব বুঝিয়ে সেই মতো বুকিং করে দিলেন। রণথম্ভোর জঙ্গলের মধ্যে যেখানে থাকব তার গল্প এমনভাবে বললেন যে রীতিমতো উত্তেজনা হতে লাগল। আমার মতো অল্পবুদ্ধি ও ব্যস্ত বাগিশ মানুষের জন্য সম্ভব অসম্ভব প্রশ্নের উত্তর হাসি মুখে দিলেন তিনি। বনে পর্যটনের ব্যাপারটিও নিশ্চিত হয়ে গেল। বেড়ানোর প্রস্তুতি এগিয়ে চলতে লাগলো সগৌরবে। বেড়াতে গেলে বাড়িতে অনেকগুলো তালা দিয়ে বেরোতে হয়। সেই সব তালা চাবি ঠিক মতো আছে কিনা দেখে নিয়েছি। একটি ফোল্ডারে প্রয়োজনীয় কাগজপত্র রাখবার পালাও শেষ। জামাকাপড় কি নেব তা আর কয়েকদিন পর ঠিক করব। তারপর তল্পিতল্পা গুটিয়ে বাঘ, অম্বর প্যালেস, হাওয়ামহল, পুষ্কর হ্রদের সঙ্গে দেখা করার পালা। সে গল্প আবার কখনো করা যাবে? সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন আলমবাজার কলকাতা থেকে। অরিজিৎ দাস অধিকারী সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফুড়ে নামব আমি, উঠব আমি আকাশ ফুড়ে, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। আসন্ন শারদীয়ার আগেই তোমার এই বিষয় নির্বাচন ভীষণভাবে প্রাসঙ্গিক। দীর্ঘ

টি লম্বা পাড়ি, প্রস্তুতি সারুন তাড়াতাড়ি। অজানাকে জানা, অদেখাকে দেখার নেশায় মানুষ ঘর ছাড়েন, আর সেই ছাড়ার আগে থেকেই পূর্ণাঙ্গ পরিকল্পনা বা প্রস্তুতি, যা ভ্রমণেরই প্রথম তথা প্রধান অধ্যায়। মর্নিং শোজ দ্য ডে এর মতো বেড়ানোর আগের প্রস্তুতির মধ্যেই থাকে বেড়ানোর সাফল্য। শুরু হয় ছোটাছুটি, কোথায় যাব, কিভাবে যাব, কোথায় থাকব তার পরিকল্পনা। ব্যাগের মধ্যে ক্রমে ঘাপটি মারে জামাকাপড়, প্রয়োজনীয় ওষুধ, পরিচয়পত্র, চার্জার, পানীয় জল, আধার কার্ড, পরিচয়পত্র থেকে নানান জরুরি সামগ্রী। স্থানভেদে পোশাকের তারতম্য থাকে। পাহাড়ে গেলে গরম পোশাক, সমুদ্রের ধারে গেলে হালকা পোশাক, স্থান ও আবহাওয়া অনুযায়ী প্রস্তুতির বদল অবশ্যম্ভাবী। তবে প্রস্তুতি বলতে শুধু ব্যাগ গোছানো নয়, মনকেও প্রস্তুত করা, স্থান সম্পর্কে আগাম ধারণা করা, প্রয়োজন হলে সরকারি অনুমতি নেওয়া ইত্যাদি। ভ্রমণে সবকিছু নিজের ইচ্ছে মতো নাও হতে পারে, তাই চাই ধৈর্য, আনন্দ এবং নতুনকে গ্রহণ করার মানসিক প্রস্তুতি, যা খুবই জরুরি। বেড়ানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, পথকেও উপভোগ করা। জানালার বাইরে ছুটে চলা দৃশ্য, সহযাত্রীর গল্প, অচেনা মানুষের হাসি সবই হয়ে ওঠে স্মৃতির অংশ। তাই আমার মতে ব্যাগ গোছানোর সঙ্গে গোছানো শুরু হয় মনও। সবার ভ্রমণ হোক আনন্দময়, আরামদায়ক করে তুলতে সুন্দর, সুষম ও চিন্তাশীল প্রস্তুতি দরকার। আমি আর্থিক কারণে বিন্দুতে সিন্ধু দর্শন করি। একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু আমার কাছে অনেক। মন পবনে আর মুঠোফোনে বিচরণ করেই আসলে আমাকে দেখেই হয়তো কবি লিখেছেন, মনে করি করি করি হয় হয় না। অরিজিৎ দাস অধিকারী, সবং, পশ্চিম মেদিনীপুর। কলকাতার ভিআইপি রোড থেকে লিখেছেন গীতিকা কোলে। মাথাপিছু ১৭ টাকায় স্কুল থেকে নিয়ে যাচ্ছে দীঘা। বাড়িতে এতগুলো টাকার কথা বলবো কিভাবে? আমি আর দিদি দুজনেই মন মরা। ঘরে এসে বোকা ভাড়গুলো না ভেঙে নাড়িয়ে চাড়িয়ে চিমটে দিয়ে পয়সা বের করা শুরু করলাম। তাতেই বা কত, দুজনেই আশাহত। আমরা বুঝিনি দিদিরা সব লক্ষ্য করেছে। পরের দিন স্কুলে গিয়ে শুনি আমাদের নাম যাবার তালিকায়। সে যে কি আনন্দ, শুরু হলো যাবার প্রস্তুতি। চারধারে কলকা এঁকে মাঝে দীঘা ভ্রমণ লিখে একটা খাতা বানালাম। কি দেখলাম, কি খেলাম, অনুভূতির কথা লিখতে হবে তো। তাছাড়া দিদিমণিদের বকুনি, বাসের ঝাঁকুনি, বন্ধুদের গা গুলানি, সব অভিজ্ঞতা হবে খাতাবন্দি। মানচিত্রে দীঘায় হাত বোলাতে বোলাতে দিদিকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের খিড়কি পুকুরের সঙ্গে আরো তিন চারটে খিড়কি জুড়লে যতটা হবে সমুদ্র কি অত বড়? দিদি বিজ্ঞের মতো বলেছিল, তার সঙ্গে ঢেউ। ব্যাগ গোছানো থেকে শুরু হলো অজানা ঢেউয়ের পিঠে দোলা আর ঝিনুকের মধ্যে মুক্ত খোঁজার খেলা। তারই মাঝে লিস্ট বানালাম, মায়ের জন্য সিঁদুর কৌটো, দাদার জন্য ঝিনুকের সরস্বতী, আর বহুদিনের শখ পুতুলের বিয়েতে শাখা পরাবো তাই দুটো শাঁখের আংটি। আজ চালসে ধরা চোখে সেই গ্রুপ ছবির মধ্যে নিজেকে খুঁজতে চোখে দম লাগে। তবু কোথায় যেন সেই বেড়ানোর প্রস্তুতির মধ্যে আজও খুঁজে পাই এক বুক নিঃশ্বাস, আকাশের সীমানা ছোঁয়ার আশ্বাস। কখন আমার খুলবে দুয়ার, নাইকো দেরি, তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি। গীতিকা কোলে লিখেছেন ভিআইপি রোড কলকাতা থেকে। সৌমিত্র মজুমদার, রহরা, উত্তর চব্বিশ পরগনার। সামনেই আমাদের শারদীয়া দুর্গাপূজা, আর তাকে কেন্দ্র করে উৎসাহ, উন্মাদনা, উদ্দীপনা শেষ নেই। নানান মানুষ তাদের ইচ্ছে খুশি মতো এই সময়টাকে উপভোগ করে থাকেন, তা বলাই বাহুল্য। কয়েকদিনের ছুটির মেজাজে কেউ ছুটে যান পাহাড়ি এলাকায়, কেউ বা জঙ্গলে, আবার কারো কারো পছন্দ সমুদ্র উপকূলবর্তী অঞ্চল। তবে আমার যেটা ভীষণ পছন্দ তা হল মহাষষ্ঠী থেকে মহাষ্টমী পর্যন্ত নিজের এলাকায় কাটিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ও অন্নভোগ খেয়ে মহানবমীর সকালে কাছাকাছি উত্তর চব্বিশ পরগনারই টাকি অঞ্চলে ছুটে যাওয়া। সেজন্য অনেক আগে থেকেই ইছামতি নদীর ধারে ভালো কোনো লজ বা হোটেল বুকিং করেও রাখি। নবমীর সন্ধ্যায় বেরিয়ে সেখানকার বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শন করে বাইরে খাওয়া দাওয়া সেরে রাত করে আবার লজ বা হোটেলে ফিরে আসি। টাকিতে যাওয়ার আসল উদ্দেশ্য তো ইছামতি নদীতে দুই বাংলার প্রতিমা নিরঞ্জন,
স্বচক্ষে দর্শন করা।

দুই বাংলার কত শত প্রতিমাই যে মাঝ নদীতে নৌকো করে ভাসিয়ে নিয়ে এসে নিরঞ্জন দেওয়া হয় তা কল্পনারও অতীত। সত্যি বলতে কি অদ্ভুত সুন্দর সে দৃশ্য। ভারত এবং বাংলাদেশের অজস্র প্রতিমার মিলন ঘটে বছরের এই একটি দিন, তবে সবটাই সীমান্ত নিরাপত্তা বাহিনীর নজরদারিতেই। দুই বাংলার মানুষ একজন আরেকজনকে স্পর্শও করেন, সে এক অন্য ধরনের মিলনের আনন্দ যা ভাষায় ব্যক্ত করা যায় না, তবে তা অনুভূতিতে ভীষণ প্রকট। দশমীর বিকেল থেকে পরের দিন ভোরবেলা পর্যন্ত চলে এই প্রতিমা নিরঞ্জন পর্ব। না না বন্ধু, এই বাড়ানোর জন্য তেমন কোনো প্রস্তুতি না লাগলেও মানসিক প্রস্তুতিটাই ভীষণ রকম প্রয়োজন। লিখেছেন সৌমিত্র মজুমদার, রহড়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসর। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন শরদ, শিল্পী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাগ বৈরাগী। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অরুণাভ মুখোপাধ্যায়। শুনবেন শরদ, শিল্পী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে মনের মতো গান। সদ্য শুরু হলো সেপ্টেম্বর মাস, সেই নতুন সেপ্টেম্বরের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে গানে গল্পে আপনাদের সঙ্গে সুন্দর একটা ঘন্টা কাটাব আমি আপনাদের বন্ধু জয়দেব। চলে যাই প্রথম গানের দিকে।

গানটি শুনলেন কে জে যেশুদাসের কণ্ঠে এবং কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর সুরে। মালয়ালম এবং হিন্দি গানের পাশাপাশি বাংলা আধুনিক গানের ইতিহাসেও তাদের এই জুটি অত্যন্ত জনপ্রিয়। যেশুদাস ও সলিল চৌধুরীর প্রথম পরিচয় হয় 1965 সালে মালয়ালম ছবি চেম্মিনের রেকর্ডিংয়ের সময়। আসলে সলিল চৌধুরী গানটি প্রথমে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরকে দিয়ে রেকর্ড করানোর কথা ভেবেছিলেন, কিন্তু লতা মঙ্গেশকরের তখন তীব্র জ্বর, শেষ পর্যন্ত শিল্পী যেশুদাসকে দিয়ে রেকর্ড করানো হয় সেই গান। যেশুদাসের পেলব ও মধুর কণ্ঠস্বরে মুগ্ধ সলিল চৌধুরী এরপর বহু মালয়ালম ও হিন্দি ছবির গানে সুরারোপ করেন, আর বলাই বাহুল্য সেসব গানে কণ্ঠশিল্পী ছিলেন কে জে যেশুদাস। সলিল চৌধুরীর জটিল ও ওয়েস্টার্ন কর্ড মিশ্রিত সুরগুলোকে যেশুদাস তার নিখুঁত ক্লাসিক্যাল গায়কী ও স্পষ্ট উচ্চারণে এক অন্য মাত্রা দিতেন। সলিল চৌধুরীর সুরে যেশুদাসের কণ্ঠে শ্রীকান্তের উইল ছবি থেকে পরের গানটি

সলিল চৌধুরী প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলা গানের স্বর্ণযুগের আরও এক নক্ষত্র নির্মলা মিশ্রের কথা মনে পড়ছে। এই জুটির একসঙ্গে গান তৈরির ইতিহাস বাংলা গানের জগতে এক বিরল মধুর অধ্যায় তৈরি করেছিল। সাধারণত সলিল চৌধুরী নিজের লেখা গানেই সুর দিতে বেশি পছন্দ করতেন, কিন্তু নির্মলা মিশ্রের খাতিরে এই নিয়মের ব্যতিক্রম হয়েছিল। এই অসম্ভবকে সম্ভব করেছিলেন নির্মলার দাদা। তিনি সলিল চৌধুরীর কাছে গিয়ে আবদার করেন, সলিলবাবু যেন তার বোন নির্মলার জন্য গান তৈরি করেন। নির্মলা মিশ্রের প্রতিভার কথা মাথায় রেখে সলিল চৌধুরী পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি গানে সুরারোপ করেন। বাংলা গানের ইতিহাসে এ ছিল এক বিরল ঘটনা। সলিল চৌধুরীর সুরে যে একটা অদ্ভুত জটিলতা ও চলন থাকত, তাকে কণ্ঠে প্রকাশ করার জন্য অত্যন্ত অনুশীলিত ও পটু গলার প্রয়োজন হতো। কিন্তু নির্মলা মিশ্র যখন এমন মোর জানি না কোথা যে হারালো গানটি রেকর্ডিংয়ের সময় গাইলেন, তখন এমন এক আবহ তৈরি হয় যা গানটি প্রকাশ হবার সাথে সাথেই সুপারহিট করে দেয়। সেই গান শুনব মনের মতো গানে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

সলিল চৌধুরী ও নির্মলা মিশ্রের এই সুরকার শিল্পী জুটির আরেকটি কালজয়ী গান হল আমার এ বেদন মাঝে। গানটিতে সলিল চৌধুরীর সিগনেচার মেলোডি ও বিষাদময়তার ছোঁয়া এক অনন্য শ্রবণ অনুভূতি সৃষ্টি করে। পরবর্তীতে সাক্ষাৎকার সূত্রে জানা যায়, সলিলবাবুর মতো একজন কড়া ও নিখুঁত সুরকারের অধীনে কাজ করার সময় নির্মলা মিশ্র কতটা ধৈর্য, নিষ্ঠা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছিলেন। শুনব সেই গান নির্মলা মিশ্রের কণ্ঠে। এরপর

বাংলার সঙ্গে ভারতীয় উপমহাদেশের এক নিবিড় ভালোবাসার যোগসূত্র বরাবরই। বাংলাকে ভালোবেসে যেমন ভারতীয় শিল্পীরা বাংলা গানে তাদের নিজস্ব স্বাক্ষর রেখেছেন, বাংলার শ্রোতাও তাদের আপন করে নিয়েছেন সবসময়ের জন্য, সেরকমই একজন শিল্পী তৎকালীন বোম্বের জনপ্রিয় তরুণ গায়ক শৈলেন্দ্র সিং।

1976 সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের অজস্র ধন্যবাদ ছবির মাধ্যমে শৈলেন্দ্র সিং প্রথমবার বঙ্গ চলচ্চিত্র ও সঙ্গীত জগতে পা রাখেন। ছবিতে মুখ্য চরিত্রের অভিনয়ে তো তিনি ছিলেনই, সেই সঙ্গে শ্যামল মিত্রের সুরে হিন্দি উচ্চারণের টান মিলেমিশে শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে সেই ছবির গান এক নিরুপম মাধুর্য তৈরি করে। আজও সেই ঘাস তারুণ্যে উজ্জ্বল, শ্যামল চিরসবুজ। শৈলেন্দ্র সিং এবং আশা ভোসলে, পরের গানে অজস্র ধন্যবাদ ছবি থেকে।

বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মনের মতো গান। অগস্ট শেষ করে সেপ্টেম্বর মাসে এসে পড়লাম আমরা। নিয়ম মেনেই আকাশের বিশ্রাম নেই, মেঘেদেরও ছুটি নেই, মাঝে মাঝেই চলেছে বর্ষণ। শুকনো রাত্রের প্রহরে ডেকে ওঠে মেঘ, দিনের যে কোনো সময় শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টির শিহরণ ভরা কোমল রূপ কিন্তু

0: আমাদের মনে বরাবরই দোলা দেয়। বাংলা গানে কবিতায় সেই বৃষ্টি যেন প্রিয়ার উপস্থিতির মতো নেমে আসে, বারবার আমাদের ভিজিয়ে দেয়। হেমন্ত মুখোপাধ্যায়, পরের গানে ফুলেশ্বরী ছবি থেকে।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝরে

গানটি শুনলেন ফুলেশ্বরী ছবি থেকে। সত্যি বলতে ফুলেশ্বরী ছবির একটা গান শুনে মন ঠিক ভরে না। সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তরুণ মজুমদার নির্মিত এই ছবিটি 1974 সালে যখন আত্মপ্রকাশ করে তখন এর গান সাড়া ফেলে দেয় রাতারাতি। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, সেই গানের রেশ বাঙালির মনে আজও একইভাবে সাড়া জাগায়। তবে আজকের মনের মতো গানে আরও একটা গান এই ছবি থেকে শুনে নিই।

বেশ কিছুদিন আগে পার করে এলাম কিংবদন্তি শিল্পী মুকেশের 103তম জন্মদিন। 60-এর দশকে সলিল চৌধুরী তৎকালীন বোম্বেতে কাজ করার সুবাদে হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বহু শিল্পীকে দিয়ে বাংলায় গান গাইয়েছিলেন। সেই ধারা অবলম্বন করেই 1968 সালে গ্রামোফোন কোম্পানির শারদ অর্ঘ্য অর্থাৎ দুর্গাপুজোর বিশেষ অ্যালবামের কণ্ঠ হিসেবে সলিল চৌধুরী বেছে নেন মুকেশকে। মুকেশের মাতৃভাষা বাংলা না হলেও সলিল চৌধুরীর তত্ত্বাবধানে তিনি এই গানের প্রতিটি শব্দের উচ্চারণ, যেমন সাজ, মিছে, অস্তাচল, একেবারে নিখুঁতভাবে উচ্চারণ করেছিলেন, যা সেই সময়ে ইতিহাস করেছিল। বলুন তো গানটা কি, শুনিনি।

সে যুগে ভিনাইল রেকর্ডের নিয়ম অনুসারে রেকর্ডের দুই পিঠে দুটি গান থাকত। যে গানটি শুনলেন সেটি ছিল রেকর্ডের এক পিঠে, আর তার অপর পৃষ্ঠে আরও এক কালজয়ী গান ছিল ভিনাইলের কুণ্ডলিতে নিদ্রিত। শুনব সেই গান, তবে ভাববার বিষয়ে একই রেকর্ডের একদিকে ছিল গভীর বিষাদের গান, আবার অপর পৃষ্ঠে নৃত্যরত উচ্ছ্বাস মুকেশের কণ্ঠে সলিল চৌধুরীর সুরে।

যে গানটি শুনলাম তা প্রকাশিত হয়েছিল ষাটের দশকের শেষ ভাগে। এর ঠিক এক দশক আগের কথা, 1956 সাল। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রথম মৌলিক বাংলা গান শুনল বাঙালি। সতীনাথ মুখোপাধ্যায়ের সুর, পবিত্র মিত্রের কথা। গানটা মনে পড়ছে কি? তবে শুনেনি মনের মতো গানে লতা মঙ্গেশকরের সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গান।

লতা মঙ্গেশকরের প্রথম মৌলিক বাংলা গান। সেই রেকর্ডটিরও এক পাশে অর্থাৎ সাইড এ তে ছিল এই গানটি, অপর পৃষ্ঠে ছিল আরও এক কালজয়ী গান, গানের চেয়েও যেন বেশি, ইতিহাসের মাইলফলক বললে ভালো হয়, পবিত্র মিত্রের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকর।

পঞ্চাশের দশকের কথা বলছিলাম। এবার এক দশক পিছিয়ে আসব, 1965 সাল। আরও এক মহাশিল্পী, তারও এবার বাংলা সঙ্গীতে প্রথম আত্মপ্রকাশ, তবে সুরকার হিসেবে, রাহুল দেববর্মনের কথা বলছি। 1965 সালে পুজো রিলিজে লতা মঙ্গেশকরের কণ্ঠে আমার মালতী লতা কি আবেশে দোলে প্রকাশ পেল। আর এই যেন ঘরের মানুষের ঘরে ফেরা, বাংলা সঙ্গীতের জমকালো আকাশ পেল এক অত্যুজ্জ্বল নক্ষত্র, রাহুল দেববর্মন, যিনি এই বাংলারই একান্ত আপনজন। লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গান।

আজকের মনের মতো গানে চলছে বাংলা গানে শিল্পী সুরকারদের আত্মপ্রকাশের গল্প। রাহুল দেববর্মনের বাংলা গানে প্রথম সুরারোপের কথা তো শুনলাম, কিন্তু কণ্ঠশিল্পী হিসেবে তার পরিচয় পাওয়া গেল 1969 সালে, সে বছরের পুজোর গানে। বলা যায় সেই আবির্ভাব ছিল উল্কার মতো উজ্জ্বল, আগ্নেয়, অথচ অদ্ভুত নির্বিকার বিষণ্নতার জাদুতে ছোঁয়ানো এক দুপুরের গল্প। ফেলে আসা সময়ের সরণী বেয়ে একটি কিশোর ছেলের সঙ্গোপন দৃষ্টি আর ছুড়ে দেওয়া একটা প্রশ্ন, গানের কথার শুরুতেই পাওয়া যায় এক অভিনবত্ব। পদবীসহ নাম ধরে উচ্চারণ সে সময়ে ছিল অভূতপূর্ব, আর সুরেও ছিল নতুন ট্রেমোলো এফেক্ট, যা অ্যাকোস্টিক গিটার এবং ম্যান্ডোলিন একসঙ্গে বাজালে পাওয়া যায়। আর পিছনের পার্কেশন ড্রামের ছন্দ মনে করিয়ে দেয় মরুভূমি দিয়ে ধীর অথচ একটানা উটের পিঠে বেদুইনের চলার গতি। এভাবেই লোকসঙ্গীতের ছোঁয়ায় আধুনিক গান বারবার সঞ্জীবিত হয়েছে নতুনত্বে। রাহুল দেববর্মনের কণ্ঠে, রাহুল দেববর্মনের সুরে সেই গান।

রাহুল দেব বর্মনের এই গানটি প্রকাশ পেয়েছিল 1969। এর ঠিক পরের বছরই মুক্তি পায় উত্তম কুমার অভিনীত বাংলা ছায়াছবি রাজকুমারী, রাহুল দেব বর্মনের সুরে প্রথম বাংলা ছায়াছবি। বাংলা গানের পত্রালিতে এক নতুন সতেজতার ছোঁয়া, এক নতুন তারুণ্যের স্ফুরণ আশা ভোঁসলে ও কিশোর কুমারের কণ্ঠে।

সময়ের হিসেবে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। মনের মতো গান আজ এ পর্যন্তই। যারা অনুষ্ঠান শুনলেন সেই সকল শ্রোতা বন্ধুদের জানাই অজস্র ধন্যবাদ, শুভেচ্ছা। আকাশবাণী মৈত্রী স্টুডিও থেকে আমি ছিলাম জয়দেব। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন রামধনু অনুষ্ঠানে শুনবেন ভজন, পরিবেশনায় উৎস ঘোষ।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান রামধনু। ভজন শুনলেন উৎস ঘোষের পরিবেশনায়। এরপর শুনবেন নজরুলগীতি, পরিবেশনায় দীপ্তম সিনহা বিশ্বাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন সংগ্রহশালা থেকে একটি সাক্ষাৎকার, আলোচনায় মনোজ মিত্র এবং যোগেশ দত্ত।
2: আকাশবাণী কলকাতা।

0: রবিবারের আড্ডা।
1: আজকে আমরা সত্যি খুব খুশি, কারণ আমাদের খুশির ভাগ আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারব। আজ যে দুজন বিরল ব্যক্তিত্ব আমাদের এই স্টুডিওতে এসেছেন আজকের এই রবিবারে গুছিয়ে আড্ডা মারার জন্যে, তাদের নামের সঙ্গে আপনারা অত্যন্ত পরিচিত। তাদের একজন অবশ্যই মনোজ মিত্র, আরেকজনের কথা বলতে গেলে আমার একটা পুরনো ঘটনা মনে পড়ে যায়, আর মুখার্জি বৌদির কথা মনে পড়ে যায়।

0: মুখার্জি বৌদি আমাদের প্রতিবেশিনী, তা মুখার্জি বৌদির খুব শখ ছিল রেডিওতে আসবেন, কিছু বলবেন, গান টান করবেন। যাই হোক, সংসারের চাপে করা হয়নি। তাই মুখার্জি বৌদিকে বলতাম যে বৌদি, তোমাকে একটা সুযোগ আমি দিতে পারি, সেটা হচ্ছে তুমি যদি মাইম করো রেডিওতে। যাই হোক, রেডিওতে মাইমের সূত্রেই হয়তো মুখার্জি বৌদি বিশ্বাস করতেন। অনেক পরে তার ভুলটা ভেঙেছিল। যাই হোক, আজকে যোগেশদা মনে হচ্ছে তুমি কোথায় হারিয়ে গেছো।
1: আরে ভাই, যা অবস্থায় ফেলেছো না এই মুখরের পীঠস্থান এই রেডিওতে এনে, আমার মতন একজন মুখাভিনেতাকে বলে ফেলে দিয়েছো।
0: যোগেশ দত্ত,
2: যোগেশ বোধ হয় এর আগে কখনো রেডিও প্রোগ্রাম কিছু
1: না? আমার একবার রেডিওতে মুখাভিনয়ের একটা ডিস্ক হবেন বীরেন্দা বলেছিলেন, ঠিক বলেছ।
0: মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তোমার ডিস্ক করবে বলেছিলেন?
1: বলেছিলেন। এটা আমার একটা অ্যাডভেঞ্চার, আমি জীবনে অনেক কিছু করেছি, আর একটা নতুন কিছু
2: রেকর্ড করা
1: দেখিয়ে দিতে চাই।
2: এই বীরেন্দার কথাই বলি যে আমি রেডিওতে এসেছিলাম, প্রথম বীরেন্দার কাছে এসেছিলাম, সেটাই 59-10 এরকম হবে। রেডিওতে একটা এতে নাটক পাঠিয়েছিলাম ডাকে, তখন খুব ডাকে নাটক পাঠানোর প্রচল ছিল। তো কিছুদিন বাদে, মাসখানেক বাদে একটা খবর গেল যে রেডিও স্টেশনে এসে বি কে ভদ্রর সাথে মিট করো। তো আমি গেছি, যাই হোক, দেখা টাকা হলো। নাটকটা হয়ে যাওয়ার পরে মৃত্যুর চোখে জল হয়েছিল, রেডিওতেও একটা পুরস্কার পেয়েছিল। রেডিওতে তখন একটা নাটক প্রতিযোগিতা হতো, তা সে খুব মজা হয়েছিল এই কারণে যে প্রদ্যোত, মানে বীরেন্দার ছেলে, তো আমার সহপাঠী বন্ধু, কিন্তু উনি আমাকে চিনতেন না যে ওর বন্ধু হিসাবে। তো আর নাটকটার একটুখানি অংশ কেটে বাদ দিয়েছিলেন বীরেন্দা। শ্রীধরদা তার ছিলেন প্রডিউসার। তো আমরা এসে, আমরা তখন কলেজে পড়ি, খুব হই হই করে চার পাঁচজন এলাম। এসে আমাকে তো কলেজে সবাই খুব তাতিয়েছে যে এরকম নাটকটা কেটে এডিট করেছেন, ওরা বাদ দিয়েছেন, অমুক করেছেন। আসলে আমি এসে খুব চেপে ধরেছি যে কেন এটা বাদ দিয়েছেন। তখন বীরেন্দা বলেছিলেন, আমরা রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বাদ দিই কাটি তারা আসেন।
0: এমনও হতে পারে যে তারা তখন নেইও আসার জন্য।
2: এটা আমি বলেছিলাম যে ওদের কাটলে বাদ দিলে ওদের কিছু আসে যায় না। আমি তো সবে সাকুল্যে একখানা লিখেছি, আমারটাই যদি কেটে বাদ দেন তাহলে আর আমার কি থাকে বলো।
0: তখন কি সেই রেকর্ডিং এর দিনে আপনি ছিলেন এখানে?
2: না, রেকর্ডিং এর দিন না, এটা রেকর্ড, এটা মেটাল লিঙ্কের, তা আমি কিনে আনলে বলেছিলাম যে ওটা তো তোমারই বই, তুমি দেখে দাও।
0: কি ভালোবাসা তুমি বলো।
2: দোতলার ঘরে আমরা তো তখন প্রায়ই আসতাম, আমার তখন রেডিওতে খুবই নাটক আমি করতাম,
0: মানে নাটক অভিনয় করতাম
2: না, অভিনয়
0: লেখা দিতাম।
2: তো বাণীদার দুপাশে এরকম তাক করা স্ক্রিপ্ট থাকতো,
1: তাহলে
2: এই নিষ্ঠা এখন আছে বলে আমার মনে হয় না, আমি জানি না।
1: আগে একা বাণীদা যে কাজটা করতেন, এখন হয়তো চার পাঁচজন মিলে সেই কাজটা করে,
2: কিন্তু একা সারাদিন সেই এসে একদম ঘাড় গুজে বুঝে প্রত্যেকটা লেখা প্রথম থেকে শেষ অবধি পড়তাম।
0: আসলে সেই জন্য ওই সৃষ্টিগুলো আজ রয়ে গেছে।
1: ভাই, তোমার এই
2: পড়াশোনা ছিল,
1: তোমার এই আড্ডার ব্যাপারে একটা কথা আমার মনে পড়ে।
0: বলো দাদা।
1: দিল্লি বোম্বেতে একটা সত্যজিৎ রায় ফেস্টিভ্যাল হচ্ছে,

0: তা সত্যজিৎ বাবুকে শালটা আমার ঠিক আছে ঠিক আছে তা আমার সত্যজিৎ বাবুকে সব প্রেস ধরে বললো যে কলকাতায় তো পুনার মতন ফিল্ম ইনস্টিটিউট নেই, বোম্বের মতন এরকম প্রসার নেই, কিন্তু কলকাতায় এত ট্যালেন্ট ফিল্ম লাইনে আসছে কি করে। তখন উনি বলেছিলেন কলকাতায় এত ট্যালেন্ট আসছে একমাত্র একটা জায়গা থেকে, পৃথিবীর দুটো জায়গায় সেটা আছে, সেটা হচ্ছে আড্ডা, সেটা হচ্ছে প্যারিসে আছে আর কলকাতায় আছে, এবং ট্যালেন্ট হিউমার কিন্তু সেই আড্ডা থেকেই আসছে, এটা উনি বলেছিলেন।
1: আর আড্ডাটা মানে কলকাতায় এমন কমে আসছে তার জন্য বোধহয় এই ধরনের প্রোগ্রাম,
2: ওই জন্যই রবিবারের আড্ডা।
0: হ্যাঁ, আগে পাড়ায় দেখেছি রক থাকতো আড্ডা মারতে, এখন সেই রক
1: ছাত্র মাস্টার মশাই মিলে কলেজ স্ট্রিটের কফি হাউসে একটা বিশাল আড্ডা, মানে বুদ্ধিজীবী, তারপরে ছাত্র, শিক্ষক, আরো কিছু সাহিত্য করেন বা ছবি করেন, এরকম অনেক লোকদের নিয়ে।
0: তবে তোমার এই আড্ডায় চাও নেই, বেগুনি নেই, কিছু নেই।
2: যোগেদার, আমার খুব ইচ্ছে ছিল তোমাকে গরম চা, ঠান্ডা বেগুনি, আই মিন গরম বেগুনি এসব দেবো, শীতকালে জমতো ভালো। কিন্তু ব্যাপারটা কি জানো তো, এই বিল্ডিংটার নাম কি? আকাশবাণী ভবন, তো মানে খোলা আকাশের নিচে কোন চান্স নেই, স্টুডিওর মধ্যে চলে না এসব।
0: কিন্তু যারা শুনছে তারা তো এখন চা খাচ্ছে, বেগুনি খাচ্ছে, শীতকালে আমাদের কথা ভাবছে না যে বদ্ধ ঘরে বসে আছে।
2: যোগেদার, তুমি তো এই মুকাভিনয় করার আগে তুমি অনেক স্কেচ করতে?
0: হ্যাঁ করতাম,
2: ছেলেবেলায় তোমার অনেক স্কেচ দেখেছি, তুমি বলো না সেসব ব্যাপারে একটু যদি।
1: আরে যোগেশ, অনেকদিন আগে আমরা তখন থিয়েটার করি 57 এ, তখন প্রথম দল করেছি আমাদের পথের পাঁচালী,
0: সুন্দর
2: করেছি পথের পাঁচালী কি
1: করেছিলাম
2: আমরা। আচ্ছা,
1: ওটা পার্থ একটা নাট্য রূপ দিয়েছিল,
2: পার্থপ্রতিম চৌধুরী,
1: ওটা আমরা করেছিলাম। যোগেশ তখন মুকাভিনেতা ছিল না, তখন অভিনেতা ছিল, আমাদের দলেরই সভ্য ছিল।
2: মানে সেটা কি অভিনয়টা মুখর অভিনয়
0: ছিল? মুখর, আমি এমনিতে খুব মুখরা। বোবার কোন শত্রু নেই সবার কাছে শুনেছিলাম আমি, তখন বললাম তাহলে এই লাইনটা
1: অভিনেতার কোন শত্রু
0: নেই, গেলে আমার কোন শত্রু নেই, আমি একা বলে না সবাই আমায় খুব ভালোবাসত, আর ভাবতে বলতে খুব নিরীহ ছিল,
2: এটা ভাবনায় ভুল ছিল,
0: ভুল ছিল পুরো
2: মাত্রা।
0: মনে পড়ে একবার একটা সে যে পাড়ায় একটা হঠাৎ রাত্রে কান্নাকাটি হচ্ছে, ভদ্রলোক ছিল, তার একটা চাকর ছিল, চাকরটা কান্নাকাটি করছে, খুব কাঁদছে, মরা কান্না, পাড়ার সবাই ছুটে এলো, কিরে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে আমার বাবুর ভুলো মন ছিল, বাবু মারা গেল। বলে তোর বাবুর ভুলো মন ছিল, মারা গেল কি করে? বলে আমার বাবু ভুলো মন ছিল, বাড়ি থেকে বেরোতো, ঢুকতে ভুলে যেত। তখন বলছে হ্যাঁ সে তো গেল, বেরোতো, ঢুকতে ভুলে গেল, কিন্তু আজকে মরলো কি করে? বলে বাবুর ভুলো মন ছিল, ঘুমোতো, চোখ বন্ধ করতে ভুলে যেত। বলে সে গেল, কিন্তু আজকে মরলো কি করে? সে বল পাড়ার লোক খেপে গেছে, বলে আজকে বাবু নিঃশ্বাস ছাড়লো, নিতে ভুলে গেল। এই যে আমাদের একটা ভুলো মন, এই আমি দেখেছি অনেকে না ভুলো মন থাকে জানো তো, এই চশমা টশমা এখানে ওখানে ফেললো, আবার অনেকে ইচ্ছে করে ভুলো মনে ভাব দেখায়, বাড়িতে দেখালো যে আমার ভুলো মন, পকেটে টাকা আছে, খেয়াল নেই। কিন্তু কেউ যদি দুটো টাকা নিয়ে নেয় না, আবার পকেট থেকে এই দুটো টাকা ছিল, কি হলো? এইরকম ব্যাপারটা।
2: তুমি একবার একটা গল্প বলছিলে তোমার ওই যোগেশ মাইমের যে লনটা আছে না, সেই কাঠের চেয়ার, কাঠের টেবিল, তুমি এক কাপ করে মানে এক গ্লাস করে র চা দা দিতে দিতে বলছিলে, সেই পঙ্কজ মল্লিক উনি একটা সময় কান একটু কম।
0: সে তো আমার থেকে ভাই, তোমরা যারা বেতারে আছো ভাই তোমরা ভালো জানো, পঙ্কজ দা কানে নাকি একটু কম শুনতেন, এবং আমি দেখেছি ও সত্যি কম শুনতেন। একবার নিউ থিয়েটার স্টুডিওতে মিউজিক টেক হতো, তখন তো স্টুডিও আলাদা সাউন্ড স্টুডিও ছিল না, ওই ফিল্ম স্টুডিওতেই টেক করা হতো, তা গান বড্ড এত পিটপিটে লোক ছিল, একটু কার নোট এদিক ওদিক হচ্ছে কিন্তু সেটা ঠিক অনু শুনতে পেতাম,
2: এত নিখুঁত
0: এত নিখুঁত। এবং তারপরে করে টোরে তারপর একজন হয়ে গেছে, তার একজন আরেকজনকে বলছে এই কখন চালা পেমেন্ট দেবে, বলে কে, বলে ওই যে পঙ্কজবাবু বসে আছে, বলে শুনতে হবে, বলে না ওর তো কালা কিছু শুনতে হবে না। কিছুক্ষণ পরে এসে বলছে আমি শুনতে পেয়েছি তুমি আমার কি বলেছ। এই ঘটনা আর একবার হয়েছিল, হয়েছিল কি দিল্লি থেকে এসছেন কপিলা বাদশান, খুব নাম করা লোক, তিনি এসে হাওড়া স্টেশনে বসে আছেন, তাকে সবাই সি কর সি অফ করবে বলে, সি অফ বলছি তাকে সবাই রিসিভ করবে বলে বসে আছে। তারপরে উনি নামলেন, নেমে গাড়ি আসছে না, ওখানে বসে আছে, তখন সবাই বলছে এ মাইয়াটা আমাকে খুব বোগাবে, এতক্ষণ ধরে বসে আছে, গাড়ি নেই গাড়ি নেই কিছু করে, তা বলছে আর কি দিল্লির থেকে আইসে কত বোগান বোগাইব, যে কদিন থাকবে আমাকে বোগাইব, সেন্ট্রাল গভর্নমেন্টের বড় অফিসার তো। কিছুক্ষণ পরে কপিলা বাচ্চান বলছে আমি কিন্তু বাংলা জানি, কারণ আমি শান্তিনিকেতনের ছাত্রী, এখানে নেপাল নাগটাক তারা ছিলেন তাদের তো মাথায় হাত।
1: যে যত বছর হলো তো কত ধরো যোগেশ প্রায় আমাদের থিয়েটারে তো বছর তিরিশে
0: বেরিয়েছে, বেশি
1: হয়ে গেল ফিল্মে অবশ্য আমি তো খুব কম দিন এসেছি, আর ফিল্মটার সঙ্গে আমি যে খুব একটা ওতপ্রোত ভাবে যুক্ত তা নয়, যদি চ অনেকগুলো ছবি টবি করেও ফেলেছি মাঝখানে, তবে একটাই যে প্রথম ছবিটা করতে গিয়ে বেশ সে ব্যাপারটা যত আমার কাছে থ্রিলিং ছিল, বেশ আনন্দদায়কও ছিল, উত্তেজনাও তার ছিল, সে প্রথম শটটা আমি বলতে পারি যে একটা ঘটনা ঘটে গিয়েছিল খুব আমাদের।

0: ক্যামেরাটা চলছে কিন্তু আমি আর নড়তে পারছি না, আমার দুটো পা কাদার মধ্যে ঢেবে গেছে। শেষে সব সময় আমাকে চারটে লোক নেবে, জল দুটো ভার হয়েছে তো পা দুটো আরো ঢেবে গেছে না আমার।
1: আরে অসাধারণ
2: বাগান বাগানে আমার ওই সংলাপটা ভুলবো না,
0: একটু জল
2: না এই জিনিস মরলেও লাগে ওইখানটা। তুমি এমন একটা জায়গা লোককে দাঁড়া দাও না, তখন লোকে হাততালি দেওয়া বা পাশে কথা বলা, ওটা বাবা ওইটাই একটা দারুণ জায়গায় এই সংলাপটা।
1: আচ্ছা মনোজা একটা কথা জিজ্ঞেস করি, যে মাঝারাম যে চরিত্রটা আপনি সৃষ্টি করলেন, এটা কি আপনার কোনো জানা চরিত্র?
0: আমাদের আমার তো অচেনা চরিত্র নয়, একটা লোককে দেখে আমি করিনি, হয়তো চার পাঁচটা লোক ওর মধ্যে ঢুকে আছে এরকম হতে পারে। কিন্তু আমাদের দেশে এরকম একজন বৃদ্ধ ছিলেন যে তার আমার দেশ ছিল খুলনা।
1: আচ্ছা
0: এখন তার বিশাল সে পানের বরজ ছিল, আমার এখনো ছবিটা মনে আছে, যে হাঁটু মাথা সব এক হয়ে গেছে, অমনি বসে বসে হাঁটতো এবং সে ওই বরজটা পানের বরজটা পাহারা দিত, সুপুরি বিক্রি করতো, এরকম তারা ওই রকম একটা বাগান টাগান ছিল। তো একটা লোক নিশ্চয়ই আসেনি, আর একটা কি যে ওই লোকটা নাটকটায় যে ডায়ালেক্টটা আছে সেটা কিন্তু খুলনা জেলার।
1: আচ্ছা
0: এবং ওটা খুলনা জেলার, আর কিছু রসিকতা আছে সেটাও কিন্তু খুলনা জেলারই।
1: আচ্ছা
0: ওই মজার মজার কথা
1: যদি সম্ভব হয়,
0: এই যে যোগেশ যেটা বললো যে লাইনটা বললো কেমন, এই যে মরণেও যেমন লাগে জনমেও তেমনই লাগে, যেমন এই ধরনের বলার যে চলটা, এই অলঙ্করণটা, এই জনম মরম দুটো আলাদা করে নিয়ে যে
1: অলঙ্কার ব্যাপারে,
0: এটা কিন্তু খুলনাইয়া বলা যায়
1: করলেন,
0: এরকম ধরনেরই আছে, মানে ওই দেশ কালটাকে ধোকা আছে। এটা আমি কোনো সচেতন ভাবে করিনি,
1: এটা এসে গেছে ওই কখনো ছিল। আর মনোজা যারা এখন
0: এই যেমন ধরুন এই ধরনের পানিং গুলো ছিল, যে একবার বলে পৌষ একবার বলে জ্যৈষ্ঠ, আমার এ নিয়ে একটা ফষ্টি নষ্টি শুরু, এই ধরনের যে
1: মেলানো গুলো। আর যারা মনোজদার অন্য নাটক দেখেছেন, কেন উনি প্রত্যেকটা নাটকে একটা অন্যরকম ডাইমেনশন আনেন, একটা নিজস্ব চরিত্র তৈরি করে নেন, তা বাঞ্ছারামের বাগানে গিয়ে এই মনোজ মিত্র চশমা পরা ভীষণ ধীর স্থির শান্ত, সেটার থেকে ছাপিয়ে গিয়ে উনি একটা অন্য মাত্রা আনলেন এবং কণ্ঠস্বরে যে ব্যবহার উনি করলেন, এটা একটা অনবদ্য ব্যাপার। এই কণ্ঠস্বর যেটা আপনি করলেন, এটাও কি কোনো চরিত্র থেকে পাওয়া?
0: এটা চরিত্র থেকে মানে একটা মানুষ থেকে তো কেউ আমরা পাই না,
1: অনেক মানুষ থেকে
0: পাঁচ রকম যোগ করে নিতে হয়, এর ওর গলা ওর মাথা ওর হাঁটা সবটা যোগ করে একটা চরিত্র তৈরি হয়। তো এই গলাটা মোটামুটি আমি এরকম একটা ফিবল শ্রিল ওল্ড ম্যানস ভয়েস, এটা সম্পর্কে আমার, আমি এর আগেও কয়েকবার বৃদ্ধের চরিত্র অভিনয় করেছি, আরো অনেক অল্প বয়সে যোগেশ জানতে পারবে।
2: প্রথম বইটাই তো মৃত্যু চক্রের জাল বুদ্ধ,
1: মানে শুরুই করলেন উনি বৃদ্ধ দিয়ে,
0: তখন আমার বয়স 21,
2: তখন 21 বছর বয়স, ওকে মেকআপ করতে অনন্ত দাস,
1: অ্যাডাল্ট হওয়া মানে ওল্ড হয়ে যাবে
2: না, মানে ওকে ওর মানে 85 বছর বয়স এরকম মেকআপ নিতে হতো, এবং শুধু না হাত পা সব মেকআপ নিয়ে ও ক্রিপলের মতো সেই অভিনয়টা করতো, মানে আমরা ভাবতাম যে ও বোধ হয় একদিন ক্রিপল হয়ে যাবে।
0: অ্যাকচুয়ালি
2: তখন অবজ্ঞা, এবং অভিনয় করার পর মেকআপ ছেড়ে যখন এসে ও বলতো যে আমি করেছি, দর্শকরা বিশ্বাস করতো না, বলে এসব কথা অন্য জায়গায় ছাড়ুন, আসলে মালকে ছাড়ুন।
0: আর অনন্ত মেকআপটা করতো অসাধারণ,
1: নিশ্চয়ই
0: ওই ধরনের মেটেরিয়াল সেখানে কেউ এখন ইউজ করে না, কোনোদিন থিয়েটারে করতে দেখিনি, ধরুন ওই
2: হাতে
0: সেই
2: কি হাতে চামড়াগুলো
1: ঠিক এই বাঞ্ছারামের মতন এরকম ছিল না, তবে

0: ছিল আরো অসুস্থ, রুগ্ন, মৃত্যু পথযাত্রী একটা বৃদ্ধের চরিত্র ছিল, মৃত্যুর চোখে চলে।
1: মনে পড়ে কিছু সংলাপ?
0: নাটকটা আছে বাজারেও পাওয়া যায়। ওটা নেগলেক্টেড অবস্থায় সিঁড়ির ঘরের নিচে পড়ে থাকে আর ছেলে টেলে উপরে থাকে। এখন ছেলের যে ছেলে মানে বৃদ্ধের যে নাতি, তার একটা কঠিন অসুখ, সে প্রায় মানে মৃত্যুর অপেক্ষায় রয়েছে সারা বাড়ি, আর বুড়ো কিছুতে তার জিনিসপত্রগুলো ছাড়ছে না। তার মানে তার খল নড়ি, তার হারিকেন, তার যখন যেটা দরকার হয়, তার ঘড়ি, তার ঘড়ি মেপে ওষুধ খাওয়া, তার অদ্ভুত মাচার অদম্য আকাঙ্ক্ষা নিয়ে বৃদ্ধ ওখানটা শুয়ে থাকে। আর ওদের ওই প্রয়োজনে ওরা হয়তো ঘড়িটা চাই, কি ওষুধের রেটা চাই, খল নড়িটা চাই, কিংবা জলের কুঁজোটা চাই। ওই বাচ্চাটার জন্য ঘর থেকে এক একটা করে টেনে নিয়ে চলে যাচ্ছে, বা ওই বাচ্চাটার ঘরে যখন হরলিক্স আসছে, বৃদ্ধ ভাবছে যে একটু আমার একটু পেলে ভালো হয়, বা আঙুর যখন আসে তখন মনে হয় যে আমার একটু পেলে ভালো হতো। কিন্তু এর তো আর সংসারে কোনো প্রয়োজনও নেই, এটা এরকমভাবে অনেকদিন পড়ুটে হয়ে রয়েছে, ওই বাচ্চাটার জন্যই সব যাতায়াত করে। এরকম একটা সময় তার স্ত্রী মানে বৃদ্ধা যিনি, তিনি এই ছেলেদের কাছেও তার মুখ রাখতে হয়, আবার এই স্বামীর ব্যালেন্স করতে হয়। তো স্ত্রী যখন এসে সেই কি জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তখন তো দেবেই না দেবেই না, শেষে হঠাৎ সে বলে যে তোমার কি দরকার? তো বলে আমার দরকার না, আমি এরকম অসুস্থ। বলতে বলতে বলে তোমরা তো সব ব্যাপারটাই খেলা খেলা ভাবো, এরকম ধরনের
2: এদিকে যে আমি অসুস্থ মরতে বসেছি, আমার দিকে নজর নিচ্ছে।
0: মানে একটা ডাক্তার এলে এ হাত ধরে টানে যে তুমি আগে আমায় দেখে যাও, এই বুড়োটা টানে।
1: মানে এই দুটো জেনারেশন কে আপনি দেখাচ্ছেন, একটা থার্ড জেনারেশন নাতিটা আসছে।
0: হ্যাঁ, নাতিটা মানে এসছে অসুস্থতায়, আলটিমেটলি অবশ্যই বাচ্চাটাই মারা যায়। পুরোটাই ঘটনাটাও এরকম খানিকটা ছিল, সেটা আর আমি বলছি না পারিবারিক কথা, কিন্তু ঘটনাটাও এরকম একটা ছিল। এবং আমার ঠাকুরদা এরকম দীর্ঘকাল অসুস্থ হয়ে পড়েছিলেন, 25 বছর
2: বাবা,
0: এবং তিনি ওরকম ধরনের হয়ে গেছিলেন। তিনি এমনিতেই খুবই হৃদয়বান লোক ছিলেন, কিন্তু ওই
1: শেষের দিকে
2: খুব সেন্টিমেন্টাল হয়ে
0: যায় আর কি। নিজের নিজের ওষুধটা, নিজের ডাবের জলটুকু, নিজের খাটটা, নিজের বিছানাটা একদম গুটিয়ে গিয়ে, আর এতটুকু হেরফের হলে
1: ওভার পজেসিভ একটা। যোগেশ দা, তোমার তো অনেক জিনিস আমরা শ্রোতাদের দেখাতে পারবো না, কারণ আগেই বলেছি যে দেখানো যায় না, তুমি কিছু বলো।
2: বেশিরভাগ আইটেমগুলোই যে আমি মোকাবিনা করি, সাধারণত এই দৈনন্দিন জীবনযাত্রায় যা দেখি ঠেকি সেইগুলো। একদিন দেখি তোমার বৌদি ওই খুব সাজছে, কোথায় যাও এটা, তা হঠাৎ ওকে আমি অনেকক্ষণ দেখে থেকে তো যখন সে যে বেরোলো, তা আমি বললাম তোমার সাথে তো আমার যাওয়া মুশকিল
1: আছে,
2: কারণ তোমার বয়স এখন যা দাঁড়িয়েছে সে যে বুঝি, আর আমার যে বয়স তো মুশকিল। তাই সেই তখন বললো তাহলে তুমি একটা উইক পড়ো। হ্যাঁ, তাহলে এইসব উইক পড়া চলবে না, তবে তোমায় দেখে আমার যা বোধগম্য হলো সেটা আমি পরে জানাবো। সেই জন্য আমি একটা উগ্র আধুনিকা বলে একটা মাইন্ড ওকে দেখে করে ফেললাম। হ্যাঁ, এইরকম ব্যাপারটা।

0: সংগ্রহশালা থেকে অনুষ্ঠানে শুনলেন মনোজ মিত্র ও যোগেশ দত্তের সঙ্গে আলাপচারিতা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: সেপ্টেম্বর

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাঁচাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রম্যগীতি।

0: ঘাটে ঘাটে ঘুরলি কত, বাঁধবি কোথায় ঘর,
1: বাঁধবি কোথায় ঘর,
0: এই জীবনে ভাবলি না তোর নেই কি অবসর,
1: নেই কি অবসর,
0: ঘাটে ঘাটে।

সমবেত কণ্ঠে গানটি শুনলেন পরিতোষ বিশ্বাসের কথায় এবং অতীন রায়ের সুরে। রম্যগীতির পরের গানটি মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং জয়দেব সেনের সুরে।

আছো সবাই? আশা করি খুব ভালোই আছো। আর আমিও চলে এলাম তোমাদের সঙ্গে আরেকবার আড্ডা দিতে। আর আমরা কথা বলছি অল্প অল্প গল্প কথায়, আমার তোমাদের সঙ্গে রয়েছি, আমি তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। শুরুতেই তোমাকে যদি একটা ছোট্ট টাইম মেশিনে তুলে দিই কেমন হয়? চলো ফিরে যাই এমন একটা সময়ে যখন আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল মেলায় গিয়ে কোন খেলনাটা কেনা হবে, না কোনটা বায়না করব। অনেকদিন ধরে দেখে রেখেছি মায়ের কাছে, বলতেই হবে আজকে, এই ব্যাপারটা যখন আমাদের মূল চিন্তা ছিল সেই সময়টায়। মনে পড়ে সেই ভিড়ে ঠাসা বৈশাখী বা রথের মেলা, জিলিপির গন্ধ, ভেঁপুর আওয়াজ, ধুলোর রাস্তা, আর ঠিক একটা কোণে চারপাশটা কালো কাপড়ে ঘেরা একটা ছোট্ট কাঠের বাক্স বা বাঁশের খাঁচা। সামনে দাঁড়িয়ে একদল অবাক হয়ে চেয়ে থাকা বাচ্চা আর বড়রা, ভেতরে একটা কাঠের রাজা কিংবা রানী সুতোর টানে তরোয়াল চালাচ্ছে আর অদ্ভুত গলায় সংলাপ বলছে, কখনো ধপাস করে মাটিতে পড়ে যাচ্ছে, আবার বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়াচ্ছে, কখনো যুদ্ধক্ষেত্রে তলোয়ার হাতে বীর রাজার হুঙ্কার, কখনো আবার হাসির চোটে সবাইকে মাতানো এক বিদূষক, কখনো আবার মিষ্টি প্রেমের গল্প। আমরা তো হাঁ করে চেয়ে দেখতাম না, কখনো আমরা ভাবতেই পারতাম না যে আচ্ছা এটা তো সত্যিকারের মানুষ নয়। আমরা ভাবতাম তাহলে এটা কিভাবে হাত পা নাড়ছে, সত্যি প্রাণ নেই এটার? এইটাই ছিল যেন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? আসলে ওদের পেছনে একজোড়া রক্ত মাংসের হাত, নিপুণ শিল্পীর আঙুলের অবিশ্বাস্য জাদু ছিল, যদিও সেটা আমাদের সেই বয়সে বোঝার কম্য নয়। সুতোর নিখুঁত টান আর আঙুলের সামান্য একটু নাড়াচাড়াতেই নির্জীব কাঠে মাটির শরীরে যেন প্রাণ প্রতিষ্ঠা পেত। মনে হতো ওই পুতুলের শরীরেই হয়তো কোনো জাদুকর সত্যি সত্যি প্রাণ ঢেলে দিচ্ছে। কিন্তু বড় হয়ে যখন আমরা বাস্তব দুনিয়ায় আসি, তখন বুঝতে পারি যে সেই জাদুটা আসলে কোনো অলৌকিক বিষয় নয়, যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখা কিছু মানুষের আঙুলের ডগার নিখুঁত কেরামতি। আজকের যুগে দাঁড়িয়ে, মানে যখন আমরা স্মার্টফোন সারাক্ষণ দেখছি, ওটিটি প্ল্যাটফর্ম, 3D সিনেমা দেখছি, তখন এগুলো সত্যি আমরা ভাবি না। কিন্তু একটু ইতিহাস যদি দেখি তাহলে বেশ কিছু বছর আগেও তো, মানে যখন টেলিভিশন ঘরে ঘরে আসেনি, তখন তো এন্টারটেনমেন্ট বিনোদন

বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম তো এটা ছিল, তাই না? আর শুধু এন্টারটেনমেন্ট বলা ভুল, এটা তো লোকশিক্ষারও তো একটা অসাধারণ দর্পণ বলা যায়, তাই না? আর ভারতবর্ষ মানে আমাদের দেশ, যেখানে পুতুল নাচ শুধুমাত্র একটা শিল্প নয়, চলমান সংস্কৃতি বলা যায়, আজ আমরা সেই গলিপথে হেঁটে বেড়াবো, জানবো মাটির পুতুলের গন্ধ মাখা পুতুল নাচের নানান রূপ। শুধুমাত্র দেশের পুতুলেই আটকে থাকবো না, বিদেশেও পাড়ি দেব, জানবো জানা অজানা পুতুলের সব ঘটনা, তাদের কিভাবে তৈরি হয়, তাদের পেছনের গল্পগুলো। তাই তো আজকের অল্প অল্প গল্পকথার বিষয় পুতুল নাচ। তা আমাদের আড্ডায় ঢুকে পড়ি, কি বলো? তা ঢুকবো, তবে তার আগে একটা গান শুনে নি। ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো কিন্তু।

শুনছিল অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে গান। ফিরে এলাম আমাদের আড্ডায়। আমরা আজকে কথা বলছিলাম পুতুল নাচ নিয়ে, আর তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। তা আমাদের আড্ডায় বরং এবার সরাসরি ঢুকে পড়া যাক, কি বলো? ভারতের সেই অদ্ভুত সুন্দর পুতুল নাটকের যে মানচিত্র, তাতে ঢুকেই পড়ি। ভারতবর্ষে কিন্তু পুতুল শিল্পের এক অনন্ত আর অপার খনি বলা যায়, প্রচুর রয়েছে। মানে উত্তর থেকে দক্ষিণ, কোন দিকে যাবে, পূর্ব থেকে পশ্চিম, সব দিকেই রয়েছে পুতুল নাটকের ছড়াছড়ি এবং তাদের বৈচিত্র্য। মানে জায়গা অনুযায়ী পুতুল বানানোর উপাদান, সেগুলোকে মঞ্চে নাচানোর কায়দা আর গল্পের ধরনও একেবারে পাল্টে পাল্টে যায়। কোথাও কাঠের টুকরো, কোথাও খড় মাটি, কোথাও আবার কাপড়ের টুকরো দিয়ে তৈরি হয় এক একটা জীবন্ত চরিত্র। হ্যাঁ, চরিত্রই তো বটে, তখন তো তারা আর পুতুল থাকে না, তখন তারা চরিত্রই হয়ে যায়। সেরমই এখন তোমাকে নিয়ে যাব রঙের দেশে, মানে রাজস্থানের মরু প্রান্তরে। সেখানে বিখ্যাত পুতুল শিল্পের নাম কাঠপুতলি বা কাঠপুতুলি, আমরা পরিচিত এটার সঙ্গে সকলেই। সবচেয়ে মানে জনপ্রিয় পুতুল শিল্প বলা যেতে পারে ভারতবর্ষের এইটা। এই তারের বা সুতো দিয়ে নাচানো হয় মূলত, আর কাঠ আর রঙিন জমকালো কাপড় দিয়ে সুনিপুণভাবে তৈরি করা হয় পুতুলগুলোকে, এবং শিল্পীর সুতোর টানে, সূক্ষ্ম টানে সেগুলোকে এমনভাবে নাচানো ফেরানো হয় যে মানে বাইরে থেকে মনে হয় সত্যি হাত পা না নেড়ে পুতুলটা নাচছে। এই কাঠপুতলির মধ্য দিয়ে আসলে বেজে ওঠে রাজস্থানের রাজপুত রাজাদের বীরত্ব গাথা আর স্থানীয় লোককথা। প্রায় হাজার বছরেরও বেশি পুরনো এই শিল্পটি রাজস্থানী সংস্কৃতির এক অনন্য প্রতীক, যা বিনোদনের পাশাপাশি ইতিহাস, সামাজিক বার্তা এসব ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। তাই তো 2006 সালে রাজস্থানের এই শিল্পটিকে জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ এই নির্দেশকের মান্যতা দেওয়া হয়েছে। এবার মরুভূমি থেকে একটু নিজের ঘরে ফিরি, মানে এই পূর্বাঞ্চলে বাংলার মাটিতে ফিরি। এখানে একটু অন্য রকমের পুতুল দেখা যায়, লাঠি পুতুল বা ডাঙের পুতুল। আমরা সকলেই একটু আধটু দেখেছি এই পুতুলের, তবে এই পুতুল কিন্তু অত ছোট হয় না, আর একটু বড় হয়। কাঠ আর খড় দিয়ে কাঠামো বানিয়ে তার উপর কাপড় পরিয়ে দেওয়া হয়, একটু বড় সাইজের পুতুলগুলো হয়। আর সবথেকে মজার ব্যাপার হলো এগুলো কোনো সুতোয় ঝোলে না, ওই যে নিচে কাঠির মানে লাঠির সঙ্গে যুক্ত থাকে। এবং যে পুতুল চালান সেই শিল্পী শারীরিক কসরত এবং নিখুঁত ভারসাম্য বজায় রেখে পরিচালনা করেন এগুলোকে। ভাবো তো সত্যি কতটা পরিশ্রম আর দক্ষতা থাকলে এমনভাবে

আরও যদি পূর্বে যাই, মানে মায়াবী পাহাড়ি রাজ্য মণিপুর, সেখানে যদি যাই তাহলে দেখব লৌথবিবি জাগই। নামটা ভারী অদ্ভুত। মূলত রাধাকৃষ্ণের রাসলীলা, বৈষ্ণব ধারার যারা তাদের যে আধ্যাত্মিক গল্প, সেগুলোকে কেন্দ্র করেই পরিবেশিত হয়। এবং একটা কথা বলতেই হয় যে পাহাড়ি মিষ্টি সুরে যখন পুতুলগুলো নাচে, চারপাশে পরিবেশটা যেন এক ঐশ্বরিক মুগ্ধতা ছড়িয়ে পড়ে। সত্যি বড় সুন্দর লাগে। আর এবার যদি পূর্ব সীমানা পেরিয়ে একটু দক্ষিণের দিকে যাই, মানে কেরালা নারকেল বীথির ছায়ায়, কেরালায় যে পুতুল নাচটা হয় তার নাম পাভাকুট্টু। এর ধরন কিন্তু সুতো বা লাঠি কোনোটাই নয়, একটু আলাদা। এটা হলো গ্লাভস পাপেট বা হাতের পুতুল। শিল্পী নিজের আঙুলে প্রতিটি পুতুলকে দস্তানার মতো করে পরে নেন, আর হাতের কবজি বা আঙুলের নিখুঁত সঞ্চালনেই পুতুলের প্রতিটা অঙ্গভঙ্গি কথা বলে। আর এর মূল গল্প, গল্প হলো আস্ত মহাভারতের মহাকাব্যিক উপাখ্যান। কুরুক্ষেত্রের লড়াই থেকে শুরু করে ধর্মের জয়, সবটাই যেন ফুটে ওঠে এই হাতের নাচে। সত্যি কথা, সে যুগে তো ইন্টারনেট ছিল না, তাই মানুষের বিনোদনের মাধ্যম তো এটা হবেই। আর যখন এত কালারফুল এবং এত সুন্দর সুন্দরভাবে গল্প উপস্থাপন করা হয়, তখন তো অবশ্যই এগুলো মনোগ্রাহী হবে, মানুষের কাছে সেটা পৌঁছবেই। আর ভারতের মাটির গন্ধ আর পৌরাণিক আবহের এই সফর তো চলছে, কিন্তু এবার চলো একটু দারুণ মন মাতানো গান শুনে নি, আর ফিরে আসবো, তখন যাব বিশ্বভ্রমণে। কেমন? তাহলে সঙ্গে থেকো কিন্তু, শুনতে থাকো একটা গান। ফিরে আসছি গানের পর।

শুনছিলে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। ফিরে এলাম গানের পর। আর ভারতের নানা প্রান্তের পৌরাণিক রূপকথা আর মাটির গন্ধ মাখা পুতুলের গল্প তো শুনলাম আমরা, এবার বরং পাড়ি দি বিশ্বে। হ্যাঁ, আসল কথা, শিল্পের তো কোনো ভৌগোলিক কাঁটাতার নেই, তাকে আবদ্ধও করা যায় না। বিশ্বের প্রতিটি দেশেই মানুষ কাঠ, চামড়া, মাটি, কাপড় সব দিয়ে নিজেদের সুখ দুঃখের কথা বুনে রেখেছেন। এবার বরং সেই দিকে যাই। জাপানের ঐতিহ্যবাহী পাপেট থিয়েটার মূলত বুনরাকু নামে পরিচিত। সপ্তদশ শতকের শুরুর দিকে ওসাকা শহরে পূর্ণাঙ্গ রূপ পায় এটা। কেবল সাধারণ পুতুল নাচ নয় কিন্তু এটা, বরং অত্যন্ত নিপুণ শিল্পকলা, যেখানে প্রতিটি পুতুলকে জীবন্ত করে তুলতে একসঙ্গে তিনজন অভিজ্ঞ পাপেটিয়ার কাজ করেন। এর মূল পরিচালক পুতুলের মাথা ও ডান হাত নিয়ন্ত্রণ করেন, আর বাকি দুজন নিয়ন্ত্রণ করেন বাঁ হাত ও বাঁ পা। মঞ্চে পাপেটের অভিনয়ের পাশাপাশি একজন কথক বা তাইয়ু আবেগঘন সুরে পুরো গল্পটি বর্ণনা করতে থাকেন, এবং নেপথ্যে সামিয়েছেন বা তারের যে বাদ্যযন্ত্র সেটা বাজানো হতে থাকে। ঐতিহাসিক নাটক থেকে শুরু করে করুণ প্রেমের গাঁথা ফুটিয়ে তোলা হয় যেন এই শিল্পে, এবং এই জন্য শিল্পটি ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পেয়েছে। আবার যদি একটু অন্যদিকে যাই, তাহলে ওদিকে দেখো ভিয়েতনামের ওয়াটার পাপেট, নামের মধ্যেই পরিচয় রয়েছে যদিও, জলে নাচে পুতুলগুলো। সত্যি কথা, ভাবলে কিরকম অদ্ভুত লাগে না যে জলের মধ্যে পুতুলগুলো নাচছে? আসলে একটা রঙিন প্যাগোডা তৈরি করা হয়, তার মাঝখানে জল আর পেছনে বাঁশের চাটাই, এই চাটাইয়ের পেছন দিকে শিল্পী থাকেন, তারা পুতুলগুলোকে চালনা করেন। এই জলের নিচে লোহার রড লাগানো যন্ত্র থাকে, সেগুলো দিয়ে পেছন থেকে শিল্পীরা পরিচালনা করেন, আর এই সেই পুতুলগুলোর মাধ্যম দিয়ে পরিবেশিত হয় বিভিন্ন লোকগাথা, শোকগাথা সেই অঞ্চলের আর কি। আর এবার যদি ভিয়েতনাম থেকে একটু অন্যদিকে যাই, মানে চীনের শ্যাডো পাপেট, এটা আমরা অনেকেই পরিচিত, অনেকে ছবিও দেখেছি হয়তো, তবে এটার কিন্তু একটা গল্প আছে, মানে এটা শুরু হওয়ার পেছনে একটা গল্প আছে। প্রায় 200 বছর আগে হান রাজাদের আমলে যখন ছায়া পুতুলের খেলা শুরু হয়, তখন আসলে এক রাজার মৃত্যুর পর তার পরবর্তী রাজা তার পূর্বসূরীদের দেখার জন্য অদ্ভুত আবদার করে বসেন। তখন দেশের লোক পাগল পাগল অবস্থা, কী করে তার এই আবদার রক্ষা করবেন? এক চতুর মন্ত্রী দেখতে পান ছোটদের পুতুলের ছায়াগুলো কী করে দেওয়ালে পড়ছে, এবং সেই থেকে উনি এই শ্যাডো পাপেটের আইডিয়াটা পান। এবং এ কথা মানে বলতে হয় যে এটা সারা বিশ্বজুড়ে প্রসিদ্ধ শ্যাডো পাপেট, আমাদের বাংলাতেও কিন্তু রয়েছে। আমরা যদিও সেটাকে শ্যাডো পাপেট হিসেবে পরিচিত নই, আমাদের নিজেদের নাম

কায়াবাজি, ওই যে আঙুল দিয়ে বিভিন্ন কারুকার্য করে কখনো বাঘ কখনো সিংহ, ছোটবেলায় লোডশেডিংয়ে খেলার যে সেটাই তো এইটা, সেটাও তো খানিকটা এরকমই, তাই না? তাই সবটাই যেন মিলেমিশে গেছে, শিল্পের তো সে অর্থে কোনো কাঁটাতার হয় না, ওই যে বলছিলাম সবটাই একসাথে হয়ে যায়। আর পাশ্চাত্যেও কিন্তু পুতুলের ব্যবহার পাই আমরা, সেখানে হেরোডোটাসের লেখায় পাওয়া যায়, তারপর প্লেটোর গুহাতত্ত্বে পুতুল নাচের উল্লেখ আছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে পুতুল নাচ একেবারে মিলেমিশে রয়েছে। ওই যে কাল সীমানা দেশ আলাদা হতে পারে, কিন্তু শিল্পের আবেগ, প্রকাশের ভাষা, এগুলো তো একটা সুতোই বাঁধা, না সেটাকে তো আলাদা করা যায় না। আর দেখতে দেখতে ঘড়ির কাঁটাও একেবারে তাড়া দিচ্ছে আমাকে, মানে আমার বিদায় নেওয়ার সময় চলে এসছে। কিন্তু তোমার কেমন লাগলো আজকের এই আড্ডা? রঙিন দুনিয়া, পুতুলের দুনিয়া কেমন লাগলো জানাবে কি করে আমায়? আরেকবার বলে দিই, আমাদের অফিসিয়াল পেজ যুববাণী কলকাতা ফেসবুক পেজ, সেখানে গিয়ে আজকের যে অল্প অল্প গল্পকথার পোস্টার তার কমেন্ট বক্সে জানিও তোমার কোন পুতুলের কথা ভাল লাগলো, কোন দেশের পুতুলের কথা ভাল লাগলো, কোন পুতুলটা তোমাকে নিয়ে গেল তোমার ছোটবেলার স্মৃতিতে। একটা কথা বলতে ইচ্ছা করছে, পুতুল যেমন দক্ষ শিল্পীর আঙুলে থাকে এবং সূক্ষ্ম কারুকার্য করে তাকে নাড়াচাড়া করা হয়, তেমনি তোমার জীবনের সমস্ত সুখ স্বপ্ন আনন্দের সুতোটাও তোমার হাতেই রেখো, তোমার হাতেই যেন থাকে, এটাই শুধু বলার। আজকের মতো এখানেই শেষ করছি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো, জীবনের সুন্দর দিকগুলো তুমি চোখে রেখো। যেতে যেতে রইল তোমার জন্য এই গানটা।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। আপনাদের সঙ্গে ছিলেন আপনাদের বন্ধু আচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হয়েছে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজ।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন নজরুল গীতি। গানটি শুনলেন আঙুর বালা দেবীর কণ্ঠে। পরবর্তী গানের শিল্পী বেচু দত্ত।

সুদেষ্ণা পালের পর গান শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে। শুনছেন নজরুল গীতি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

নজরুলগীতির অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: এখন শুনবেন বেতার নাটক থিওরি অফ রিলেটিভিটি, রচনা বনফুল, বেতার নাট্যরূপ অর্ণব দাস, প্রযোজনা সৌমেন বসু।
1: আজকের নাটক
2: থিওরি অফ রিলেটিভিটি,
1: কাহিনী বনফুল, বেতার নাট্যরূপ অর্ণব দাস, প্রযোজনা সৌমেন বসু, নাটক থিওরি অফ রিলেটিভিটি।

0: দাদা, ওটা কি হাওড়া যাওয়ার ট্রেন বেরিয়ে গেল?
1: না,
0: হাওড়ার গাড়ির সময় তো এখনই ছিল।
1: বলে দিয়েছে এখনই এলো বলে।
2: এই যে ভাই, একটা বিড়ির বান্ডিল আর একটা দেশলাই দেখি।
3: এই নিন বাবু।
2: আরে মাধব বাবু, ব্যাগ ট্যাগ নিয়ে চললেন কোথায়? মশাই আছেন ভালো, সরকারি চাকরি, ছুটি নিলেই হলো, আমাদের ভাগ্যে কি আর শেষুক আছে? তা চললেন কোথায়?
0: কথাগুলো তো খুব সহজেই বলে দিলেন, সুখ আসে টাকায়, আর সে তো আপনার মতো ব্যবসাদারদের কাছে।
2: তা হলো, আপনাদের মতো নির্দিষ্ট সময়ের কাজ, বাঁধা ছুটি, মাস গেলে বাঁধা মাইনে, সে কি আর আমাদের আছে?
0: বাইরে থেকে অমন মনে হয়, কেরানিগিরির যে কি জ্বালা সে আর আপনি কি করে বুঝবেন। ওই আমার ট্রেন আসছে।
2: তা এই রাতে চললেন কোথায়?
0: কলকাতায়, মাসি অসুস্থ খবর এসেছে, তাই হঠাৎ ছুটতে হচ্ছে। চলি।
2: ফিরছেন কবে?
0: আসছে সপ্তাহে, চলি। আরে আপনি সরবেন না তো আমায় জায়গা দিন না।
4: আরে জায়গা থাকলে তো দেব, তুমি কি দেখতে পাবে না?
0: চোখে দেখতে পাবো না কেন? যা গরম।
5: তা গরম কি আপনার একার দাদা?
4: হ্যাঁ গরম, ফার্স্ট ক্লাসে যান মশাই।
0: সে ক্ষমতা থাকলে কি আর জেনারেলে উঠতাম দাদা?
5: আরে আপনি তো মশাই ভালোই আছেন, এই আমার অবস্থাটা একবার দেখুন। ভালো মতো ব্যাগটা পর্যন্ত রাখতে পারছি না।
0: হ্যাঁ, এই বাথরুমের পাশে দাঁড়িয়ে ভালোই আছি। সারা রাত আপনারা ইয়ে করবেন আর আমি ইয়ের গন্ধ শুঁকতে শুঁকতে যাবো।
4: আরে মশাই সে চিন্তা নেই, ওই বুড়িটা সে রাস্তা বন্ধ করে রেখেছে।
5: কি গন্ধ রে বাবা বুড়িটার গায়ে,
0: কি নোংরা,
5: নাকের লাল দিয়ে গন্ধ যাচ্ছে না রে বাবা।
0: দাদা প্লিজ একটু সরুন না দাদা, না হলে আর আমি সুস্থ অবস্থায় কলকাতায় পৌঁছতে পারবো না দাদা। কি গন্ধ!
4: আচ্ছা মানুষ তো আপনি, গন্ধ কি আমরা পাচ্ছি না?
0: ওরে বাবা, পাশে তো আমিই দাঁড়িয়ে আছি।
5: ইয়ে বলছি দাদা, দাদা একটু সাবধানে থাকবেন দাদা।
0: কেন
5: বুঝছেন না, এত ভিড়ে, দেখুন আমাদের এত ভিড়ে এই অবস্থা, এরকম সাংঘাতিক অবস্থা, আর আর ওই বুড়িটাকে দেখেছেন, দিব্যি বসে বসে ঘুমাচ্ছে।
0: তাতে কি হবে,
4: চারিদিকে যা শুনছি।
5: হ্যাঁ তাই বলছি কি, মালপত্র সাবধানে রাখবেন দাদা।
0: নিজেকে ঠিক মতো রাখতে পারছি না, তার উপর আবার মালপত্র।
6: দেখি দাদা একটু সরুন।
4: কেন দাদা, ভেতরে তো ভালোই ছিলেন।
6: সরুন সরুন, জোর চেপেছে। এই যে দাদা সরুন, বাথরুমে যাওয়ার রাস্তাটা বন্ধ করবেন না।
0: কোথায় আর সরবো দাদা,
6: তা বলে বাথরুমে যেতে পারবো না।
0: পারবেন না কেন, ওই বুড়িটাকে সরতে বলুন, উনি তো একেবারে ঘুমিয়ে কাত হয়ে আছেন।
6: আপনি তো জেগে আছেন, আপনি একটু সরুন না।
0: এ তো মহা বিপদে পড়া গেল, একই এই গরমে গন্ধে কষ্ট পাচ্ছি।
6: আহা জোরছেন কেন, আমি তো সে কথাই বলছি, বুড়িকে খুঁচিয়ে গন্ধ আরো ছড়াবো কেন। দেখি আমি যাওয়ার রাস্তা করছি, দেখি একটু। দাদা একটু সরুন। বাবা এ বুড়ির জন্য তো দরজাই খুলতে।
0: ও খুলেছে, ও আর একটু হলেই বুড়িটার গায়ে পড়ছিলাম।
5: আচ্ছা ইয়ে মানে বলছিলাম, বুড়িটা মরে গেল নাকি?
4: মরতে চত্তর তো দেখছি না, মরলে তো মহা বিপদ, সারা রাত লাশের সঙ্গে,
5: তারপর ওই পুলিশের ঝামেলা।
0: রাখুন তো মশাই, ঠিক মতো দাঁড়াতে পারছি না, দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত মুখে চলে আসছে, তার উপর আপনারা আরো দুশ্চিন্তা বাড়াচ্ছেন।
6: বম বলে দাদা হয়ে গেছে,
0: যান যান যান, এর থেকে বেশি আর সরতে পারবো না।
6: সারা রাত বাথরুমে থাকতে বলছেন?
0: আমি যদি বাথরুমের বাইরে থাকতে পারি তবে আপনি ভেতরেই থাকুন না।
6: আরে এখানে দাঁড়িয়ে কি কষ্টটাই না হচ্ছে আপনার।
0: দয়ার সাগর দেখছি, তা আপনি বরং এখানে দাঁড়ান আর আমি আপনার জায়গায় গিয়ে বসি।
6: আপনি কি মন পড়তে পারেন? আমি তো সে কথাই ভাবছিলাম।
0: মানে
6: মানে আমি বলি কি, এখানে দাঁড়িয়ে কষ্ট না পেয়ে

0: আমার সাথে ওদিকে চলুন।
1: ওদিকে ওদিকে জায়গা আছে নাকি দাদা?
0: না থাকলে কি আর যেতে বলতাম? আসুন আমার সাথে। দেখি দাদা, একটু দেখি, হ্যাঁ ওদিকে, হ্যাঁ একটু যাওয়ার রাস্তা দিন।
2: কি হলো কি হলো দাদা, আবার বার বার শোনাচ্ছেন, সারা রাত এই করবেন নাকি? ও ও বাবা, আপনিও?
1: আপনার অসুবিধে আছে?
2: সুবিধাটা কি দেখছেন, আপনাদের জন্য তো ঠিক মতো দাঁড়াতেও পাচ্ছি না।
0: দেখি দেখি,
1: আর আর একটু চাপুন দাদা।
2: আরে দাদা, চেপে চেপে তো পিচ্ছি আমার গলে গেল যে।
3: হ্যাঁ, ইহাকেই বলে থিওরি অফ রিলেটিভিটি। তুমি আমাকে বাথরুমে ইয়ে করিতে দাও, আমি তোমাকে ভিড় টেনে বসিতে দিব। একটু আগে বাথরুমে যাওয়ার রাস্তা দিতে পারছিল না, আর এখন দেখছেন কেমন গলায় গলায় পিরিত।
0: কেন দাদা, অন্যের ভালো কি সহ্য হচ্ছে না?
1: ছাড়ুন দাদা ছাড়ুন, আর কিছু বলবেন না, কিছু কিছু মানুষ এমনই হয়।
0: যা বলেছেন। আচ্ছা বলুন, বাথরুমের পাশে সারা রাত দাঁড়িয়ে কি আর যাওয়া যায়? এই এসে গেছি। এই বসতে পেরে যেন বাঁচলাম। প্লাস্টিকটা পেতে গেছিলাম যাতে জায়গাটা কেউ নিতে না পারে, কিন্তু আপনি, আপনাকে কোথায় বসতে দিই?
1: না না না না না, আমাকে বসতে দিতে হবে না। আপনি আমায় ওই বুড়িটার কাছ থেকে যেভাবে রেহাই দিলেন, এটাই এটাই অনেক দাদা।
0: কেন, বুড়িটা কি করেছিল?
1: কিছুই করেনি, কিন্তু যা নোংরা আর গন্ধ বুড়িটার গা থেকে, কাপড় থেকে। আপনাকে আমার বসার চিন্তা করতে হবে না দাদা।
0: না না না না না, তা বললে কি হয়, আপনাকে আমি ডেকে আনলাম আর বসতে দেব না। কোনো কথা নয়, আপনি আপনি আমার এই তরঙ্গটার উপর বসুন।
1: কি দরকার, আমি দাঁড়িয়ে যেতে পারবো। শুধু শুধু হ্যাঁ তরঙ্গর উপর বসে, মানে যদি তরঙ্গটার যদি কোনো
0: যদি কোনো কি, আপনি কি ভাবছেন, তরঙ্গটার উপর বসলে তরঙ্গটার ক্ষতি হবে? মশাই, এ হচ্ছে আসল স্টিলের তৈরি, আপনার মতো দশজন বসলেও এর কোনো ক্ষতি হবে না।
1: না মানে আমি ঠিক সে কথা বলিনি।
0: কোনো কথাই বলতে হবে না, আপনি বসুন।
1: বসবো? আহ ধন্যবাদ দাদা। না সত্যি আপনার তরঙ্গটা খুব মজবুত।
0: আরে মজবুত না হয় উপায় আছে? ছগনলালের এত সাহস আছে যে আমাকে ঠকায়? দেখুন একেবারে অরিজিনাল,
1: সত্যি দেখতেও চমৎকার।
0: এর দাম কত হবে বলুন তো?
1: আমি আর কি করে বলবো, এসব চমৎকার জিনিস আমি কখনো কিনিনি দাদা।
0: আহা আন্দাজ করুন না।
1: 600-700 তো হবেই।
0: আপনাকে দোষ দিই না, এ ভুল সবাই করে।
1: তবে কি আরো বেশি হতেই পারে? আসলে এত ভালো জিনিস কোনোদিন দরদাম করিনি তো। মানে
0: মশাই না, এর দাম মাত্র 150 টাকা।
1: মাত্র 150 টাকা? বলেন কি,
0: দাম শুনে আপনার চোখ যে একেবারে ছানা ভরা হয়ে গেল।
1: না মানে এত ভালো জিনিস এত কম দামে, মানে
0: আরে দাম কি এর কম, আপনি ঠিক দামই বলেছেন। তবে ছগনলালের মালিক বৈজু প্রসাদ আমার হাতের মুঠোয়, ছগনলাল তো এই টাকাটাও নিতে চাইছিল না, আমি জোর করে দিলাম। ও বলে যে মালিক জানতে পারলে ওর নাকি চাকরি থাকবে না।
1: আমি তো ভাবতেই পারছি না। না সত্যি আপনি ভাগ্যবান।
0: না না না না, সেসব কিছু নয়, আমি সাধারণ মানুষ, তবে লোকে একটু খাতির ঠাতির করে এই আর কি। না আপনাকে আরেকটা জিনিস দেখাই, এই জুতোটার কত দাম হবে বলুন তো?
1: বাবা, এই যে একেবারে কোলাপুরি জুতো,
0: দামটা আন্দাজ করুন।
1: এতো 500 তো হবেই।
0: এটা কিনেছি মাত্র 100 টাকা।
1: বলেন কি দাদা?
0: আরে এমনি কি আর দিয়েছে,

0: আসলে পাদুকালার মালিক রায়মশাই ছেলের চাকরির জন্য বললেন, তাই চাকরিটা পাইয়ে দিলাম।
1: আপনি দেখছি বেশ বড় মাপের মানুষ।
0: না না না না, আমি সাধারণ লোক। আসলে কলকাতার বড় বড় অফিসগুলোতে আমার জানাশুনো আছে, তো আপনি একটু বেশি বেশি ভাবছেন। তা আপনার সাথে তো পরিচয়ই হলো না, আপনি কি করেন?
1: আমি সাধারণ কেরানি, কলকাতায় মাসি অসুস্থ শুনে দেখতে যাচ্ছি।
0: কেরানিরা সাধারণ নয় মশাই, দেশের বহু কিছু কেরানিদের উপর নির্ভর করে। কেরানি কোথায় নেই বলুন, ভারতবর্ষের সমস্ত অফিসগুলো তো অচল হয়ে পড়ত যদি না আপনারা থাকতেন। আপনারাই দেশের সব কিছু। আমার বাবা ব্রিটিশ আমলের কেরানি ছিল। ওটা কি পড়ছেন?
1: এই একটা গল্প, চলতি চাকা, কাহিনী কুসুমে বেরিয়েছে।
0: কার লেখা?
1: পান্নালাল চক্রবর্তী।
0: তা ও লেখে ভালোই। সত্যি বলতে কি, ও যাতে হাত দেয় তাতেই সোনা ফলে। তবে মেয়েটা
1: মেয়ে মানে?
0: হ্যাঁ, আপনি যার লেখা পড়ছেন।
1: পান্নালাল চক্রবর্তীর মেয়ে নাকি?
0: মেয়ে মানে একেবারে তন্নী, গৌরী, যুবতী।
1: বলেন কি, আমি ওর অন্ধ ভক্ত, যেখানে ওর লেখা পাই পড়ি। সেই পান্নালাল চক্রবর্তী মেয়ে একেবারে তন্নী, গৌরী, যুবতী।
0: তুমি তো এই সেদিনের মেয়ে, কিছুদিন আগেও ফ্রক পরে বিনুনি বেঁধে ঘুরে বেড়াত।
1: তুদিকে?
0: উনি মানে আপনাদের পান্নালাল চক্রবর্তী।
1: তাই নাকি? ওটা ওর ডাকনাম?
0: হ্যাঁ, মেয়েটা ছোটবেলা থেকেই বেশ চালাক চতুর।
1: আচ্ছা,
0: এরকম মেয়ে লাখে একটা পাওয়া যায়।
1: তাই নাকি? কিরকম কিরকম?
0: এই ধরুন, সাঁতার কাটা, ফুটবল খেলা, ঘোড়ায় চড়া, গাড়ি চালানো, নাচ গান সব কিছুতেই মেয়ে একেবারে এক নম্বর।
1: বলেন কি দাদা?
0: তবে ভূষণটা ওর বিয়ে দেওয়ার ব্যাপারে একেবারে উঠে পড়ে।
1: ভূষণকে? ভূষণ
0: ওর বাপ। বিয়ে দিয়ে তবে ছাড়।
1: ওর বিয়েও হয়ে গেছে?
0: হ্যাঁ, রে বিয়ের পরেই তো লেখা শুরু করলো। তাও দেখুন লেখাতেও মেয়েটা দৌড় কিরকম।
1: তা ঠিক। আচ্ছা,
0: আর কোনো কথা নয়, এবার একটু ঘুমোতে দিন মশাই। যা কথা হবে আবার কাল সকালে। আপনি তো কলকাতাতেই যাচ্ছে, তাহলে কালই কথা হবে। ও আপনিও বরং ঘুমিয়ে নিন। দেখবেন আবার ঘুমিয়ে ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখবেন না যেন।
1: ঘুমোব কি, যা শোনালেন এ তো জেগেই স্বপ্ন দেখছি।
0: ব্যাগটাকে বালিশ করে শুয়ে পড়বেন।

0: চলতি চাকা, পান্নালাল চক্রবর্তী, টুনি মেয়ে, যুবতী, টুনি সাঁতার, নাচ গান, টুনি টুনি টুনি টুনি পান্না টুনি। কি হলো?
1: কিছু নয় দাদা, আমি বাঙ্ক থেকে লাফিয়ে নামলাম।
0: ও, আমি ভাবলাম বুঝি কিছু পড়লো। আরে দাদা, আপনিও ঘুম থেকে উঠেছেন দেখছি। মশাই, কাল রাতে ওই বাঙ্কের ভদ্রলোক নাক ডেকে যা জ্বালিয়েছে না, আমি তো পেছন থেকে অবাঙালি ভেবেছিলাম, এখন দেখছি বাঙালি। আরে আপনি শুনছেন তো
2: আমায় বলছেন?
0: আপনাকে নয় তো কাকে, আপনি তো দেখছি চিনতেই পারছেন না। আরে খবরে কাগজাতে কি পড়ছেন বলুন তো।
2: এই ওয়ান্টেড পাতাটা একটু দেখছি। এই চা
3: বাবু,
2: একবার দাও।
3: এই নিন বাবু,
0: এই চা আমাকে একবার দাও।
3: হ্যাঁ এই নিন।
0: হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এই নাও দুটো চায়ের দাম।
1: দাদা একটু যদি পাটা সরান, মানে আপনার বেঞ্চের তলায় আমার বাক্সটা রয়েছে তো?
0: ও হ্যাঁ দাদা অবশ্যই।
1: এই বাক্সে একটু মুড়ি টুড়ি আছে আর কি।
4: আরে পান্নালাল বাবু যে, দাঁড়ান দাঁড়ান, ভেতরে আসছি ভেতরে আসছি, যেতে দিন দেখে, চলুন চলুন চলুন। কি সৌভাগ্য আমার, আপনার সাথে এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি। কোথায় যাচ্ছেন?
1: এই একটু কোন্নগর যাব।
4: দেখা যখন হয়ে গেছে কোথাও আর যেতে দিচ্ছি না, কোন্নগর ওবেলা যাবেন
1: না। মানে
4: কথা নয়, আপনাকে যখন পেয়েছি আর ছাড়ছি না, আজ সারা দিন আপনাকে নিয়ে সাহিত্য চর্চা করব। আপনার চলতি চাকা গল্পটা পড়লাম, যেটা এবারে কাহিনী কুসুমে বেরিয়েছে, অসম্ভব ভালো হয়েছে।
0: ইনি পান্নালাল চক্রবর্তী? আমি তো ওনার চলতি চাকা কালকেই পড়লাম। তবে যে ওই ভদ্রলোক বললেন পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে?
5: আপনি প্রসিদ্ধ লেখক পান্নালাল চক্রবর্তী?
4: হ্যাঁ ইনি তো।
5: মশাই দেখুন আমার ভাগ্য, কাল সারা রাত একসাথে থেকেও আপনার সাথে আলাপ হলো না, আর আজ মানে আমি আপনার একজন অন্ধ ভক্ত বলতে পারি।
1: ধন্যবাদ।
4: চলুন পান্নালাল বাবু।
1: বললাম তো
4: না কোনো কথা শুনবো না, আপনাকে আজ ব্যান্ডেলের মাটিতে পা রাখতেই হবে। কই আপনার ব্যাগটা কি আছে আমাকে দিন তো, চলুন।
1: আপনি তো আমাকে মহাবিপদে ফেললেন, চলুন।
4: আরে এরকম ভাবে আমাকে বলে লজ্জা দেবেন না, আপনি জানেন না আপনার গুণমুগ্ধ মানুষ এখানে কত। শুনুন শুনুন শুনুন, একটু শুনুন, ওনাকে একটু যেতে দিন, আসুন আসুন।

0: এটা কি হলো?
1: কোনটা?
0: বাহ, কাল রাতে আপনি কি বললেন?
1: কি বলেছিলাম?
0: আপনি বললেন যে পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে। হ্যাঁ, আর বলেছিলেন একেবারে তন্নি গৌরী যুবতী।
1: বলেছিলাম নাকি?
0: বলেছিলাম মানে
1: আর কি কি বলেছিলাম?
0: বলেছিলেন আপনার ওই তরঙ্গটার দাম মাত্র 150 টাকা।
1: তাই নাকি?
0: হ্যাঁ, আর ওই জুতোটার দাম মাত্র 100 টাকা।
1: আরে বাবা, তাই নাকি?
0: এ কি আপনি হাসছেন?
1: দেখুন দাদা, কাল রাতে আপনাকে যে এ কথাগুলো বলেছিল সে অন্য লোক, আর আমি অন্য।
0: অন্য লোক মানে? আপনি কি মশকরা করছেন? আপনি সে লোক নন, এর মানেটা কি?
1: মানে হলো অ্যাঙ্গেল অফ ভিশন।

0: দৃষ্টিকোণ এখন একেবারে অন্য।
1: কি বলছেন ঠিক বুঝলাম না তো।
0: আরে মশাই, 5 টাকার নেশা আর কতক্ষণ থাকে বলুন?
1: 5 টাকার নেশা?
0: হ্যাঁ, গাঁজা। কাল নেশার ঘরে মনে হয়েছে তরঙ্গটার দাম 150 টাকা, জুতোর দাম 100 টাকা, আর পান্নালাল চক্রবর্তী একজন যুবতী। আর এখন নেশা কেটে যাওয়ায় বুঝতে পারছি তরঙ্গটার দাম 600 টাকা, আর জুতোর দাম 432 টাকা, আর পান্নালাল চক্রবর্তীও একজন মাঝবয়সী পুরুষ।
1: আপনি তো আচ্ছা লোক মশাই।
0: থিওরি অফ রিলেটিভিটি মশাই, সবই থিওরি অফ রিলেটিভিটি।
1: সত্যি কত রকমেরই মানুষ চটে এই পৃথিবীতে। আমার আর আপনার সাথে কথা বলে কাজ নেই, কলকাতা তো চলেই এলো, এখন কথা বললে দেখবো নেশার ঘরে নতুন কোন থিওরি বাতলাচ্ছেন। থিওরি অফ রিলেটিভিটি, চত্ত সব। বুড়িটা আবার এইদিকে আসছে।
2: আরে বাবুয়া, রে বাবুয়া, তুই কহা যাইবে রে?
1: আরে তাই মাসিমা, কাল রাতে তোমায় তো চিনতেই পারিনি, দেখো দেখি সারা রাত এক ট্রেনে, অথচ
0: কত ঘেন্না।
1: ছি ছি ছি ছি ছি, ও কথা আর মনে করাবেন না। আরে ও তো আমার মাসিমার পুরনো দাই রুক্মিনিয়া, কাল চিনতে না পেরে ছি ছি ছি ছি।
2: আরে এ বাবুয়া, তুকা মসি কে ওহা যাইবে?
1: হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ?
2: হাম ভি যাইবে, তোমার মসি কে তবিয়ত খারাপ, খবর মিলা হয়।
1: তুমিও মাসির কাছে যাচ্ছ? তুমি ভালো আছো তো দাইমা?
2: হ্যাঁ বাবুয়া, হ্যাঁ, এ তো হাম ছুট্টি মে রয়ে, খবর মিলতে হি মা বীর কে ওয়া পূজা দেখে আ রহি। লে লে বাবুয়া, মা বীর কা প্রসাদ পকার। কপড়া মে লাক লিয়া তো প্রসাদ একদম মিল গই হ্যায় রে। লে লে
1: দাও দাও মাসি দাও।
2: তোহার মাথা মে ফুলবা ঠিকালে।
1: মহাবীরজির প্রসাদে যেন মাসি ঠিক হয়ে যায়।
2: হ্যাঁ বাবুয়া, তু ঠিক বললাস বা, তু ঠিক বললাস।
1: মাসি, তুমি এখন আরাম করো, কলকাতা এলে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব।
2: তু ঠিক বললাস বাবুয়া, ঠিক ঠিক।
0: এই যে দাদা, ওই বুড়ির হাত থেকে প্রসাদটা তো খুব তৃপ্তি করে খেলেন, কাল রাতে তো ওনার পাশে দাঁড়াতেই আপনার।
1: ও সবার বলবেন না দাদা, ও সব
0: কেন বলবেন না, কাল তো ঘেন্নায় মরে যাচ্ছিলেন।
1: কাল রাতে কি বুঝেছি উনি আমার আত্মীয়,
0: আর আজ বুঝেই ওই নোংরা কাপড়ে রাখা প্রসাদ খেয়ে ফেললেন।
1: হ্যাঁ, এ তো সবই আপনার কৃপায় দাদা।
0: আমার কৃপায় মানে?
1: ওই থিওরি অফ রিলেটিভিটি বুঝলেন না, আপনারই তো শেখানো মশাই। দেখুন, কাল রাতে আপনি নেশার ঘরে অন্য লোক ছিলেন, আর আজ অন্য লোক। কাল যা বলেছেন সে আপনি নন, আজ আপনি কালকের মানুষটি নন। তেমনি আমিও কাল মাসিকে দেখে চিনতে পারিনি, পারিনি বলে ঘেন্না করেছিলাম, আর আজ চিনতে পেরে ঘেন্না উধাও। থিওরি অফ রিলেটিভিটি দাদা, থিওরি অফ রিলেটিভিটি।
0: কাঁচা বলেছেন, থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি।

0: নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ অর্ণব দাস, অভিনয়ে প্রথম যাত্রী চঞ্চল মুখোপাধ্যায়, দ্বিতীয় যাত্রী প্রণব দেবনাথ, বন্ধু রামজীবন মিত্র, লেখক শ্যামল বন্দ্যোপাধ্যায়, মাধব পার্থ বন্দ্যোপাধ্যায়, ভদ্রলোক সৈকত গঙ্গোপাধ্যায় এবং রুক্মিনিয়া রূপশ্রী কাহালি, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা সৌমেন বসু।
1: বেতার নাটক থিওরি অফ রিলেটিভিটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি,
2: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। দেশের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য জনগণকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। ভারত বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। ভারত আফগানিস্তান যৌথ বাণিজ্য কর্মসমিতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ পর্যালোচনার জন্য বৈঠক করেছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি অবৈধ বেটিং প্ল্যাটফর্ম পরি ম্যাচ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ তছরুফের অভিযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

0: চীন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদম্বি শ্রীকান্ত আজ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ অনুষ্ঠান এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, আরও গুরুত্ব দিতে হবে দেশীয় উৎপাদনের উপরে।
1: स्वदेशी का मंत्र वोकल फॉर लोकल, विदेशों की यात्राएं अगर घूमने फिरने जाते हैं तो नहीं करना चाहिए, शादी ब्याह विदेशों में करते हैं नहीं करना चाहिए, मेड इन इंडिया के मंत्र को जीना चाहिए और जरूरत न हो तो सोना भी नहीं खरीदना चाहिए। हम जितना ज्यादा स्वदेशी पर बल देंगे, जितना आत्मनिर्भर पर बल देंगे, मुझे पक्का विश्वास है जब आजादी के 100 साल होंगे हम हमारी युवा पीढ़ी को विकसित भारत सुप्रत करेंगे।
0: ভারতের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও দেশ দ্রুত এগিয়ে চলেছে। জাতীয় বিকাশে নাগরিকদের অবদান যুগিয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্যে কোনো ভুল নেই, দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিকে এই সম্মেলনে টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণেরও। সম্মেলনে চারটি ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল জল পরিকাঠামো প্রকল্পগুলির সঠিক সময়ে বাস্তবায়ন, জলসঞ্চয়, জনভাগিদারী, ক্যাচ দ্য রেইন, স্থিতিশীল পানীয় জলের উৎস এবং দ্বিতীয় পর্যায়ে জলজীবন মিশন। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে। ত্রাণ সামগ্রী, বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ ও উদ্ধার সামগ্রী নিয়ে পঞ্চম ভারতীয় বিমান আজ নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন। এদিকে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের শনাক্ত করতে ডিএনএ নমুনা বিশ্লেষণ শুরু করেছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1100 ছাড়িয়ে গেছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী গত সপ্তাহের বন্যায় এখনও পর্যন্ত 1114 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে এখনও 4606 জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে 583 জন বিদেশি। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত তার বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে চাপ, বাণিজ্যের অনিশ্চয়তা এবং এল নিনোর প্রভাব সত্ত্বেও ভারতের সাম্প্রতিককালে অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ় ফলাফল বজায় রেখেছে। উত্তর ক্যারোলিনার অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রীদের বৈঠকের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বশেষ বৃদ্ধির পরিসংখ্যান ভারতের অন্তর্নিহিত অর্থনীতির শক্তি প্রতিফলিত করছে। শ্রী বাঙ্গা বলেন, পরিষেবা খাত ও রপ্তানির বৃদ্ধি পাশাপাশি অব্যাহত বিনিয়োগ ভারতের অগ্রগতিকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, সড়ক, সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ, জল এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য কাজ করছে।
2: What we're doing really is that you need 3 pillars to work for job creation. The first one is infrastructure, both physical and human. So bridges, roads, airports, power, water, digitization. India is doing a great deal of work on that front. The second is human infrastructure. So, you know, skilling, education and the like, healthcare. Again, much work going on, although more to be done there. I think the whole skilling and education ecosystem in India needs to be tuned even closer to where the jobs are going to come from in the future and what the private sector would want to do with you.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠকের ফাঁকে ইউরোপীয় কমিশনের অর্থবিষয়ক কমিশনার ভ্যালডিস ডোম্ব্রোভস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ইইউ ম্যাক্রো ইকোনমিক ডায়ালগ এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের মাধ্যমে ভারত এবং ইইউ এর মধ্যে অর্থনৈতিক এবং আর্থিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, নৌপরিবহন ও আকাশপথের স্বাধীন চলাচল, বৈধ বাণিজ্য এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গতকাল পালাউয়ের কোরোরে অনুষ্ঠিত 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম নেতাদের বৈঠকের ডায়ালগ পার্টনার সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরকে দূরবর্তী অঞ্চল হিসেবে নয় বরং যৌথ ইন্দো প্যাসিফিক

একের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত আফগানিস্তান যৌথ বাণিজ্য কর্মসমিতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ পর্যালোচনার জন্য বৈঠক করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত আলোচনায় বাণিজ্য সহজ করা ও শুল্ক সহযোগিতা, আফগান ব্যবসায়ীদের জন্য ভিসার সুবিধায় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা, ওষুধ ও কৃষি সংক্রান্ত বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যের প্রচার, শুল্ক ছাড়, কার্গো সংযোগ এবং বন্দর সংক্রান্ত ক্ষেত্রগুলিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। অবৈধ বেটিং প্ল্যাটফর্ম পরী ম্যাচ ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বিভিন্ন রাজ্যের মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। অর্থ তছরূপ প্রতিরোধ আইন পিএমএলএর আওতায় মহারাষ্ট্রের 5টি, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির 4টি, রাজস্থানের 2টি এবং গুজরাটের 1টি জায়গায় এই অভিযান চলছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এনএইচএআই এর বিরুদ্ধে টোল প্লাজাগুলিতে টোল আদায়ে কারচুপির অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু ও মধ্যপ্রদেশ, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি ও কলকাতার 14টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। তছরূপ প্রতিরোধ আইন পিএমএলএর আওতায় এই তল্লাশি করা হচ্ছে বলে জানা গেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর লক্ষ্য দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক সেবন না করা এবং অন্যদেরও মাদক সেবনে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন। ছত্তিশগড়কে নকশালমুক্ত করার প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের প্রশংসা করেন উপরাষ্ট্রপতি। দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই দুই ব্যক্তি বৈধ ভিসা ছাড়া গত মাসে ভারতে প্রবেশ করে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ডেভার আজ থেকে 3 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর ও আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী ডে ডেভার ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। তার মুম্বাই সফরকালে তিনি হিরে, বন্দর এবং লজিস্টিক ক্ষেত্রের বিভিন্ন অংশীদারদের সঙ্গে মত বিনিময় করবেন। চীন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদম্বি শ্রীকান্ত আজ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। শেনঝেনে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে চীনা তাইপের চি ইউ জেনকে 21-16, 21-15 ব্যবধানে হারিয়ে দেন শ্রীকান্ত। ভারতের আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু বিচ্ছিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। দেশের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। ভারত বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি চন্দ্রবিন্দুর পরিবেশনায়।

চন্দ্রবিন্দুর এই অত্যন্ত প্রিয় গানটি শোনার পর বাংলা ব্যান্ডের গানে তাদের গান শুনবো যাদের গান না শুনলে বাংলা ব্যান্ডের গান শোনা অসম্পূর্ণ থেকে যায়। মহিনের ঘোড়াগুলি থেকে পরের গান।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:31 হয়ে 17 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:02 হয়ে 15 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, প্রথমেই জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আকাশ মেঘলা থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবং সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 89%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 57.2 মিলিমিটার। মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর ঘর কন্যা, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 শুনবেন কলকাতা কলতান, বিষয় পোস্টাল মিউজিয়াম, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। বিকেল 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন পশ্চিমবঙ্গে নারকেল চাষ ও তার ব্যবসায়িক দিক, বলবেন ডক্টর অমিয় দেবনাথ, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, স্কুলের টিফিনে পুষ্টি, এই বিষয়ে একটি কথিকা বলবেন শাশ্বতী পাল সাহা। সন্ধ্যে 7:00 বেতার নাটক থিওরি অফ রিলেটিভিটি, রচনা বনফুল, বেতার নাট্যরূপ অর্ণব দাস, প্রযোজনা সৌমেন বসু। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় গোপীনাথ পাল। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, আঞ্চলিক ছবিতে বাস্তবতা, শুনবেন সায়ন্তন দত্তের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কৌশিক কানাড়ার আগে শরৎ পরিবেশন, শিল্পী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলা সহযোগিতায় থাকবেন রঘুনাথ নন্দী। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় গোপীনাথ পাল। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্ত।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় গান আর সেই গানের অনুরোধ নিয়ে আজ আমি চলে এসেছি মৈত্রী বন্ধু বৃষ্টি আজকের অনুরোধের আসর পরিচালনায়। আর আজকের আসর শুরু হোক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানের অনুরোধে জানিয়েছেন সুমন কামিনী।

এবারের অনুরোধের গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। অনুরোধে জানিয়েছেন শিবগঞ্জ বগুড়া বাংলাদেশ থেকে ইসমাইল হোসেন।

এবারের অনুরোধের গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। তার কণ্ঠে গান শুনতে অনুরোধ জানিয়েছেন সিঞ্চন, প্রতিমা, মৃন্ময় এবং সৌমিত্র। আপনাদের অনুরোধে থাকলো এই গান।

এবারের গান শ্যামল মিত্রের কণ্ঠে। অনুরোধে জানিয়েছেন দিঘলগ্রাম বাঁকুড়া থেকে অরুণ ব্যানার্জি এবং সুপর্ণা ব্যানার্জি।

0: এবারের গান লুকোচুরি ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। আর এই গান শোনার অনুরোধ জানিয়েছেন শ্রীমন্তনাথ, অনিমানাথ এবং হেমানাথ দিগনগর পূর্ব বর্ধমান থেকে।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

এবারের গান মান্নাদের কণ্ঠে। এই গানের অনুরোধ জানিয়েছেন গয়াচরণ রানো, নবনীতা রানো এবং প্রিয়ব্রত রানো। নিরোল পূর্ব বর্ধমান কেতুগ্রাম থেকে আপনাদের অনুরোধে থাকল লাল নীল সবুজের মেলার এই গান।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে।

গানের সুরে মেতে থাকতে থাকতেই সময় এসে গেছে একেবারে অনুরোধের আসরের শেষ হওয়ার। তাই আজকের আসরের শেষ গান থাকলো শ্যামল মিত্রের কণ্ঠে। এই গানের অনুরোধ জানিয়েছেন শিবাশিস চট্টোপাধ্যায়।

শুনছিলেন অনুরোধের আসর, উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়।

0: সময় গুছিয়ে একটা ঝাল ঝাল মুড়ি চপ, কিংবা ধরুন ঝালমুড়ি আর তার সঙ্গে একটা সরু মতো সাদা রঙের একটা নারকেলের ফালি থাকে, নারকেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা খেতে খেতে যান, তাহলে মন্দ হয় না বলুন? ভাবছেন একি রে বাবা, হঠাৎ মহিলাদের আসলে ঝালমুড়ির কথা কেন? না ভালো কি লাগবে না বলুন তো? ঝাল ঝাল করে বেশ পেঁয়াজি কিংবা গরম গরম তেলে ভাজার সঙ্গে নারকেল কুচি সহযোগে মুড়িটা তো বেশ ভালোই লাগবে, কি বলেন? তবে ওই যা বলি তার তো একটা কার্যকারণ নিশ্চয়ই আছে। হঠাৎ করে দুম করে ঝালমুড়ি কাঁচা লঙ্কা এই নয় চলতেই পারে, নারকেলের প্রসঙ্গটা এলো কেন? মুড়িতে নারকেল দিলে স্বাদ বাড়ে, রান্নাতেও নারকেল দিলে স্বাদ বাড়ে, ঠিক তেমনিভাবে অর্থনীতিতেও নারকেলের একটা বড় ভূমিকা আছে জানেন কি? তাই তো আজকে আজ 10 সেপ্টেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড কোকোনাট ডে, বিশ্ব নারকেল দিবস। শুনেছেন আগে? ভাবুন, নারকেল নিয়ে দিবস একটা, তাহলে বুঝতে পারছেন তো নারকেলের কতটা গুরুত্ব। নারকেলের উপকারিতা বৃদ্ধি সম্পর্কে সচেতন হওয়া এবং নারকেল শিল্পের প্রসারের লক্ষ্যে প্রতি বছর এই দিনটি পালন করা হয়, বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড কোকোনাট ডে। আর এই বিশ্বজুড়ে নারকেল উৎপাদনে শীর্ষস্থান এবং চাষের আয়তনের দিক থেকে তৃতীয় স্থান অধিকার করেছে ভারত। স্বাভাবিকভাবেই ভারতের নারকেল বিশেষ গুরুত্বের দাবিদার। বিশ্বের মোট নারকেল উৎপাদনের 31.24% যোগানদাতাই হল ভারত। 2024-25 অর্থবর্ষে 2.19 মিলিয়ন হেক্টর জমি থেকে প্রায় 20.3 বিলিয়ন নারকেল উৎপাদিত হয়েছে, যা গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকা শক্তির পরিচয় দিচ্ছে। তাহলেই ভাবুন, আর নারকেল যে কত গুরুত্বপূর্ণ সে তো বোঝাই যায়। বাজারে তো নারকেল কিনতে গেলে ওই সুস্বাদু নারকেলটি চিবানোর আগে যখন আপনি নারকেলের দরদাম করবেন তখন তো একেবারে গায়ে প্রায় ছ্যাঁকা দেওয়ার মতো অবস্থা। আর সেখান থেকেই ভাবুন যে কেন আজকের এই দিনটা পালন করা হয় এবং এর যে উপকারিতা সেটা তো আমরা জানি যে কত রকমভাবে নারকেলের যে পুষ্টিগুণ বলুন, তার যে অর্থনৈতিক দিক সবটা মিলিয়ে, সেই যদি আমরা ধরি যে ডাবের জল থেকে, ডাবের জলে শরীরের খনিজ পদার্থ, যে খনিজ পদার্থ আমাদের দেহের ভারসাম্য বজায় রাখছে, নারকেলের তেল যা খেতে তো সুস্বাদু, মানে নারকেলের শাঁস যেটা খেতে সুস্বাদু তো বটেই, তাই থেকে শুকিয়ে যে তেল হচ্ছে সেটা পুষ্টির যোগান দিচ্ছে, তারপরে ধরুন নারকেলের ছোবড়া, খোল, এসব দিয়ে দড়ি, মাদুর, ব্যাগ, কত রকম হস্তশিল্প, অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারকেল। বাড়িতে বাড়িতে ওই জন্য আমরা তো দেখি যে একটা যদি নারকেল গাছ থাকতো, আহা, বাড়ির ব্যালকনি আছে শুধুমাত্র ইনডোর প্ল্যান্ট লাগানোর জায়গা, সেখানে আবার কিনে ভাবছি যদি একটা নারকেল গাছ বা নারকেল বাগান থাকতো, তো দিবা স্বপ্ন। তাও ভাবতে দোষ কি বলুন, যেখানে বাজারে নারকেলের দাম শুনলে গায়ে ছ্যাঁকা লাগে সেখানে একটা নারকেল গাছ থাকলে মন্দ হতো না, কি বলেন? তা এত যখন ওয়ার্ল্ড কোকোনাট ডে নিয়ে কথা শুনছি এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে, তখন একটা কথা শোনাই, বুঝলেন? কথাটা হলো যে আমার বন্ধু আত্রেই কিন্তু জেনে ফেলেছে আজকের এই যে ঘরকন্যা অনুষ্ঠান, সেখানে আজকের অনুষ্ঠান নিয়ে আত্রেই সুন্দর কিছু রেসিপি আপনাদের দেবে, যেটা শুনে আপনারা আপনাদের ভালো লাগবে আশা করি। সেই সঙ্গে সঙ্গে আপনারা জানতেও পারবেন যে কিভাবে কী কী মিষ্টি তৈরি করা যায়। ইচ্ছা দেখলেন তো, খানিকটা বলেই দিয়েছি। তাও আসুন আজকের ঘরকন্যা অনুষ্ঠানে কথা বলিনি রঞ্জনা দাসের সঙ্গে, না আমি কথা বলিনি, কথা বলেছে আত্রেই, সেটাই আপনাদের শোনাবো। আত্রেই সমাজপতি, দেখা যাক কি বলেছেন তিনি আজকের অতিথি।
1: ভারতে মিষ্টির প্রসঙ্গ উঠলে বাংলার কথা বলবো না তা কি কখনো হয়? বাংলার উলিগলি থেকে ছড়িয়ে পড়া মিষ্টির সুখ্যাতি কেবল ভারতেই নয় বরং দেশের সীমানা পেরিয়ে বিদেশেও

বাইরে তুমুল বৃষ্টি আর এতক্ষণ আপনাদের সাথে স্টুডিওতেও ছিল বৃষ্টি, সব মিলিয়ে একেবারে জলে জলে জলময় বলা যায়। তাও এই মুহূর্তে যারা যারা কান পেতেছেন তাদের সকলকে আমাদের মহিলাদের আসরের পক্ষ থেকে শুভেচ্ছা। এই যে জলে জলে জলময় হয়ে আছে চারপাশটা, তার মধ্যে সন্ধেবেলা যদি আপনি বাড়ি ফেরা

0: আদৃত হয়েছে সমানভাবে। ছানার নিপুণ ব্যবহার, চিনি এবং গুড়ের নিখুঁত ভারসাম্যের কারণে এখানকার মিষ্টি অনবদ্য। এমন কিছু কিছু মিষ্টি আছে যার উৎপত্তি হয়েছিল এই বাংলাতেই এবং যার বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। আজকের ঘরকন্যায় সেই রকমই কিছু বিশেষ মিষ্টির কথা শুনব যা নারকেল দিয়ে তৈরি হয়। সত্যি বেশ ইন্টারেস্টিং, তাই না? নারকেলের বিভিন্ন মিষ্টির কথা জানাবেন আমাদের আজকের অতিথি রঞ্জনা দাস। প্রথমে জানতে চাইবো দিদি, যে নারকেলের বিভিন্ন মিষ্টির কথা বললে কি কি মিষ্টির কথা আপনার প্রথমেই মনে আসে?
1: মনে হয় নারকেলের মালাই সন্দি, যেটা আমাদের মাথা কুমার আমল থেকে কিন্তু চলে আসছে। এটা কিছুই না, নারকেল করা, ক্ষীর আর চিনি, এলাচ গুঁড়ো আর একটু সামান্য ঘি, এটা দিয়ে কিন্তু আমাদের নারকেলের মালাই সন্দি, যেটা আমরা ওই বিভিন্ন রকম ফাঁস দিয়ে তৈরি করি আর কি, এবং অনেকদিন রেখেও খাওয়া যায়। এটা তো নারকেলের মালাই সন্দেশটা কড়াইতে একটু ঘি গরম করে নারকেল কোড়াটাকে একটু ভেজে নিতে হবে। এরপরে ক্ষীর আর চিনি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না একটু আঠালো হয়। তারপরে এলাচ গুঁড়ো দিতে হবে, দিয়ে ঠান্ডা করে সন্দেশের বিভিন্ন ছাঁচ কিনতে পাওয়া যায়, তো সেখানে বসিয়ে তার উপর থেকে ভেস্তা কুচি দিয়েও দেওয়া যেতে পারে। আর এই ক্ষীর দেওয়াতে এটা কিন্তু একদম মালাইয়ের মতো হয়। আরো আছে যেরকম, এটা যখন তালের সময় তো আমি একটা বানাই, সেটা হচ্ছে নারকেল দিয়ে তালের একটা পাখি সামনা। সেটার জন্য তালের গুঁড়ো লাগবে, ময়দা লাগবে, তালের রস আর দুধ, আর পুরের জন্য কোরানো নারকেল, গুড় আর ক্ষীর। এটা আমি বানাই নারকেল গুড় আর ক্ষীর দিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে, আর চালের গোলা দিয়ে একটা পাতলা পাখি সাপটা ভেজে তার মধ্যে পুর করে এটা পরিবেশন করতে হয়। আর এইটা কিন্তু বর্ষাকালের জন্য ভীষণ ভালো লাগে খেতে, যেহেতু চাল এবং নারকেল দুটোই পাওয়া যায় এই সময়। আর একটা হয় নারকেল দিয়ে একটা চকলেট লাড্ডু হয়, তো এটা কিন্তু অনেকদিন স্টোর করে রাখা যায়। নারকেলের গুঁড়ো, কনডেন্স মিল্ক আর কোকো পাউডার আর ডার্ক চকলেট। নারকেল, কনডেন্স মিল্ক আর কোকো মিশিয়ে ছোট ছোট লাড্ডু বানাতে হবে প্রথমে। এরপরে বানানো ডার্ক চকলেটে ডুবিয়ে ফ্রিজে সেট করে রাখতে হবে, আর এটা কিন্তু রেখে খাওয়া যায় অনেকদিন পর্যন্ত, এটা স্টোর করা যায়। মানে এটা যদি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় মিষ্টি হিসাবে, ভীষণই হেলদি এবং বাচ্চারা খুব মজা করেই খাবে যেহেতু চকলেট রয়েছে। আর একটা রয়েছে হচ্ছে নারকেল দুধের পায়েস, এটা কিন্তু একদম পুরোপুরি খাই স্টাইলে, যেটা গোবিন্দভোগ চাল, নারকেলের দুধ, এমনি নর্মাল দুধ, চিনি, কেশর আর কাজু। নর্মাল যেরকম আমরা পায়েস করি চালটাকে সেদ্ধ করে, সেটা নারকেল দুধ এবং দুধ দুটো মিশিয়ে একসঙ্গে ফোটাতে হবে। এরপর চিনি কেশর দিতে হবে, আর একদম ঠান্ডা হয়ে গেলে উপর থেকে নারকেলের যে কুচিগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে ছড়িয়ে দিতে হবে। এছাড়াও নারকেলের জেলি একটা কুলফি হয়, সেটা নারকেলের জল লাগে, আগার আগার পাউডার লাগে, চিনি, কোরানো নারকেল, কুলফির ছাঁচ, এটা কিন্তু কর্নফ্লাওয়ারটি করা যায়, একই পরিমাণ কিন্তু কর্নফ্লাওয়ারটি করা যায়। নারকেলের জলটাকে ফুটিয়ে এর মধ্যে আগার আগার অথবা কর্নফ্লাওয়ার মিশিয়ে আর চিনি মেশাতে হবে। কোরানো নারকেল দিয়ে ছাঁচে ঢেলে ফ্রিজ করতে হবে 3-4 ঘন্টা। খুব সুন্দর হয় এবং এটা খুব হেলদিও হয়। যদি আমি আগার আগারটা নাও মেশাই তাহলে কর্নফ্লাওয়ার দিলেও খুব ভালো, এটা ফ্রিজে রেখে দেওয়া যায় এবং যখন ইচ্ছে গরমে আরকি পরিবেশন করা।
0: এতগুলো রেসিপির মধ্যে দিদি আপনার সবচেয়ে প্রিয় রেসিপি কোনটি?
1: আমার কিন্তু প্রিয় রেসিপি এখানে দুটো আছে, কারণ ওটা আমি প্রায় করি। সেটা হচ্ছে, এক হচ্ছে নারকেল চকলেট লাড্ডু, ওটা ফ্রিজে থাকে না, লোকে চট করে দেওয়া যায়, তো এটা আমি রেখেছি শুধু বাচ্চা নয় বড়রাও খেতে খুব ভালোবাসে। আর একটা হচ্ছে তোমার হাই স্টাইলে নারকেল দুধের পায়েস, এটা কিন্তু আমি বহুবার খাইয়েছি এবং লোকে কিন্তু জিজ্ঞাসা করে এটা কিভাবে বানালে, কারণ ওর টেস্টটা না একদম নর্মাল পায়েসের মতো হয় না, একটু অন্যরকম হয়, সেগুলো খুবই ভালো লাগে খেতে। তো আগেই বললাম আমি, এটার মধ্যে তোমার নারকেলের দুধের সঙ্গে এমনি দুধও যাচ্ছে, আর নারকেল দুধের তো একটা আলাদা ফ্লেভার হয়। নারকেল দুধ এখন এমনিতেও পাওয়া যায় কিনতে, কিন্তু কেউ যদি নারকেলের দুধটাকে ঘরে তৈরি করে সেই ফ্লেভারটা আরো বেশি ফ্লেভারফুল হয়, কারণ ওটার মধ্যে তো কোনো সিনথেটিক কিছু মিশছে না, একদম নর্মাল একদম যেটা নারকেলের দুধ। তো আমি নর্মাল মানে ঘরেই ওই মানে গরম জলের মধ্যে নারকেলটাকে দিয়ে

0: চিপে নিয়ে দুধটা বার করি। আমি ওইভাবে করে দেখেছি ফ্লেভারটা খুব ভালো আসে। তাদের ডায়াবেটিস রয়েছে, তাদের যেহেতু সুগার ফ্রি আছে, সেটার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা চিনিটাকে অ্যাভয়েড করতেই পারি। আরো একটা কথা বলবো, যেটা এখন তো চিনিটাও খুব একটা হেলদি নয়, তো চিনির বদলে কিন্তু আমরা আখের গুড় ইউজ করতে পারি। এখন তো গুড়ের টিউবও পাওয়া যায় সুবিধার জন্য। তো গুড়টা দিলে কিন্তু আইসের টেস্ট একটু অন্যরকম হবে, আরো একটু অন্যরকম হয়। কারণ গুড়ের টেস্ট আর চিনির টেস্ট এক হয় না, দুটোই কিন্তু ভালো হয়, কিন্তু নো ডাউট একটু আলাদা হবে।
1: এরপর দিদি, বাংলার বাইরে অন্য কোনো রাজ্যের নারকেলের মিষ্টির কথা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন।

সঙ্গে লবণ আগে খুব ঝুরঝুরে করে মিশিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প গরম জল ছিটিয়ে ছিটিয়ে ভেজা বালি যেরকম একটু ঝুরঝুরে টাইপের হয় না, ওই রকম মানে যাতে কোনো কারণে লাম না থাকে, করার পরে এবার 10 মিনিট ওটাকে ঢেকে রাখতে হবে। তো এরপরে কুটু মেশিন একটা পাওয়া যায়, স্টিমার বলে এটাকে, একটু লম্বা টাইপের হয় নলের মতো, তো তার নিচেই ওই জলটা ফোটাতে হয়, নিচে একটা পাত্রে থাকে, জলটা ফোটাতে ফোটালে এবার উপর থেকে ওই যে নারকেল মাথাটা রেখে দিয়েছিলাম ওই নারকেল কোড়াটা দিতে হয়, তারপরে চালের গুঁড়োটা, আবার নারকেল কোড়া, আবার ওই চালের গুঁড়োটা, এরকম করে না লেয়ার করে দিয়ে তারপরে ওই শেষে নারকেল কোড়াটা দিয়ে একদম লেয়ারটা শেষ করতে হয়। করে ওটা 5 থেকে 7 মিনিট ভাপে সেদ্ধ করতে হয়, আর ভাপটা হয়ে গেলে বুঝতে হবে যে ওটা রেডি হয়ে গেছে। এবার যখন ওটা খুলবে তখন দেখবে একটা লম্বা টর্চ টাইপের ওটা দেখতে হয়, এবার টিপটিপ করে ওটা তাপলে কেটে পরিবেশন করতে হয়। কুট্টুটা এটা কেরালাতেই হয় সাধারণত, খুব ভালো হয় সেটি ওটা। আমি যেমন বাড়িতে একবার কি দুবার করেছি এরকম, তো ওটা আমি ইডলি মেকারে করেছিলাম, আমার কুট্টু মেশিনটা নেই, তো আমি ওটা ইডলি মেকারেও করা যায়। আর কাজ করবার সময় উপর থেকে একটু ঘি আর চিনি ছড়িয়ে দিতে হবে, আর এর সাথে তুমি ইচ্ছা করলে কলা, পাঁপড় ভাজা, ছোলার ডালের কারিটা হয় সেটা খুব ভালো লাগে খেতে। এছাড়া আর একটা হয় দেখবে মেলাতে ভাপা পিঠে তৈরি হয় নারকেল দিয়ে, হ্যাঁ ওটাও ওরকম চালের গুঁড়ো কোরানো নারকেল গুড় লবণ ঘি এসব দিয়ে মেখে নিয়ে ওরা কি করে ওই ভাতের হাঁড়ির মতো বড় একটা জায়গায় উপর দিয়ে একটা কাপড় সুতির কাপড় পেঁচিয়ে দেয় ভালো করে টাইট করে, যে হাঁড়ির মতো জল থাকে জলটা ফোটে বাড়িতে করে সব মিশ্রণটা নিয়ে, আর মাঝখানে আমাদের গুড়টা দিতে হয়, মানে কোন একটা পুর দিতে হয়, সেই পুরে তুমি নারকেল কোরানো নারকেল গুড় এরকম যে একটু আঠা আঠা হলে ওটাকে পুরটাকে দিতে হয়, দিয়ে এবার ওই ইডলির স্ট্যান্ডে অথবা কি বলে হাঁড়ির ওই উপরে যে সুতির কাপড়টা থাকে তার উপরে ওইগুলোকে বসিয়ে দিতে হয়। এবার জল ফুটে গেলে 10 থেকে 12 মিনিট মতো লাগে ওটাকে ভাপ দিতে হয়, দিয়ে ওই গরম মাপা যে পিঠেটা তার উপরে একটুখানি ঘি আর গুড় দিয়ে, বা নলেন গুড় হলে এটা শীতকালে খুব ভালো হয়, তো এটা তুমি 3 রকম ভাবে করতে পারো। এই পিঠেটা দুধ ভাপা পিঠে হয়, আর একটা হয় পাটালি ভাপা, আর একটা হয় ডিম ভাপা পিঠে। ডিম ভাপা পিঠেটা কিন্তু ডিম নয়, মানে ওটা একটা ছাঁচের মতো হয়, গোটা খেজুর অথবা কিশমিশের পুরের সাথে চলে যায়, এরকম ভাবে বিভিন্ন রকমের নারকেলের ডিম হয়, ডিমের মতো আটকে যেহেতু ছাঁচটা, আর ওর মাঝখানে হয় একটা খেজুর থাকে অথবা কিছু কিশমিশ থাকে। আর একটা আমি বলতে পারি যে এটা একটা ভীষণ ভালো একটা ডিশ, সেটা হচ্ছে কোকোনাট পলি পাউডার, এটাও আবার দক্ষিণ ভারতের একটা ইনস্ট্যান্ট স্পাইস ডিশ। তো এটাকে কি করে করতে হয়, নারকেল কোড়াটাকে ভালো করে ভেজে নিতে হয়, তার মধ্যে ছোলার ডাল যায় আর কিছু মশলার গুঁড়ো, এটা একটু সাতটা না টক ঝাল মিষ্টি একটু। তো এই রেসিপিটার সঙ্গে দেয় হচ্ছে তোমার কোরানো নারকেল তাজাও নিতে পারো, অথবা ড্রাই কোকোনাট পাউডারও তো এখন পাওয়া যায়, ওটাও হয়, উড়ুদ ডাল লাগে যেটা বলি জল বলি আমরা, ছোলার ডাল লাগে, শুকনো লঙ্কা, সাদা তিল লাগে, আর তেঁতু অল্প একটু ছোট্ট এক টুকরো লাগে, নিম লাগে, কারি পাতা লাগে অনেকটাই, কারণ সাউথ ইন্ডিয়ানে তো কারি পাতাটা খুব বেশি দেয় ওরা, আর লবণ আর সাদা তেল। কড়াইতে তেল গরম করে প্রথমে ওই যে ডাল দুটো রেখেছিলাম উড়ুদ ডাল এবং ছোলার ডাল এগুলোকে লালচে করে ভেজে নিতে হয়, এরপর লঙ্কা কারি পাতা তিল আর হিম দিতে হয়, সবার শেষে নারকেল দিয়ে বাদামি করে ভেজে নিতে হয়, কোনো কারণে যেন নারকেলটা পুড়ে না যায়। এবারে ঠান্ডা হলে মিষ্টিতে সামান্য তেঁতুল আর লবণ দিয়ে একটু দানা দানা টাইপের এই গুঁড়োটা হয়, একদম ইলি হবে না এটা, এই কাঁচের বয়ামে মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ ভালো থাকে এটা। আর এটা পরিবেশন করতে হয় গরম ভাত, ঘি আর একটু নারকেল যে পরিটা এটাকে পরি বলে, পরি পাউডার, এটা দিয়েও খেতে পারো, মানে ভীষণ ভালো লাগে ওটা খেতে, কারণ আমার ঘরেও এটা করা থাকে পরি পাউডারটা। আর ইডলি ধোসার সাথেও এটা খুব ভালো যায় ড্রাই চাটনি হিসাবে, তারপর দই ভাতের সঙ্গে তুমি খেতে পারো, তো দিয়ে ছড়িয়ে বা যে কোনো ভেজিটেবল, এখন যেমন

0: খুব কঠিন ঢ্যাঁড়স উঠেছে, তো ঢ্যাঁড়স ভাজার সঙ্গে এই পাউডারটা দিলে ভীষণ ভালো একটা টেস্ট হয়। বা বাড়িতে যখন আমরা আলু ভাজা করি, আলু ভাজাটা নর্মাল না করে এইটা দিয়ে ছড়িয়ে খেতে খুব ভালো লাগে খেতে, কারণ এটা টক মিষ্টি একটা ব্যাপার থাকে যেহেতু টেকুন কাকের মধ্যে। আবার অনেকে কি করে তেঁতুলের বদলে আমচুর পাউডারও দেয়, কিন্তু মেইন রেসিপিটা হচ্ছে এটার সঙ্গে তেঁতুল যায়।
1: অসংখ্য ধন্যবাদ জানাই দিদি আপনাকে। যারা ভাবছেন বাড়ির লোকেদের এবং বন্ধু বান্ধবদেরকে তাক লাগিয়ে দেবেন, তারা ট্রাই করতে পারেন বিভিন্ন স্বাদের নারকেলের মিষ্টি। তাই আর দেরি না করে প্রস্তুতি শুরু হয়ে যাক এখন থেকেই। শুনলেন তো অতিথি রঞ্জনা দাসের কথা, যার সঙ্গে কথা বললেন আমাদের বন্ধু আত্রেয়ী সমাজপতি। তাহলে যদি আপনার রান্নার ইচ্ছে থাকে বা আপনার নিজস্ব একটি চ্যানেল থাকে, আপনি ভাবেন যে নতুন কিছু করে আপনার চ্যানেলে দেবেন, তাহলে ওই রেসিপি আপনার কাজে লাগতে পারে। এছাড়া রইল পেট পুজোর কথা। হ্যাঁ, সেতে তো একেবারে এই রেসিপি শুধু খেয়ে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। মোদ্দা কথা হলো বিশ্ব নারকেল দিবসে নারকেল সম্পর্কে শুধু খাওয়া দাওয়া নয়, এই যে সচেতনতা, সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই 2009 সাল থেকে এশিয়ান প্যাসিফিক কোকোনাট কমিউনিটি APCC এই সংস্থাটি ভারতবর্ষ সহ মোট 18টি দেশ নিয়ে গঠিত, যা 2009 সাল থেকে প্রতি বছর এই 2রা সেপ্টেম্বর দিনটা ওয়ার্ল্ড কোকোনাট ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তার মূল লক্ষ্য অবশ্যই নারকেল শিল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা। গ্রামীণ অর্থনীতিকে শুধু মজবুত করা তো লক্ষ্য বটেই, আপনি কি জানেন যে নারকেলের কত উপকারিতা? হ্যাঁ, অনেকে হয়তো জানেনি, কিন্তু ওই জানার সঙ্গে সঙ্গে দামটা শুনলেই তো মনে পড়ে যায়। তাও নারকেল কিন্তু নানানভাবে, নারকেল তেল, নারকেল যদি নিয়মিত খান, নারকেল তেলের কথায় পরে আসছি, নারকেল যদি নিয়মিত খান তাহলে কি হতে পারে, আপনার স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমে যায়। হ্যাঁ, নারকেলের মধ্যেই আছে, হজম প্রক্রিয়ায় সহায়তা করে নারকেল, এতে থাকা ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়, নারকেল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। করোনাকালে সবারই বা বলা যায় অনেকেই কিন্তু খাদ্য তালিকায় নারকেল রাখত। নারকেল হাড়ের উন্নতিও সাধন করে, নারকেলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা দাঁত সহ হাড়ের স্বাস্থ্য বজায় রাখে। একই সঙ্গে যারা অস্টিওপোরোসিসে ভুগছেন বা ধরুন অস্টিও আর্থারাইটিস আছে যাদের, তারাও কিন্তু নারকেল খেতে পারেন। হৃদযন্ত্র ভালো রাখে নারকেল, এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হৃদরোগের সমস্যা দূর করে, কারণ নারকেলে থাকে স্বাস্থ্যকর ফ্যাট যা কোলেস্টেরল বাড়ায় না, বরং কোলেস্টেরল কমিয়ে হার্টকে ভালো রাখে, রক্তে ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে। তাই ডায়াবেটিক রোগীরাও এই নারকেল খেতে পারেন। তবে হ্যাঁ, যে কোনো জিনিসই তো অধিক মাত্রায় খাওয়া কি ভালো বলুন, নিয়মিত যদি আপনি নারকেল খান এবং সেটা একটা পরিমাণের তুলনায় বেশি, তাহলে তারও কিছু ক্ষতিকর দিক আছে। তবে তার চেয়েও বড় কথা, নিয়মিত যদি আপনি আপনার সারাদিনের পুষ্টি তালিকায় নারকেলকে রাখেন, তাহলে আপনার ওজন বাড়বে না, দ্রুত কমে যেতে পারে, কারণ এতে আছে অনেকটা ফাইবার যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। অবশ্য অতিরিক্ত যদি খেয়ে ফেলেন তাতে আবার ওজন বাড়তেও পারে, কারণ এতে থাকে স্যাচুরেটেড ফ্যাট। সব মিলিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, ওই যে বললাম নারকেল প্রত্যেক দিনই খানিকটা অংশ আপনি পাতে রাখতেই পারেন। প্রতি 100 গ্রাম নারকেলে থাকে 354 ক্যালোরি, 33 গ্রাম ফ্যাট, 20 মিলিগ্রাম সোডিয়াম, 356 মিলিগ্রাম পটাশিয়াম, 15 গ্রাম কার্বোহাইড্রেট ও 3.3 গ্রাম প্রোটিন। ভাবুন তো, কোনোদিন ভেবেছিলেন ওয়ার্ল্ড কোকোনাট ডের আগে যে নারকেলের মধ্যে এত গুণাবলী, সেগুলো যে এরকমভাবে আপনাকে ভাবাতে পারে বা শরীর এবং ত্বকের পক্ষে, ও এই যে ত্বকের কথা বললাম, একটু বর্ষাকাল, বর্ষাকাল মানে চুলের সমস্যা, আবার শীতকালেও হয় ধরুন চুলটা কেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু নারকেল তেল নিয়মিত

স্কিনে লাগাতে পারেন, মাথায় তো লাগাতেই পারেন, যদিও এখন আমরা মাথায় তেল মাখি না, নানান রকম শ্যাম্পু ব্যবহার করি, আবার অনেকে বিজ্ঞাপনে বিভিন্ন রকম বিশুদ্ধ নারকেল তেল। যাই হোক, নারকেল তেল আপনার মাথার খুশকি ও শুষ্কতা দূর করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং ত্বকেরও খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে এই নারকেল তেল। অনেকক্ষণ নারকেল নারকেল নিয়ে অনেক কথা বলেছি, আর এই দেখুন নাত্রি এমন সব মিষ্টির গল্প শুনিয়েছে, মনটা না ভীষণ খাই খাই করছে, কি বলুন। এই বৃষ্টিতে ঝালমুড়ি নারকেল সহযোগে তো এখন খাওয়া যাচ্ছে না, আপাতত না হয় এই গানটাই আপনাদের শোনা।

0: যদি আরো কিছু কাছে সরে আসতে, মিঠে কবিতায় প্রাণ ভরে রাখতাম।
1: যদি আমারই মতন ভালোবাসতে,
0: তবে কি
1: বলবো,
0: বলো বলো, বয়স তো কমে গেছে।

আহা, এইরকম একখানা বর্ষাসিক্ত বিকেলে নির্মলা মিশ্র আর মান্নাদের কণ্ঠে এই গান, সঙ্গে বিশ্ব নারকেল দিবস, সব মিলিয়ে একেবারে মাখা মাখি, বুঝলেন তো, যে বিকেলে একদম মুছমুছে একটা মনে মন করছে যে সত্যি সত্যি চপমুড়িটা না হলেই যেন চলছে না। তবে ওই সব ইচ্ছে করলেই কি আর উপায় হয় বলুন, ঘড়ির কাঁটা তো চোখ রাঙাচ্ছে, যাবার সময় হলো, যাবার আগে একবার মনে করিয়ে দিই, কেমন? মেল আপনারা করতে শুরু করেছেন, তাও এখনো যারা একটু গড়িমসি গড়িমসি করছেন, এবারের বৃষ্টির মতো যেতেও চাইছে না, আর মনে হচ্ছে কবে যাবে কবে যাবে। তাই যারা ভাবছেন লিখছি লিখবো, তাদের জন্য একবার বলে দিই, এক কলমে দুই নারীর বেশ হয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জুরী ও গোপিনী চরিত্র, ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারীর হৃদয়ে স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে, সেই দুই নারী চরিত্রের কথা আপনার অনুভবে জানতে চাই। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, হিডেন গার্ডেন্স, কলকাতা 700।

001 চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। তাহলে দেরি করবেন না কিন্তু। ঘণ্টা ধ্বনি বেজে গেছে যাবার ঘণ্টা, তেমনি আপনারও যদি মনে থাকে কোনো ঘণ্টা, স্কুলে ঢোকার ঘণ্টা, টিফিনের বেজে ওঠা বেল, অথবা ছুটির দিনের ঘণ্টা, আর কখনো বা সেই ঘণ্টার ধ্বনি যদি হয় সকালের আজান, সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টা, তাহলে এমন এমন বিশেষ মুহূর্ত তৈরি হয় না যা আমাদের দিন চেতনা আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসে আমাদের আবার রিসেট করে তোলে। স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোন সেই ঘণ্টার ধ্বনি কানে বাজে আপনাদের, সে কথাই লিখে জানান ঘণ্টার ধ্বনি শিরোনামে। 150 শব্দ কেমন? মেল আইডি ওই একই, mohilamahal.aircolkata@gmail.com। চিঠি যদি পাঠাতে চান তাহলে লিখবেন বড় বড় করে, আমার কলম, মহিলামহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। 23 তারিখের মধ্যে কিন্তু মেল এসে পৌঁছানো চাই, আমি অপেক্ষায় রইলাম আপনাদের মেলের। কেমন কথা হবে, খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি জায়গা থাকে যে ওয়ার্ল্ড কোকোনাট ডে সম্পর্কে শুনলেন, তাহলে নারকোল গাছ বসাতেই পারেন, আর যদি জায়গা না থাকে তাহলে নারকোল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন, কী বলেন? সচেতনতা যত বাড়বে, শুধু যে একটা গাছ একটা প্রাণ তা নয়, আমাদের গ্রামীণ অর্থনীতিও কিন্তু শক্তপোক্ত হবে, ঠিক যেমন প্রতি মুহূর্তে শক্তপোক্ত থাক আমাদের এই দুই বাংলার বন্ধন, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। আজকের মতো মহিলাদের আসরে পর্যন্তই, আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।

শুনলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কলকাতা কলতান।

0: এখন শুনবেন কলকাতা কলতান। এই অনুষ্ঠানের তথ্য সংগ্রহে অঙ্কিতা দাস, গ্রন্থনা কৌশিক সেন, প্রযোজনা মানুষ প্রতিম দাস। ধরুন আপনি কখনো কলকাতার বিবাদীবাগ চত্বরে এসেছেন ব্যক্তিগত কোনো একটি কাজে। জেনারেল পোস্ট অফিস মানে ওই জিপিওর কাছে যেতেই আপনার চোখে পড়তে পারে একখানা পিতলের ফলক, যেখানে দেওয়া রয়েছে ম্যালেরিয়ার ওষুধের বিজ্ঞাপন। ১৯ শতকে এই বিজ্ঞাপন দেখা যেত রেল স্টেশন আর ডাকঘরে। সরকারের সরবরাহ করা বিশুদ্ধ কুইনাইন পাওয়ার জন্য এই দুটো জায়গায় যেতে পারতেন ক্রেতারা। বিজ্ঞাপনে নির্দিষ্ট করে লেখা থাকত প্রত্যেক শিশিতে ২০টি বড়ি থাকে। সময় পাল্টেছে, বদলেছে বাণিজ্যের নিয়ম, তাই ১৯ শতকের মতো করে এনামেলে ছাপানো এই বিজ্ঞাপন আজ আর দেওয়ার দরকার পড়ে না। ঝাঁ চকচকে আধুনিকতার আড়ালে পড়ে যাওয়া এই ইতিহাসটা নিঃসন্দেহে আকর্ষণীয়। ইতিহাসই তো গঠন করে আমাদের ঐতিহ্য, তাই যত্ন করে সংরক্ষণ করার দরকার পড়ে ইতিহাসের নানান নিদর্শন। ভারতীয় ডাক বিভাগ এ সম্পর্কে যথেষ্ট সজাগ, তাই কলকাতার বিবাদী বাগে জিপিও বা জেনারেল পোস্ট অফিসের গায়েই গড়ে তোলা হয়েছে পোস্টাল মিউজিয়াম। এই সংগ্রহশালা সম্পর্কে জানতে আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস কথা বলেছিলেন মিউজিয়ামের প্রশাসনিক বিভাগের উপ অধিকর্তা অলোকেশ বিশ্বাসের সঙ্গে।
1: শুরু করব প্রতিষ্ঠার সময় থেকে। মিউজিয়াম কবে তৈরি হলো, কেমনভাবে তৈরি হলো আর কার সিদ্ধান্তে সাজানো হলো এই মিউজিয়াম?

0: এই মিউজিয়াম তৈরি হয় 11 মে 1979। তখনকার জিপিও নির্দেশক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই মিউজিয়ামটি তৈরি হয়, নতুনভাবে সজ্জিত হয়। 2017 সালের ডিপি পাত্রা তখন ছিলেন প্রেসিডেন্সি পোস্টমাস্টার।
1: প্রথম দিকে কোন কোন প্রদর্শ্য বস্তু ছিল এই মিউজিয়ামে?
0: অ্যাকচুয়ালি এই মিউজিয়ামে যা যা আছে সেইগুলো ছিল, যেমন ফটো গ্যালারি বা গান্ধী গ্যালারিতে প্রদর্শিত জিনিসপত্র বেশিরভাগই আগের জিনিসই ছিল, নতুন কিছু অ্যাড হয়েছে।
1: বর্তমানে মিউজিয়ামে বিশেষ কিছু আকর্ষণীয় সংগ্রহ আছে, সেগুলি সম্পর্কে জানতে চাই।
0: এই মিউজিয়ামের সমস্ত সংগ্রহগুলি অত্যন্ত আকর্ষণীয়। এর মধ্যে উল্লেখযোগ্য বলা যেতে পারে সেগুলি পুরনো সময়ের রানারদের ব্যবহৃত জিনিসপত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত পোস্ট অফিস পাসবুক, ডক্টর সিবি রমনের স্বাক্ষরিত পিএলআই পলিসি, পুরনো কালের পোস্টবক্স এবং প্রথম দিকের ব্যবহৃত খাম, পোস্টকার্ড ও সিগন্যাল লাইট উল্লেখযোগ্য।
1: সংগ্রহশালায় যেসব প্রদর্শ্য বস্তু রয়েছে সেগুলি সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে যদি বলেন।
0: সংগ্রহশালার জিনিসপত্রগুলো বেশ কিছু জিপিওতেই ছিল এবং দেশের ও রাজ্যের অন্যান্য পোস্ট অফিস থেকে এগুলো সংগৃহীত হয়েছে। 24টি ফটোগ্রাফ ও অন্যান্য ছবিগুলো বিভিন্নভাবে আমাদের হাতে এসে পৌঁছে এবং সেগুলো সংগ্রহশালা আমাদের জিপিও মিউজিয়ামে রাখা হয়েছে।
1: সংগ্রহশালায় বর্তমান সময়ের কোনো প্রদর্শ্য জিনিসপত্র রয়েছে?
0: এই মিউজিয়ামের ব্রিটিশ ইন্ডিয়া ও তৎপরত সময়ের পোস্ট অফিসের সেভাবে বর্তমান সময়ের উন্নতি সেগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিভিন্নভাবে যে পদ্ধতিতে মেল ট্রান্সফার হতো তা দেখানো হয়েছে, কখনো ঘোড়ায় টানা ডাক, কখনো গরুর গাড়ি সময়কার, আর এখনকার বর্তমানে প্লেন বা যেগুলোতে যাতায়াত করে সেগুলো সংরক্ষিত আছে। পোস্টম্যান যেভাবে পূর্বে তাদের পোশাক ব্যবহার করতো বর্তমানে যে পোশাক ব্যবহার করে তা দেখানো আছে। পোস্ট অফিসের বর্তমান সময় একই সঙ্গে বিভিন্ন রকমের কাজ কর্ম হয়, পূর্বেও তা ছিল। উদাহরণ হিসাবে পূর্বের পোস্ট অফিসকে বর্তমানে লাইট হাউসের মতো শিপকে সিগন্যাল লাইটও দেখানো হতো। পূর্বে ব্যবহৃত সিগন্যাল লাইট যা মিউজিয়ামে আছে পূর্বে পোস্ট অফিসের মাধ্যমে কুইনান বিক্রিয়া হতো, যা এখনকার পোস্ট অফিসে মাল্টিপারপাস সার্ভিস বা তা মনে করিয়ে দেওয়া হয়।
2: ব্রিটিশ ভারতে ডাক পরিষেবা শুরু হয় 18 শতকেই, তবে প্রথম দিকে পুরো ব্যবস্থাটা চালানো হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রয়োজন মেটাতে। ডাকঘর স্থাপিত হয়েছিল বম্বে, মাদ্রাজ ও কলকাতায়। 1774 সালের মার্চ মাসে জনসাধারণকে ডাকঘর ব্যবহারের অনুমতি দেওয়া হয় গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আদেশের মাধ্যমে। বর্তমানে পোস্টাল মিউজিয়ামের ভাগে যে অংশ রয়েছে শোনা যায় সেটা 1885 সালে নির্মিত হয়েছিল ভারতের ডাক বিভাগের মহানির্দেশকের দপ্তর হিসেবে। সেখানেই আজ রয়েছে ইতিহাসের নানা পর্ব থেকে তুলে আনা মূল্যবান প্রদর্শ্য। রয়েছে ডাক পৌঁছে দেওয়া রানারের ব্যবহৃত পোশাক, তাদের আত্মরক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ও তাঁদের ব্যবহৃত ডাক ব্যাগ, রানারদের ব্যবহৃত লণ্ঠন ও ঘণ্টাও রাখা আছে এই মিউজিয়ামে। পুরনো মানচিত্র, ডাক পরিষেবার ইতিহাস বহনের সাক্ষী, ডাক বাক্স, সিল সবই রয়েছে এই ডাকঘর সংগ্রহশালায়। একই সঙ্গে দেখানো হয়েছে ডাক টিকিটের বিবর্তন। মূল্যবান এই সংগ্রহশালার রক্ষণাবেক্ষণ হচ্ছে কিভাবে তা নিয়ে কৌতূহলী হতে পারেন অনেকেই, সে সম্পর্কে আমরা প্রশ্ন রেখেছিলাম।
1: বর্তমানে মিউজিয়ামের রক্ষণাবেক্ষণ হচ্ছে কিভাবে?
0: একটি নির্দিষ্ট সময় অন্তর মিউজিয়ামে বিশেষজ্ঞরা আসেন এবং মিউজিয়ামে জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করে থাকেন।
1: ভবিষ্যতে মিউজিয়ামের উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?
0: এটা আরো বড়ভাবে জিপিওর আরো বড় স্পেস যেখানে আছে সেখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের যে 250 বছরের একটা প্রোগ্রাম হয়েছে 14 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত, তখনকার আমাদের যে চিফ পোস্টমাস্টার জেনারেল মহাশয় ছিলেন এবং আমাদের পিএমজি স্যার পোস্টমাস্টার জন, তারাই আলোচনা করছিলেন যে এটা আরোভাবে বিস্তারিতভাবে স্পেস আরও কিছু অন্য জায়গায় এটাকে আরও বড় আকারে করা যাবে, সেটা চিন্তাভাবনা চলছে।
1: এই মিউজিয়ামের সংগ্রহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর রয়েছে, সেই সূত্রে জানতে চাইব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই ডাকঘর মিউজিয়ামের যোগসূত্রটা কী?
0: রবীন্দ্রনাথ ঠাকুরের পাসবইটি ছিল বোলপুর পোস্ট অফিসে, আমাদের বোলপুর পোস্ট অফিস, সেখান থেকে এটি জিপিওতে আসে। যেহেতু একটু পোস্টাল মিউজিয়াম সেহেতু বলাই যায় যে ডাকঘরের সাথে রবীন্দ্রনাথের একটি নিবিড় সম্পর্ক ছিল। আমরা তো তার বিখ্যাত ডাকঘর নাটকের কথা সবাই জানি, তার পোস্টমাস্টার গল্পটিও উল্লেখযোগ্য। জোড়াসাঁকোর একটি পোস্ট অফিস ছিল, তার নাম অর্চনা ডাকঘর। ঠাকুরবাড়ির এই অর্চনা নামের ম্যাগাজিনটির জন্য পোস্ট অফিস হয় যার নাম অর্চনা ডাকঘর।

0: একটি ঘর রয়েছে যেখানে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে অবদান রেখেছে এরকম অনেক মানুষের ছবি সহ তাদের সম্পর্কে লেখা আছে। তো এর পেছনে কি বিশেষ ভাবনা সেটা যদি বলেন।
1: এই ছবিগুলোর সাথে ডাক বিভাগের নিবিড় যোগাযোগ, যেমন ডক্টর সিবি রমন, ইনি তার গবেষণার কর্মসূত্রের আগে ডাক বিভাগে চাকরি করতেন। 1912 সাল পর্যন্ত তিনি এখানকার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল দীনবন্ধু মিত্র, যিনি নীলদর্পণ নাটকের লেখক, তিনি পোস্ট অফিসের ইন্সপেক্টর ছিলেন। ইন্সপেকশন কাজে তাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তিনি এই কাজের সুবাদে ঘুর থেকে নীলকর সাহেবদের অত্যাচার দেখতে পেয়েছিলেন, সেখান থেকে নীলদর্পণ নাটকের সৃষ্টি হয়েছে। আর বাবু তারাপদ মুখার্জি ব্রিটিশদের অত্যাচারের বিপক্ষ শ্রমিকদের পক্ষে ছিলেন, একজন মুখ হিসাবে দাঁড়িয়েছিলেন।
0: আজকের তবে শেষ প্রশ্ন, শ্রোতারা আজকের এই ইন্টারভিউ শুনে হয়তো তাদের ইচ্ছা করবে এই মিউজিয়াম যেটা সেটা একবার দেখে যেতে, তাদের জন্যই জানতে চাইব এই মিউজিয়ামের ঠিকানা, সময়সূচি, প্রবেশ মূল্য এগুলো সম্পর্কে।
1: আচ্ছা, এই মিউজিয়ামের ঠিকানা হলো 7 নম্বর কয়লাঘাটা স্ট্রিট, কলকাতা 1। এই মিউজিয়ামের কোনো প্রবেশ মূল্য নেই। প্রবেশ সময় সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, ছুটির দিন এবং রবিবার মিউজিয়াম বন্ধ থাকে।
2: এই দিন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হয়েছিল হুগলি থেকে এই মিউজিয়ামে ঘুরতে আসা দুজন মহিলার সঙ্গে।
3: আমি পামেলা দে।
4: আমি মিতালি দে।
3: আর আমি এখানে পোস্টালের পিএলআই এর এজেন্ট।
4: এত সুন্দর জিনিস যে এখানে রয়েছে সংগ্রহ করা, এটা তো জানা ছিলই না। আজকে ওর সাথে এখানে আসার সুযোগ হয়েছে, খুব ভালো লাগছে।
2: রানার থেকে ডাকবাক্স, পোস্টাল স্ট্যাম্প থেকে বিশিষ্ট মানুষের স্বাক্ষর, সব মিলিয়ে পোস্টাল মিউজিয়াম যেন চলমান অতীত। সময় এখানে থমকে, চার দেওয়ালের মধ্যে ঘুরে বেড়ানো বাতাস গুনগুন করে শোনায় ইতিহাসের নানা পর্ব। দরজা ঠেলে বাইরে চলে এলেও দর্শককে ঘিরে থাকে একটা আবেশ, মনে হয় আবার ফিরে যাই ডাক পরিষেবার সেই সব দিনে। শুনলেন কলকাতা কলতান, এই অনুষ্ঠানের তথ্য সংগ্রহে অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, গ্রন্থনা কৌশিক সেন।

শুনলেন শুনলেন কলকাতা কলতান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ

রাখতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

মহাত্মা গুরুবাদী আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের একান্ত চিন্তা চেতনায় ভাবে ভাবনায় আর বিশ্বাসে মূলত তিনি মানুষকেই অধিক প্রাধান্য দিয়েছিলেন। মানুষকেই তার গানে তিনি দ্বিধাহীনভাবে আনন্দ চিত্তে সর্বোচ্চ ভালোবাসার বিশ্বাসের জায়গা থেকে জায়গা দিয়েছেন। লালন ফকির মানুষের ভেতরে লুকিয়ে থাকা অধরা সেই পরমাত্মা রূপে বিরাজমান মনের মানুষকেই সব সময় সন্ধান করেছেন আর সাধন ভজনের জন্য গুরুতত্ত্বেও একমাত্র মানুষের মুক্তির কথা বলেছেন। কেননা ভবে মানুষ হয়ে মানুষের কাছেই প্রেম নিবেদন, ভালোবাসা চাওয়া আর মানুষকে সম্মান দেওয়া, এই ছিল তাঁর কাছে আসল সাধন ভজন। জগতে মানুষকে ভজলে, মানুষকে প্রণম্য মানলেই সোনার মানুষ হওয়া যায়, মহাত্মা লালন মনে প্রাণে তা বিশ্বাস করতেন। পৃথিবীর মানব সন্তানের ভেতরে অধরা মনের মানুষ বাস করতেন, বাস করেন, এই বিশ্বাস ছিল তার। ফকির লালন আজীবন স্বপ্ন দেখতেন ধর্ম বর্ণ গোত্র জাতহীন এক মানবিক সমাজের, যে সমাজে মানুষই সব, মানুষের মানবিক মূল্যবোধই এই সমাজের সহায়ক। তবেই তো সে হবে শ্রেষ্ঠ জীব, কারণ শ্রেষ্ঠ সেই যে সবাইকে রক্ষা করে। এমনি এমনি শ্রেষ্ঠ হওয়া যায় না কখনো। শ্রেষ্ঠত্বের দাবি করতে হলে তার জন্য মানুষের শ্রেষ্ঠত্বের গুণের অধিকারী হতে হয়। এই পৃথিবীতে মানুষের পরিচয় কি সে? মানুষের পরিচয় তার মানবিক মূল্যবোধ অর্থাৎ মনুষ্যত্বে। মানবতাই মানুষের মুক্তি, মানুষের মানুষ হওয়ার সেই সাধনার চাবিকাঠি। লালন ফকির গভীরভাবে বিশ্বাস করতেন তার সেই পরম মনের মানুষের কোনো জাত, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো লিঙ্গ এসব কিচ্ছু থাকতে পারে না।

আমরা বলে থাকি বর্তমান যুগ আধুনিক বিজ্ঞানের যুগ, এখন মানুষ চিন্তা চেতনায় উন্নত শিখরে। কিন্তু এত কিছুর পরেও ধর্ম, জাত পাত, বর্ণ, ছোট বড়, উঁচু নিচু সম্প্রদায়, বিষয়, এই সব কিছু নিয়ে হানাহানি, মারামারি, সংঘাত, হিংসা, বিদ্বেষ চলেই যাচ্ছে। এই ধরাধামে যেদিন সত্যি সত্যি এমন একটি মানব সমাজ প্রতিষ্ঠিত হবে, সেদিন ধর্ম বর্ণ গোত্র নয়, কোনো জাতপাত নয়, শুধু মানুষের অর্থাৎ মানবতার জয় হবে। আর ধর্ম কিংবা জাত বা মানবতা হবে মুখ্য, সেদিনই এই লালনের সেই মানবতার স্বপ্ন পূরণ হবে। আমাদের এই বিশাল মহাদেশ, বিশাল উপমহাদেশ যখন ব্রিটিশ দ্বারা প্রতিনিয়ত রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে শোষিত হচ্ছিল এবং হিন্দু মুসলিমের মধ্যে ধর্মীয় উন্মাদনা, রক্তপাত, জাতিগত বিভেদ, সংঘাত, হিংসা, বিদ্বেষ এসব কিছু গ্রাস করে ফেলেছিল, ঠিক সেই সময় ফকির লালন শুধু আধ্যাত্মিক চিন্তা কিংবা পদ রচনাতে যেমন ছিলেন, তেমনি ভাবে খুঁজে ফিরছিলেন সেই রাস্তাও। তিনি তখন সেই সব বিদ্যমান সমস্যার সমাধানের পথও খুঁজে ফিরছিলেন, আর এই অন্যায় অপরাধের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী সোচ্চার হয়ে উঠেছিলেন। তিনি মানবিকতার জয়গানে উদ্বুদ্ধ হয়ে চরম প্রতিবাদ রচনা করছিলেন, কিন্তু সেই প্রতিবাদ তো হাতে অস্ত্র হাতিয়ার নিয়ে নয়, তার ছন্দ রচনায়, পদ রচনাতেই ছিল তার প্রতিবাদ।

তার রচনা, তার ছন্দ, তার পদ, তার শব্দ বারবারই বলে যায়, লালনের ধর্ম আসলে মানব ধর্ম। আসলে লালনের গুরুবাদী ধর্মে প্রকৃত অর্থেই মানুষ আর মানবতাবাদ প্রকাশ পেয়েছে সবসময়। তাঁর প্রতিটা গানে, দর্শনে একটু মন দিয়ে দেখলেই খুঁজে পাওয়া যাবে মানুষকে গুরু করে, মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে অধরা প্রাণের মানুষকে লাভ করা যায়। এটাই ছিল তার সারা জীবনের সাধনার মূল কথা। তাই আজও তার গান, তার কথা, তার শব্দ আমাদের এত প্রিয়। কিন্তু দেখার একটাই, গান শোনা কি শুধু সুর আর ছন্দের জন্যই, নাকি কথাগুলো সত্যিই আমরা উপলব্ধি করার চেষ্টা করছি? আর সেই উপলব্ধির পথে হেঁটে যাওয়া তো শেষ হতে পারে না, তাই আমাদের ওই লালন গাথার যাত্রা চলতেই থাকে। আকাশবাণী মৈত্রীর আজকের লালন গাথার উপস্থাপনায় ছিলাম আমি, মৈত্রী বন্ধু বৃষ্টিদেব। আমাদের লালনের আলোচনা তো চলবেই, কারণ তিনি যুগ যুগ পেরিয়ে সবসময়ই প্রাসঙ্গিক। অপার হয়ে আমরা বসে থাকি তাই তার কথা শুনতে, তার শব্দদের বারবার খুঁজে নিতে। আর সেই খুঁজে নেওয়ার মধ্যেই নিজেদের বিভ্রান্ত পথের দিশা খুঁজে পেতে। আজকের লালন গাথা এই পর্যন্তই, আবার আলোচনা হবে পরের সপ্তাহে। তবে যেতে যেতে অবশ্যই লালনেরই সুরে।

শুনছিলেন লালন গাথা, উপস্থাপনায় বৃষ্টি দেব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব।

অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব।

আজকে আশেপাশটা বেশ বৃষ্টিময়ই বলা চলে। হ্যাঁ, হয়তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে না বা হয়নি, কিন্তু স্টুডিওর এপারে যখন বৃষ্টি চলে এসেছে তখন তো বৃষ্টির আভাস চারিদিকে পৌঁছাবেই। আজকে রাত সন্ধ্যার আড্ডায় আমি আছি মৈত্রী বন্ধু বৃষ্টি, আপনাদের সঙ্গে, আপনাদের সাথে আড্ডা দিতে, গান শোনাতে, অনেক গল্প বলতে। আজকে চারপাশের কথা বললাম না, এই চারপাশে যারা সবসময় আমাদের সাথে ভেজে রোদে পুড়ে যায়, সেই এক বিশেষ ক্ষেত্রের আজ বিশেষ দিন। তার সাথে থাকবে আরও অনেক আড্ডা, আরও অনেক গল্প। তাই সময় একটুও নষ্ট না করে বরং চলে যাই আড্ডায়। কিন্তু আড্ডার শুরুতে গান না হলে কি চলে? তাই বৃষ্টি যখন স্টুডিওতে আছে তখন মেঘেদের গান দিয়ে শুরু হোক আড্ডার শুরুতেই। তাই শুভমিতা ব্যানার্জী।

একটু আগেই বলছিলাম না, তার কথা বলবো। এই শহরে আমাদের চারপাশে যখন বৃষ্টি হয়, তারাও আমাদের সাথে ভেজে রোদে পড়ে আমাদের সুখ দুঃখের সাক্ষী হয়, সঙ্গী হয়। আজ তেমনই এক মানুষের কথা নয়, প্রতিষ্ঠানের কথা বলব। কলকাতা শহর কেন্দ্রিক বা কলকাতার একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা অঞ্চলে বড় হয়ে ওঠা মানুষেরাও তার সঙ্গে খুব নিজেদেরকে জড়িয়ে নিতে জানে। কারোর কাছে নস্টালজিয়া, কারোর কাছে রোজকার যাতায়াতের জীবনের অঙ্গ। নন্দন, নন্দন শুধুমাত্র একটা সিনেমা হল নয়, নন্দন সত্যি আবেগের নাম। বহু কলেজ জীবন নন্দনকে কেন্দ্র করে বেড়ে ওঠে। কলেজ পেরিয়ে গেলেও বড় হওয়ার পর অবসর সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডার একটা ছোট্ট জায়গা, ছোট্ট অবসরের জায়গাই নন্দন। আজ নন্দনের জন্মদিন বলতে পারি, কারণ আজকের দিনে সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্রের উদ্বোধন করেছিলেন আর ওই ভবনটির নাম রেখেছিলেন নন্দন। তাই আজ এই বিশেষ দিনে বরং আমাদের সবসময়ের সঙ্গীর ইতিহাসটা একটু ঘুরে দেখি। 1979 সালে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর একটি চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার প্রাথমিকভাবে উদ্যোগ নিয়েছিল। তারপর ঠিক পরের বছর 1980 সালে 11ই এপ্রিল অনুষ্ঠিত হল শিলান্যাস। এই মোট চত্বরের আয়তন ছিল 20,000 বর্গফুট। তারপর 5 বছর লাগল। 1985 সালের 2রা সেপ্টেম্বর সত্যজিৎ রায় উদ্বোধন করলেন আমাদের এই পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্রের এবং নাম রাখলেন নন্দন। প্রথমে বললাম সময় লেগেছিল 5 বছর, আর তৈরি করেছিলেন

অমিতাভ সেনগুপ্ত। সেই সময় স্থপতি হিসেবে তার নাম ছিল ভারতজোড়া। আরো বহু নানা বড় সিনেমা হল যারা হয়তো আজ আর কলকাতার বুকে টিকে নেই, সেই সমস্ত তৈরি হওয়ার পিছনেও ছিল ওই অমিতাভ বাবুর হাত। তিনি নন্দনের বিন্যাস এবং শৈলীর পিছনে মূল স্থাপত্য ভাবনা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন জলকে। তার কথায় নিচ থেকে দেখলে তেমন বোঝা যায় না, কিন্তু যদি হেলিকপ্টারে করে বাড়িটার ওপর দিয়ে উড়ে যাওয়া যায়, দেখা যাবে মনে হচ্ছে বাড়িটা যেন একটা বিশাল মাছের মতো জলের মধ্যে এঁকে বেঁকে সাঁতার কাটছে, কারণ একটা বড় পুকুরের উপরে দাঁড়িয়ে আছে নন্দন। ফিল্মকে যেমন মুভমেন্ট ছাড়া গতি ছাড়া ভাবা যায় না, জলকেও তাই। সেই জন্যই নন্দনের ডিজাইনে সেন্ট্রাল আইডিয়া, মূল আইডিয়া ছিল দ্য আইডিয়া অফ মুভমেন্ট। অমিতাভ সেনগুপ্ত সেরকমটাই জানিয়েছিলেন। নন্দনের সিঁড়ির আইডিয়াটাও ভীষণ পাওয়ারফুল, সমস্ত বাড়িটাকে যেন সিঁড়িটাই ধরে রেখেছে, ঠিক যেভাবে আমাদের উঠে যাওয়া বেড়ে ওঠার সিঁড়িগুলো আমাদের গোটা জীবনকে আটকে রাখে প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক তেমনই। অমিতাভ সেনগুপ্তর মতে সিঁড়িগুলো আসলে নাকি পিয়ানো কি, মানে পিয়ানোর চাবির মতো সিঁড়ির ধাপ, একটা সাদা একটা কালো। শুধু দেখতে সুন্দরের জন্য যেটা তৈরি করা হয়েছিল তা নয়, সাদা কালো ধাপ পাশাপাশি থাকলে দেখতে সুবিধা হয়, অর্থাৎ চোখের মধ্যে ইলিউশন তৈরি করে না, স্পষ্ট হয়। নন্দন তৈরির পেছনে এত গভীর ভাবনা, মন থেকে, মনের গভীর থেকে এত চিন্তা ভাবনা ছিল বলেই বোধহয় আজ সে নিজেও আমাদের মনের এত গভীরে অবস্থান করে। যখন নন্দন তৈরি হয়েছিল, উদ্বোধন হয়েছিল, সেই সময় সরকার পক্ষ বা আরও যারা ছিলেন, যারা এই দায়িত্বে ছিলেন, তারা সবাই ভয় পেতেন যে এত বড় এক বিশাল স্থাপত্য, এর মর্যাদা আমরা রক্ষা করতে পারবো তো? পেরেছেন। তারপরে আরও অনেকে এসেছেন, অনেকে গেছেন, কিন্তু দিনে দিনে নন্দনের জনপ্রিয়তা একটুও কমেনি। এখন তো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে সারা বছর কত মেলা, কত উৎসব হয় ওই নন্দনকে কেন্দ্র করে। যে কোনো শিল্পপ্রেমীর কাছেই নন্দন কিন্তু মন্দিরের মতো, তার মনের মন্দির, যেখানে মানুষ আনন্দে দুঃখে কষ্টে ছুটে যায়। কম টিকিটে এসি সিনেমা হল, ভালো বসার আয়োজন, তাই যেমনভাবে

নন্দন সব থেকে উন্নত, কারণ সে মনের খুব কাছের। আজ নন্দনের জন্মদিনে আমাদের কি বা দেওয়ার আছে? শুধু এইটুকু কথা হয়তো আমরা দিতে পারি যে আমাদের বড় হওয়ার সাথে, বুড়ো হওয়ার সাথে, আমাদের গোটা জীবনের সাথেই নন্দন থেকে যাবে, এই কলকাতা শহরের এক বড় সাক্ষী হিসেবে, কলকাতা শহরের সুখ দুঃখের সাক্ষী হিসেবে থেকে যাবে নন্দন, থেকে যাবে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা করে বড় হয়ে ওঠার এক সঙ্গী হিসেবে নন্দন।

জীবন যত এগোচ্ছে, বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হচ্ছে, নতুন নতুন আবিষ্কারও চলতেই থাকছে। আর পৃথিবীর প্রায় অনেক আবিষ্কারের পেছনেই কিন্তু লুকিয়ে থাকে বেশ মজার অন্য ধরনের কিছু ইতিহাস। কিছু আবিষ্কার হয়তো হারিয়ে যায় কালের গর্ভে, আর কিছু আবিষ্কার আবার যুগ যুগ ধরে বংশ বিস্তার করতে করতে নতুন রূপে পরবর্তী জীবনে দৈনন্দিন জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে দাঁড়ায়। আজ তেমনই এক গুরুত্বপূর্ণ আবিষ্কারের পিছনের মজাদার একটা গল্প শোনাবো আপনাদের, যার ইতিহাস প্রাচীন কিন্তু ডাক্তারদের কাছে বা মেডিকেল লাইনে এর গুরুত্ব এখনো অপরিসীম। সেটি হলো অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া আবিষ্কারের আগে ডাক্তারদের পারদর্শিতা বিচার করা হতো তারা কত তাড়াতাড়ি একটা সার্জারি কমপ্লিট করতে পারবেন তার উপর, এমনকি ডাক্তারি দক্ষতার থেকেও বেশি তার দ্রুততার উপর নির্ভর করেই সেই সময়ে সার্জেনদের নাম ডাক নির্ভর করত। হ্যাঁ, বড়ই অদ্ভুত শুনতে এবং ভয়ঙ্করও বটে। ভয়ঙ্কর ছিল অপারেশন চলাকালীন সময়ে ব্যথা নিবারণের প্রক্রিয়াও। কখনো অতিরিক্ত অ্যালকোহল পান করিয়ে দেওয়া হতো রোগীকে ডিস্ট্রাক্ট করার জন্য, আবার কখনো চূড়ান্ত আঘাত দিয়ে অজ্ঞান করার চেষ্টাও করা হতো। অর্থাৎ রোগ সারানোর জন্য আর এক আঘাত বা রোগের প্রবেশ ঘটানো। তবে এইসব ভয়ঙ্কর পদ্ধতির অবসান ঘটল হার্টফোর্ডের দন্তবিদ হোরেস ওয়ালেসের জীবনের সাথে জড়িয়ে থাকা একটা ঘটনার দূরদর্শী চিন্তার মাধ্যমে। সালটা ধরুন ওই 1844। হ্যাঁ, 1844। সেই সময় নাইট্রোস অক্সাইড ব্যবহার করতেন কেবল ডেন্টিস্টরাই, মানে দাঁতের ডাক্তার যারা। দুশ্চিন্তা মুক্ত করে যেহেতু হাসির আগমন ঘটত, তাই এর নাম ছিল পার্টি ড্রাগ বা লাফিং গ্যাস। কিন্তু একদিন মারাত্মক ঘটনা ঘটালো এই লাফিং গ্যাস। ওয়েলেসের এক বন্ধু স্টেজ শো চলাকালীন প্রচুর পরিমাণে এই গ্যাস ইনহেল করেছিল, মানে গ্রহণ করেছিল, এই ভেবে যে এতে দর্শকদের আরও বেশি এন্টারটেন করতে পারবে সে। কিন্তু পরিণতি হলো একেবারে উল্টো। শো তো হলো, কিন্তু শো চলতে চলতে একটা অ্যাক্সিডেন্টে তার পা কেটে গেল। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ক্ষত গভীর হলো তিনি কোনো ব্যথাই অনুভব করতে পারছিলেন না। তার বন্ধু ওয়েলস তার দূরদর্শিতা দিয়ে সেদিন বিচার করে বুঝতে পারলেন ওই লাফিং গ্যাস, মানে ওই অতিরিক্ত লাফিং গ্যাস সেবনই তাকে ব্যথা থেকে মুক্তি দিয়েছে। আর সেভাবেই আবিষ্কৃত হলো পৃথিবীর প্রথম অ্যানেস্থেসিয়া। পরে ওয়েলস অ্যানেস্থেটিক হিসেবে নাইট্রোস অক্সাইডকে পেটেন্ট করে নিলেন। কিন্তু যে আবিষ্কার ওয়েলসকে চূড়ান্ত খ্যাতি এনে দিয়েছিল, সেই আবিষ্কারই তাকে নিয়ে গেছিল মৃত্যুর কিনারে। বহুদিন ধরে এই গ্যাসের ওপর বহু গভীর নেশা তিনি শুরু করে দিয়েছিলেন এবং তাতেই মৃত্যু হয়েছিল ওয়েলসের। তবু আজও তার সেই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের এক অভাবনীয় আবিষ্কার। নাহলে ভাবুন তো, আজও যদি কোনো অপারেশনে অতিরিক্ত অ্যালকোহল পান করিয়ে কাউকে মাতাল বানানোর চেষ্টা করা হতো, বা পায়ের অপারেশনের জন্য মাথায় দাম করে একটা বিরাট চোট আনা হতো, তাহলে সেটা কেমন ব্যাপার হতো?

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
4: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
5: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
6: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
7: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

এই আড্ডা দিতে দিতে আড্ডার কিন্তু একটা বেশ জরুরি জিনিস হয়ে পড়ে খাবার। মানে খিদে পেলে খাবার না থাকলে আড্ডা তো একেবারেই জমতে পারে না। তাই এখন বরং সেরকমই একটা খাবারের গল্পই বলি, যা এই মুহূর্তে একদিকে যেমন একটু লাক্সারি ফুড, আবার তেমন মানে আমরা তো যে কোনো লাক্সারি ফুডকেই সহজেই নিজেদের মতন বানিয়ে সেটাকে কমফর্ট ফুড করে নিতে পারি, যেই কমফর্ট নিজেদের জিভকেও আরাম দেবে এবং পকেটকেও। তেমনই একটা খাবার কিন্তু এই পিৎজা। ব্যাপারটা ব্র্যান্ড অনুযায়ী খুব লাক্সারি হলেও আজকাল আমরা নিজেদের মতন করে ঘরের করেই নিয়েছি বলা চলে। আসলে এখন ব্যাপারটা খুব ব্র্যান্ড হলেও এ কিন্তু ঘরেরই ছিল, আমরা আলাদা করে ঘরের বানিয়েছি তা কিন্তু নয়। ইটালিয়ান খাবার মূলত এই পিৎজা, তবে এখন সারা বিশ্বেই বেশ সমাদৃত। চিজ পিৎজা, চিকেন পিৎজা, পনির পিৎজা, এক এক ধরনের এক এক রকম স্বাদ, বলা যেতে পারে বেশ জনপ্রিয় একটা আইটেম। কিন্তু জানা আছে কি, এই পিৎজা কিন্তু আসলে তৈরি করা হয়েছিল গরিব এবং শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য। পিৎজা প্রথমবার ইতালির নেপলস শহরে 18 শতাব্দীতে তৈরি হয়েছিল, সেখান থেকেই শুরু এই পিৎজার গল্প। এই শহরে অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে কৃষক, ব্যবসায়ী কর্মসংস্থানের সন্ধানে দূর দূরান্ত থেকে এসে পৌঁছত নেপলস শহর। কৃষক আর শ্রমিকদের জন্য তখন সেখানে রাস্তার ধারে বড় চ্যাপ্টা রুটির ওপর সস্তায় সবজি আর মাংসের টুকরো বিক্রি করা হচ্ছিল, আর সেটাই টুকরো টুকরো করে বিক্রি করা হতো। সস্তা খাবার, তাই মজদুর আর কৃষকরা এগুলো খেয়েই তাদের পেট ভরত। এরপর সেই খাবারে আস্তে আস্তে শুরু হলো নুন, রসুন, বিভিন্ন রকমের মাংস, মাছ, গোলমরিচ ইত্যাদির আমদানি। তারপর আস্তে আস্তে এর ব্যবহারও বাড়তে লাগলো, আর পিৎজার স্বাদও বাড়তে লাগলো। এমনকি গরিবদের জন্য এই খাবার তৈরি হলেও সাধারণ মানুষও বেশ পছন্দ করতে শুরু করলেন এবং বিক্রিও বাড়ল। তবে এরপর ইতালির নেপলস শহরে আগমন হলো রাজা উম্বার্তো আর রানী মার্গারিটার। শহরে এসে রানী বায়না ধরলেন নেপলস শহরের সে বিখ্যাত খাবার তিনি চেখে দেখবেন। কিন্তু রাজপ্রাসাদে গরিবদের জন্য তৈরি হওয়া খাবার কি করে আসতে পারে? কিন্তু রানীর শখ বলে কথা, তাই আদেশ হলো রানীর জন্য পিৎজা বানাবার এবং শহরের অন্যতম সেরা রুটিওয়ালাকে নিয়ে আসতে হবে রানীর পিৎজা বানানোর জন্য। আনা হলো বিশেষ ধরনের চুল্লিও। এইবার সেই চুল্লিতে তৈরি হলো পিৎজা নানান রকমের সস দিয়ে এবং ইতালির পতাকার অনুকরণে সবুজ, লাল, সাদা এই তিন রং খাবারের উপাদানে এনে তৈরি হলো সেই পিৎজা। যদিও এই রকম দেখতে আগের পিৎজাগুলোকে তৈরি করা হয়নি। ব্যাস সেই পিৎজা তো খুব পছন্দ হলো রানী মার্গারিটা, আর তার নামেই নামকরণ হলো এই পিৎজার, যা আজও খুব প্রচলিত, খুব বিখ্যাত, মার্গারিটা পিৎজা নামে। আর গরিব মজদুর শ্রেণীর মানুষদের জন্য তৈরি হওয়া সস্তার খাবার হয়ে উঠল আধুনিক যুগের অন্যতম লাক্সারি ফুড। এবার এত খাবারের কথা শুনে পেট আর মন কি ঠিক থাকতে পারে? কিন্তু রেডিওর এপারে বসে পেট ভরাতে না পারি, গান শুনিয়ে শ্রোতাদের মন তো ভরাতে পারবই। তাই গানের ওপারে ফিরছি আবার শিগগিরই, গানেও বরং একটু খাওয়া দাওয়াই থাক।

0: Nein.
1: আজকের দিনের অনেকগুলো বিশেষত্বের মধ্যে একটা বিশেষ বিশেষ দিন হলো আজ নাকি কোকোনাট ডে, নারকেল দিবস। এবার আমরা তো জানি বহু গুণে নারকেল, জল থেকে শ্বাস থেকে তেল সবটাই উপকারী। বিজ্ঞান বলে প্রায় সব রকমের ভিটামিন, আয়রন, কপার, ম্যাঙ্গানিজে সমৃদ্ধ নারকেল পাতে এক থেকে দু টুকরো থাকলেই নাকি শরীরের উন্নতির পক্ষে তা যথেষ্ট। পুষ্টিগুণে ভরপুর নারকেল আমাদের শরীরকে সুস্থ রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে। তাই ডাব থেকে শুরু করে পাকা নারকেলের শ্বাস তেল সব রূপেই নারকেলে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর উপাদান। আস্তে আস্তেই বরং যাই, নারকেলের জল প্রাকৃতিকভাবেই বেশ ঠান্ডা আর হালকা মিষ্টি স্বাদযুক্ত। তাই এই জল শরীরের তৃষ্ণা মেটানোর পাশাপাশি ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এই জলে থাকে প্রচুর পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম। তাই শরীরে জলের ভারসাম্য ঠিক রাখতে, ডিহাইড্রেশন রোধ করতে সাহায্য করে নারকেলের জল বা ডাবের জল। শরীর থেকে টক্সিন বের করে দিতেও বেশ সাহায্য করে, তাই কিডনির কার্যকারিতা বেশ খানিকটা ভালোভাবে কাজ করতে পারে। নারকেলের জলে রয়েছে প্রাকৃতিক শর্করা, খনিজ পদার্থ, যা ওই আবার শরীরের শক্তি যোগাতে বেশ সাহায্য করে। নারকেলের জল থেকে এবার চলে আসে নারকেলের শাঁস বা নারকেলের মজ্জা, যাই হোক, সরাসরি খাওয়া যায়। এই শাঁসে থাকে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, বিভিন্ন ভিটামিন, খনিজ, সবটাই। নারকেল খাওয়া, জল খাওয়া, সবটাই হলো। এবার নারকেল তেল প্রাকৃতিকভাবেই ময়শ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয় এবং ত্বকের বেশ খানিকটা যত্নই করে। সে খাবারেও যদিও ব্যবহার করা যায়, তবে হ্যাঁ, নারকেলের তেল খাবারের জন্য এবং গায়ে মাখার দুটো কিন্তু বেশ খানিকটা আলাদাই। তাই আজকে রাত সন্ধ্যার আড্ডা শেষ হলো নারকেলের গুণাবলী দিয়ে। আমি ছিলাম আজকের আড্ডায় মৈত্রীবন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে। আবার আড্ডা হবে, গান হবে, গল্প হবে অন্য একদিন। তবে আজ এই পর্যন্তই।

শুনলেন, আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার বিভিন্ন খবরাখবর। প্রথমেই যে খবরের কথা আমি বলবো তা হলো দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলকে হারিয়ে দিল 7 উইকেটে, এবং তার সুবাদে তারা এখন ফাইনালে মুখোমুখি হবে পূর্বাঞ্চলের সঙ্গে। প্রথমে ব্যাট করে উত্তরাঞ্চল 10 উইকেট হারিয়ে করে 195 রান। ফার্স্ট ইনিংসেই ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল 312 রান করে 10 উইকেট হারিয়ে, তারপর আবার ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চল করে 297 রান এবং দক্ষিণাঞ্চল 182 রান করে, জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মাত্র 3 উইকেট হারিয়ে। দ্বিতীয় ইনিংসে তিলক ভার্মার, দক্ষিণাঞ্চলের যিনি ক্যাপ্টেন, তিনি করেন 51 রান, তিনি অপরাজিত থাকেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন স্মরণ রবিচন্দ্রন, তিনি করেন 32, এছাড়াও রিক ভুই এবং নারায়ণ জগদীশন, তারা 42 এবং 43 রান করেন। তো এই তার সুবাদে এখন দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যে দলীপ ট্রফির ফাইনাল হবে। আর গতকাল মধ্যাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির সেমিফাইনালে জিতে গেল হচ্ছে পূর্বাঞ্চল, যদিও ভালো জায়গায় থেকেও প্রথম ইনিংসে এগোতে পারেনি পূর্বাঞ্চল। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে আবার ঈশান কিষাণের দলকে সুবিধাজনক জায়গায় এনে দেয় ভারতের দলে ব্রাত্য হয়ে পড়া বাংলার 2 পেসার মোহাম্মদ শামি এবং মুকেশ কুমার। তারাই ম্যাচের তৃতীয় দিন সকালে জয়ের আশা তৈরি করেন। দ্বিতীয় সুযোগ আর নষ্ট করেননি পূর্বাঞ্চলের ব্যাটাররা, 4 উইকেটে জিতে দলীপ ট্রফির ফাইনালে চলে গেল পূর্বাঞ্চল। দু দলেরই প্রথম ইনিংস শেষ হয় 266 রানে। এরপর দ্বিতীয় ইনিংসে প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেনি পাটিদাররা। দ্বিতীয় দিনের শেষে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংসের রান ছিল 3 উইকেটে 45, সেখান থেকে ইনিংস শেষ হয় 158 রানে। আগের দিন অপরাজিত থাকা আমান মুখাদে 41 রান করেন। আরও এক অপরাজিত ব্যাটার আরিয়ান পাণ্ডেকে দ্রুত ফিরিয়ে দেন অভিজিৎ সরকার। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে মধ্যাঞ্চল। যশ রাঠুর, রিঙ্কু সিংহ, হর্ষ দুবে, সারাংশ জৈনরা দলকে ভরসা দিতে পারেননি।

এর মধ্যে নিজের বলে দুরন্ত ক্যাচ ধরে হর্ষকে আউট করলেন স্বামী। তার ফিটনেস নিয়ে যারা প্রশ্ন তুলেছেন সেই সমালোচকদের বোধহয় জবাব তিনি দিয়ে দিলেন। শেষ দিকে কিছুটা লড়াই করেন আরশাদ খান, 25 রান করেন তিনি। পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে সফলতম মুকেশ 44 রানে 4 উইকেট নেন, 56 রানে 3 উইকেট নেন স্বামী। একটি করে উইকেট নিয়েছেন অভিজিৎ, অনুকূল রায় এবং মোহাম্মদ কুনাইন কুরেশি। পাটিদারদের ইনিংস 158 রানে শেষ হওয়ার পর জয়ের জন্য পূর্বাঞ্চলের রান দাঁড়ায় 159। অভিমন্যু ঈশ্বরন, বৈভব সূর্যবংশী জুটি ভালো শুরু করলেও একসময় পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ঈশানের দল। তবে শেষ পর্যন্ত জয় পেতে অসুবিধা হয়নি। ঈশ্বরন 24 এবং বৈভবের 40 পর ভরসা দিতে পারেননি বিরাট সিংহ, কুমার কুশাগ্র, অনুকূল এবং সুদীপ ঘড়ামিরা। তারা তাড়াহুড়ো করে উইকেট ছুড়ে দেন। তবে 22 গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক ঈশান, 39 রানে অপরাজিত থাকেন তিনি। শেষে তার সঙ্গে পিছিয়ে ছিলেন স্বামী, অপরাজিত 8। শেষ পর্যন্ত 6 উইকেটে 162 রান তুলে একদিন বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলে সফলতম বোলার হর্ষ, তিনি 53 রানে 4 উইকেট নিয়েছেন, একটি করে উইকেট সারাংশ এবং যশ ঠাকুরের। কলকাতা লীগের ডার্বি আর কিছুদিন পর, অর্থাৎ 27 সেপ্টেম্বর। সেই ডার্বিতে নামার আগে আজ মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল ও ইউনাইটেড কলকাতা আজকের কলকাতা লীগে। সেখানে 3-0 গোলে একটি দারুণ পারফরমেন্সের সুবাদে ম্যাচটি জয়লাভ করে ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপে 1-4 গোলের হারের যন্ত্রণা কিছুটা ভুলতেই কলকাতা লীগের ডার্বিতে এবার জোর দিয়েছে মোহনবাগান। অন্যদিকে ইস্ট বেঙ্গলের প্রস্তুতি শুরু হয়ে গেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ অর্থাৎ ACL2 এর গ্রুপ লিগে ভালো ফল করার লক্ষ্যে। দুই টিমই প্র্যাকটিস করছেন নিজেদের ময়দানে। 7 সেপ্টেম্বর সোমবার কলকাতা লীগের ডার্বি বারাসাতে। এই ম্যাচের কথা ভেবেই মোহনবাগানের চিফ কোচ পানোস তাঁর রিজার্ভ টিমকে সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করাচ্ছেন। এই ডার্বিতে জাতীয় টিমে ডাক পাবা মনবীর, সাহল, অভিষেক টেকচামের খেলা প্রায় নিশ্চিত। মঙ্গলবার বাগানের প্র্যাকটিসে নামেন তাদের ষষ্ঠ বিদেশি স্কটিশ স্ট্রাইকার লি এরউইন। প্রথম প্র্যাকটিসেই তিনি যে পুরোপুরি ফিট তা তিনি বুঝিয়ে দিয়েছেন। এদিকে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য যে টিম ঘোষিত হয়েছে তাতে বিশাল কাইত এবং লালিনজুয়ালা ছাংতের বাদ পড়া নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। মোহনবাগানের তরফে অবশ্য জানানো হয়েছে দুজনেরই ফিটনেসের সমস্যা, কাঁধের সামান্য চোটে বিশাল প্র্যাকটিসেও নেই। ছাংতের বাঁ হাতের পুরনো চোট এখনও সারেনি। ভারতীয় টিমে আছে আরও 4 ফুটবলার। জাতীয় কোচ খালিদ জামিল বেঙ্গালুরুতে 15 সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু করবেন। সেখানে যোগ দিতে পারবে না লাল হলুদের প্রভসুখন গিল, আনোয়ার, জয়, এডমুন্ডরা, কারণ 16 সেপ্টেম্বর জর্ডানে ACL-এ ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ আল হুসেনের বিরুদ্ধে। আনোয়ারা জর্ডান থেকে ফিরে ভারতীয় শিবিরে যোগ দেবেন। মঙ্গলবার লাল হলুদের ট্রেনিংয়ে বিদেশি ডিফেন্ডার দিয়েগো জিবুলেচের সঙ্গে রেনিয়ের ফার্নান্ডেস যোগ দিয়েছেন, তবে তারা এদিন টিমের প্র্যাকটিস করেননি। তবে আক্রমণ ভাগে বড় চমক দিতে আইভরি কোস্টের ফরওয়ার্ড আকে লোবাকে দলে নিল ওয়েস্ট বেঙ্গল। মঙ্গলবার এই শোয়ের কথা সরাসরিভাবে জানিয়ে দিয়েছে লাল হলুদ ক্লাব। 28 বছরের এই স্ট্রাইকারের কেরিয়ারে রয়েছে আইভরি কোস্ট, মেক্সিকো এবং আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে লীগ খেলার অভিজ্ঞতা, এমনকি মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদও রয়েছে তাঁর। নিজের দেশ আইভরি কোস্টে সিনিয়র ফুটবলে কেরিয়ার শুরু করেন লোবা, পরে বিদেশে পাড়ি দিয়ে মেক্সিকোর ফুটবলে নিজের পরিচিতিও তিনি তৈরি করেন। কেরেতারো এবং মন্তেরের মতন ক্লাবে তিনি খেলেছেন। আইভরি কোস্টের অনূর্ধ্ব 20 জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন এই ফরওয়ার্ড। মেক্সিকোর ফুটবলে তার গতি, শারীরিক শক্তি এবং গোল করার দক্ষতা নজর কেড়েছিল। কেরিয়ারের অন্যতম বড় সাফল্য আসে মন্তেরেতে খেলার সময়। 2021 সালে দলের হয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জেতেন লোবা, সেই প্রতিযোগিতায় গোলও করেছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে কলম্বাস ক্রুর বিরুদ্ধে মন্তেরের হয়ে গোল করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মন্তেরে উদ্ধার পর আমেরিকার মেজর লিগ সকারে তিনি একটি বড় ক্লাব ন্যাশভিল FC-র হয়েও তিনি খেলেছেন। এরপর মেক্সিকোর ফুটবলে মাৎসালান, তিহুয়ানা এবং কেরেতারোর মতন দলে তিনি খেলেছেন, অর্থাৎ একাধিক দেশ, লিগ ও ক্লাবের ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। এইবার সেই অভিজ্ঞতা নিয়ে ভারতে পা রাখছেন লোবা। গোল করার ক্ষমতা, গতি এবং শারীরিক শক্তির সঙ্গে

মহাদেশীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। ফলে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের আক্রমণ, যে লোবার আগমন ঘটল, সেটা কতটা প্রভাব ফেলবে তা এখন সময়ই বলবে।

0: একটু আগেই বলছিলাম যে আসন্ন ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার সঙ্গে ভারতের যে ম্যাচগুলি হবে তার জন্য একটি টিম ঘোষণা হয়েছে। সেই 26 জনের দল ঘোষণা করল ফেডারেশন। ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বেঙ্গালুরুতে শিবির হবে 14 সেপ্টেম্বর। পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচটি বেঙ্গালুরুতে হবে 26 সেপ্টেম্বর, 3রা অক্টোবর ব্রাজিল এবং 6ই অক্টোবর উরুগুয়ে ম্যাচটি হবে কলকাতায়। পানামার বিরুদ্ধে 26 সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে 28 তারিখ জাতীয় দল নিয়ে কলকাতায় আসবে খালিদ জামিল। যুব ভারতীতে 3রা অক্টোবর ব্রাজিল ও 6ই অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে তারা। তো এই 26 জনের দলের মধ্যে রয়েছেন আলভিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুমার, অভিষেক সিংহ, আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিজয় বর্জেস, ভালপুইয়া, জয় গুপ্তা, প্রমবীর, রিকি মিতে হাওবাম, অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুক চৌধুরী, লালেন মাইম রালতে, ম্যাকার্টন নিস্কান, মোহাম্মদ সানান, রিকি সাবাং, শাহাল আব্দুল সামাদ, এডমন্ড লালরেন্ডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিংহ, রহিম আলী, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ। 4 ফুটবলার রিজার্ভও রাখা হয়েছে, তারা গোলকিপার ঋত্বিক তিওয়ারি, ডিফেন্ডার চিংলেন সোনা সিং, রোশন সিং নাওরে এবং মিরিও সুরেজ সিং ওয়াংজাম, প্রয়োজনে তাদেরও ডাকা হবে। এই ছিল আসন্ন যে 3টি প্রীতি ম্যাচ খেলতে চলেছে ভারত, যথাক্রমে পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের মতন ভালো টিমের সঙ্গে। তার 26 জনের যে দল ঘোষণা হয়েছে তার তালিকা। এখন শুনবেন বাংলার টেবিল টেনিস তারকা সিন্ড্রেলা দাসের ইন্টারভিউ, যে নেওয়া হয়েছিল তার দ্বিতীয় পর্ব।
1: এই যে বাইরে যে যাও, সামটাইমস আমি যতদূর জানি একাও ট্রাভেল করতে হয়, সবসময় বাবা মা পারে না, তো হাউ ক্যান ইউ কোপ আপ, মানে কীভাবে মেন্টালি ফিট থাকা, ফিজিক্যালি ফিট থাকা? এবং যেটা তুমি জানতে চাইবো, তুমি যেহেতু একজন ইন্টারন্যাশনাল তারকা, এই মধ্যে ইন্টারন্যাশনাল সার্কিট খেলছো, দের লট অফ ওয়াডা অ্যান্ড নাডা তোমার একটা প্রচুর ব্যাপার থাকে, যারা এই ডোপিং এই বিষয়টা, অর্থাৎ কী খাবে সিন্ড্রেলা, কী নেবে সিন্ড্রেলা, মেডিসিন থেকে শুরু করে খাওয়া দাওয়া, ইটস এ ভেরি খুব কিন পার্টিকুলার প্রত্যেকটা, এই বিষয়টা যদি একটু আলোকপাত করো, মানে এটা কিভাবে সামলাও, এরা তোমাদের কিভাবে ক্লাস হয় বা কি কি বলে, এটাকে কিভাবে টেক আপ করতে হয় যদি বলো একটু।
2: আমি একদম প্রথমে যখন ট্রেনিং করতে গেছিলাম অ্যাব্রড, তখন আমি মানে আমার এই ডায়েট ফাইটগুলো নিয়ে খুব একটা কনসার্ন ছিলাম, কারণ কি বাইরে সবসময় সব খাবার পাওয়া যায় না, বাট লাকি ফর মি আমি সব কাইন্ড অফ খাবার খেতে ভালোবাসি, অ্যান্ড ইভেন আই হ্যাভ নো প্রবলেমস ইন ডুইং সো। তো আমি যখন আমার ডায়েটিশিয়ানের সাথে আমি কথা বলেছিলাম যে বাইরে গিয়ে এই অ্যাভেলেবল ওই অ্যাভেলেবল, তো আমার ডায়েটিশিয়ান বলে দিয়েছিল আমি কী কী খেতে পারি কোন টাইমে, অ্যান্ড দেন তারপর আস্তে আস্তে বাড়তে আমি তখন নাডার ওয়াডার ব্যাপারেও জানি যে সবসময় সব মেডিসিন নেওয়া যায় না, সব কিছু খাওয়া যায় না, খাবারের মধ্যে কী আছে। তো তারপর থেকে আমি আমার আমার স্পন্সর OGQ ওনাদেরকে, ওনাদের যে ডক্টর আছে ওনাকে আমি কনসাল্ট করি যদি কোনো আমার অসুবিধা হয়, ব্যথা হয় বা এইগুলো, তো কোন মেডিসিনে কী সাইড এফেক্ট থাকতে পারে ওইগুলো নিয়ে ডিসকাস করে তারপর আমি মেডিসিনটা নিতে পারি। ইউজুয়ালি আমি মেডিসিন নিই না, বাট যদি বাই চান্স লাইক ভেরি নেসেসারি তখন ডিসকাস করে নিতে হয়। ডায়েটিশিয়ান আমার ডায়েটিশিয়ান আমার ডায়েট প্ল্যান রয়েছে, আমি ওটাই মেনটেন করে চলি।
1: এই যে যোগা ডে গেল, এই যোগাটা এই মুহূর্তে ভারতবর্ষেরই তো জিনিস তৈরি করা এবং গোটা ওয়ার্ল্ডে এখন স্বীকৃত, তোমরা যারা প্রফেশনাল প্লেয়ার সিন্ড্রেলা, এটা কিভাবে তোমরা কোপা পড়ো বা যোগাটা কতটা তোমাদের হেল্প পড়ে, এই জিম যোগা বা মেডিটেশন সেটার থেকে কতটা হেল্পও পড়ে খেলার দিকে সেটা? কারণ রিসেন্টলি আমাদের যোগা দিবস গেল, মাননীয় প্রধানমন্ত্রী প্রচণ্ডভাবে সেটাকে করছেন, আমাদের যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও এটাকে প্রচুরভাবে, স্পোর্টস মিনিস্টার, যে সমস্ত খেলোয়াড়রা যাতে মেন্টালি ফিজিক্যাল ফিট থাকে, যে যোগাটা খুব ইউজুয়াল একটা ব্যাপার, এটা সিন্ড্রেলা কীভাবে নেয়?
2: আমি যোগা করতে খুব ভালোবাসি, অ্যান্ড ইভেন কি ছোটোবেলায় আমি যোগাও শিখতাম খুব ভালো ভালো করে, তো এভরি স্যাটারডে বা সানডে এরকম আমি যোগা সেশন করতাম।

0: অ্যান্ড এখন আই থিঙ্ক মেডিটেশন সবচেয়ে ইম্পর্টেন্ট টেবিল টেনিসে, বিকজ ওখানে মানে যে কোনো সিচুয়েশান থেকে যা ইচ্ছে হতে পারে। সাপোজ 10-4 আপ আছি, কিন্তু ওখান থেকেও মানুষ হারতে পারে, তো ওই টাইমে মেন্টাল গেমটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, দ্যাট টাইমে গিয়ে অপোনেন্ট ইউজুয়ালি ভাববে যে আমার তো এখন কিছু হারানোর নেই, তাই জন্য অপোনেন্ট গিভিং মানে পুরোটা নিজের 200% দেওয়ার চেষ্টা করবে ওই টাইমে। কারণ কি, ও জানে যে ও একটা পয়েন্ট চলে গেলেই গেল, তো ট্রাই করবে যতক্ষণ না হয়। আর অপোজিট সাইডে লোকে হয়তো ভাবে, ওই তো 10-4 আপ আছি, এখন অপোনেন্ট আমাকে পয়েন্টটা দিয়ে দেবে কোনো মতে। তো আই থিঙ্ক ওই টাইমে একটা দুটো পয়েন্ট যেতে যেতে না ওরকম আস্তে আস্তে তারপর প্রেশার চলে আসে, তারপর প্রেশারে হাত আটকে যায়। তো আই থিঙ্ক ওই টাইমে মেন্টাল কামনেস যদি থাকে, আর উইচ ইজ ফ্রম মেডিটেশন ওনলি, ওই টাইমে ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে ম্যাচটা বের করে নিতে পারে, যার বেটার হয়।
1: একচুয়ালি অন্যদিকে আসি, সিন্ড্রেলার তো একজন টেবিল টেনিস তারকা খেলে বেড়াচ্ছে, কিন্তু সিন্ড্রেলার আর কোন স্পোর্টস পছন্দ? স্পেশালি এই মুহূর্তে এখন বিশ্বকাপ চলছে, আমরা সবাই বিশ্বকাপ জ্বরে আছি, মেসির ফ্যান, কেউ এমবাপের ফ্যান, কেউ CR7-এর ফ্যান, সিন্ড্রেলা কার ফ্যান, বা সিন্ড্রেলা কোন কোন দলের খেলা দেখতে বেশি পছন্দ করে যদি একটু আমাদের দর্শকদেরকে জানায়?
0: আমি রোনাল্ডোর ফ্যান বাই লাইক, আমার ডিফারেন্ট স্পোর্টস, আমার সুইমিং করতে ভালো লাগে খুব বেশি। আমি যদি টেবিল টেনিস প্লেয়ার না হতাম আমি সুইমিং চুজ করতাম, অ্যান্ড অলসো ব্যাডমিন্টন। তারপরে আমি ব্যাডমিন্টনও খুব খেলতে ভালোবাসি, অ্যান্ড লং জাম্প। লং জাম্পে জার্মানির একটা অ্যাথলিট মালাইকা মিহাম্বো, আমি ওর ভিডিওগুলো খুব দেখি, ভাল লাগে অলিম্পিক্সে হাইলাইটস দেখতে বা এরকম।
1: আচ্ছা দেখুন শ্রোতা বন্ধুরা, এই যে সিন্ড্রেলা যে সময় জন্মেছে এই সময় তো টেকনোলজি তো একদম হাতের কাছে সবার, মোটামুটি 4G 5G ফোন, গোটা বিশ্ব কিন্তু আমরা থ্রু ইউটিউব, থ্রু বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু খুব অতি সহজে সামনে পেয়ে যাই। কাজেই যাদের দ্বারা ইন্সপায়ার এই সিন্ড্রেলারা, এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প, আমার এক অজানা তথ্য আপনাদের জানলে ভালো লাগবে, আমাদের একজন বিখ্যাত ফুটবলারের আত্মীয় কিন্তু সিন্ড্রেলা। ভাবছেন তো, হেয়ালি করছি না, একদম হেয়ালি করছি না, আপনারা প্রত্যেকে কৃষাণুদের নাম শুনেছেন, আমাদের প্রিয় রন্টুদা, আমাদের ভারতবর্ষের অন্যতম ফুটবল তারকা ছিলেন, 3 প্রধানে চুটিয়ে খেলেছেন, এবং তার বাঁ পায়ের জাদু অসম্ভব দেখার মতো ছিল। হ্যাঁ, চিমা অকরি কৃষাণু, বিকাশবাজি কৃষাণু, আমার মনে হয় এই যে ফ্যামিলিগতভাবে তোমার দিকে কিছু বোধ হয় ট্রান্সফরমেশন হয়েছে, এটা কি মানবে, মানো এটা ফ্যামিলি?
0: আই থিঙ্ক স্পোর্টি ফ্যামিলি বলতে গেলে।
1: তো কৃষাণুদের মতো একজন তোমার ফ্যামিলি মেম্বার তোমার সম্পর্কে,
0: জেঠু হয়
1: হতেন, তিনি দুর্ভাগ্য আমাদের মধ্যে নেই, কিন্তু এমনি ভিডিওস দেখো কৃষাণুদের বা বাড়িতে গল্প কিরকম কি চলে?
0: বাবা দাদু তো খুব ভালোবাসতো, তো তাই জন্য আমাকে দেখিয়েছে আগে, আর আমি কাশ আমি জেঠুকে দেখতে পেতাম। আই এম সো প্রাউড অফ হিম, অ্যান্ড অলসো আই অলসো হোপ হি ইজ অলসো প্রাউড অফ মি।
1: দেখুন কৃষাণুদের বাপা যেরকম ভাই মাঠে চলতো না, একদম ছুরি চাকুর মতো, মাখনের মতো, সিন্ড্রেলারও যখন কোর্টে চলে যায়, সিন্ড্রেলার ওই ক্ষিপ্রতা, সিন্ড্রেলার ওই স্পিড, ওই স্কিল, ওই ব্যাক হ্যান্ড, ওই টপ স্পিন, কোথাও না কোথাও আমাদের হয়তো টেবিল টেনিসের হলে পড়ো ছোট, ফুটবল মাঠটা আয়তনে বড়, কিন্তু সেই স্কিলটার কথা মনে পড়ে। আচ্ছা সিন্ড্রেলা, আর কী কী পছন্দ এমনি অফ টাইমে, কী কী করো? আমাদের শ্রোতা বন্ধুরা তো আজকে নতুনভাবে তোমায় জানলো, শুনলো, শুনছে, তো তাদের জন্য তোমার কী কী পছন্দ এমনি, কী খাবার বাড়িতে থাকলে যখন একটু এইসব রুটিন ভাঙতে ইচ্ছে হয়, মায়ের হাতের কী বিরিয়ানি, কেটু মাংস, বাদাস, কী কী করতে ভাল লাগে যদি একটু আমাদেরকে জানাও?
0: মা কষা মাংস বানিয়ে দেয় ওটা। আমি যখনই কোনো ট্যুর থেকে ফেরত আসি, তখন মা এরকম মাংস বানিয়ে, কারণ কি আমি বাইরে তো ওরকম ভালো ঝাল ঝাল মাংস খেতে পারি না, তো এখানে এসে মা যখন বানিয়ে দেয় ওটা খাই। আর আরেকটা আছে হচ্ছে কি কোরিয়ান নুডলস, যেটা বুলডাক, ওইটা আমার খুব ভালো লাগে খেতে। এবার আমার বন্ধুরা যারাই হয়তো দেখছে এটা, তারা হয়তো জানে পার্সোনালি, আমাকে যারা চেনে তো তারা জানে যে আমি খুবই বুলডাক খেতে ভালোবাসি, অ্যান্ড অলসো মোমোস খেতে ভাল লাগে।
1: আমরা অনেক অ্যাথলিটকে দেখেছি বিফোর স্টার্টিং দ্য ম্যাচ, সাম মন্ত্রা, সাম গান কিছু, কেউ কিশোর কুমারের গানে অনেক

0: টপ টপ অ্যাথলিটকে জানি, তুমি কি ম্যাচের আগে কিভাবে তুমি নিজেকে তৈরি করো, একটা বিশেষ করে বড় টুর্নামেন্টের আগে, কারণ সামনে এশিয়ান গেমস, সামনে কমনওয়েলথ, তুমি তো খুব শীঘ্রই বেরিয়ে যাচ্ছ বাংলার বাইরে, ম্যাচ আছে কিছু যদ্দূর যা তোমার স্কেডিউল শুনলাম, করে আসবে, তারপর আবার জাপান, একদম অন্যরকম একটা ওয়েদার, অন্য কান্ট্রি, খাওয়া দাওয়া, কী করে নিজেকে এখন তৈরি করছো সেটা একটু যদি আমাদের শ্রোতাদেরকে একটু শোনাও গল্প।
1: আমি মিউজিক শুনতে ভালোবাসি ম্যাচের আগে সবসময়, ইট হেল্পস মি রিল্যাক্স আর অলসো গেট ইন টু দ্য জোন, অ্যান্ড ভিজুয়ালাইজেশন অলসো ম্যাচের একদিন আগে রাত্রেবেলা বা কন্টিনিউ ওটা নিয়ে ভাবতে, আর যখন ম্যাচের টাইমে যখন টাইম মাঝে মাঝে থাকে তখন আমি আরেকবার জিনিসটাকে ভিজুয়ালাইজ করে নিই, আর নালে ম্যাচটার আগে ওয়ার্ম আপ করে ম্যাচটা ডাইরেক্টলি খেলতে নামি। আর এখন এশিয়ান গেমস আসছে বলে আমি ওই অ্যাটমসফিয়ারটাকে ইমাজিন করে তাই ভাববো যে আমি এখন হয়তো হলে ঢুকলাম, এখানে ব্যাগ রাখলাম, এখানে ওয়ার্ম আপ করছি, তারপরে আস্তে আস্তে ম্যাচে খেলতে নামছি, গেটিং ইন টু দ্য জোন, তারপরে ম্যাচে আমি ফিয়ার্সলি চেল্লাচ্ছি, ভালো করে খেলছি, এরকমভাবেই রোজ দিন আস্তে আস্তে ভাবতে ভাবতে তাহলেই ওই জিনিসটা, আই বিলিভ তাহলেই ওই জিনিসটা আমি ম্যাচে গিয়েও ওরকমভাবে যে আমি তো এটা আগেও করেছি এরকম, যাতে আমার ব্রেন তাই
0: পজিটিভ ভাইবস।
1: এক্স্যাক্টলি।
0: আচ্ছা, এটা কেমন লাগবে সিন্ড্রেলা ওয়েন ইউ রিপ্রেজেন্ট ইন্ডিয়া, যখন নামবে মাঠে খেলতে, মানে মানে কোর্টে খেলতে, তিরঙ্গা পতাকাটা উঠছে আমাদের জনগণমন, হাউ ইউ ফিল, মানে যদি এখন চোখ বন্ধ করে এক সেকেন্ডের জন্য বলি সিন্ড্রেলা কেমন লাগবে সেই মুহূর্তটা যখন দেশকে রিপ্রেজেন্ট করছো, প্রত্যেকের স্বপ্ন থাকে বাবা মা আমরা যারা তোমায় চিনি, আমাদের সৌভাগ্য তোমাদের সাথে আমরা কথা বলি, অভ্যোস করি, আমরা তো ফিল প্রাউড হবো, আমরা টিভিতে দেখবো, তুমি কীরকম তখন ফিল করবে বা কিরম ফিলস হয় যারা শুনেছো কোচেদের থেকে, যেহেতু সোমদীপ মৌমা পলমেরা অলরেডি দেশকে রিপ্রেজেন্ট করেছে, তুমি তখন থেকে তাদের সান্নিধ্য পাচ্ছ, কিরকম ফিল হবে, কি এক্সাইটেড কতটা?
1: অ্যান্থাম শুনলে সবসময় কান্না চলে আসে, কারণ কি অ্যাজ আ অ্যাথলিট ইন্ডিয়াকে, পুরো গোটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি, ইটস নট অ্যান ইজি জোক, অ্যান্ড ইটস নট ইজি অলসো টু গেট ইন টু দ্য টিম, আর টিমকে টিমে থাকেও ইন টেবল টেনিস ওয়ার্ল্ড ওয়াইড উইনিং ইজ নট এন ইজি থিং বিকজ টু মেনি গুড প্লেয়ার্স, তো ওখানে যদি জিতে আমাদের ন্যাশনাল অ্যান্থাম শোনা হয় ইমেন্স প্রাউড মোমেন্ট ফর এভরি ওয়ান অফ আস, নট ইভেন জাস্ট ফর মাই সেলফ না, পুরো ওয়ার্ল্ড।
0: হোয়াট ইজ ইয়োর মেন এম, স্বপ্নটা কি যেটা সবার থাকে, সেই অলিম্পিক,
1: অলিম্পিক্সে গোল্ড মেডেল জেতার?
0: তার জন্য কতটা টাফ সিন্ড্রেলা, এখন দিনে কত ঘন্টা প্র্যাকটিস করছো বা নিজের এই যে বডি টিউনিং, বিভিন্ন দেশে তুমি খেলে বেড়াচ্ছ, তার সাথে কপ আপ করা সেই ওয়েদার, সেখানকার অ্যাম্বিয়েন্স, কতটা ডিফিকাল্ট?
1: এখন আই থিঙ্ক ইন্ডিয়ানরা অনেক বেটার টেবিল টেনিসে, তো আই থিঙ্ক অলসো সেম যেমন আমি বললাম যে আমি গিয়ে শিখছি, তো এটাই সবাই এরকম শিখছে, তো আই থিঙ্ক সবাই এখন ওদের স্টাইলটাও খেলা স্টার্ট করেছে, তো এখন মনে হয় মোস্টলি আমি যদি বলতে চাই ফুটওয়ার্কটাই ইজ হোয়াট উই আর ল্যাকিং, বিকজ স্কিলেও আমরা এখন অনেক আগে, জাস্ট আমাদের ফুটওয়ার্ক গেমটা আর ওদের মেন্টাল গেমটা আমাদের থেকে হাই এই মুহূর্তে, তো ওই দুটোতেই যখন আমরা যখন স্টার্ট করে দেবো এই জিনিসটাও আমাদের গেমে ইমপ্লিমেন্ট করা, আই থিঙ্ক বেটার হয়ে যাবে আরও, তখন উই উড বি আ থ্রেট টু দেম।
0: কোন কোন দেশের থেকে কি পেলে পরে সিন্ড্রেলার পার্সোনালি মনে হতে পারে যে সিন্ড্রেলা দাস আরও একটা দুটো ধাপ ওভারকাম করে যেতে পারে?
1: ফিটনেস অ্যান্ড রিহ্যাবিটেশন, বাইরে আমি যদি চান্স পাই আমি প্রবাবলি জাপান বা চায়না, এই দুটো জায়গায় গিয়ে ট্রেনিং করব, কারণ কি অলরেডি আমি ইউরোপে অনেকবার ট্রেনিং করেছি, ইভেন কি আমি লন্ডনেও ট্রেনিং করেছি, তো ওখানেও ফিটনেস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ লাইক চায়নাতে যেমন ইম্পর্টেন্ট, তো আই থিঙ্ক চায়না জাপানে গিয়ে ওদের সাথে খেলে আরও বেটার হয়ে যাবে, স্পিড, স্পিন ভেরিয়েশন, এভরিথিং।
0: খুব প্রত্যাশার চাপ, কিভাবে সামলাচ্ছ এটাকে?
1: আমি জাস্ট খেলাটাকে
0: একদম চিল কুল,
1: আমি চিল কুল, আমি জাস্ট খেলাটাকে এনজয় করি, আমি ভালোবাসি বলে আমি খেলি, ইটস নট লাইক সামবাডি ইজ ফোর্সিং মি, আর এমন এমনও না যে আমি এত জিতছি বলে মানে আমি খুব প্রেশার নিয়ে নেক্সট ম্যাচটাকে ওরকমভাবে জিততেই হবে এরকম না, আমি এনজয় করতে চাই, আমি যেটা আমি করি আমি সব ছোটো থেকে এটা মানি যে আমি যাই করবো আমি এনজয় করে করতে চাই, ইভেন কি আমার বাবা মারাও ওটাতে সাপোর্ট করে, তো আই থিঙ্ক
0: দিল সে করা মন থেকে। আপনারা শুনছিলেন সিন্ড্রেলা, সিন্ড্রেলার হয়ে ওটার কাহিনী, ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

সত্যি এই ধরনের কথা, এই ধরনের যে অদম্য জেদ বা কিছুটা এরকম ঠান্ডা মাথায় সব কিছু এনজয় করা আমাদের প্রেরণা দেয়।

চীনের নিয়ে কথা বলছিল সিন্ড্রেলা, সেখানেই চলছে এখন চীন মাস্টার্স। চীন মাস্টার্স 2026-এ আমালি শুলসকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছলেন তানভীর শর্মা। বুধবার আমালি শুলসকে সরাসরি 2 গেমে 21-16 এবং 21-17 ব্যবধানে হারিয়ে চীন মাস্টার্সের শেষ ষোলোয় পৌঁছালেন ভারতের তানভি। প্রথম গেমের শুরুতে দাপট দেখান তানভি। প্রথম বিরতিতে তিনি 11-5 গোলে এগিয়েছিলেন। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে 21-16 ব্যবধানে প্রথম গেম তিনি জিতে নেন। দ্বিতীয় গেমে অবশ্য লড়াইটা একটু বেশি হাড্ডাহাড্ডি। শুরুতে তানভি এগিয়ে গেল, ঘুরে দাঁড়ান বিরতির পর 11-10 ব্যবধানে এগিয়ে যান ডেনমার্কের শুলস। এরপর দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান আর বাড়েনি, 16-16, 17-17 সমতায় পৌঁছায় স্কোর। শেষের দিকে চাপ সামলে পরপর 4 পয়েন্ট জিতে 21-17 ব্যবধানে গেম এবং ম্যাচ জিতে নেন তানভি। পুরো ম্যাচ শেষ করতে তার সময় লাগে আধ ঘন্টার একটু বেশি। চলতি বছর এর আগে থমাস অ্যান্ড উবার কাপে ফাইনালসে শুলসের মুখোমুখি হয়েছিলেন তানভি। সেখানে 54 মিনিটের ম্যাচে 21-19, 16-21 এবং 16-21 ব্যবধানে ডেনিশ এই খেলোয়াড়ের কাছে তিনি হেরে গিয়েছিলেন। তবে ভারতের লক্ষ্য সেন সরাসরি 2 গেমে কানাডার ভিক্টর লাইয়ের কাছে হেরে প্রতিযোগিতার থেকে ছিটকে গেলেন। তবে কিদাম্বি শ্রীকান্ত 21-16, 21-15 ব্যবধানে চি ইউন জেনকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেন। দেবিকা সিহাক 18-21, 15-21 ব্যবধানে কালোয়ানা নালবান্তোভার কাছে হেরে যান। মিক্সড ডাবলসে ধ্রুব কাপিলা এবং তানিশা ক্রাস্টো থাইল্যান্ডের টনকিড ও টনরুক সিংহাকে 21-8, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ ষোলে পৌঁছেছেন। তবে রোহন কাপুর এবং ঋত্বিকা গার্ডে 16-21, 18-21 ব্যবধানে গু ওয়ান শুন এবং লি চিয়া শিনের কাছে হেরে বিদায় নিয়েছেন। ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার 100 শেষ ষোলোয় প্রণয়, জয় পেলেন অস্মিতা এবং আনমোল। বুধবার পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে 1 গেমে পিছিয়ে পড়েও চীনা তাইপের লিয়াও ঝুফুকে হারিয়ে ইন্দোনেশিয়ার মাস্টার্স সুপার 100 শেষ ষোলোয় জায়গা করে নিলেন শীর্ষ বাছাই এইচএস প্রণয়। বিশ্বের 39 নম্বর প্রণয় 1 ঘন্টা 4 মিনিটের লড়াইয়ে লিয়াওকে 18-21, 21-15, 21-19 ব্যবধানে হারান। শেষ ষোলোয় তাঁর প্রতিপক্ষ চীনের ওয়ান জেনজু। প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর প্রণয় শেষবার জুলাইয়ের শেষ দিকে তাইপেই ওপেনে খেলেছিলেন, সেখানে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিলেন তিনি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিডাব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মূল পর্বেও জায়গা পাননি প্রণয়। মহিলাদের বিভাগে শীর্ষ বাছাই অস্মিতা চাহিলিয়া থাইল্যান্ডের পর্নপিচা চুয়কে 21-17, 23-21 এই ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় উঠেছেন। তৃতীয় বাছাই আনমোল খারাপ হংকয়ের লিয়াং কাং উংকে 21-17, 21-9 ব্যবধানে হারিয়েছেন। আর ইলিশা পাল তিনি 21-13, 21-7 ব্যবধানে নিজের দেশের আকর্ষী কশ্যপকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন। পুরুষদের সিঙ্গলসে রোনাক চৌহান প্রথম রাউন্ডে চীনের ইউশুয়ান লিউকে 21-15, 21-18 হারানোর পর দ্বিতীয় রাউন্ডে চীনা তাইপের চেং হান সাইকে 23-21, 21-19 ব্যবধানে হারিয়েছেন। অন্যদিকে শানিন দয়ানন্দ বড় জয় পেয়েছেন। রাউন্ড অফ 32-তে তৃতীয় বাছাই চীনার তিনান ইয়াও দংকে 9-21, 21-18 এবং 21-11 ব্যবধানে হারিয়ে তিনি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছেন। ইউএস ওপেন চলছে, সেখানে দ্বিতীয় রাউন্ডে উঠলেন ওসাকা, আলকারাজ, তাছাড়াও রাইবাকিনা, গফ, কিজ ও আন্দ্রেভা। নোভাক জোকোভিচের ছিটকে যাওয়ার ধাক্কা সামলে নিল ফ্লাশিং মিডোস। ইউএস ওপেনের নামই তারকারা দিনটা কোনো অঘটন না খাটিয়েই কাটালেন। 2 নম্বর বাছাই কার্লোস আলকারাজ প্রথম রাউন্ডে হারিয়ে দিলেন রোমান সাফিউলিনকে। ম্যাচের স্কোর আলকারাজের পক্ষে 6-4, 6-4, 6-4। আমেরিকান উঠতি তারকা অষ্টম বাছাই বেন শেল্টন 1-6, 6-1, 7-6 এবং 6-2 হারিয়েছে ডাচ প্লেয়ার টেলন গ্রিক্সপুরকে। মেয়েদের মাফ করবেন, কানাডিয়ান ফেলিক্স অগার আলিয়াজামে এবার 3 নম্বর বাছাই। তিনি 7-5, 4-6 এবং 6-3, 7-5 হারিয়েছেন অস্ট্রেলিয়ার ফ্রিঙ্কি হিজিকাতাকে। স্তানিলাস ওয়ারাঙ্কিকাকে 7-6, 7-6, 6-0 হারিয়েছেন মাতিও বেরেত্তিনি। মেয়েদের সিঙ্গলসে জোর হয়েছে নাওমি ওসাকাকে, কারণ গত কয়েকটা গ্র্যান্ড স্ল্যামে ওসাকা একটা রীতি তৈরি করেছেন। ইউএস ওপেনেও বজায় রাখছেন তিনি সেই ট্রেন্ড। ম্যাচ শুরুর আগে কীতাদুরস্ত পোশাকে তিনি কোর্টে আসেন, প্রথম রাউন্ডেও তা অন্যথা হলো না। কোর্টে নেমে 2 সেটেই অবশ্য তাকে খেলতে হলো টাইব্রেকার। শেষ পর্যন্ত আনাস্তিসিয়া জাকারোভাকে 7-6, 7-6 হারালেন ওসাকা। মেয়েদের 8 নম্বর বাছাই ইগা সিওনটেক
6-2, 6-3 হারিয়ে

দ্বিতীয় রাউন্ডে রাইবাকিনা, গফ, কিজ এবং আন্দ্রেয়েভা। বিশ্বের 2 নম্বর এলেন রাইবাকিনা, প্রাক্তন চ্যাম্পিয়ন কোকো গফ, ম্যাডিসন কিজ এবং ফরাসি ওপেন চ্যাম্পিয়ন মীরা আন্দ্রেয়েভা মঙ্গলবার সহজ জয়ে US ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। এই সমস্ত খবর নিয়েই আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনা ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব যেটা দৈনন্দিন জীবন জীবিকা, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে তার বহুল ব্যবহার, এমন একটি রসালো শাঁসযুক্ত ফল। শুধুমাত্র ফল নয়, সেই গাছটির কোনো অংশই বোধ হয় বাদ দেওয়া যায় না। প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে কারণে এই গাছটিকে বলা হয় কল্পবৃক্ষ বা জীবনের গাছ। আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন কোন গাছের কথা বলছি। নারকেল গাছ। আমাদের রাজ্যে এই নারকেল চাষ এবং তার বাণিজ্যিক সম্ভাবনা কতটা, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আর আলোচনার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি আমরা ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ। ডক্টর দেবনাথ, আকাশবাণীতে আপনাকে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা আমি শুরুতে বললাম যে আমাদের এই কল্পবৃক্ষ নারকেল গাছকে বলা হচ্ছে এবং আজকের এমন একটা খুব গুরুত্বপূর্ণ দিন বিশ্ব নারকেল দিবস, আমি শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে এই বিশ্ব নারকেল দিবস, ওয়ার্ল্ড কোকোনাট ডে পালন করা হয়, মূলত এর গুরুত্ব কি রয়েছে বা কেন পালন করা হচ্ছে?
2: বিশ্ব নারকেল দিবস আমাদের ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে নারকেলের আবাদ হচ্ছে সমস্ত দেশগুলোতেই কিন্তু বিশ্ব নারকেল দিবস হিসাবে দিনটি পালন করা হয়।
1: আচ্ছা।
2: নারকেলের যে অতুলনীয় বহুমুখিতা আছে সেটাকে তুলে ধরার জন্য মূলত, এবং যেটা আপনি কথা প্রসঙ্গে শুরুতেই বললেন যে এটিকে জীবন বৃক্ষ বলা হয়, এই জীবন বৃক্ষের যে উপযোগিতা এবং তার সঙ্গে কিভাবে কৃষক কুল শুধু নয়, বিজ্ঞানীরা, উদ্যোক্তারা সামগ্রিকভাবে নারকেল সেক্টর বলতে আমরা যা বোঝাই বা নারকেল ইন্ডাস্ট্রিকে বলতে যা বোঝাই, প্রতিটা ক্ষেত্রেই যাতে উন্নতিকে কিভাবে আমরা সঙ্গে করে আরো আরো তর দিকে এগিয়ে যেতে পারি, এবং তার জন্য আমরা এই বিশ্ব নারকেল দিবসটাকে উদযাপন করে থাকি। এবছর আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারকেলের শক্তি উন্মোচন, বিশ্বব্যাপী কর্মকাণ্ডে অনুপ্রেরণা। তাহলে এই কথাটা যদি আমরা একটু দেখি যে নারকেলের শক্তি উন্মোচন, এই শক্তির উন্মোচন কোথার থেকে আসবে, তাহলে নারকেলের যে বহুমুখী যে দিকগুলো আছে সেগুলোকে নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখতে পাবো যে শুধু নারকেল কৃষকদের জন্য তো বটেই, কৃষকদের জন্য নারকেল আমরা জানি একটা স্থিতিশীল আয় প্রদান করে, নারকেল তার খোসা পাতা সবই মূল্যবান পণ্য, পাশাপাশি বিজ্ঞানীদের জন্য কিন্তু এই নারকেলের বৈশিষ্ট্যগুলো গবেষণার জন্য একটি সমৃদ্ধ ক্ষেত্র প্রদান করে, এর পুষ্টিগুণ থেকে শুরু করে জৈব প্রকৌশল এবং পদার্থবিজ্ঞানে পর্যন্ত এর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নারকেল অর্থনীতির উদ্ভাবনের জন্য একটি প্রজনন ক্ষেত্র বলতে পারি আমরা, যা নারকেল তেল, বিভিন্ন সক্রিয় কাঠ কয়লা, নারকেল জাত বিভিন্ন রকমের পণ্য এবং টেকসই ইভেন নির্মাণ সামগ্রীর মতো পণ্যের কিন্তু জন্ম দিতে পারে। তো এই ধরনের যে অনুপ্রেরণামূলক বৈশ্বিক কর্মকাণ্ড যেটাকে বলা হচ্ছে, দেখলাম যে আমাদের বিশ্বব্যাপী কর্মকাণ্ডে অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রতিপাদ্যের বিষয় যেটা, সেটাতে আমাদের আরো বড় করে চিন্তা করার একটা চ্যালেঞ্জ কিন্তু জানিয়ে দিল। নারকেল কেবল প্রশংসা করা যথেষ্ট নয়, এর টেকসই ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য এবং বিশ্বব্যাপী কল্যাণের জন্য এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যই আমাদের অবশ্যই সবাইকে একসঙ্গে হাত মিলে কাজ করতে হবে। এই নারকেল একটা টেকসই কৃষিকাজের অনুশীলনেরও একটা কিন্তু ক্ষেত্র, পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের জন্য আমাদের কৃষকদের জ্ঞান এবং সম্পদ দিয়ে সহায়তা করতে হবে। এর মধ্যে যেমন আছে মাটির স্বাস্থ্য উন্নয়ন,

0: জীববৈচিত্র্য বৃদ্ধি, আন্তঃফসল চাষের প্রসার, পরিবেশগত প্রভাব হ্রাস, এইভাবে সর্বোত্তমভাবে একে ব্যবহার করার জন্য একটা স্মার্ট প্রযুক্তির ব্যবহার করতে হয়। গবেষণার ও উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বিনিয়োগের একটা কিন্তু আদর্শ জায়গা নারকেল হতে পারে। পাশাপাশি বৈশ্বিক মূল্য শৃঙ্খল শক্তিশালীকরণ, যেটাকে আমরা বলছি ভ্যালুয়েডিশনকে, সেই ভ্যালুয়েডিশনের মাধ্যমে কিন্তু নারকেলকে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে পারি আমরা। আমাদের ন্যায্য এবং দক্ষ বৈশ্বিক মূল্য শৃঙ্খল তৈরি করতে হবে। এর জন্য এটি নিশ্চিত যে নারকেলের বাণিজ্যের সুবিধাগুলো সরবরাহ পিরামিডের একেবারে গোড়ায় অবস্থিত কৃষক এবং সম্প্রদায়ের কাছে যাতে পৌঁছায়, তার জন্য এই সামগ্রিক পরিকল্পনা, ভারত সরকারের বিভিন্ন রকমের পরিকল্পনা এবং সর্বোপরি নারকেলকে একটা তার প্রাপ্য জায়গাটাকে তুলে ধরার জন্য এই নারকেল দিবস উদযাপনের প্রয়োজন।
1: আচ্ছা, এই যে দিবসটা উদযাপন করা হচ্ছে, এটা কবে থেকে শুরু হলো আমাদের রাজ্যে বলি বা দেশে?
0: হ্যাঁ, সেটা কিন্তু
1: 2009।
0: হ্যাঁ, 2009 শুরু হয়েছিল। তার জন্য
1: ইন্ডিয়ান প্যাসিফিক কোকোনাট আইসিসি এটাই হচ্ছে সূচনাকাল ছিল।
0: এবং পরবর্তীকালে প্রতি বছর সেটা বিশ্বব্যাপী উদযাপন করা হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, মূলত নারকেলের বহুমুখী যে ব্যবহার এবং এটা থেকে কৃষক বন্ধুরা যে একটা সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপ করতে পারে সেটাকেই
0: গুরুত্ব দেওয়া হচ্ছে।
1: একদমই তাই। বেশ, আমরা তো শুনলাম ওয়ার্ল্ড কোকোনাট ডে এর গুরুত্ব কি, ডক্টর দেবনাথ খুব সুন্দরভাবে বললেন। এবারে যদি আপনার কাছে একটু জানতে চাই, বর্তমানে আমাদের রাজ্যে নারকেল চাষের যে পরিসংখ্যানটা সেটা কিরকম?
0: হ্যাঁ, আমাদের রাজ্যে কিন্তু দেখুন, নারকেলের চাষ বলতে আমরা যেটা বুঝি, অন্যান্য ফসলের ক্ষেত্রে আমরা যেটা বলেছি নারকেল চাষ, তো ঠিক নারকেল চাষটা বোধহয় আমাদের রাজ্যে ঠিক
1: একদম একদম,
0: যেমন আমরা বলি আলু চাষ, গম চাষ, পাট চাষ, ধান চাষ, নারকেল চাষ,
1: নারকেল চাষটা আমরা কেউ বলিও না বা সেই অর্থে করিও
0: না, আমরা লাগাই নারকেল গাছ,
1: নারকেল গাছ লাগাই,
0: গাছ লাগাই। তো সেই গাছ লাগানোর সংখ্যা ধরে যদি আমরা যাই, আমাদের রাজ্যের স্থান কিন্তু বেশ ভালো জায়গায়। আমাদের এই রাজ্য কিন্তু প্রায় 33,000 হেক্টর, আমরা যদি কাভারেজ নারকেলের ধরতে চাই, তাহলে প্রায় 33,000 হেক্টর জমিতে কিন্তু আমরা নারকেলের অবস্থান পাব। এবং সেটার প্রোডাকশন যদি আমরা ধরি, প্রায় 4,270 লাখ নারকেল আমরা পাই, 4,270 লক্ষ নারকেল আমরা পাই।
1: পরিসংখ্যাটা খুব একটা খারাপ নয়,
0: নন যথেষ্ট ভালো। আমরা পশ্চিমবঙ্গের অবস্থান আমাদের ভারতবর্ষের নিরিখে যথেষ্ট ভালো জায়গায়, তথাকথিত মানে সাউথের যে রাজ্যগুলো আছে সেগুলোকে পরেই কিন্তু পশ্চিমবাংলার স্থান। এবং আমাদের মূলত এই রাজ্যের কথা যদি আমরা ভাবি, মুর্শিদাবাদ, 24 পরগনা নর্থ সাউথ, মেদিনীপুর পূর্ব, পূর্ব বর্ধমান, এইগুলো হচ্ছে মূলত মেজর যে এরিয়া কাভার করছে এবং প্রোডাকশনে কাভার করছে নারকেল চাষে। তো এটাই মূলত আমাদের স্ট্যাটাস, যে মোটামুটি ভাবে 33,000 হেক্টর জমিতে কিন্তু আমাদের নারকেলের আবাদ আছে।
1: আপনি শুরুতে যে কথা বলছিলেন যে আমরা সচরাচর বলি ধান চাষ, আলু চাষ, পাট চাষ, এইগুলো বলা হয়, নারকেল চাষ আমরা বলি না, আমরা নারকেল গাছ লাগিয়েছি, তাহলে আমাদের কৃষক বন্ধুরা অন্যান্য চাষের পাশাপাশি নারকেল চাষে আগ্রহী হবেন কেন?
0: নারকেল চাষের প্রতি আগ্রহ হবেন কেন সেটা যদি আমরা বলি, তাহলে আমাদের একটু নারকেল গাছটা সম্বন্ধে ভাবতে হবে। আমরা আলোচনা শুরুতেই বলছিলাম যে এটা একটা কল্পবৃক্ষ বা জীবনের গাছ, এমন কোন গাছ আমরা এখনো অব্দি হয়তোবা জানতে পারিনি যার পাতার থেকে শেকড় অব্দি সমস্ত অংশই কোনো না কোনো কাজে আসে, এবং সমস্ত অংশের ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালুয়েডিশন করে মূল্য সংযোজনের মাধ্যমে সেটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে পারি। এটা চাষিভাইদের একটা আয়ের উৎস হয়ে উঠতে পারে। তার একটা আপনি দেখুন, বিশাল বাজার রয়েছে কিন্তু নারকেলের, বিশাল একটা বাজার, সে ডাব হোক, ঝুনা নারকেল এবং নারকেল থেকে তৈরি বিভিন্ন যে পণ্য সামগ্রী, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এই চাহিদাটা কিন্তু সবসময় থাকে। এমনকি সাম্প্রতিককালে এই খাদ্যপণ্য ছাড়াও নারকেলের থেকে বিভিন্ন প্রসাধনী দ্রব্য, জ্বালানি, এমনকি নির্মাণ সামগ্রী হিসেবে নারকেলের ব্যবহার কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। তার পাশাপাশি এর যে বহুমুখী ব্যবহার, যেটা বলছিলাম যে প্রতিটা অংশই এর কাজে লাগে, সে শুধুমাত্র ডাবের জল যেটা, সেটার থেকেও বিভিন্ন পুষ্টিকর পানীয় তৈরি করা যায়, এবং সেটা আজকাল আমরা দেখছি বিভিন্ন বোতলে বা পাউচ প্যাকেটে বিভিন্ন উদ্যোগপতিরা আছেন যারা তৈরি করছেন, শাঁস দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা হচ্ছে, তেল, খাবার জাতীয়, মিষ্টি জাতীয় জিনিস। তাছাড়া ছোবরা তো একটা আছে, প্যারালাল ইন্ডাস্ট্রির মতো দড়ি, পাপুস, ম্যাট্রেস, কোকোডাস্ট বা কোকোপিট যেটা, তো সেটাতেও আছে। এবং তার জন্য কিন্তু ভারত সরকারের আরেকটা বোর্ড আছে, কয়ের বোর্ড,
1: কয়ের বোর্ড,
0: কয়ের বোর্ড, যেটা মিনিস্ট্রি অফ এমএসএম

0: এমএসএমই এর আন্ডারে আছে। তো এর বহুমুখী ব্যবহারের জন্যই কিন্তু এটা। তার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নারকেল একটা দীর্ঘমেয়াদী ফসল, এটা কোনো 3 মাস 4 মাস 2 বছর 5 বছরের ফসল নয়। এটা সঠিক পরিচর্যা পেলে কিন্তু দেখা গেছে প্রায় 60 থেকে 80 বছর পর্যন্ত একটা গাছ ফলন দিতে পারে। তার মানে কি, এক্ষেত্রে যদি আমি একবার বিনিয়োগ করি তাহলে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক আয় আমি নিশ্চিত করতে পারছি। তার পাশাপাশি পরিচর্যার কথাও যদি আমি ভাবি, অন্যান্য ফসলে আমাদের যতটা নজর থাকে বা যতটা
1: পরিচর্যার সময় দিতে হয়, খেয়াল করতে হয়, সেই ক্ষেত্রে যতটা
0: তুলনামূলকভাবে কম, কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে রোগবালাই ও কীটপতঙ্গ দমনে নিয়মিত নজর রাখাটা খুবই জরুরি। এছাড়াও উপযোগী বিভিন্ন পরিষেবা, পরিবেশ যেটা আমরা দিতে পারি, যে এ রাজ্যের মাটি আর্দ্র আবহাওয়া নারকেল চাষের জন্য কিন্তু খুবই উপযুক্ত, তাই এ রাজ্যে নারকেল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
1: তাহলে কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা, আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনারা কেন নারকেল চাষ করবেন, আপনারা বাড়িতে 2-4 নারকেল গাছ লাগিয়ে রাখেন, চাষের কথা ভাবেন না এবং গাছটা লাগিয়ে রাখেন, তারপরে না তার পরিচর্যা সে অর্থে করেন, দেখভাল তো করেন না সেইভাবে, যে লাগিয়েছি নিশ্চয়ই ফল পাবো, কিন্তু ফল পেতে গেলেও যে আমাকে সেখানে জল দিতে হবে, তাকে পরিচর্যা করতে হবে, সেটা কিন্তু আমাদের মাথায় আসে না। তাই ডক্টর দেবনাথ যেমন বললেন যে সমস্ত সম্ভাবনাময় দিকগুলো রয়েছে, এগুলো যদি আপনারা পেতে চান বা লাভ পেতে চান, তাহলে কিন্তু আপনাদের নারকেলটাকে চাষের দিকে ভাবতে হবে
0: অবশ্যই।
1: এবারে আজকে যেহেতু আমরা আলোচনা করছি আমাদের রাজ্যে নারকেল চাষের সম্ভাবনা এবং বাণিজ্যিক সম্ভাবনা, তাহলে যদি বাণিজ্যিক দিকটাতে আসি আমরা, যে ব্যবসায়ী দিক, একটা গাছ থেকে আমরা, আপনি তো বললেন গোড়া থেকে পাতা পর্যন্ত সব কিছুই পাচ্ছি, এই জিনিসগুলো দিয়ে বাণিজ্যিকভাবে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা এগিয়ে আসতে চাইছেন, তারা কিভাবে এগোবেন বা কী কী হতে পারে?
0: দেখুন, বাণিজ্যিক দিকটা যখন আমরা ভাবব, তখন সেই আমাকে পাতার থেকে শেখর সব কিছু ভাবতে পারি আমি। তো মূলত আমরা যদি প্রথমে গাছটার কথাই ভাবি, বাণিজ্যিকভাবে নারকেল চাষকে আয়ত্তে আনতে গেলে আমাকে প্রথমে উন্নত জাতের চারার প্রয়োজন।
1: আচ্ছা,
0: কারণ উন্নত জাতের চারাই কিন্তু পারবে একমাত্র যে সঠিক পরিমাণে ফলনটা দিতে। তো এর জন্য আমাদের সরকারি খামার যেটা আছে বোর্ডের, তাছাড়া বিভিন্ন রাজ্য সরকার হোক, কৃষি বিশ্ববিদ্যালয় বা কেভিকে, তাদের যে সার্টিফাইড নার্সারি যেগুলো আছে, সেখান থেকে উন্নত মানের চারা এনেই কিন্তু চাষিভাইদের একমাত্র আবাদ করার পরামর্শ আমরা দিই। আর চারার মধ্যে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যেটা লম্বা জাতের গাছ এবং বেটে জাতের গাছ, দুরকমের চারাই কিন্তু আমরা
1: দেন আপনারা,
0: হ্যাঁ আমরা দিয়ে থাকি এবং রিকমেন্ডেশনও আছে এই রাজ্যের জন্য। তবে একটা ব্যাপারে আমি চাষিভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, যেটা বাজারে বিভিন্ন নার্সারিতে ভিয়েতনামের জাত, মালয়েশিয়ার জাত, শ্রীলঙ্কার জাত বলে যেগুলো করা আছে, আপনারা সেদিকে নজর দেবেন না যতটা সম্ভব। আপনারা যোগাযোগ করবেন আমাদের রাজ্য কেন্দ্রের অফিসে বা কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে অথবা কেভিকে বা রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর আছে তাদের সঙ্গে, কেবলমাত্র সংশিত বীজ যেখানে পাওয়া যায় বা সংশিত চারা সেটাই আপনারা গ্রহণ করবেন। ওই সমস্ত ফিলিপাইন্স, মালয়েশিয়া, ভিয়েতনামের সেইগুলো কিন্তু আমাদের রাজ্য তো বটেই, আমাদের দেশের জন্য কিন্তু সেগুলো কোনো রিকমেন্ডেড ভ্যারাইটি নয়, ঠিক আছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি একটা নার্সারি তৈরি করেও কিন্তু চাষিরা একটা আয়ের উৎস তৈরি করতে পারেন। নার্সারি প্রচন্ড চাহিদা নারকেলের, ঠিক নার্সারির মানে উন্নত মানের চারার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা নারকেলের সঙ্গে আমরা বিভিন্ন অন্তঃফসল চাষ করতে পারি। আমরা এখন যেটা দেখি পরিস্থিতি, যে বিভিন্ন সময় চাষিভাইরা যখন লাগান সঠিক দূরত্বকে গাছকে লাগান না, তারা খুব ঘন ঘন গাছকে,
1: মাপ রয়েছে,
0: নির্দিষ্ট একটা মাপ রয়েছে, যেমন কমপক্ষে বেটে চারার ক্ষেত্রে 22 ফুট, লম্বা চারার ক্ষেত্রে 25 ফুট নির্দিষ্ট দূরত্বে গাছকে লাগাতে হবে। কারণ যেটা শুরুতেই বলছিলাম যে গাছটা কিন্তু 1-2 বছর 5 বছরের গাছ নয়, 80 বছরের গাছ, 60 বছরের গাছ, সুতরাং তাকে সেই পরিমাণ জায়গাটা আমাকে দিতে হবে
1: একদম।
0: তো সেটা মাথায় রাখতে হবে। আর যেই জায়গাটা ইনবিটুইন স্পেস যেটা আমরা বলি, সারির মধ্যে সারির বা গাছের মধ্যে গাছের, সেই স্পেসটাতে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা খুব সহজেই অন্যান্য বিভিন্ন রকমের ফসল কিন্তু তাতে আবাদ করতে পারি। তো বিভিন্ন রকমের বলতে আদা, হলুদ, আনারস, কচু, বিভিন্ন মশলা জাতীয় ফসল, সবজি, এরা কিন্তু আমরা আবাদ করি। এতে করে কি হয়, আমরা জমির সর্বোচ্চ ব্যবহারটাকে নিশ্চিত করতে পারি, মানে নারকেলের বাগান করলেও পরে কিন্তু কোনো জমি অবশিষ্ট পড়ে থাকবে না। পাশাপাশি যে সমন্বিত খামার ব্যবস্থা আমরা যদি অ্যাডাপ্ট করি, যে নারকেল বাগানেই কিন্তু আমরা হাঁস, মুরগি, ছাগল বা মাছের মতো বিভিন্ন সমন্বিত কৃষি বা ইন্টিগ্রেটেড ফার্মিং করে খরচ কমাতে পারি, আয় বাড়াতে পারি। মূল্য সংযোজন যেটা খুবই গুরুত্বপূর্ণ দিক, শুধু কাঁচা নারকেল বা ডাব বিক্রি না করে তা থেকে বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করলে তা অনেক বেশি লাভ হয়। যেমন সাধারণভাবে যদি আমরা ভাবি, নারকেলের বিভিন্ন তেল হতে পারে, নারকেল থেকে তৈরি পিঠে,

0: সন্দেশ, নাড়ু বা নারকেল ছিবড়ে থেকে তৈরি বিভিন্ন আইটেম, বা নারকেলের ইভেন হস্তশিল্প যেটা হ্যান্ডিক্রাফটস আইটেম, সেটাও একটা দিক, গুরুত্বপূর্ণ দিক নারকেলের। তো এই সমস্ত সম্ভাবনাময় দিকগুলোকে যদি আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু দেখা যাবে যে একটা নারকেল গাছ থেকে যে আমরা আয়ের উৎসটাকে অনেক বেশি বাড়াতে পারি, যে আমরা সবসময় বলি ডাবল ইনকাম ডাবল করার কথা।
1: কৃষক বন্ধুদের আয় দ্বিগুণ করার জন্যই তো আমাদের সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে। তবে একটা কথা আপনি যেটা বললেন যে জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে, বা প্রত্যেকে হয়তো সেটা চাইবেন যে একটা নারকেল গাছ আমি লাগানোর পর হয়তো 3-4 বছর, নার্সারির কথা বলছি, যারা বলছেন যে 3 বছর কি 4 বছর পর আপনি ফলন পাবেন, যে সমস্ত লম্বা জাতের গাছগুলো সেগুলো তো নিশ্চয়ই ফলন তো দেরিতে হয়,
0: একটু
1: দেরিতে হয়, সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা হয়তো ঝুঁকবেন ওই দিকটাতেই, আপনি যেটা রেকমেন্ড করছেন না, কিন্তু বর্তমানে কৃষক বন্ধুদের ঝোঁকটাই রয়েছে কিন্তু এই স্বল্প মেয়াদী যে গাছগুলো রয়েছে বা খাটো জাতের যে গাছগুলো সেখানেই ঝুঁকছেন, সেটা কি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে?
0: না, সবসময় ঝুঁকিপূর্ণ হবে না। আমরা যেমন কি ধরুন আমরা বলি যে যেহেতু পশ্চিমবাংলার মাটি হওয়ার ক্ষেত্রে এই বেটে জাতের যে জাতগুলো তারা একটু সেন্সিটিভ জাত, সোজা কথায় বলতে গেলে তারা ধরুন জলের আধিক্য হয়ে গেল, হ্যাঁ, বা জল কম হয়ে গেল, রোগ পোকার আক্রমণটা একটু বেশি ওদের মধ্যে, পরিবেশগতভাবে যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা তাদের মধ্যে একটু কম, একটু সেন্সিটিভ জাত, ওকে একটু বেশি নজরে রাখতে হবে। আমরা উদাহরণস্বরূপ বলি, ধরুন আমাদের ফুলিয়াতে যে সরকারি খামার আছে সেখানে কিন্তু এই বেটে জাতের মানে গাছের ক্ষেত্রেই আমরা দেখেছি যে 3.5 বছরে ফুল আসছে, 3 বছরে ফুল আসছে।
1: আচ্ছা,
0: সুতরাং এটা নির্ভর করবে আমি কি পরিচর্যা দিচ্ছি তার উপর।
1: আচ্ছা,
0: বড় জাতের ক্ষেত্রে 5-6 বছর, আমাদের 4-4+ কিন্তু আমাদের ফুল চলে এসছে বড় জাতের ক্ষেত্রেও। তার মানে পরিচর্যার যদি ঘাটতি না হয়, খাবার খাদ্যের যদি ঘাটতি না হয়, তাহলে কিন্তু নারকেল যেটা বলা হচ্ছে যে 3 বছরে বেটে জাতের ক্ষেত্রে ফল আসবে, ফুল আসবে, লম্বা জাতের ক্ষেত্রে 5-6 বছরে, সেটা হতেই পারে। এটা নির্ভর করবে পরিচর্যার উপর। আর যারা একটু বেশি পরিমাণে গাছ লাগান, আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি যে রেশিওটা 60-40 ম্যাক্সিমাম মেনটেন করতে, খুব 80-20 বা 70-30 হলেও খুব ভালো হয়, মানে লম্বা জাত আর বেটে জাতের সব একসঙ্গে বেটে জাত না লাগানো।
1: আচ্ছা,
0: কারণ কোন রকমের এনভায়রনমেন্টাল অ্যাবরেশন হয়ে গেল, কোন রকমের খরা বন্যা অনেক কিছু হতে পারে, হ্যাঁ, রোগ পোকার আক্রমণ, সেক্ষেত্রে কিন্তু ছোট গাছগুলো বেশি এফেক্টেড হয়।
1: আচ্ছা,
0: এর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে কম 10টা চারাও যদি আপনি নিন, আপনি 4টে লাগান কি 3টে লাগান বেটে জাত, লম্বা জাত কিন্তু আপনি বেশি পরিমাণে লাগাবেন, কারণ লম্বা জাতটাই কিন্তু আপনাকে সাস্টেইনেবিলিটির একটা সক্রিয় সহযোগী হিসাবে আপনাকে সহায়তা দেবে।
1: আচ্ছা আচ্ছা, তার মানে কৃষক বন্ধুরা যারা শুনছেন বুঝতে পারলেন, লম্বা জাত বা বেটে জাত যেটা আপনারা পছন্দ করতে যাচ্ছেন, তাদের দুটোর মধ্যে কি পার্থক্যটা রয়েছে, আপনারা যদি এটা উপলব্ধি করতে পারেন তাহলে এটা আপনাদের উপর ছেড়ে দেওয়ার দরকার।
0: বিভিন্ন বেটে জাত যেমন ধরুন চৌঘাট অরেঞ্জ ডোয়ার্ফ, মালয়ান ইয়েলো ডোয়ার্ফ, মালয়ান গ্রিন ডোয়ার্ফ, চৌঘাট গ্রিন ডোয়ার্ফ, এই ধরনের জাতগুলো তারা ব্যবহার করুন। আমার কথা হচ্ছে যে ওনারা যেন ওই বাজারে যেটা বিক্রি হচ্ছে, বা ইভি আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও টিডিও তৈরি করে প্রচার চলছে, একটা ভিয়েতনামের জাত, মালয়েশিয়ার জাত, ইন্দোনেশিয়ার জাত, ওইসবের পেছনে যাবেন না। জাত কিন্তু আমাদের রাজ্যের বা আমাদের দেশের জন্য রিকমেন্ডেড জাত যেটা, সেগুলোই আপনারা করুন।
1: একদম, আমাদের এখানকার জল আবহাওয়াতে যেগুলো সুইটেবল,
0: একদম
1: সেই সমস্ত জাতগুলো করলে নিশ্চয়ই আপনারা ভালো ফলন পেতে পারবেন। এবারে যে সমস্ত প্রোডাকশনের কথাগুলো বললেন, যে নারকেল গাছ থেকে আমরা এইগুলো করতে পারি, আপনি অনেকগুলো কথা বলেছেন বাণিজ্যিক সম্ভাবনা, এগুলো যদি পেতে চান বা করতে চান বাণিজ্যিকভাবে, সেক্ষেত্রে কি কোনো সরকারি বা নারকেল বোর্ড যে রয়েছে সেরকম কোনো সুযোগ সুবিধা?
0: অবশ্যই আছে। প্রথম বলি, আমাদের দুটো বিশেষ যে প্রকল্প আছে, একটা হচ্ছে প্রকিউরমেন্ট সেন্টার, এস্টাবলিশমেন্ট অফ প্রকিউরমেন্ট সেন্টার। যেমন ধরুন নারকেল ডাবের ব্যবসাটাই আমরা যদি দেখি, ডাবের ব্যবসাটা আমরা দেখছি যে ফর যাদেরকে আমরা বলি মিডলম্যান, তারা ইন্ডিভিজুয়াল ফার্মারদের সঙ্গে গ্রামে গিয়ে যোগাযোগ করেন, তারা তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা দামের
1: রফা
0: করে নেন, তারা তাদের মতো করে ওটা কালেকশন করে নেন টাইম টু টাইম, ফার্মার্সের কোনো হেডেক থাকে না, সেটা এই সিস্টেমে কিন্তু আমাদের চলছে। এবং আমাদের এই রাজ্যের ডাব কিন্তু বহিরাজ্য যাচ্ছে প্রচুর পরিমাণে প্রতিদিন, এবং আপনি দেখুন ক্রম ঊর্ধ্বমান একটা তার প্রাইস, প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে, একটু বেশি গরম পড়লে বেড়ে যায়
1: একদম।
0: তো এই সিস্টেমটাকে থেকে বেরিয়ে আসার জন্য বোর্ড কিভাবে সহায়তা দিচ্ছে, একটা প্রকিউরমেন্ট সেন্টার করার সহায়তা দিচ্ছে। সেটা আমরা জানি গ্রামে বিভিন্ন এফপিও থাকে, এফপিসি থাকে, কোন রেজিস্টার্ড বডি, যে কোনো রেজিস্টার্ড বডি, যারা সিডিবির সঙ্গে রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্টার্ড সোসাইটি হিসেবে যাদের মান্যতা

0: আছে তারা মিনিমাম এক বছরের যদি মার্কেটিং অভিজ্ঞতা থাকে এগ্রি বা অ্যালাইড সেক্টরে, তারা কিন্তু এই প্রকুরমেন্ট সেন্টার পেতে পারেন, সরকারের কাছ থেকে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা সাবসিডি পেতে পারেন।
1: আচ্ছা, তারা মানে স্থানীয় যে সমস্ত নারকেল চাষী আছে
0: তাদের তারা কালেক্ট করবেন। ধরুন কোন এফপিও, তাদের অন্তর্গত যত চাষী আছেন বা তাদের এরিয়া অফ জুরিসডিকশন যা আছে সেখান থেকে সমস্ত নারকেল বা ডাব তারা কালেকশন করে ওই প্রকিউরমেন্ট সেন্টারে রাখবেন, তারপরে তারা মার্কেট করবেন। ওটা মাঝখানের যে ফর বা মিডলম্যান তাদেরকে সরিয়ে দাও। তাহলে এই এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কি হবে, এফপিওর একটা থ্রু আউট দ্য ইয়ার একটা ফান্ড
1: সেটা তো জমবে,
0: জেনারেট করবে, পাশাপাশি ফার্মার্সকে আমরা বেশি দাম দিতে পারবো,
1: যেটা মিডল টার্ম থেকে ফার্মার্সরা পাচ্ছিলেন না।
0: কারণ ওই ফার্মারের দাবি, ওই চাষির দাবি, যখন দেখবেন চাষির বাড়ির থেকে বেরিয়ে তার গ্রামেই বা শহরেই যখন চলে যাচ্ছে, সে 20 টাকার ডাব হয়ে যাচ্ছে 60 টাকা 70 টাকা
1: একদম।
0: তাহলে এই প্রাইস গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু এই প্রকিউরমেন্ট সেন্টারের কথা ভাবতে পারি। দ্বিতীয় আরেকটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ কোকোনাট কিয়স্ক। আজকে দেখবেন বাজারে প্রচুর কিয়স্ক শব্দটা ব্যবহার হয়, কিয়স্ক তো কিয়স্কটার কিছুই না, ডিসপ্লে কাম সেল কাউন্টার আমরা যেটাকে বলছি।
1: আচ্ছা,
0: মানে একটা ছোট্ট 60 স্কোয়ার ফিটের ঘর লাগবে, সেটাও কোনো ইন্ডিভিজুয়ালকে আমরা দেব না, কোনো এফপিও বা এফপিসি বা কোনো রেজিস্টার্ড সোসাইটি যারা বোর্ডের সঙ্গে রেজিস্ট্রেশন আছে, এক বছরের মিনিমাম তাদের মার্কেটিং অভিজ্ঞতা আছে, তারা এই কিয়স্কটা স্থাপনা করতে পারেন। তার জন্য আমাদের বোর্ড কিন্তু সরকারিভাবে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা সাবসিডি দিচ্ছে, শুধুমাত্র এস্টাবলিশমেন্ট কস্টের
1: কস্ট বাবদ
0: যেটা খরচা হবে তার 50% ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা। এইটা করার মাধ্যমে কি হবে, যত রকমের নারকেল ও নারকেল জাত দ্রব্য আছে সমস্ত কিছু ডিসপ্লে কাম সেল কিন্তু করা যাবে, এবং এই সমস্ত জিনিসগুলো প্রতিনিয়ত চাহিদা বাড়ছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। আমরা আজকাল দেখছি অনলাইনে প্রচুর ডাবের জল বা বিভিন্ন নারকেলের ক্রিম, নারকেলের তেল, নারকেলের ডেসিকেটেড পাউডার সেগুলো বিক্রি হচ্ছে। তো সেগুলোই আমরা যদি স্থানীয়ভাবে লোকালি এলাকা ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ 1-2 পয়েন্ট এরকম করে করতে পারি কিয়স্ক হিসাবে, তাহলে এটা একটা সম্ভাবনার নতুন দিক তৈরি হয়। চাষি ভাইয়েরাও জিনিসগুলো বা ফার্মার প্রডিউসার সোসাইটিস যারা আছেন তারা এই জিনিসগুলো প্রোডাকশনগুলো ওখানে ডিসপ্লে সেল করতে পারে।
1: সাথে আবার একটা নারকেলের আপনার কোকোনাট মিল্কেরও একটা বেশ ডিমান্ড হয়েছে,
0: এবং শুধু তাই নয়, তাছাড়াও কেউ যদি প্রোডাকশন ইউনিটও তৈরি করতে চান, প্রোডাকশন ইউনিট নারকেল জাত দ্রব্য তৈরি করব, প্রোডাক্ট করব, নারকেলের তেল বানাবো, নারকেলের পাউডার বানাবো, নারকেলের দুধ বানাবো, নারকেলের ক্রিম বানাবো, নারকেলের আইসক্রিম, কুকিজ, চকলেট, কি নেই, এভরিথিং ইজ দেয়ার। তো এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করার কারখানা যেটা বলতে আমরা বুঝি কোম্পানি, সেটাও যদি করতে চান তার জন্য সরকারিভাবে অনুদানের ব্যবস্থা আছে,
1: তার জন্য আছে। মানে সুযোগ সুবিধা প্রচুর রয়েছে।
0: অবশ্যই
1: সে ব্যাপারে তাহলে আমাদের কৃষক বন্ধুরা যোগাযোগ কোথায় করবে, না কিভাবে
0: কৃষক বন্ধুরা এগিয়ে আসার জন্য? প্রাথমিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যে কলকাতা নারকেল উন্নয়ন পর্ষদের রাজ্য কেন্দ্র, আমাদের DA 94, DA ব্লক, Sector 1, বিধাননগর, কলকাতা।
1: আচ্ছা,
0: আমাদের ইমেল আইডি sc-kolkata@coconutboard.gov.in, কন্ট্যাক্ট নাম্বার 6290284687।
1: আচ্ছা, আরেকবার একটু,
0: 6290284687।
1: এটা কি মোটামুটি সবসময় উপলব্ধ?
0: হ্যাঁ, এটা বলতে পারেন এটা আমারই নাম্বার, আমার মোবাইল নাম্বার, তো সেটা এটাতেই যোগাযোগ করতে পারেন।
1: তাহলে বন্ধুরা, আপনারা তো মানে সোনায় সোহাগা হয়ে গেল, আপনারা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের যিনি উপ অধিকর্তা রয়েছেন ডক্টর অমিয় দেবনাথ, তার নাম্বারটা পেয়ে গেলেন, সেই সঙ্গে মেলও উনি বলে দিলেন কিভাবে আপনারা যোগাযোগ করবেন, এবং যদি নারকেল চাষ এবং সেই সংক্রান্ত বাণিজ্যিকভাবে কোনোভাবে এগোতে চান আপনারা, সরাসরি কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড যেখানে রয়েছে সেই ঠিকানায় আপনারা যোগাযোগ করুন। এবং এই যে বাণিজ্যিক সম্ভাবনাময় দিকের কথাগুলো ডক্টর দেবনাথ বললেন সেগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন, আশা করি অনেকটাই উপকৃত হবেন আপনারা। আমাদের সময় প্রায় শেষের দিকে এগিয়ে এসেছে ডক্টর দেবনাথ, মোটামুটি আমরা তো একটা ছুঁয়ে গেলাম সবকিছু, এছাড়াও কি আপনাদের বিশেষ কিছু নারকেল চাষ বা এই বাণিজ্যিক ব্যাপার নিয়ে কোনো প্রকল্প সম্ভাবনা?
0: অবশ্যই, আমাদের বিভিন্ন রকমের প্রকল্প আছে, তার মধ্যে একটা বিশেষ প্রকল্প হতে পারে যেটা ইন্ডিভিজুয়াল ফার্মাররা অথবা কোনো কোঅপারেটিভ সোসাইটি অথবা ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা কোনো এনজিও, তারাও কিন্তু এই কাজটা হাতে নিতে পারেন, যেটাকে আমরা বলছি এস্টাবলিশমেন্ট অফ নিউক্লিয়াস কোকোনাট সিড গার্ডেন, মানে নারকেলের বীজ বাগান।
1: আচ্ছা,
0: এইটা কেন দরকার? পশ্চিমবাংলাতে যারা নারকেলের নার্সারি করতে চান, বা যারা নতুন চারা লাগাতে যান, আমরাই তো বলি যে সার্টিফাইড চারা লাগাও। তাহলে সার্টিফাইড চারা লাগাতে গেলে সার্টিফাইড নার্সারি লাগবে।

0: সার্টিফাইড নার্সারির জন্য সার্টিফাইড সিড লাগবে,
1: একদম
0: এই সিডটা কিন্তু পশ্চিমবাংলায় নেই। প্রতি বছরই যারা আমরাও যখন করছি বা বিভিন্ন কেভিকে ইনস্টিটিউট বা আদার্স যারা করছেন, তারা কিন্তু বাইরের থেকে তাদেরকে আনাতে হয়, মানে সাউথের রাজ্যগুলোর থেকে। তো আমরা যদি এখানে একটা নারকেলের বীজ বাগান তৈরি করতে পারি এক বা একাধিক, আগামী দিনে সেটা কিন্তু আমাদের নিজের রাজ্যেই নার্সারি তৈরির জন্য একটা মারাত্মক সম্ভাবনার দিক তৈরি করে দেবে। এবং সেটাতে কিন্তু 50% সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছেন, পার হেক্টরে 7,500,000 টাকা হচ্ছে তার খরচের পরিমাণ, সেক্ষেত্রে 360,000 টাকা কিন্তু 50% রেটে ফার্মাররা বা যারা করছেন এই বীজ বাগান তারা পেতে পারেন। তাছাড়াও আমাদের আরো আছে ধরুন স্মল নার্সারি, স্মল কোকোনাট নার্সারি, এই যে ধরুন 10,000 নাট লাগাবেন, চারা তৈরি করবেন, কি 5,000 বীজ বসাবেন, চারা তৈরি করবেন নার্সারি, সেটাও কোনো ইন্ডিভিজুয়াল করতে পারে, কোনো এফপিও বডি করতে পারে, কোনো রেজিস্টার সোসাইটি করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সাবসিডির ব্যবস্থা আছে। সেক্ষেত্রেও প্রায় 45 টাকা গাছ মানে চারা প্রতি সাবসিডির ব্যবস্থা আছে নার্সারি যারা করবেন, 45 টাকা করে গাছ প্রতি। তাছাড়া আছে ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্পের অধীন যারা নতুন চারা লাগাচ্ছেন, মিনিমাম 5টা চারা যদি লাগান তারা কিন্তু সরকারি ভাবে বা বোর্ডের তরফ থেকে সাবসিডি পেতে পারেন। সাবসিডির পরিমাণ হচ্ছে প্রথম বছর 175 টাকা, দ্বিতীয় বছর 175 টাকা, মোট 350 টাকা একটা গাছের জন্য তারা সাবসিডি পেতে পারেন নতুন এরিয়া এক্সপানশনের আন্ডারে।
1: মানে অনেক সম্ভাবনাময় দিক রয়েছে, যদি শুধু আপনাদের সদিচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে যদি আপনারা এগিয়ে আসেন, নারকেল চাষ করে আপনারা আর্থিকভাবে অনেকটা সচ্ছল হতে পারবেন। আমাদের ঘড়ি কাঁটা বলছে এখানেই থামতে হবে। আজকের আমরা আলোচনা করছিলাম আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ। ডক্টর দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা আপনারা লিখে, চিঠি লিখে কিংবা মেল করে জানাতে পারেন। চিঠি লিখুন যে অনুষ্ঠানের জন্য লিখছেন, কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনোরকম ফিস জমা দিতে হবে না।

0: আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, স্কুলের টিফিনে পুষ্টি। এ বিষয়ে একটি কথিকা বলছেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা।
3: প্রত্যেক মায়ের সকালে একটাই যুদ্ধ, বাচ্চাদের টিফিনে কি খাবার দেব সেই নিয়ে মায়েদের মধ্যে একটা প্রচণ্ড চিন্তা থাকে। বাচ্চা চায় ইনস্ট্যান্ট নুডলস, চিপস, আর মা চায় পুষ্টি। আজ এই যুদ্ধ সলিউশন নিয়ে কথা বলবো। প্রথমে বলবো টিফিনে আমাদের কি কি থাকতে হবে। টিফিনে বাচ্চা যাতে সারাদিন শক্তি পায় তার জন্য একটা কার্বোহাইড্রেট থাকতে হবে। যাতে তাদের গ্রোথ আমরা সুনিশ্চিত করতে পারি তার জন্য আমাদের টিফিনে অবশ্যই একটা প্রোটিন থাকতে হবে, আর একটা কালারফুল জিনিস থাকতে হবে যাতে সেটা বাচ্চাকে অ্যাট্রাক্ট করে। যেমন একটা রুটি রোল, সেখানে ডিম আছে আর তার সাথে একটা অ্যাপেল দিয়ে দাও, ব্যাস ফর্মুলা কমপ্লিট। বাচ্চা খুশি রাখার ট্রিক হচ্ছে চেনা খাবারকেই নতুন রূপে তুমি দাও। যদি পরাঠা দাও, সেটা গোল শেপ যেটা হয় সেটাকে যদি আমি পরিবর্তন করে একটু ট্রায়াঙ্গেল শেপে, ত্রিকোণা শেপে দিই, বা আমরা কুকি কাটার দিয়ে স্টার অথবা রাউন্ড শেপ দিই, তাহলে কিন্তু সেটা বাচ্চাদের জন্য ইন্টারেস্টিং হবে। চেনা খাবারকে যদি আমরা নতুন রূপে দিই, যেমন ডিম ভাজাকে আমরা যদি এগ মায়ো স্যান্ডউইচ করে দিই, কিংবা হয়তো এগ মাফিন কাটলেট বানিয়ে দিই, তাহলে কিন্তু বাচ্চাদের জন্য সেটা ইন্টারেস্টিং হবে। ভাত না দিয়ে যদি সমস্ত রকম কালারফুল সবজি দিয়ে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দেওয়া যায়, একটু লেমন রাইস বানিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে। প্রতিদিন এক একটা খাবার রোটেশন করে দিন। রোটেশন করে দিলে বাচ্চাদের মধ্যে মনোটোনাস হবে না, একই খাবার খাওয়ার একঘেয়েমি আসবে না। আমি কয়েকটা সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা বাচ্চাদের টিফিনে দিলে টিফিনে বাচ্চারা খুশি হয়ে পুরো টিফিনটা খেয়ে আসবে। প্রথমে বলবো, স্যান্ডউইচটাকে বোরিং স্যান্ডউইচ ব্রেড বাটার করে দেবেন না। কি করবেন, একটু টক দই দিয়ে একটু বয়েলড এগ ম্যাশ করে অল্প একটু ব্ল্যাক পেপার একটু নুন দিয়ে সেটাকে দুটো ব্রেডের মাঝখানে পুর করে স্যান্ডউইচ বানিয়ে দিন। বাচ্চারা খেয়ে আসবে পুরো টিফিনটা। তাছাড়া ব্রেড পিজা বানিয়ে দিতে পারেন। পিজা খেতে সব বাচ্চারা ভালোবাসে। কিভাবে করবেন, দুটো ব্রেড নেবেন, তার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দেবেন, তার উপরে আপনি টমেটো সস, বাড়িতেও বানানো যায় টমেটো সস, টমেটো সস দিয়ে তার উপরে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এই ধরনের সবজি দিয়ে একটু পনির গ্রেট করে দিয়ে, কিংবা যদি এগ আমরা দিতে পারি এগ দিয়ে দিতে পারি, আমাদের চিজও প্রয়োজন নেই। এবং সেটাকে একটা প্যানের মধ্যে অল্প ঘি বা একটু বাটার আমরা একটু স্প্রেড করে নিয়ে হালকা আঁচে রেখে চাপা দিয়ে দিয়ে যদি ব্রেডটাকে আমরা রান্না করি 5-7 মিনিট, তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ব্রেড পিজা। এরকম সুন্দর সুন্দর খাবার কিন্তু আমরা বাচ্চাদের প্যাক করে দিতে পারি এবং বাচ্চারা কিন্তু আনন্দ করে খাবারটা খেয়ে আসবে। যেসব মায়েরা অফিস করেন বা তাদের প্রচণ্ড ব্যস্ত জীবন, তাদের জন্য টিপস হচ্ছে, আগের দিন রাত্রিবেলা সব কিছু প্রিপারেশন করে রাখুন, সব কিছু রেডি করে রাখুন, সকালে উঠে চটপট রান্না করে দিতে পারবেন। আর অবশ্যই টিফিনের আগের দিন বাচ্চাকে ইনভলভ করুন, জিজ্ঞাসা করুন কি খাবে কালকে টিফিনে, তাহলে কিন্তু বাচ্চার খাবার প্রবণতা ডাবল হয়ে যায়। যদি বাচ্চা খাবার ফিরিয়ে নিয়ে আসে তাহলে বাচ্চার সারা দিনের এনার্জি নষ্ট। একটু প্ল্যানিংয়ে বাচ্চাও খুশি, শরীরও ঠিক। তাই একটু প্ল্যানিং করে আমরা টিফিনটাকে সাজাতে পারি সুন্দর করে, যেখানে কালারফুল হবে যত, বাচ্চাও খুশি হবে তত। বাচ্চাদের মধ্যে এখন অনেক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, যেমন বেশিরভাগ বাচ্চাদের মধ্যে আমি দেখতে পাই আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, তার জন্য সবুজ শাকপাতা খাওয়ানোর চেষ্টা করুন।

0: দরকার হলে সবুজ শাকপাতা বা লেটুস পাতা দিয়ে একটু র্যাপ করে, একটু এগ আর টক দই দিয়ে মিক্স করে, একটু জিরে পাউডার ধনে পাউডার দিয়ে ওটাকে র্যাপ করে খাওয়ান। দেখবেন বাচ্চা কিন্তু ওই সবুজ শাকসবজি নিমেষে খেয়ে ফেলছে। একটু অন্য পদ্ধতিতে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চাদের পুষ্টি আমরা সুনিশ্চিত করতে পারি। কারণ বাচ্চার টিফিনে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবটাই থাকতে হবে, ভিটামিন, খনিজ পদার্থ সব কিছু যাতে একসাথে থাকতে পারে, তাহলেই কিন্তু বাচ্চার টিফিন আমাদের সফল হবে। এবং ছোট খাবার দিয়ে দিয়েই আমাদেরকে কিন্তু বাচ্চাদেরকে ভালো রাখতে হবে। অনেক খাবারে অনেক পুষ্টি, এই ধারণা থেকে বেরিয়ে আসুন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল স্কুলের টিফিনে পুষ্টি। কথিকাটি বললেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের বাকি দিনের বাকি সময়টুকুর অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় সন্ধে 7টায় শুনবেন বেতার নাটক থিওরি অফ রিলেটিভিটি, রচনা বনফুল, বেতার নাট্যরূপ অর্ণব দাস, প্রযোজনা সৌমেন বসু। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় গোপীনাথ পাল। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমার জগৎ, আঞ্চলিক ছবিতে বাস্তবতা, এই বিষয়ে শুনবেন সায়ন্তন দত্তের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ। 10:15 শাস্ত্রসঙ্গীতের আসরে কৌশিকী কানাড়ার আগে শরৎ পরিবেশন করবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় গোপীনাথ পাল। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বেতার নাটক থিওরি অফ রিলেটিভিটি।
1: আজকের নাটক
2: থিওরি অফ রিলেটিভিটি,
1: কাহিনী বনফুল। বেতার নাট্যরূপ অর্ণব দাস, প্রযোজনা সৌমেন বসু, নাটক থিওরি অফ রিলেটিভিটি।
3: দাদা, ওটা কি হাওড়া যাওয়ার ট্রেন বেরিয়ে গেল?
4: না,
3: হাওড়ার গাড়ির সময় তো এখনই ছিল।
4: বলে দিয়েছে এখনই এলো বলে।
5: এই যে ভাই, একটা বিড়ির বান্ডিল আর একটা দেশলাই দেখি।
6: এই নিন বাবু।
5: আরে মাধব বাবু, ব্যাগ ট্যাগ নিয়ে চললেন কোথায়? মশাই আছেন ভালো, সরকারি চাকরি, ছুটি নিলেই হলো, আমাদের ভাগ্যে কি আর শেষুক আছে? তা চললেন কোথায়?
3: কথাগুলো তো খুব সহজেই বলে দিলেন, সুখ আসে টাকায়, আর সে তো আপনার মতো ব্যবসাদারদের কাছে।
5: তা হলো, আপনাদের মতো নির্দিষ্ট সময়ের কাজ, বাঁধা ছুটি, মাস গেলে বাঁধা মাইনে, সে কি আর আমাদের আছে?
3: বাইরে থেকে অমন মনে হয়, কেরানিগিরির যে কি চালা সে আর আপনি কি করে বুঝবেন। ওই আমার ট্রেন আসছে।
5: তা এই রাতে চললেন কোথায়?
3: কলকাতায়, মাসি অসুস্থ খবর এসেছে, তাই হঠাৎ ছুটতে হচ্ছে। চলি।
5: ফিরছেন কবে?
3: আসছে সপ্তাহে। চলি।
7: আরে
3: দাদা, দাদা, দাদা, দাদা, দাদা, একটু একটু একটু আমাকে ভেতরে যাওয়ার রাস্তা দিন না। কাজে
7: দাদা,
3: আরে আপনি সরবেন না তো, আমায় জায়গা দিন না।
7: আরে জায়গা থাকলে তো দেবো, চোখে কি দেখতে পার না?
3: চোখে দেখতে পাবো না কেন? যা গরম।
8: তা গরম কি আপনার একার দাদা?
3: ভালোই আছি, সারা রাত আপনারা ইয়ে করবেন আর আমি ইয়ের গন্ধ শুকতে শুকতে যাবো।
7: চিন্তা নেই, ওই বুড়িটা সেই রাস্তা বন্ধ করে রেখেছে।
8: কি গন্ধ রে বাবা বুড়িটার গায়ে,
3: কি নোংরা! দাদা প্লিজ একটু সরুন না দাদা, না হলে আর আমি সুস্থ অবস্থায় কলকাতায় পৌঁছতে পারবো না দাদা। কি গন্ধ!
7: আচ্ছা মানুষ তো আপনি, গন্ধ কি আমরা পাচ্ছি না?
3: ওরে বাবা, পাশে তো আমি দাঁড়িয়ে আছি।
8: বলছি দাদা, দাদা একটু সাবধানে থাকবেন দাদা।
3: কেন
8: বুঝছেন না, এত ভিড়ে, দেখুন আমাদের এত ভিড়ে এই অবস্থা, এরকম সাংঘাতিক অবস্থা, আর আর ওই বুড়িটাকে দেখেছেন, দিব্যি বসে বসে ঘুমাচ্ছে।
3: তাতে তাতে কি হবে?
7: চারিদিকে যা শুনছি।
8: হ্যাঁ তাই বলছি কি, মালপত্র সাবধানে রাখবেন দাদা।
3: নিজেকে ঠিক মতো রাখতে পারছি না, তার উপর আবার মালপত্র।
2: দেখি দাদা একটু সরুন।
7: কেন দাদা, ভেতরে তো ভালোই ছিলেন।
2: সরুন সরুন, জ্বর চেপেছে। এই যে দাদা সরুন, বাথরুমে যাওয়ার রাস্তাটা বন্ধ করবেন না।
3: কোথায় আর সরবো দাদা,
2: তা বলে বাথরুমে যেতে পারবো না?
3: পারবেন না কেন?

0: বুড়িটাকে সরতে বলুন, উনি তো একেবারে ঘুমিয়ে কাত হয়ে আছেন।
1: আপনি তো জেগে আছেন, আপনি একটু সরুন না।
0: এ তো মহা বিপদে পড়া গেল, একই এই গরমে গন্ধে কষ্ট পাচ্ছি।
1: আহা, চড়ছেন কেন? আমি তো সে কথাই বলছি, বুড়িকে খুঁচিয়ে গন্ধ আরো ছড়াবো কেন? দেখি আমি যাওয়ার রাস্তা করছি, দেখি একটু। দাদা একটু সরুন। বাবা, এ বুড়ির জন্য তো দরজাই খুলতে।
0: ও খুলেছে, ও আর একটু হলেই বুড়িটার গায়ে পড়ছিলাম।
2: আচ্ছা, ইয়ে মানে বলছিলাম, বুড়িটা মরে গেল নাকি?
3: মরতে চত্ব তো দেখছি না, মরলে তো মহাবিপদ, সারা রাত লাশের সঙ্গে।
2: তারপর ওই পুলিশের ঝামেলা।
0: রাখুন তো মশাই, ঠিক মতো দাঁড়াতে পারছি না, দুর্গন্ধে অন্নপ্রেশনের ভাত মুখে চলে আসছে, তার উপর আপনারা আরো দুশ্চিন্তা বাড়াচ্ছেন।
1: বম বলে দাদা হয়ে গেছে,
0: যান যান যান, এর থেকে বেশি আর সরতে পারবো না।
1: সারা রাত বাথরুমেই থাকতে বলছেন?
0: আমি যদি বাথরুমের বাইরে থাকতে পারি তবে আপনি ভেতরেই থাকুন না।
1: আরে, এখানে দাঁড়িয়ে কি কষ্টটাই না হচ্ছে আপনার।
0: দয়ার সাগর দেখছি, তা আপনি বরং এখানে দাঁড়ান আর আমি আপনার জায়গায় গিয়ে বসি।
1: আপনি কি মন পড়তে পারেন? আমি তো সে কথাই ভাবছিলাম।
0: মানে?
1: মানে আমি বলি কি, এখানে দাঁড়িয়ে কষ্ট না পেয়ে আমার সাথে ওদিকে চল।
0: ওদিকে? ওদিকে জায়গা আছে নাকি দাদা?
1: না থাকলে কি আর যেতে বলতাম, আসুন আমার সাথে। দেখি দাদা একটু দেখি, হ্যাঁ ওদিকে, হ্যাঁ একটু যাওয়ার রাস্তা দিন।
3: কি হলো কি হলো দাদা, আবার বার বার সরাচ্ছেন, সারা রাত এই করবেন নাকি? ও ও বাবা, আপনিও?
0: আপনার অসুবিধে আছে?
3: সুবিধাটা কি দেখছেন, আপনাদের জন্য তো ঠিক মতো দাঁড়াতেও পাচ্ছি না।
1: দেখি দেখি,
0: আর আর একটু চাপুন দাদা।
3: আরে দাদা, চেপে চেপে তো পিচ্ছি আমার গলে গেল যে।
4: হ্যাঁ, ইহাকেই বলে থিওরি অফ রিলেটিভিটি। তুমি আমাকে বাথরুমে ইয়ে করিতে দাও, আমি তোমাকে ভিড় টেনে বসিতে দিব। একটু আগে বাথরুমে যাওয়ার রাস্তা দিতে পারছিল না, আর এখন দেখছেন কেমন গলায় গলায় পিরিত।
1: কেন দাদা, অন্যের ভালো কি সহ্য হচ্ছে না?
0: ছাড়ুন দাদা ছাড়ুন, আর কিছু বলবেন না, কিছু কিছু মানুষ এমনই হয়।
1: যা বলেছেন। আচ্ছা বলুন, বাথরুমের পাশে সারা রাত দাঁড়িয়ে কি আর যাওয়া যায়? এই এসে গেছি। এই বসতে পেরে যেন বাঁচলাম। প্লাস্টিকটা পেতে গেছিলাম যাতে জায়গাটা কেউ নিতে না পারে, কিন্তু আপনি, আপনাকে কোথায় বসতে দিই?
0: না না না না না, আমাকে বসতে দিতে হবে না। আপনি আমায় ওই বুড়িটার কাছ থেকে যেভাবে রেহাই দিলেন, এটাই এটাই অনেক দাদা।
1: কেন, বুড়িটা কি করেছিল?
0: কিছুই করেনি, কিন্তু যা নোংরা আর গন্ধ বুড়িটার গা থেকে কাপড় থেকে। আপনাকে আমার বসার চিন্তা করতে হবে না দাদা।
1: না না না না, তা বললে কি হয়, আপনাকে আমি ডেকে আনলাম আর বসতে দেব না। কোন কথা নয়, আপনি আপনি আমার এই তরঙ্গটার উপর বসে
0: কি দরকার, আমি দাঁড়িয়ে যেতে পারবো। শুধু শুধু তরঙ্গর উপর বসে মানে, যদি তরঙ্গটার যদি কোনো,
1: যদি কোনো কি, আপনি কি ভাবছেন, তরঙ্গটার উপর বসলে তরঙ্গটার ক্ষতি হবে? মশাই, এ হচ্ছে আসল স্টিলের তৈরি, আপনার মতো দশজন বসলেও এর কোনো ক্ষতি হবে না।
0: না মানে আমি ঠিক সে কথা বলিনি।
1: কোনো কথাই বলতে হবে না, আপনি বসুন।
0: বসবো? আহ ধন্যবাদ দাদা। না সত্যি আপনার তরঙ্গটা খুব মজবুত।
1: আরে মজবুত না হয়ে উপায় আছে? ছগনলালের এত সাহস আছে যে আমাকে ঠকায়? দেখুন একেবারে অরিজিনাল,
0: সত্যি দেখতেও চমৎকার।
1: এর দাম কত হবে বলুন তো?
0: আমি আর কি করে বলবো, এসব চমৎকার জিনিস আমি কখনো কিনিনি দাদা।
1: আহা আন্দাজ করুন না।
0: 600-700 তো হবেই।
1: আপনাকে দোষ দিই।

0: না, এ ভুল সবাই করে।
1: তবে কি আরো বেশি হতেই পারে? আসলে এত ভালো জিনিস কোনোদিন দরদাম করিনি তো, মানে
0: মশাই না, এর দাম মাত্র 150 টাকা।
1: মাত্র 150 টাকা? বলেন কি,
0: দাম শুনে আপনার চোখ যে একেবারে ছানা ভরা হয়ে গেল
1: না? মানে এত ভালো জিনিস এত কম দামে, মানে
0: আরে দাম কি এর কম, আপনি ঠিক দামই বলেছেন। তবে ছগনলালের মালিক বৈজু প্রসাদ আমার হাতের মুঠোয়, ছগনলাল তো এই টাকাটাও নিতে চাইছিল না, আমি জোর করে দিলাম। ও বলে যে মালিক জানতে পারলে ওর নাকি চাকরি থাকবে না।
1: আমি তো ভাবতেই পারছি না। না, সত্যি আপনি ভাগ্যবান।
0: না না না না, সেসব কিছু নয়, আমি সাধারণ মানুষ, তবে লোকে একটু খাতির টাতির করে এই আর কি। না, আপনাকে আরেকটা জিনিস দেখাই, এই জুতোটার কত দাম হবে বলুন তো।
1: বাবা, এই যে একেবারে কোলাপুরি জুতো,
0: দামটা আন্দাজ করুন।
1: এতো 500 তো হবেই।
0: এটা কিনেছি মাত্র 100 টাকা।
1: বলেন কি দাদা,
0: আরে এমনি কি আর দিয়েছে? আসলে পাদুকালার মালিক রায়মশাই ছেলে চাকরির জন্য বললেন, তাই চাকরিটা পাইয়ে দিলাম।
1: আপনি দেখছি বেশ বড় মাপের মানুষ।
0: না না না না, আমি সাধারণ লোক। আসলে কলকাতার বড় বড় অফিসগুলোতে আমার জানাশুনো আছে তো, আপনি একটু বেশি বেশি ভাবছেন। তা আপনার সাথে তো পরিচয়ই হলো না, আপনি কি করেন?
1: আমি সাধারণ কেরানি, কলকাতায় মাসি অসুস্থ শুনে দেখতে যাচ্ছি।
0: কেরানিরা সাধারণ নয় মশাই, দেশের বহু কিছু কেরানিদের উপর নির্ভর করে। কেরানি কোথায় নেই বলুন, ভারতবর্ষের সমস্ত অফিসগুলো তো অচল হয়ে পড়ত যদি না আপনারা থাকতেন। আপনারাই দেশের সব কিছু, আমার বাবা ব্রিটিশ আমলের কেরানি ছিল। ওটা কি পড়ছেন?
1: এই একটা গল্প, চলতি চাকা, কাহিনী কুসুমে বেরিয়েছে।
0: কার লেখা?
1: পান্নালাল চক্রবর্তী।
0: তা ও লেখে ভালোই। সত্যি বলতে কি, ও যাতে হাত দেয় তাতেই সোনা ফলে। তবে মেয়েটার লেখা,
1: মেয়ে মানে?
0: হ্যাঁ, আপনি যার লেখা পড়ছেন,
1: পান্নালাল চক্রবর্তীর মেয়ে নাকি?
0: মেয়ে মানে একেবারে তন্নী, গৌরী, যুবতী।
1: বলেন কি, আমি ওর অন্ধভক্ত, যেখানে ওর লেখা পাই পড়ি। সেই পান্নালাল চক্রবর্তী মেয়ে একেবারে তন্নী, গৌরী, যুবতী।
0: তুনি তো এই সেদিনের মেয়ে, কিছুদিন আগেও ফ্রক পরে বিনুনি বেঁধে ঘুরে বেড়াত।
1: তুনিকে?
0: উনি মানে আপনাদের পান্নালাল চক্রবর্তী,
1: তাই নাকি? ওটা ওর ডাকনাম?
0: হ্যাঁ, মেয়েটা ছোটবেলা থেকেই বেশ চালাক চতুর।
1: আচ্ছা,
0: এরকম মেয়ে লাখে একটা পাওয়া যায়।
1: তাই নাকি? কিরকম কিরকম?
0: এই ধরুন, সাঁতার কাটা, ফুটবল খেলা, ঘোড়ায় চড়া, গাড়ি চালানো, নাচ গান সব কিছুতেই মেয়ে একেবারে 1 নম্বর।
1: বলেন কি দাদা।
0: তবে ভূষণটা ওর বিয়ে দেওয়ার ব্যাপারে একেবারে উঠে পড়ে।
1: ভূষণকে? ভূষণ
0: ওর বাপ। বিয়ে দিয়ে তবে ছাড়।
1: ওর বিয়েও হয়ে গেছে?
0: হ্যাঁ রে, বিয়ের পরেই তো লেখা শুরু করলো। তাও দেখুন লেখাতেও মেয়েটার দৌড় কিরকম।
1: তা ঠিক। আচ্ছা,
0: আর কোনো কথা নয়, এবার একটু ঘুমোতে দিন মশাই, যা কথা হবে আবার কাল সকালে। আপনি তো কলকাতাতেই যাচ্ছে, তাহলে কালই কথা হবে। ও আপনিও বরং ঘুমিয়ে নিন। দেখবেন আবার ঘুমিয়ে ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখবেন না যেন।
1: ঘুমোব কি, যা শোনালেন এ তো জেগেই স্বপ্ন দেখছি।
0: ব্যাগটাকে

0: দাদা, দাদা, পাঙ্কের মোটা মতো লোকটা নাক ডাকছে, শুনছেন? আচ্ছা মানুষ তো আপনি, ট্রেনের ঝাঁকুনি আর এই নাক ডাকার শব্দে ঘুমোচ্ছেন কি করে বলুন তো? বলছি, এত নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কি করে? না, একে বলা বেকার, পাঙ্কের লোকটার মুখটাও তো দেখা যাচ্ছে না। এদিকে নাকের গর্জন, আর ওদিকে নোংরা বুড়ি। চলতি চাকা, পান্নালাল চক্রবর্তী, টুনি মেয়ে, যুবতী, টুনি সাঁতার, নাচ গান, টুনি টুনি টুনি টুনি পান্না টুনি। কি হলো?
1: কিছু নয় দাদা, আমি বাং থেকে লাফিয়ে নামলাম।
0: ও, আমি ভাবলাম বুঝি কিছু পড়লো। আরে দাদা, আপনিও ঘুম থেকে উঠেছেন দেখছি। মশাই, কাল রাতে ওই বাঙ্কের ভদ্রলোক নাক ডেকে যা জ্বালিয়েছে না, আমি তো পেছন থেকে অবাঙালি ভেবেছিলাম, এখন দেখছি বাঙালি। আরে আপনি শুনছেন তো?
2: আমায় বলছেন?
0: আপনাকে নয় তো কাকে? আপনি তো দেখছি চিনতেই পারছেন না। আরে খবরের কাগজাতে কি পড়ছেন বলুন তো?
2: এই ওয়ান্টেড পাতাটা একটু দেখছি। এই চা
3: বাবু,
2: একবার দাও।
3: এই নিন বাবু,
0: এই চা, আমাকে একবার দাও।
3: হ্যাঁ এই নিন।
0: হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এই নাও দুটো চায়ের দাম।
1: দাদা একটু যদি পাটা সরান, মানে আপনার বেঞ্চের তলায় আমার বাক্সটা রয়েছে তো?
0: ও হ্যাঁ দাদা, অবশ্যই।
1: এই বাক্সে একটু মুড়ি টুড়ি আছে আর কি।
4: আরে পন্নালাল বাবু যে, দাঁড়ান দাঁড়ান, ভেতরে আসছি ভেতরে আসছি, যেতে দিন, চলুন চলুন চলুন। কি সৌভাগ্য আমার, আপনার সাথে এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি। কোথায় যাচ্ছেন?
1: এই একটু কোন্নগর যাব।
4: দেখা যখন হয়ে গেছে, কোথাও আর যেতে দিচ্ছি না, কোন্নগর ওবেলা যাবেন
1: না। মানে
4: কথা নয়, আপনাকে যখন পেয়েছি আর ছাড়ছি না, আজ সারা দিন আপনাকে নিয়ে সাহিত্য চর্চা করব। আপনার চলতি চাকা গল্পটা পড়লাম, যেটা এবারে কাহিনী কুসুমে বেরিয়েছে, অসম্ভব ভালো হয়েছে।
0: ইনি পান্নালাল চক্রবর্তী? আমি তো ওনার চলতি চাকা কালকেই পড়লাম। তবে যে ওই ভদ্রলোক বললেন পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে?
5: আপনি প্রসিদ্ধ লেখক পান্নালাল চক্রবর্তী?
4: হ্যাঁ ইনিই তো।
5: মশাই দেখুন আমার ভাগ্য, কাল সারা রাত একসাথে থেকেও আপনার সাথে আলাপ হলো না, আর আজ মানে আমি আপনার একজন অন্ধ ভক্ত বলতে পারি।
1: ধন্যবাদ।
4: চলুন পান্নালাল বাবু।
1: বললাম তো
4: না, কোনো কথা শুনবো না, আপনাকে আজ ব্যান্ডেলের মাটিতে পা রাখতেই হবে। কই আপনার ব্যাগটা কি আছে আমাকে দিন তো, চলুন।
1: আপনি তো আমাকে মহা বিপদে ফেললেন, চলুন।
4: আরে এরকম ভাবে আমাকে বলে লজ্জা দেবেন না, আপনি জানেন না আপনার গুণমুগ্ধ মানুষ এখানে কত। সরুন সরুন সরুন, একটু সরুন, ওনাকে একটু যেতে দিন, আসুন আসুন।

0: জুতোটার দাম মাত্র 100 টাকা?
1: আরে বাবা, তাই নাকি?
0: দেখি আপনি হাসছেন।
1: দেখুন দাদা, কাল রাতে আপনাকে যে এ কথাগুলো বলেছিল সে অন্য লোক, আর আমি অন্য।
0: অন্য লোক মানে আপনি কি মশকরা করছেন? আপনি সে লোক নন, এর মানেটা কি?
1: মানে হলো অ্যাঙ্গেল অফ ভিশন, অর্থাৎ দৃষ্টিকোণ এখন একেবারে অন্য।
0: কি বলছেন ঠিক বুঝলাম না তো।
1: আরে মশাই, 5 টাকার নেশা আর কতক্ষণ থাকে বলুন?
0: 5 টাকার নেশা?
1: হ্যাঁ, গাঁজা। কাল নেশার ঘরে মনে হয়েছে তরঙ্গটার দাম 150 টাকা, জুতোর দাম 100 টাকা, আর পান্নালাল চক্রবর্তী একজন যুবতী। আর এখন নেশা কেটে যাওয়ায় বুঝতে পারছি তরঙ্গটার দাম 600 টাকা, আর জুতোর দাম 432 টাকা, আর পান্নালাল চক্রবর্তীও একজন মাঝবয়সী পুরুষ।
0: আপনি তো আচ্ছা লোক মশাই।
1: থিওরি অফ রিলেটিভিটি মশাই, সবই থিওরি অফ রিলেটিভিটি।
0: সত্যি কত রকমেরই মানুষ চটে এই পৃথিবীতে। আমার আর আপনার সাথে কথা বলে কাজ নেই, কলকাতা তো চলেই এলো, এখন কথা বললে দেখব নেশার ঘরে নতুন কোন থিওরি বাতলাচ্ছেন। থিওরি অফ রিলেটিভিটি, চত্ত সব। বুড়িটা আবার এইদিকেই আসছে।
2: আরে বাবুয়া, রে বাবুয়া, তুই কহা যাইবে রে?
0: আরে তাই মাসিমা, কাল রাতে তোমায় তো চিনতে পারিনি, দেখো দেখি সারা রাত এক ট্রেনে, অথচ
1: কত ঘেন্না।
0: ছি ছি ছি ছি ছি, ও কথা আর মনে করাবেন না। আরে ও তো আমার মাসিমার পুরনো দাই রুক্মিনিয়া, কাল চিনতে না পেরে ছি ছি ছি ছি।
2: আরে এ বাবুয়া, তু কা মসি কে ওহা যাইবে?
0: হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ?
2: হাম ভি যাইবে, তোমার মসি কে তবিয়ত খারাপ, খবর মিলা হয়।
0: তুমিও মাসির কাছে যাচ্ছ? তুমি ভালো আছো তো দাইমা?
2: হ্যাঁ বাবুয়া, হ্যাঁ, এ তো হাম ছুট্টি মে রহে হ্যায়, খবর মিলতে হি মা ভির কে ওয়া পূজা দেকে আ রহি। লে লে বাবুয়া, মা ভির কা প্রসাদ পকড়। কপড়া মে লাক লিয়া তো প্রসাদ একদম মিল গই হে রে। লে লে
0: দাও দাও মাসি দাও।
2: তোহার মাথা মে ফুলবা ঠিকালে।
0: মহাবীরজির প্রসাদে যেন মাসি ঠিক হয়ে যায়।
2: হ্যাঁ বাবুয়া, তুই ঠিক বললাস বা, তুই ঠিক বললাস।
0: মাসি, তুমি এখন আরাম করো, কলকাতা এলে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ,
2: তুই ঠিক বললাস বাবুয়া, ঠিক ঠিক।
1: এই যে দাদা, ওই বুড়ির হাত থেকে প্রসাদটা তো খুব তৃপ্তি করে খেলেন, কাল রাতে তো ওনার পাশে দাঁড়াতেই আপনার।
0: ও সবার বলবেন না দাদা, ও সব বলবেন না।
1: কাল তো ঘেন্নায় মরে যাচ্ছিলেন।
0: কাল রাতে কি বুঝেছি উনি আমার আত্মীয়,
1: আর আজ বুঝেই ওই নোংরা কাপড়ে রাখা প্রসাদ খেয়ে ফেললেন।
0: হ্যাঁ, এ তো সবই আপনার কৃপায় দাদা।
1: আমার কৃপায় মানে?
0: ওই থিওরি অফ রিলেটিভিটি বুঝলেন না? আপনারই তো শেখানো মশাই। দেখুন, কাল রাতে আপনি নেশার ঘরে অন্য লোক ছিলেন, আর আজ অন্য লোক। কাল যা বলেছেন সে আপনি নন, আজ আপনি কালকের মানুষটি নন। তেমনি আমিও কাল মাসিকে দেখে চিনতে পারিনি, পারিনি বলে ঘেন্না করেছিলাম, আর আজ চিনতে পেরে ঘেন্না উধাও। থিওরি অফ রিলেটিভিটি দাদা, থিওরি অফ রিলেটিভিটি।
1: কাঁচা বলেছেন, থিওরি অফ রিলেটিভিটি। থিওরি।

0: বনফুলের কাহিনী অবলম্বনে থিওরি অফ রিলেটিভিটি নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ অর্ণব দাস, অভিনয়ে প্রথম যাত্রী চঞ্চল মুখোপাধ্যায়, দ্বিতীয় যাত্রী প্রণব দেবনাথ, বন্ধু রামজীবন মিত্র, লেখক শ্যামল বন্দ্যোপাধ্যায়, মাধব পার্থ বন্দ্যোপাধ্যায়, ভদ্রলোক সৈকত গঙ্গোপাধ্যায় এবং রুক্মিনিয়া রূপশ্রী কাহালি, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা সৌমেন বসু।
1: শুনলেন বেতার নাটক থিওরি অফ রিলেটিভিটি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 আগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে।

ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন। ভারত বন্যা দুর্গত নেপালকে সব রকমের সহায়তা পাঠাচ্ছে। বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127, এখনও নিখোঁজ প্রায় 4,900 জন। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রী রাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি জেসিআরএ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং বিবিবি প্লাস থেকে উন্নীত করে এ মাইনাস করেছে। চীনা মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশ নিয়েছেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণের। ভারত বন্যা দুর্গত নেপালকে সব ধরনের সহায়তা পাঠাচ্ছে। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, আজ বিকেলে পঞ্চম ত্রাণ ও উদ্ধারকারী ভারতীয় বিমান নেপালে পৌঁছেছে। বিমানটিতে সুড়ঙ্গ থেকে উদ্ধার করার কাজের জন্য বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ রয়েছে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127, এখনও নিখোঁজ প্রায় 4,900 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির জন্য বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব গ্রহণের আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরের ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নোয়াকোট এবং ধাদিং এই তিনটি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা অনুমোদন করেছে। দুর্গত এলাকাগুলিতে আগামী 3 মাসের জন্য দুর্যোগ পীড়িত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক সেবন না করা এবং অন্যদেরকেও মাদক সেবনে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন। ছত্তিশগড়কে নকশালমুক্ত করার প্রচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সায়ের প্রশংসা করেন। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বভার সামলাবেন। ট্রাস্টে 3 জন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচান্ডকা এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব। ট্রাস্টের তরফে কৃষ্ণমোহন জানান,
1: চর্চা করকে নিশ্চিত হওয়া এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র জি সেবানিবৃত্ত হুকে হ্যাঁ ইনকে বারে মে মুখ্য কার্যকারী অধিকারী কে পদ পর নিযুক্তি কে লিয়ে বিচার কিয়া যায়। ইনকে বারে মে থোড়ি আপকো জানকারি মে দেনা চাহুঙ্গা। অপারেশন সিন্দুর হুয়া থা, অপারেশন সিন্দুর মে এয়ারফোর্স কি ভূমিকা বহুত মহত্বপূর্ণ থি।

0: उस ऑपरेशन सिदूर की भूमिका में वो कमांडर इन चीफ थे।
1: विज्ञान और प्रजुक्ति मंत्री डॉ जितेंद्र सिंह आज बोलेछेन যে জাতীয় নিরাপত্তা কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বক্তব্যে তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর দেশীয় সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের ওপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে আয়োজিত G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে মূলত বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ভারতের শক্তিশালী অর্থনৈতিক পারফরমেন্স এবং মজবুত ভিত্তির ভূয়সী প্রশংসা করেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণেই উন্নতি বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCRA জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় এবং সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7% বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। দীর্ঘদিন কেটে যাওয়া সত্ত্বেও এই ঘটনায় কোনো FIR নথিভুক্ত না করায় মুম্বাই পুলিশের ভূমিকা তীব্র সমালোচনা করেছে আদালত। বিচারপতি সারং কোতোয়াল এবং বিচারপতি রঞ্জিত সিনহা রাজা ভোঁসলের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানান, ঘটনার তদন্ত অনির্দিষ্টকাল ধরে ঝুলিয়ে রাখা যায় না। নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত সুনিশ্চিত করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন। উল্লেখ্য, 2020 সালের 8 জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি আবাসনের 12 তলা থেকে পড়ে প্রাণ হারান দিশা সালিয়ান। এর ঠিক এক সপ্তাহ পরে 14 জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেন্দ্রীয় সরকার 2024 সালে তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নির্বাচিত ব্যক্তি একটি স্মারক, শংসাপত্র এবং 15 লক্ষ টাকা পুরস্কার মূল্য হিসেবে পাবেন। পাঞ্জাবের সরকারি আধিকারিকদের বদলি এবং পদোন্নতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে শাসক দল আম আদমি পার্টির তীব্র সমালোচনা করেছে BJP। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে BJP মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে একটি নির্দিষ্ট রেড চার্ট মেনে করা হচ্ছে।
2: মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কো পাঞ্জাব কি জনতা কো উত্তর দেনা পড়েগা। আপকে ইশারো পর জব ইয়ে ক্যাশ ফর ট্রান্সফার ঘোটালা হো রাহা হ্যায় তো ইসকা কিং পিন অরবিন্দ কেজরিওয়াল হ্যায় ইয়া নহি বতাইয়ে।
1: ঝাড়খণ্ডে H1N1 সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত 1 মাসে রাজ্যে মোট 36 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 18 জনই শিশু এবং কিশোর কিশোরী। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য জুড়ে সমস্ত বড় হাসপাতালকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সন্দেহজনক রোগীদের দ্রুত পরীক্ষা ও সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে 3000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা 6100-এরও বেশি। সেদেশের সরকারের তরফে প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী এটি এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব। বর্তমানে এই প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল বুন্দিভোগীয় ভাইরাস স্ট্রেনের জন্য নির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা এখনও নেই। চীন মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানবি শর্মা সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শ্রীকান্ত আজ ভিক্টর লাইয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে পাঞ্জাবের 17 বছর বয়সী তানবি শর্মা পরবর্তী ম্যাচে জাপানের টোমাকো মিয়াজাকির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছেন। ভারত বন্যা দুর্গত নেপালকে সব রকমের সহায়তা পাঠাচ্ছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান, আর প্রথম গানটি সুপ্রতীকের কণ্ঠে। এখন সুপ্রতীক।

বাংলা আধুনিক গানটি শুনছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আর এখন সুমন চট্টোপাধ্যায় শুনছেন আকাশবাণী মৈত্রী। আর এখন বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে সুমন চট্টোপাধ্যায়।

শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। গানটি শুনছিলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, শিলিগুড়ি, এফএম গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন 7:01। শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ সারা কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি, জলে জলে জলময় চারিদিক। তারই মধ্যে যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অফিসে ফিরতে ফিরতে বা বাড়িতে পৌঁছে গিয়ে, যে 8টা থেকে 8:30 অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষজ্ঞরা থাকবেন, কি বিষয়ে কথা বলবেন, তাদের জন্য জানাই আজকের আলোচনার বিষয়, জাতীয় পুষ্টি মাস পালন ও আশা কর্মীদের ভূমিকা। স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন কলকাতা মেডিকেল কলেজের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক সামিমা ইয়াসমিন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত।
1: সব শ্রোতা বন্ধুদের শুভ সন্ধ্যা। আমি ডক্টর সামিমা ইয়াসমিন, অ্যাসোসিয়েট প্রফেসর, কমিউনিটি মেডিসিন, মেডিকেল কলেজ, কলকাতা।
0: যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব সেটা হলো যে জাতীয় পুষ্টি মাস পালন। আজকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। গতকাল থেকে আমরা জানি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। আজকে এই সময় দাঁড়িয়ে এই জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের তাৎপর্য বা এই ধরনের অনুষ্ঠান বা চিন্তাভাবনার কথা কেন গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে যদি একটু বলেন।
1: জাতীয় পুষ্টি সপ্তাহ, এটা আমাদের সবার জন্য প্রয়োজন, কারণ খাদ্য আমাদের সবার লাগে। তাই সঠিক খাবার সঠিক সময় সঠিক পরিমাণে কি খেতে হয় সেইটার জন্য সচেতনতা সব স্টাফ সবার জন্য, একজন গর্ভবতী মা, একটু শিশু, একটা কিশোর, কারণ খাবার শুধু একজনের জন্য নয়। একটি বাচ্চা যদি সুস্থভাবে সুস্থ থাকে, সে বড় হয়ে একটি সুস্থ কিশোর হবে, তখন একটা সুস্থ গর্ভবতী মা হবে, সে আবার একটা সুস্থ শিশু জন্ম দেবে, তাহলে সেখান থেকে একটা সুস্থ পরিবার হবে এবং সুস্থ সমাজ থাকবে। তার জন্য আমাদের পুষ্টি খুব সচেতনতা দরকার, ঠিক খাবার ঠিক সময় খাওয়া, যাতে অপুষ্টি বা অতিপুষ্টি দুটোকেই আমরা যেন ভালোভাবে দমন করতে পারি।
0: এবার এক্ষেত্রে কি বিশেষভাবে লক্ষ্য দেওয়া হয় গর্ভবতী মা এবং যে বাচ্চাটি ভূমিষ্ঠ হলো সেই ক্ষেত্রে বেশি করে আলোকপাত করা হয় বা গুরুত্ব দেওয়া হয়?
1: একদম প্রথম 1000 দিন, আমরা বলি প্রথম 1000 দিন, প্রেগনেন্সি 9 মাস এবং বাচ্চা 2 বছর বয়স অবধি, এই প্রথম 1000 দিনটি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তখন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়, মা কি খাচ্ছে গর্ভবতী অবস্থায়, শিশু জন্মানোর পর সে ব্রেস্ট ফিডিং করছে কিনা, মায়ের বুকের দুধ প্রথম 6 মাস আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সেটা খেলো, তারপরে আবার 6 মাসে আমরা যে কমপ্লিমেন্টারি ফিডিং সেই খাবারটা সে শুরু করলো, আমরা বলি সেমি সলিড খাবারটাকে খেতে হবে, 2 বছর অবধি তার পুষ্টির দিকে মানে স্পেশাল কেয়ার নিয়ে দেখতে হবে যাতে সে কম পুষ্টি না খায়, কারণ এই বয়সে আমরা দেখেছি আমাদের রিসেন্টলি যে NFHS ডাটা বলছে, যদিও আগের থেকে জিনিসটা কমেছে তো এখনও প্রায় 31% মতো, তাই এই এজ গ্রুপটাকে কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে যাতে অপুষ্টি না হয়।
0: এই যে যে মা গর্ভবতী হচ্ছেন তার যে সঠিক খাদ্যাভ্যাস, যেটা ধরুন বারবার এবছরেরও যে থিম

0: এখানেও বলা হয়েছে যে উন্নত জীবনের জন্য সঠিক খাদ্যাভ্যাস, যেটা আপনি বললেন যে আমাদের খাদ্যাভ্যাসে যদি কোথাও পুষ্টির ঘাটতি থাকে তাহলে নানান সমস্যা হয়। সেইখানে কিভাবে আপনারা গাইড করেন যে কি কি খাবে, কি কি খেলে মা ও বাচ্চা সুস্থ থাকবে সেই বিষয়ে? যদি
1: মানে খাবার কিন্তু যে আপনার একদম সেই নামি দামি খাবার খেতে হবে, দোকানের কেনা প্রচুর দামি কিছু সেই অ্যালমন্ডজার বা বাদাম খেতে হবে সেরকম না, একদম বাড়ির খাবার যদি আমরা ঠিকঠাক খাই তাহলেই কিন্তু হবে। একটা প্রেগনেন্ট মাদারের এক্সট্রা ক্যালোরি লাগে, তাকে বেশি খেতে হয়, অত ক্যালোরি যদি মারা বুঝতেও না পারে, আমাদের যেটা বলি আমরা একটা এক্সট্রা খাওয়া, সে এমনি নর্মাল যখন গর্ভবতী ছিল না, সে যদি দিনে দিনে চারবার খেত তাহলে সে পাঁচবার খাবে, এবং সে একটা এক্সট্রা খাবার খাবে, সে যতক্ষণ যতদিন বাচ্চাকে ফিডিং করাবে, তা মায়ের বুকে দুধ খাবে বাচ্চা, ততদিন মাকে এক্সট্রা খাবার খেতে হবে, এইটার দিকে খেয়াল রাখতে হবে। এবং খাবার আমরা বলি খাবার থালা যেন কালারফুল হয়, মানে সেই সব রকমের সবজি, সে লাল সবজি, লাল সবুজ সব
0: সবজি ফল মিলে যেন রঙিন থাকে,
1: মানে প্লেটটা যেন কালার্ড থাকে সেইটা বলি, তাহলে মানে সব রকমের মানে সব রকমের খাবার থাকবে, একই রকম নয়, সে অর্ধেকটা আমি যদি থামরুল বলি অর্ধেকটা হবে সবজি শাকসবজি এগুলো অর্ধেকটা হবে, তার বাকি অর্ধেকের অর্ধেক হবে কার্বোহাইড্রেট, বাকিটা হবে প্রোটিন ফ্যাট মিলে, মানে 60% আমার হবে কার্বোহাইড্রেট, 30-35% মতো আমার ফ্যাট আর 15% মতো প্রোটিন, এটা হচ্ছে হিসেব, আর একটুখানি অয়েল, মানে সব রকমের খাবার যেন তার প্লেটে থাকে এবং প্লেটটা দেখতে যেন রঙিন হয় আর কি, সব গাজর থাকলো, টমেটো থাকলো, একটু কালার্ড থাকবে, মানে একই সাদা একই রকম যেন না হয়।
0: এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকের ধরুন একটু বমি বমির সমস্যা আসে, খেতে রুচি থাকে না, সেক্ষেত্রে কি হতে পারে? ধরুন তার হয়তো ডিম খেতে বেশি ভালো লাগছে, তাহলে তিনি কি সেক্ষেত্রে হিসেবের কথা মাথায় রাখবেন, নাকি তার যদি ভালো লাগে দিনে একটা বা দুটো একটা জায়গায় দুটো ডিম তিনি খেতেই পারেন, এরকম কোনো বাধা ধরা বিষয় আছে, নাকি সেই সময় যা ভালো লাগছে সেই জিনিসটার ওপরেই তিনি নজর দেবেন?
1: প্রেগনেন্সিতে এরকম অরুচি হয়, সব মাদেরই হয়, কারোর বেশি হয় কারোর কম হয়, প্রথম দিকে একটু বেশি হয় পরের দিকে, মেন হচ্ছে সুষম খাবার খেতে হবে, সুষম খাবারের মধ্যে তার যদি একটা কিছু বেশি খেতে ইচ্ছা করে সে খেতেই পারে, অসুবিধা নেই, আমার প্রেগনেন্সিতে ভীষণ ধোসা খেতে ইচ্ছা করে, রুটি খেতেই পারি, তো এরকম হতেই থাকে আর কি।
0: বা ভাত রুটির যে ব্যালেন্সটা, এখন ধরুন আজকালকার সময়ে একটা এই যে ডায়েট ব্যালেন্স আমরা যেটা বলছি, সেখানে একটা প্রবণতা আসছে যে ভাত বাদ দিয়ে দেওয়া, সত্যি কি ভাত বাদ দিয়ে দেওয়ার দরকার? ভাত বাদ দিয়ে দিলে কি সমস্যার সমাধান হবে, সেটা প্রেগনেন্সির ক্ষেত্রেও যেমন বা বাকি সবার ক্ষেত্রেই?
1: না, প্রেগনেন্সির সময় ডায়েটিং এর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, ওই সময় তাকে সুষম খেতে হবে,
0: কারণ তার ওজন বাড়তে থাকুক কোনো অসুবিধা নেই,
1: বাড়াই তো দরকার, আমরা তো চাই মোটামুটি যাতে 12 কিলো মতো বাড়ে, মানে এক এক মাসে মানে সেই হিসেবে 1-2 কিলো ওজন যেন তার বাড়ে, না বাড়লেই বরঞ্চ সমস্যা, তখন তাকে ডায়েটিং করতে হবে না, কারণ যখন তার বাচ্চা যখন তার গর্ভে বড় হচ্ছে তাকে এক এক মাসে এক এক এক্সট্রা আমাদের লাগে, তার সেখানে রক্ত অল্পতা হতে পারে, তাকে আয়রন রিচ ফুড খেতে হবে, তার ক্যালসিয়াম তার লাগছে, বাচ্চার হাড়গুলো তখন হচ্ছে, তার ক্যালসিয়াম এক্সট্রা লাগছে, তার প্রথম দিকে প্রথম 3 মাস ফলিক অ্যাসিড এক্সট্রা লাগছে, আলাদা আলাদা মাসে আলাদা আলাদা খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশি লাগে, তার সাথে আমাদের কিছু গভর্নমেন্ট থেকে আয়রনের জন্য ওষুধ দেওয়া হয়, ক্যালসিয়াম দেওয়া হয়, এগুলো তো সাথে সাপ্লিমেন্টসগুলো খাবেই।
0: ঠিক এই জায়গাটাতেই তো আশা কর্মীদের একটা বিরাট ভূমিকা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, তারা দেখছেন, এবং তারাই তো একটা মোটামুটি এই সময় একটা গাইডলাইন দেয় যে কি কি খাচ্ছে, কোথায় তাদের ঘাটতি হচ্ছে, সেই জায়গাটার কথা যদি একটু বলেন যে আশা দিদিরা কতটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে।
1: মানে আমাদের জনস্বাস্থ্যতে তো প্রায় এরকম কাজে আমাদের প্রায় অনেক ফিল্ড ওয়ার্কে যেতে হয় বা অনেক কাজে, আমরা যেটা দেখি আশা দিদিরা সব থেকে বেশি যেটা ফেস করেন, গর্ভবতী মারা একদম আয়রন ট্যাবলেট খেতে চায় না, তারা বলে যে খেলে পারে গা বমি দিচ্ছে বা এরকম, যেটা বলা যে এমনি প্রেগনেন্সিতে গা বমি দেয়, আয়রন ট্যাবলেটের জন্য আলাদা করে মানে ভরা পেটে যদি খায় তাহলে সেটার অ্যাবজর্পশন কম হয়, আর খালি পেটে খেলে বমি বেশি লাগে, তাহলে একটা মধ্যতা কিছু আনতে হবে, আমরা যেটা বলি দুটো খাবারের মাঝখানে খেতে, ধরুন সকালবেলা ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যাহ্ন খাবারের মাঝখানে একটা সময় 11:30-12:30 নাগাদ খাক, তাহলে অ্যাবজর্পশনটাও হলো, তার বমি ভাবটাও কম লাগলো, তারপরে দুপুরে রাতে সে ক্যালসিয়ামটুকু খেলো, সাথে কিছু টিপস থাকে যেমন লেবু, লেবু যদি সাথে খায় তার বমিভাবটাও কম লাগবে, প্লাস আয়রন অবজর্পশনটাও বেটার হবে। আয়রন যেটা শরীরের মধ্যে মিশছে সেটা লেবু খেলে আরও ভালোভাবে শরীরে যায়। তো আমরা বলি আমরা এমনিতেই বাঙালিরা আমরা অনেকেই দুপুরের খাবারের সাথে একটু করে লেবু ব্যবহারই করি, সেই লেবুটার কিন্তু বিশাল সুবিধে এই প্রেগনেন্সিকালে, ভিটামিন সিটাও ইউজ হচ্ছে আবার আয়রনটাও তার ভালো ইয়ে হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে।
0: অর্থাৎ যদি আর সেই সঙ্গে আপনি বলছেন আমাদের বারবার তো ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পুষ্টির ক্ষেত্রে, সেখানে ধরুন দুধ ডিম ছানা এই জাতীয় যে ঘরোয়া খাবার সেগুলো তার যেটা ভালো লাগবে, অনেকে দুধ খেতে পারেন না, তিনি ছানা খেতে পারেন, এইভাবে তিনি ভাগ করে যা আমাদের সহজাত যে সহজলভ্য যে
1: একদম বাড়ি একদম যে সেই দাম দিয়ে কিনে আপেল কিনে খেতে হবে সেটা বলছি না, তার বাড়িতে যদি একটা পেয়ারা গাছ থাকে সে পেয়ারাই খাক, পেঁপে গাছ আছে পাকা পেঁপে খাক। মানে কিছু কিছু থাকে প্রেগনেন্সিতে এসে মারা বলে না বাড়িতে পেঁপে খেতে বারণ করেছে, এরকম কিন্তু কোনো মানে বইতে আমরা পাইনি যে লেখা আছে যে পেঁপে খেলে পার প্রবলেম, কিন্তু হ্যাঁ যদি কারোর বাড়িতে কিছু যদি কেউ মা ঠাকুরমা বলে থাকে খেও না, তাহলে একটা পেঁপে না খেলে কোনো অসুবিধা হবে না, তার বদলে অন্য কিছু খাক, সে একটা পেয়ারা খেতে পারে, একটা মৌসুমি লেবু খেতে পারে, তার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই খেতে পারে। সবসময় দাম দিয়ে যে দামি খাবার খেতে হবে তা না, ছোলা খুব ভালো খাবার, অনেকের বাড়িতেই ছোলা হয়, ছোলা ভিজিয়ে রেখে অঙ্কুরিত ছোলা একটু লেবু মাখিয়ে একটু ধনে পাতা একটু টমেটো মাখিয়ে ভালোই লাগে খেতে, এগুলো কিন্তু প্রচন্ড পুষ্টিকর, এগুলো বাচ্চাতেও দেওয়া যায় মাদেরও দেওয়া যায়।
0: হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: বলুন।
2: হ্যাঁ দিদি, খুব সুন্দর আলোচনা হচ্ছে, শ্রদ্ধেয়া দিদিকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। তো দেখুন, এই ছোট্ট বাচ্চারা যারা ধরুন এমনি কিছু খেতে চায় না, অনেকে দুধ খেতে চায় না, অনেকে হয়তো আরো কিছু খেতে চায় না, তো তাদের জন্য যে পুষ্টির যে অভাবটা রয়েছে সেই অভাবটা দূর করার জন্য মানে কি খাওয়া উচিত?
0: বেশ বেশ, হ্যাঁ শুনতে থাকুন আপনি, অনেক ধন্যবাদ। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যে ছোটবেলাতে বাচ্চারা অনেক কিছুই চট করে খেতে চায় না, মায়েরা বলে কিছুই খায় না, বা অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ খাবার মুখে নিয়ে বসে আছে, সেখানেও একটা বিরক্তি মায়েদের আসে, তো সেখানে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে কি? বা যে প্রশ্নটা উনি করলেন যে কিভাবে তাহলে একটি শিশু বা বাড়ির সন্তানটির ক্ষেত্রে সুষম পুষ্টি বজায় রাখবে?
1: হ্যাঁ, বাচ্চারা তো এরকম করবেই, তাই না? যেটা দিতে হবে তাদের সময় দিতে হবে, খাবারটাই খা খা খা করে তাকে তার মুখে দিয়ে দিলাম, সে তার হাতে একটা ফোন ধরিয়ে দিলাম, সে দেখতে দেখতে খেয়ে নিল, এরকম হবে না। তাদেরকে খুব ইন্টারেস্টিং করতে হবে, তাকে তো আপেল দেখালাম প্রথমে, দেখো লাল লাল আপেল, একটা টমেটো দেখালাম লাল লাল টমেটো, তার মনে সেই ইচ্ছাটা জাগিয়ে আমরা এটাকে বলি রেসপন্সিভ ফিডিং, সে নিজে বলল দাও তো আমি খাই, মানে তাকে সময় দিয়ে এক একটা জিনিস, আমি যদি সেই একটা সেই প্রেশার কুকারে খিচড়ি ফুটিয়ে সেটাকে ছাকনি দিয়ে দিয়ে তার মুখে খাওয়াই, আমি আমার পেশেন্টদের বলি আপনি খেয়ে দেখুন তো কি বাজে খেতে, আপনিও খাবেন না, তাকেও যদি আমি আমার ফ্যামিলি পটে আমার পাশে বসিয়ে আমি যেরকমভাবে খাচ্ছি তার হাতে একটু ধরিয়ে দিলাম, সে একটু ছড়াক, সে নিজে একটু খেলো একটু ফেললো, তাতে ঠিক আছে আমাকে পরিষ্কার করতে হবে বুঝলাম, কিন্তু সেভাবে কিন্তু সে খাওয়া শিখবে।
0: এই জায়গাটাতে একটা কথা খুব মনে হয় বা দেখিও, ধরুন যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে বাচ্চাটি হয়তো যেটা ফেলে দিয়েছে আমরা ভাবছি খেলোই না, তা এইখানে বাচ্চার পেট ভরলো কি না এইটা কি বোঝার কোনো উপায় আছে? মানে সে যখন খাবারটা ফেলে দিচ্ছে আমরা কি ধরে নিতে পারি যে তার পেট ভরে গেছে বলেই সে ফেলে দিচ্ছে?
1: মানে তাকে আমি জোর করবো না, তাকে মেরে ধরে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, সে যদি ছেড়ে দেয় আমি একটু পরে আবার তাকে চেষ্টা করবো, তার যদি খিদে থাকে সে ঠিকই খাবে, মানে তার মধ্যে ওই খাবার প্রতি ইন্টারেস্টটা করতে হবে, সে যে মায়ের জন্য খাচ্ছে এরম যেন তাই না হয়, মা বকবে বলে খাচ্ছে এরমটি যেন না হয়, সে নিজেরই তার ইন্টারেস্ট হলো যে হ্যাঁ জিনিসটা খেতে ভালো একটু খেয়ে দেখি, তো তাকে সময় দিতে হবে, সময় দিয়ে বসে তাকে বোঝাতে হবে।
0: এই যে খাদ্যাভ্যাসের কথা আপনি বলছেন, এটা কি ছ মাস পর থেকে যেটা আমরা হয়তো মুখে ভাত বা অন্নপ্রাশন এই যে আমাদের সামাজিক উৎসব আছে এই সময়ের পর থেকেই চলবে যে বাড়ির তৈরি খাবার মানে ওই যেটা
1: একদম
0: বারবার গলা খাবার না খেয়ে
1: একদম কেনা খাবার তো একদমই বলবো না, বাজারের কেনা খাবার ঘুলে খাইয়ে দিলাম, খুব সহজ আমি বুঝি আজকাল সব ওয়ার্কিং মাদার মারা কাজ করেন তাদের পক্ষে ডিফিকাল্ট, কিন্তু সেটা না করে একদম বাড়ির খাবার প্রথম থেকে শুরু করুক, সুজি খাবে ডালিয়া খাবে খিচুড়ি খাবে সবই খাবে, আস্তে আস্তে এক টুকরো আম ধরান এক টুকরো কলা ধরান আস্তে আস্তে, ছ মাসেই তো পারবে না, একটু একটু করে একটু একটু করে তার মুখে পক্ষে টেস্ট দেওয়া এবং এক বছর পর থেকে তাকে কিন্তু ফ্যামিলির খাবার সাথে বসিয়ে তাকে খাওয়ানো। অ্যান্ড বাই দু বছর যেন ওর জন্য আর আলাদা রান্না হয়ই না, মানে এক বছর পর থেকেই সে বাড়ির খা, সে বাড়ির সবাই একটু না হয় নরম ভাত খাক না, অসুবিধে কী আছে, তার জন্য আলাদা করে খাবার করে তাকে অত দরকার পড়ে না, সে যত তাড়াতাড়ি ফ্যামিলি ফুড খাবে তার জন্য ভালো, সব জায়গায় সে খেতে পারবে তখন।
0: অর্থাৎ আপনি বলছেন যে ওই গলিয়ে একটা খাবার খাওয়ানোর তাকে কোনো দরকার নেই, বরং আমরা যেভাবে রান্না করে খাচ্ছি সাধারণত বাড়িতে,
1: গলিয়ে হাত দিয়ে চটকে, একটু ভাতটা নরম করলেই হয়, একটু হাতে করে চটকে একটু একটু করে দিলেই সে খাবে, একটু মাখন মাখিয়ে দিলাম, মানে জিনিসটাকে আরো টেস্টি করে তাকে প্রথম দিকে শুরু করলাম, তারপর সে আস্তে আস্তে ফ্যামিলি ফুডে চলে আসে।
0: অর্থাৎ খাদ্যাভ্যাসটা তার তৈরি করা।
1: হ্যাঁ হ্যাঁ, তার

0: ইন্টারেস্ট জাগানো তার।
1: ঠিক, হ্যালো, অর্থাৎ এই আমাদের সাধারণ যে ধারণাগুলো আছে যে বিভিন্ন আজকাল যে বাজার চলতি ফুড সেগুলো না খাইয়ে আপনি বলছেন আমাদের চারপাশে সময়ের যে শাক সবজি সময়ের যে ফল সেইগুলো খাওয়ালি এবং তার মতো করে খাওয়ালি আস্তে আস্তে আমরা তার মধ্যে সুষম পুষ্টি দিতে পারবো।
0: আচ্ছা,
1: এবার ধরুন অনেক সময় আমরা দেখতে পাই মায়ের হয়তো এমনি অ্যামোনিয়া আছে বা কোনো কোনো ক্ষেত্রে এরকম কি কোনো ক্ষেত্র আপনারা বলেন যেখানে যে মা যদি এই রোগে আক্রান্ত হয় বাচ্চাটির মধ্যে যদি এরকম কোন রোগ দেখা দেয় সেক্ষেত্রে কোনো খাবারে বাধ্যবাধকতা এরকম কোনো সতর্কতা আছে কি?
0: না, সে তো স্পেসিফিক, কারো যদি ইনটলারেন্স থাকে সেটা খেলে তার অ্যালার্জি থাকে বা কোনো অসুবিধা থাকে সেগুলো আলাদা, বাট জেনারেল পপুলেশনে মায়ের খাবারের সাথে সেরকম নেই, মায়ের কোনো অসুখ হলে সেটা স্পেসিফিক, সেই ম্যাক্সিমাম কেসে মায়ের সাথে সম্পর্ক নেই, বাচ্চা খেতেই পারে। এবং আমরা ব্রেস্টফিডিংও বলি মায়ের যদি এইচআইভি থাকে তখনও আমরা বলি বাচ্চাকে দুধ খাওয়ানোর কথা, তো সেটা খুব একটা যে খুব সিগনিফিকেন্ট কিছু নয়, বাচ্চা সবই খাবে। আর যেটা আমি বলি বারবার যে যখন বাচ্চার ভ্যাকসিন দেওয়া হয় একটা বই দেওয়া হয় তাদের MCPC-র বই, হ্যাঁ একটা মোটা বই থাকে, সেই বইটায় কিন্তু পুরো ছবি দেওয়া আছে কোন বয়সে কতটা বাচ্চা খাবে কি খাবে, ওইটা আমরা দেখি মারা মোটামুটি বাড়ি নিয়ে গিয়ে ওটা আলমারিতে চাবি লাগিয়ে ভেতরে রেখে দেয়, সেইটা না করে ওইটা যেন একটু পড়া হয়, কারণ ওটা আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া, ওটা খুব সুন্দর বইটা, ওটা যেন পড়ে এবং প্রত্যেকটা বয়সে ঠিক কতটা খেতে হবে এবং কি কি খেতে হবে সুন্দরভাবে লেখা আছে, ওটা যেন পড়ে।
1: আর অর্থাৎ সরকার একটি সুন্দর গাইডলাইন আপনার জন্য তৈরি করেই দিয়েছে।
0: হ্যাঁ, সেটা সম্মানিত থাকে,
1: সেই গাইডলাইনটা যদি একটু মেনে চলেন তাহলে আমাদের এই যে আলোচনা এবং এই যে নিরন্তর প্রয়াস সেই নিরন্তর প্রয়াসটা সার্থক হয়। একবার টেলিফোনে কান পাতি। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: হ্যাঁ
2: আমি হুগলি জেলা রাজবলার থেকে আশিস বর কথা বলছি।
1: বলুন।
2: আচ্ছা, বাচ্চাদের জল খাওয়ার পরিমাণটা কত?
1: আচ্ছা বেশ, শুনতে থাকুন।
0: হ্যাঁ, বাচ্চারা তো জল খেতে চায় না, কিন্তু তাদের মানে সারাদিনে মোটামুটি 2 লিটার 2.5 লিটার জল খাওয়াই উচিত, কিন্তু ওরকম মেপে খাওয়ানোর নেই, তাদেরকে যেরকম খাচ্ছে তারা চেষ্টা পেলো তাদের স্কুলে যে তাদেরকে বটলে জল দেওয়া সেটা যেন পুরোটা খাচ্ছে, তারা ভুলে গেলে তাদের মনে করানো, বাইরে থেকে খেলে আসলো তারপরে একটু তাদের জল খাওয়ানো।
1: এই বাচ্চা বলতে কোন এজ গ্রুপটার কথা বলছেন?
0: না, প্রথম 6 মাসে তো জল দেবেই না, তা লাগে না আমাদের বাচ্চারা যারা মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধে যে ততটা জল থাকে সেটা সেই পরিমাণ তার জন্য যথেষ্ট, তাকে লাগে না। এটা নিয়ে আমি একটু বলতে চাইবো, অনেকেরই ভুল ধারণা থাকে, তারা যেটা করেন ব্রেস্টফিডিং এর সময় একটা ব্রেস্ট পুরোটা খাইয়ে তারপরে অন্য ব্রেস্টে যেতে হয়, কারণ প্রথম যে দুধটা বেরোয় সেই দুধটার মধ্যে কিন্তু জলের মাত্রা বেশি থাকে, সেটা বাচ্চা তেষ্টাটা মেটায়, তারপরে ঘন দুধটা বেরোয়, তাই একটা দুধ খাইয়ে তারপরে যেন অন্য দুধটা খাওয়ানো হয় যাতে তার জলের পোষণ এবং তার মানে পুষ্টি যেটা দুটোই যেন সে পায়,
1: দুটোই বজায় থাকলো, পুষ্টিগুণ এবং জল। তার পরবর্তীতে অর্থাৎ কোন সময় থেকে বাচ্চার কোন এজ থেকে এই জলের পরিমাপটা খেয়াল করা হবে?
0: না, ওরকম পরিমাপ বলে কিছু নেই যে এত ML খাওয়াতে হবে বা কিছু, সে নর্মালি যেরকম খাচ্ছে তার গরমে বেশি লাগছে শীতকালে কম লাগছে তার মধ্যে মোটামুটি সে মানে জলের হিসেবটা এভাবেই থাকে যে সে ইউরিন ঠিক মতো করছে, সে পেচ্ছাপ করছে, সে অনেকক্ষণ 12 ঘন্টা পেচ্ছাপ করলো না, সেরকম যেন না হয়, সে যেরকম লাগছে গরম হলে সে বেশি খাবে, জল বেশি খেলে যে বাচ্চার কোনো অসুখ নেই তার তো বেশি খেলে কোনো প্রবলেম নেই, সে যেরকম আমরা যেরকম খাচ্ছি সেরকমই খাবে, ওরকম মেপে মেপে বোতল বোতল
1: না
0: যে 2 লিটার খেলো 3 লিটার খেলো এরকম
1: দরকার নেই। তবে সেক্ষেত্রে ছোট বাচ্চার ক্ষেত্রে ধরুন একটু আপনি যেটা বললেন যে টয়লেটের দিকটা একটু খেয়াল রাখতে হবে যে কতক্ষণ অন্তর অন্তর
0: হচ্ছে, কতক্ষণ অন্তর হচ্ছে এবং ইউরিনের কালারটা খুব হাই মানে বেশি কালার্ড হচ্ছে কিনা, তার মানে সে জল কম খেলো, জলের মতো রঙের ইউরিন হওয়াটা সেটাই আমরা চাইবো, যে তার মানে জলটা ঠিকঠাক খাচ্ছে।
1: এবং জল বলতে তো শুধু আমরা যেটা আপনি বারবার বলতে চাইছেন যে জল বলতে শুধু জল নয়, ফলের রস, তার মধ্যে ধরুন যে আমরা যে শাক সবজি তরকারি খাচ্ছি তার যে একটু ডাল,
0: ফলের রস যে বলবো আমরা কিন্তু ফলের রস বলি না, তার থেকে ফল খাওয়া ভালো, ফলটা ফলের জুস বানিয়েছি।

0: সেটাই,
1: অর্থাৎ এখানে একটা
0: মায়ের কাজও কমবে।
1: হ্যাঁ, আমি সবই ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমাদের একটা ধারণা, অনেক চলতি ধারণা আছে যে ফলের রস খাওয়ানো, আর সেই জন্য ওই জায়গা থেকে অনেকে পিছিয়ে আসে। আমরা সেই দেখতাম যে ফলের রস মৌসাম্বি কেটে, এই কথাটা বলে কাজটা অনেক সহজ হয়ে গেল যে ফলটা কেটে গোটা দিয়ে দিলেই হয়ে যাবে, সেক্ষেত্রে কাজও কমলো এবং ফলের যে পরিপূর্ণ ভিটামিন বলুন মিনারেলস বলুন যা যা আছে
0: ফাইবার সম্পূর্ণ হলো।
1: এইবারে একটু বাচ্চা যখন আমাদের স্কুলে গেল, আমরা এখন অনেক ক্ষেত্রেই দেখি বা আরেকটা হয় যে বাচ্চা যে স্কুলে গেল, মায়েরাও এখন যেহেতু ওয়ার্কিং মাদারের সংখ্যা বাড়ছে, টিফিন একটা অনেকক্ষণ সময় বাচ্চা স্কুলে থাকছে, তো বাবা বাড়ি থেকে যদি দূরত্ব বেশি হয় অনেক আগে বেরোচ্ছে, এই টিফিন দিতে গিয়ে মায়েদের একটা ভীষণ সমস্যা হয়। আর বাচ্চারাও অন্যান্য যে আজকাল ধরুন জাঙ্ক ফুড প্যাকেটজাত খাবার সেই দিকে একটু আকৃষ্ট হয়, সেই দিকটা যদি একটু পরামর্শ দেন।
2: একদম বাড়ির খাবার, একটা বাড়িতে আমরা যে রুটি খাই সেই রুটিটার মধ্যে ধরুন একটু পনির দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিলাম, একদিন হয়তো পনির দিলাম, একদিন একটু চিকেন দিলাম, একদিন কিছু একটা মানে কোনো ঘুগনি যাবে, যে কোনো দানা শস্য হচ্ছে খুব ভালো পুষ্টিকর, যে কোনো দানা শস্য, সে চানা বলুন, ঘুগনি বলুন, মটর বলুন, সেগুলোকে একটু করে একটু একটু টমেটো দিয়ে, একটু লেবু দিয়ে, একটু ধনে পাতা দিয়ে ওইগুলোকে দিতে পারেন, বা যে কোনো একটা ডিম দিয়ে একটা রোল করে দেওয়া, যদি রুটি করতে না পারে পাউরুটির মধ্যে স্যান্ডউইচ, কোনো দিন চিকেন, কোনো দিন চিজ বা মানে দুধের প্রোডাক্ট, কোনো দিন চিকেন প্রোডাক্ট, কোনো দিন ডিমের প্রোডাক্ট, কোনো দিন ডালের প্রোডাক্ট, এগুলো দেওয়া যায়। কোনো মানে প্রোটিন আমাকে দেখে নিতে হবে আমার যেন কম্বিনেশনটা ঠিক থাকে ব্যালেন্স ডায়েটের, যে আর কী কী দেবো না সেটা, চিপস দেবো না, কেক দেবো না, নুডলস দেবো না, এগুলো হচ্ছে যে আমার যে বাজারে যেগুলো প্যাকেট ফুড সেগুলোতে নুন চিনি অংশটা বেশি থাকে, আমরা ওগুলো অ্যাভয়েড করব, যে কোনো নুন চিনি বেশিওয়ালা খাবার
1: যেটা খুব সহজে হয়ে যায় সেগুলো দেবো না।
2: এগুলোও সহজে হয়, একটু খালি ভেবে রাখতে হবে আগের দিন রাতে যে পরের দিন
1: হোমওয়ার্কটা সেরে রাখতে হবে,
2: হোমওয়ার্কটা সেরে রাখতে হবে। একটা ফল কি আছে, একটা পেয়ারা যদি আমি কেটে পেয়ারা গোটাও দিয়ে দেওয়া যায়, পেয়ারাটা ধুয়ে একটা যদি দিয়ে দিই, একটা পেয়ারা সেই অভ্যেসটা করতে হবে আর কি, এমন কিছু ডিফিকাল্ট না, ভাবতে হবে খালি,
1: অর্থাৎ ভাবুন ভাবুন ভাব অভ্যেস করুন। হ্যালো
3: হ্যালো
1: হ্যালো
3: নমস্কার
1: নমস্কার।
3: হ্যাঁ আমার কি সম্পূর্ণ আম্মা বলছি, সম্পূর্ণ কিছু খেতে খেতে যায় না আপনি, বয়স হয়ে গেছে, মাছ মাছ একদম খেতে যায় না, আর ডিম তো খায় না, ডিমে একটু অ্যালার্জি আছে।
1: অ্যালার্জি কি টেস্ট করিয়েছেন?
3: না টেস্ট করানো হয়নি, কিন্তু খাইয়ে দেখেছি ও একটুখানি খাওয়ার পরে বন্দি করে ফেলে।
1: না আচ্ছা আপনি শুনতে থাকুন, খাবার পরে বমি করে ফেলে এই এটা দেখে তো আমরা ধরতে পারি না যে তার ডিমে অ্যালার্জি আছে।
2: না না সেটা না, অ্যালার্জি থাকলে তার অসুবিধা নিশ্চয় হয়, হয়তো গায়ে তার চাকা চাকা বেরোয়, যেগুলো তো যদি অ্যালার্জি থাকে বা ডাক্তার বলে থাকে বা তার খাওয়ার পর কোনো সমস্যা হয়েছে সেটা না দেওয়াই ভালো। কিন্তু আমাকে তো প্রোটিন খেতে হবে, প্রোটিন তো অনেক কিছুতেই আছে, সে চিকেন খেতে পারে, যে কোনো ডালে আছে, একদম কিছু খায় না এটা হতে পারে না, তাই না? কোনো রকম একটু তরকার ডাল, একটু অড়হর ডাল, কোন রকম একটু ঘন করে ডাল, যে বেশি খায় না তাকে জিনিসটা ঘন দিতে হবে,
1: সম্পূর্ণ ঠাকুমার মতো। কিন্তু অনেক ঠাম্মাই আছেন, ঠাম্মা বা মা আছেন যাদের একটা চিন্তা, যে প্রশ্নটা উনি করলেন, আজকালকার বাচ্চাদের মধ্যে অনেকেরই ডিম এবং বিশেষত মাছ খাওয়ার প্রবণতা ভীষণ কম, তারা চিকেনটা খুব বেশি খেতে পছন্দ করে। সেক্ষেত্রে কি আবার আজকাল তো যে ধরুন যে ধরনের চিকেন আমরা ব্রয়লার চিকেন খাই সেটাও কি আবার কোথাও স্বাস্থ্যের পক্ষে কোথাও একটা সমস্যা তৈরি করে, নাকি অনায়াসে সে রোজ রোজের খাদ্যাভ্যাসে চিকেন রাখতেই পারে?
2: না মানে দেখুন সেটা তো সে কোথায় এলো, সে কিভাবে তৈরি হলো, সে হরমোন দিয়ে তৈরি হয়েছে না হয়েছে, সেসব প্রশ্ন পরে, সেটা আমার ডোমেনের বাইরে। আমার হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সেইটা ঠিক রাখতে হবে, যে সে দিনে একটা যে কোনো মানুষ তার আমি যদি 50 কিলো ওজন হয় তার অ্যাটলিস্ট 0.3 grams পার কেজি তার খাওয়া উচিত, তার 40-45 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। মোটামুটি একটা ডিমে ধরুন 6-7 গ্রাম প্রোটিন থাকে, এক বাটি ডালে এরকম প্রায় 10-12 গ্রাম প্রোটিন থাকে, সেইগুলো মেপে তার শরীরের যা প্রয়োজন সেই প্রোটিনটা তাকে খেতে হবে। তার টোটাল খাবারের মধ্যে 60% সে কার্বোহাইড্রেট খাবে, এই হিসেবগুলো যেন ঠিক থাকে, মানে একদম সে সারাদিন ধরে ফ্যাট খেয়ে গেল সেটা যেন না হয়। আমরা বলি জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড মানে কি, জাঙ্ক ফুড মানে এমন একটা খাবার যেটাতে ক্যালোরি আছে কিন্তু নিউট্রিশন নেই, যেমন কোল্ড ড্রিঙ্ক শুধুই ক্যালোরি, তার মধ্যে কোনো ভিটামিন নেই, কোনো মিনারেল নেই, কিছু নেই, তাহলে এমন খাবার চিপস একটা এইগুলোতে শুধুই ক্যালোরি, ওই ধরনের খাবার আমি খাবো না। যে কোনো চিনিযুক্ত খাবার

0: যে কোনো নুনযুক্ত খাবার, বেশি নুন বেশি চিনি এগুলো আমি খাবো না। তার থেকে আমি ফাইবার ফুড পাবো, আমি আটার রুটি এই এই ধরনের ফাইবার কার্বোহাইড্রেট খেতে পারি, প্রোটিন আমি খাবো, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ফ্রুটস খেতে কিন্তু বাচ্চারা খারাপ ভাবে না, ওরা কিন্তু ফ্রুটসটা খায়, ভেজিটেবলটা না খেতে চাইলেও আমরা দেখি ফ্রুটটা, কলা, একটা কলা যদি রোজ তাকে খাওয়ানো যায়, একটা পেয়ারা তাকে খাওয়ানো যায়, সে ফলটা খেলো। এমন সবজি, যেমন আমি দেখি যে সবজি খেতে চায় না, আমার বাড়িতে তো আমি ডালের সাথে সব সবজি দিয়ে দিই, ডালের সাথে একটা পেঁপে দিয়ে দেওয়া, একটা লাউ দিয়ে দেওয়া, একটা গাজর দিয়ে দেওয়া, ওরা মাখিয়ে খেয়ে নিল। তাহলে এইভাবে ভেরিয়েশনটা দেখতে হবে। মোট কথা, বাচ্চাকে আমাকে আমাকে শাক সবজি খাওয়াতে হবে।
1: পুষ্টির অভাবে এই সময়ে, ধরুন অ্যাডোলেসেন্স পিরিয়ডে বা তার চেয়েও একটু ছোট বয়সে, আপনারা কি কি রোগ বা কি কি সমস্যা দেখেন বাচ্চাদের মধ্যে?
0: এখন তো যেটা দুরকমই হতে পারে, অপুষ্টিও হতে পারে, অতিপুষ্টিও হতে পারে। এখন যেটা কিশোর কিশোরীদের মধ্যে ওজন বেড়ে যাওয়াটা অনেক বেড়ে যাচ্ছে, তার সাথে মেনস্ট্রুয়াল কিছু প্রবলেম হতে পারে, সেই জন্য যেটা দরকার একটু তাদের হাঁটাহাঁটি, একটু এক্সারসাইজ, অ্যাটলিস্ট দিনে আধ ঘন্টা যদি তারা হাঁটে সপ্তাহে 5 দিন, এইগুলো প্রয়োজন। খাবার মানে ওই ভাগ করে খাওয়া, বেশি ফ্যাটজনিত খাবার না খাওয়া, মানে তিন তিন বেলা খেলো, মাঝে একটা করে স্ন্যাক্স, স্ন্যাক্স বলতে একটা ফল হতে পারে, মানে ওই ওই ধরনের, মানে বারবার খাওয়াটাকে আমরা বারণ করি যে খাবারের একটা টাইম থাকবে। আমি ব্রেকফাস্ট খেলাম, লাঞ্চ খেলাম, ওই প্রত্যেক 1 ঘন্টায় একটা মিষ্টি খেলাম, একটা কিছু ইন বিটুইন খাবারটা যেন না খায়। অতিপুষ্টির কথা বলছি, ওবিসিটি যেখানে, আর যেখানে আন্ডার নিউট্রিশন সেখানে আন্ডার একটা মানে অ্যাডোলেসেন্টদের খাবারের প্রয়োজন কিন্তু আমাদের থেকে অনেক বেশি। মানে আমাদের যেখানে হয়তো পার ডে 1600 ক্যালোরি লাগবে, সেখানে একটা কিশোর কিশোরীর কিন্তু অনেকটা বেশি লাগে, তার 2700-2800 কিলো ক্যালোরি লাগে। এবং বাবার থেকে ছেলে বা মেয়ে যে কিশোরী, তার কিন্তু বেশি পুষ্টির প্রয়োজন। তার সে কি কাজ করে সব কিছুর উপর ডিপেন্ড করে পুষ্টি ডিসাইড হয়, কিন্তু তাদের এই বয়সে পুষ্টিটা বেশি লাগে, কারণ তাদের গ্রোথ হয়, আর প্রোটিনটাও তাদের এই বয়সে বেশি করে দিতে হবে।
1: তো সেই ক্ষেত্রে যদি প্রোটিন বা আপনি যে কোনো ভিটামিনের, প্রোটিন বা ভিটামিনের যদি ঘাটতি হয়, সেক্ষেত্রে আগামীতে কি কি সমস্যা দেখা দিতে পারে? কোথাও কি আমরা যেমন পড়তাম যে চোখের কোনো সমস্যা, অন্ধত্ব, এগুলোর সঙ্গে কোথাও কি পুষ্টি রিলেটেড?
0: হ্যাঁ, ভিটামিন এ কিন্তু এই বয়সে সব থেকে যেটা বেশি আমাদের দেশে সেটা হচ্ছে অ্যানিমিয়া। মানে বলতে পারি আমাদের দেশে যদি 10টা মেয়ে দেখি, 7 জনের আয়রন ডেফিসিয়েন্সি থাকবে। অ্যানিমিয়া হয়তো কম, মানে সেটা মানে পরিস্ফুট হয়ে হিমোগ্লোবিন কমবে, কিন্তু 10 জনের মধ্যে 7টা মেয়ের আয়রন ডেফিসিয়েন্সি থাকে। তার সেই জন্য আয়রন রিচ ফুড খাওয়া ভীষণ দরকার। আয়রন রিচ ফুডে মাছ মাংস তো আছেই, সাথে আমাদের শাকসবজি, তার সাথে লেবু খাওয়া, যেটা বললাম সবাই যদি খাওয়ার সাথে একটু লেবু খায় তাহলে আয়রন অ্যাবজর্পশনগুলো ভালো হয়। আয়রন ট্যাবলেটস সব জায়গা থেকে দেওয়া হয়, স্কুলগুলোতে দেওয়া হয়, ICDSগুলোতে দেওয়া হয়, একটু প্রোফাইল্যাকটিক আয়রন ট্যাবলেট খেলে ভালোই তাদের জন্য।
1: অর্থাৎ যে রক্তাল্পতার যে সমস্যাটা এখনো কোথাও আমরা পুরোটা দূর করতে পারিনি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বারবার আজকের কথার যে সারমর্ম সেটা হলো, বারবার একটা জিনিসই ভাবুন, কোনো আপনার এই পুষ্টির সঙ্গে অর্থের খুব একটা সম্পর্ক কিন্তু নেই। আপনার হাতের কাছে যা পাওয়া যাচ্ছে, বরঞ্চ যেগুলো সহজলভ্য, সেটা শাকসবজি হোক, সেটা ফল হোক, মরশুমি ফল, মরশুমি সবজি, সেগুলো বেশি বেশি করে খান। আর আজকে আমাদের যিনি বিশেষজ্ঞ আছেন, তিনি যেটা বললেন যে বাচ্চার বয়সের সঙ্গে সঙ্গে সে যা খেতে চাইছে তার খাদ্যাভ্যাসটা তৈরি করা, অর্থাৎ ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করতে হবে, তার খাবার নিয়েও ভাবতে হবে। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো সময় প্রায় শেষ, অনুষ্ঠান শেষ করব। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, শিলিগুড়ি, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। আজকের বিষয় জাতীয় পুষ্টি মাস পালন ও আশাদিদের ভূমিকা। এতক্ষণ স্টুডিওতে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক সামিমা ইয়াসমিন। আপনাকে অনেক ধন্যবাদ, কথা হবে আবারও আগামী দিন। খুব ভালো থাকবেন।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, আর প্রথম গানটি শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

0: ব্যান্ডের গানটি শুনছিলেন রূপমের কণ্ঠে, শুনছিলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

প্রথম গানটি শুনলেন অতনু সান্যালের কণ্ঠে। শুনছেন কথায় গানে অনুষ্ঠান, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আজ রজনীকান্ত সেনের গান শুনছেন, শুনছেন কিছু কথা। এবার বলি রজনীকান্ত সেনের তেজস্বী ও দেশাত্মবোধক গান সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রবল প্রতিবাদ ও প্রতিরোধের প্রেরণা যুগিয়েছিল। তার গানগুলি মাতৃভূমির প্রতি নিবিড় ভালোবাসার প্রতীক। তার গানের শব্দচয়ন ছিল অত্যন্ত সরল, সুন্দর, সাবলীল। কোনো কৃত্রিম কঠিন শব্দের মার প্যাঁচ ছাড়াই তা সরাসরি শ্রোতার হৃদয়ে ছুঁয়ে যেত। নীতিশিক্ষার তীব্রতা থাকলেও তাঁর কল্পনা ও কোমল সুরের ছোঁয়ায় গান ও কবিতাগুলো এক শান্ত স্নিগ্ধ রূপ লাভ করেছিল, যে কারণে তিনি কান্ত কবি হিসেবে ভূষিত হন। রজনীকান্তের গানে বাণী ও ছন্দের যে মেলবন্ধন, সুরের যে অপূর্ব লয়, সর্বোপরি ভাবের যে গভীরতা, তা এক কথায় অতুলনীয়। তাঁর রচিত একটি কবিতা যা আমরা ছোটবেলায় প্রায় প্রত্যেকেই পড়েছি, সেই কবিতাটি একবার আপনাদের বলবো আপনাদের সঙ্গে। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ায়, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়ায়, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ গীতায়, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ। এখন যে গানটি শুনবেন শ্রাবণী সেনের কণ্ঠে।

0: উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন প্রবীর ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জল শক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেছেন।
1: বিশ্বব্যাপী বাণিজ্য অনিশ্চয়তা এবং এলনিনোর প্রভাব থাকা সত্ত্বেও ভারতের আর্থিক বিকাশ হার 7-8% বেশি গতিতে এগিয়ে চলেছে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা মন্তব্য করেছেন। জাপানে ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে।
0: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
1: ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রাক্তন কমান্ডার এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছেন।
0: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় বোম্বে হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দিয়েছে।
1: নেপালে ভয়াবহ হরকাবানে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1927, নিখোঁজ 4900। নেপালের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহলকে ত্রাণ ও উদ্ধার কার্যে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেবার আহ্বান জানিয়েছেন।
0: মিশরের সিনাই দ্বীপে আজ এক সড়ক দুর্ঘটনায় 22 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 28 জন।
1: সরকার 2024 সালের তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে।
0: আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেন। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে টিম ইন্ডিয়ার চেতনাকে আরও শক্তিশালী করা, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রের ব্যবস্থাকে সুদৃঢ় করা এবং জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলিতে যৌথ মালিকানাবোধ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পিত ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের মধ্যে এটি ছিল প্রথম সম্মেলন।
1: G20 মঞ্চে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ম্যানেজিং ডাইরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ভারতের ক্রমবর্ধমান আর্থিক বিকাশের ধারা নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে বৈঠকে ভারত ও IMF এর মধ্যে অব্যাহত সহযোগিতার উপর উভয় নেতাই গুরুত্ব আরোপ করেছেন। ক্রিস্টালিনা ভারতের শক্তিশালী অর্থনৈতিক পারফরমেন্স ও সাফল্যের ধারার প্রশংসা করেন এবং ভারতীয় অর্থনীতির অর্জিত দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে আয়োজিত G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা ভারত ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যেকার অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এক সাক্ষাৎকারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ভারতের অর্থনীতিকে অত্যন্ত শক্তিশালী বলে অভিহিত করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তা এবং এল নিনোর প্রভাব থাকা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক বিকাশ হার 7-8% বেশি গতিতে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। তিনি উল্লেখ করেন, সড়ক, সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ, জল এবং ডিজিটাইজেশন এসব ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য কাজ করছে।
2: The Iran war and the implications of pricing on energy and fertilizers. Think about the whole situation of India still sorting through its tariff debate with the United States at that time. And then add on to that the El Nino impact. And through all that, if you've been able to deliver that kind of growth, it tells you the underlying structural growth opportunity in India. India is now delivering regularly 7-8% growth. And I think there's opportunity to go even beyond that.
1: জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম রেটিং BBB+ থেকে উন্নীত হয়ে A- হয়েছে। এর কারণ হিসেবে ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি, জোরালো ব্যক্তিগত চাহিদা ও সরকারি বিনিয়োগ এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার উন্নতির কথাই সংস্থা উল্লেখ করেছে। শক্তিশালী ব্যক্তিগত চাহিদা ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতের অর্থনীতির 7%-এরও বেশি উচ্চ বৃদ্ধির হার বজায় রেখেছে বলেও সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে।
0: রিজার্ভ ব্যাংক জানিয়েছে, মার্কিন ডলার থেকে ভারতীয় টাকায় ফরেক্স সোয়াপ সুবিধার আওতায় 31 আগস্ট পর্যন্ত মোট 136.3 বিলিয়ন মার্কিন ডলার জমা পড়েছে। এই মোট অর্থের সিংহভাগই এসেছে ফরেন কারেন্সি নন রেসিডেন্ট ব্যাংক বা FCNRB আমানত থেকে। এর পরিমাণ 127.2

0: অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে গতকাল এই দুই নেতা সাক্ষাৎ করেন। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও তা নিরাপদ সরবরাহ ব্যবস্থাকে ভারত যুক্তরাষ্ট্র অর্থনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়। এছাড়াও অর্থমন্ত্রী ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক বৈঠকে যোগ দিতে চলতি বছরের শেষের দিকে নতুন দিল্লি সফরের জন্য বেসেনকে আমন্ত্রণ জানান।
1: হরিয়ানায় চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে রাজ্য জিএসটি সংগ্রহে রেকর্ড পরিমাণ 29% বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। দেশের মধ্যে এটি সর্বোচ্চ। এই সময় রাজ্যের জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়ে 24,662 কোটি টাকায় দাঁড়িয়েছে। চণ্ডীগড়ে সরকারের এক মুখপত্র জানিয়েছেন, আগস্ট মাসে রাজ্য পণ্য ও পরিষেবা কর এসজিএসটি বাবদ 4,982 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় 21% বেশি। পাশাপাশি চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে রাজ্যের ভ্যাট সংগ্রহ 13.8% বৃদ্ধি পেয়েছে।
0: বিশ্ববাজারে আজ কমেছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 1% কমে ব্যারেল প্রতি $93.73 দাঁড়ায়। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দামও 1% কমে হয়েছে $89.24। এদিকে টানা তৃতীয় দিনও শেয়ার বাজারে পতন লক্ষ্য করা যায়। সেন্সেক্স 374 পয়েন্ট নেমে 76,570 এবং নিফটি 141 পয়েন্ট কমে 23,914 বন্ধ হয়েছে।
1: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি মাসের শেষের দিকে নতুন দিল্লিতে হতে চলা 18 ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আয়োজক হিসেবে ভারত 12 ও 13 সেপ্টেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপমে এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ব্রিক্সের সদস্য ও সহযোগী দেশগুলির নেতাদের পাশাপাশি বিশেষ আমন্ত্রিত অতিথিরাও অংশ নেবেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
0: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আজ পোল্যান্ডে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ওয়ারশপ বিমানবন্দরে তাকে স্বাগত জানান পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ। সফরকালে শ্রী জয়শঙ্কর পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী রাদেস্লো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডের নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন যাবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিয়ার সঙ্গে তার আলোচনা করার কথা রয়েছে। উল্লেখ্য, 1954 সালে ভারত ও পোল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল।
1: নতুন দিল্লিতে আজ ভারত ও কানাডার মধ্যে বার্ষিক বিদেশ মন্ত্রক বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন এবং কানাডার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কানাডার বিদেশ প্রতিমন্ত্রী অরুণ থাঙ্গারাজ। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ক্রমবর্ধমান সহযোগিতা এবং দুই সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে।
0: ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পদক্ষেপগুলো পর্যালোচনা করতে বাণিজ্য বিষয়ক যৌথ কর্মীগোষ্ঠী বৈঠক করেছে। শিল্প বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল ভার্চুয়াল মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে আফগান নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা, বাণিজ্য প্রক্রিয়া সহজ করা ও শুল্ক সংক্রান্ত সহযোগিতা, ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা, ওষুধ ও কৃষি পণ্যের বাণিজ্য, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা, পণ্য পরিবহন ও বিমান যোগাযোগ বৃদ্ধি এবং বন্দর সংক্রান্ত বিষয়। উভয় পক্ষই প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করতে এবং চিহ্নিত ক্ষেত্রগুলিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে সম্মত হয়েছে।
1: অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ নতুন দিল্লিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠকে অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে সহজে ব্যবসা করার পদক্ষেপগুলি পর্যালোচনা করেন। বৈঠকে অসামরিক মন্ত্রী NOC প্রক্রিয়াটিকে আরও সহজ, স্বচ্ছ এবং সময়বদ্ধ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। 15 দিনের মধ্যে NOC প্রক্রিয়া বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এছাড়া শ্রী নাইডু আজ নতুন দিল্লিতে লুফথানসা টেকনিকের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে তিনি ভারতে ব্যবসা বাণিজ্য পরিচালনার প্রক্রিয়া সহজ করার মাধ্যমে দেশের বিমান রক্ষণাবেক্ষণ মেরামত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।
0: বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেছেন যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, নৌ চলাচল ও আকাশপথ ব্যবহারের স্বাধীনতা, বৈধ বাণিজ্য এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপরেই ভিত্তি করে গড়ে উঠেছে। পালাউয়ের কোরোরে অনুষ্ঠিত 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের নেতাদের বৈঠকের ডায়ালগ পার্টনার সেশনে তিনি গতকাল বলেন যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কোনো দূরবর্তী এলাকা হিসেবে নয়, বরং যৌথ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচনা করে।
1: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সচিব নীলম স্বামী রাও প্যারিসের লা বুর্জেতে ইউরোপীয় ও ফরাসি বস্ত্র, পোশাক এবং ফ্যাশন শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের

0: সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় বস্ত্রমন্ত্রক জানিয়েছে, গতকাল অনুষ্ঠিত এই আলোচনায় বস্ত্রক্ষেত্রে ভারত, ফ্রান্স এবং ভারত ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ভারতীয় বস্ত্রশিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে শ্রীমতী রাও ইউরোপের বৃহত্তম পেশাদার বাণিজ্য মেলা প্রিমিয়ার ভিশন এবং টেক্সওয়ার্ল্ড প্যারিস পরিদর্শন করেন।
1: বহু মহাসাগরীয় অভিযান লোকায়ন 26-এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী আজ স্পেনের বার্সেলোনায় গিয়ে পৌঁছেছে। স্পেনের নৌবাহিনী ও সে দেশের অন্যান্য সামুদ্রিক অংশীদারদের সঙ্গে একাধিক পেশাগত ও সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে ভারতীয় নৌবাহিনীর।
0: অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রাক্তন কমান্ডার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের সভাপতিত্বে অযোধ্যার মনিরাম দাস ছাউনিতে অনুষ্ঠিত ট্রাস্টের বৈঠকের পর এই নিযুক্তির কথা ঘোষণা করা হয়। নবনিযুক্ত সিইও ট্রাস্টের প্রশাসনিক কাজকর্মের তদারকি এবং শ্রীরাম মন্দির চত্বর সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিচালনগত দায়িত্ব পালনের দায়িত্বে থাকবেন। ট্রাস্টের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক কৃষ্ণমোহন 3 নতুন সদস্যের নিয়োগের কথা জানিয়েছেন। এরা হলেন অযোধ্যার প্রবীণ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচান্দকা এবং শিখোহাবাদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর নির্মলা যাদব। ট্রাস্টের নতুন সিইও জিতেন্দ্র মিশ্র অপারেশন সিঁদুরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চলতি বছরের 30 এপ্রিল তিনি অবসর গ্রহণ করেন। অতি বিশিষ্ট সেবাপদক এবং বিশিষ্ট সেবাপদকে তিনি ভূষিত হয়েছেন। শ্রীরাম মন্দিরে অনুদানের অর্থ চুরির অভিযোগ ওঠার পর সিইও নির্বাচনের লক্ষ্যে গত 6 জুলাই 3 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং সুরেশ হাওয়ারে।
1: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় আজ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। পাশাপাশি গত 6 বছরেও এই ঘটনায় এফআইআর দায়ের না করায় মুম্বাই পুলিশের তীব্র সমালোচনা করেছেন আদালত। বিচারপতি সারং কোটোয়াল ও বিচারপতি রঞ্জিত সিং রাজাভোসলের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে কোন তদন্তই অত্যাধিক দীর্ঘ সময় ধরে চলতে পারে না। মামলার সঠিক তদন্ত নিশ্চিত করতে কেন্দ্রীয় সংস্থা তদন্ত বা সতীশ সালিয়ানের বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। এবার বিদেশের খবর।
0: নেপালে ভয়াবহ হরপা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127 এবং প্রায় 4,900 জন এখনও নিখোঁজ। বৃষ্টি ও ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধার কাজ এখনও চলছে। গত মাসের 26 তারিখে নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ ও হিমবাহ ধসের ফলে সৃষ্ট হরপা বান নেপালের একাধিক শহর ও গ্রামগুলিকে বিধ্বস্ত করে দেয়। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ আজ সেদেশের সংসদে বলেছেন, এই হরপা বানের ফলে সৃষ্ট বিপর্যয় হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের কঠোর সতর্কবার্তা। এর প্রভাব প্রশমনে আন্তর্জাতিক মহলকে দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন দেশ ও বহুপাক্ষিক অংশীদারদের কাছ থেকে নেপাল ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা ও বস্তুগত সহায়তা পেয়েছে বলে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ উল্লেখ করেছেন। এদিকে ভারত নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সমাজ মাধ্যমে জানিয়েছেন, আজ বিকেলে ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে ভারতের 5ম বিমানটি সেদেশে পৌঁছয়। বিমানটিতে সুড়ঙ্গ বা টানেল থেকে উদ্ধারের বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের একটি উদ্ধারকারী দল এবং 5.5 টন অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ ব্যক্তিদের শনাক্তকরণে সহায়তার লক্ষ্যে ফরেন্সিক বিশেষজ্ঞদের পাশাপাশি ভারতের 19 সদস্যের একটি ফরেন্সিক দল ডিএনএ নমুনা বিশ্লেষণের কাজ শুরু করেছে।
1: মিশরের সিনাই দ্বীপে আজ একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 22 জন নিহত ও 28 জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে মিশর ও জর্ডান উভয় দেশের নাগরিকই রয়েছেন। মিশরের স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ সিনাই প্রদেশের দাহাব ও নুইউইয়াবা পর্যটন কেন্দ্রগুলিকে সংযোগ রক্ষাকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। কায়রো থেকে জর্ডনের আম্মানের উদ্দেশ্যে যাওয়ার পথে দাহাব ও নোইবার মধ্যবর্তী সড়কে বাসটি উল্টে যায়। নিহতদের মধ্যে 10 জন জর্ডনের নাগরিক ছিলেন। বাসের একটি টায়ার ফেটে যাওয়ায় সেটি উল্টে যায় বলেই খবর।
0: গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে 3,000-এরও বেশি মানুষ মারা গেছেন। এখনও পর্যন্ত নিশ্চিত ইবোলায় আক্রান্তের সংখ্যা 6,100-এরও বেশি। সে সরকারি তথ্য অনুযায়ী 6,186 জন নিশ্চিত ইবোলার আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে। এদিকে বর্তমান প্রাদুর্ভাব 2014-2016 সালের মধ্যে পশ্চিম আফ্রিকায় হওয়া এ যাবৎ সর্ববৃহৎ ইবোলা প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে যাবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছেন।
1: পাকিস্তানের নরওয়াল জেলার সিরাজ গ্রামে শতাব্দী প্রাচীন একটি হিন্দু মন্দির ভাঙার ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে।

0: আছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেছেন, বহু প্রাচীন এই হিন্দু মন্দিরে ভাঙচুরির ঘটনা অত্যন্ত নিন্দাজনক, কর্তৃপক্ষের উদাসীনতা এবং মন্দিরটি রক্ষা করায় ব্যর্থতা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অরক্ষিত অবস্থা এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকারের উদাসীনতাকেই প্রমাণ করে।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী নির্দেশালয় ডিইএর নতুন দিল্লি শাখা ও শ্রীলঙ্কা পুলিশের মাদক বিরোধী শাখা পিএনবির যৌথ অভিযানে একটি পাকিস্তান ভিত্তিক মাদক পাচার চক্রের খোঁজ পাওয়া গেছে। পাচার চক্রের মাধ্যমে প্রায় $2,10,00,000 অর্থমূল্যের মাদক শ্রীলঙ্কা থেকে আন্তর্জাতিক কালোবাজারে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ। মার্কিন দূতাবাস জানিয়েছে, গত মাসের 14-29 তারিখের মধ্যে সন্দেহজনক দ্রব্য সহ একটি জাহাজ পাকিস্তান থেকে কলম্বোয় আসছে বলে তাদের কাছে খবর ছিল। স্নানের তোয়ালের মধ্যে মুড়ে রাখা মাদক মেটামফেটামিন পাওয়া গেছে বলে জানানো হয়েছে। কয়েকজন পাক নাগরিক সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। পিএনবি প্রায় 463 কেজি ওজনের মাদক উদ্ধার করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় $2,10,00,000।
0: ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC দাবি করেছে যে তারা কুয়েতের মার্কিন যুক্তরাষ্ট্রের আল সালেম ঘাঁটিতে এবং জর্ডানের মার্কিন নৌসেনা সদস্যদের আবাসন বিশিষ্ট একটি সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে। এর সঙ্গে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটির নজরদারি ব্যবস্থা ধ্বংস করেছে বলেও তারা জানিয়েছে। এই অঞ্চলে মার্কিন বাহিনীর গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ তথ্য তাদের কাছে রয়েছে বলেও IRGC জানিয়েছে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, সিরিকে একটি বাড়িতে বিবাহ অনুষ্ঠান চলাকালীন মার্কিন হামলায় 50 জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। সিরিকে মার্কিন বাহিনীর এই হামলাকে এর আগে মিনাব, লারমেট, কিসম এবং অন্যান্য স্থানে ঘটে যাওয়া নারকীয় ঘটনার ধারাবাহিকতা থেকে আলাদা করে দেখা যায় না বলেও তিনি উল্লেখ করেছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে IRGC-র বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করে। এবার খেলার খবর।
1: সরকার 2024 সালের তেনজিং নর্গে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ল্যান্ড অ্যাডভেঞ্চার ক্ষেত্রে বলজিৎ কৌর ও স্কালজাং রিজগিন, ওয়াটার অ্যাডভেঞ্চার ক্ষেত্রে রিমো সাহা এই পুরস্কার পেয়েছেন। জীবনকৃতি সম্মান পেয়েছেন শিবপ্রসাদ চামলি। প্রত্যেক পুরস্কার প্রাপককে একটি স্মারক, শংসাপত্র ও 15,00,000 টাকা দেওয়া হবে। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025-এর সঙ্গেই এই পুরস্কারগুলিও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাপকদের হাতে তুলে দেবেন। অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্ষেত্রে অসাধারণ সাফল্যকে তুলে ধরতে এবং সংকটকালীন মুহূর্তে সহিষ্ণুতা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, দলগত শৃঙ্খলা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়।
0: চীনা মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। চীনের শেনঝেনে আয়োজিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলায় দুজনেই সরাসরি সেটে জয়লাভ করেন। কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপিয়ের চি ইউজেনকে 21-16, 21-15 গেমে হারিয়ে দেন। পরবর্তী রাউন্ডে তিনি কানাডার ভিক্টর লাইয়ের মুখোমুখি হবেন। 2021 সালে বিশ্ব ব্রোঞ্জ পদক জয়ী লক্ষ্য সেন প্রথম রাউন্ডে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। কানাডার ভিক্টর লাইয়ের কাছে 14-21, 7-21 গেমে তিনি পরাস্ত হন। মহিলাদের সিঙ্গলসে পাঞ্জাবের 17 বছর বয়সী তানভি শর্মা ডেনমার্কের আমালি সুলাজকে 21-16, 21-17 পয়েন্টে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন। পরবর্তী ম্যাচে তিনি জাপানের টোমোকো মিয়াজাকির বিরুদ্ধে খেলবেন। পুরুষদের ডাবলসে এশিয়ান গেমসের সোনাজয়ী জুটি সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি 21-11, 21-16 পয়েন্টে মালয়েশিয়ার জুনেইডি আরিফ এবং কাং খাই সিং জুটিকে পরাজিত করেছেন। অন্যদিকে মিক্স ডাবলসে ধ্রুব কপিলা ও তানিসা ক্রাস্টো থাইল্যান্ডের টোনাকন সাইহেং এবং টোনিচা সাইহেংকে সরাসরি গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন।
1: ICC মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। 2027-এর 14-28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ICC চেয়ারম্যান জয় শাহ এই খবর জানিয়ে বলেছেন, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতায় খেলবে। T20 ফরম্যাটে এই প্রতিযোগিতা হবে। 6টি দল রাউন্ড রবিন লিগে একে অন্যের বিরুদ্ধে খেলবে। সেরা 2টি দল ফাইনালে খেলবে। ICC চেয়ারম্যান জয় শাহ জানিয়েছেন, 2027 সালে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি মহিলাদের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করবে।
0: নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবল আজ ইস্টবেঙ্গল 300 গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। আকাশ হেমরাম হ্যাট্রিক করেছেন। ইস্টবেঙ্গল 10 ম্যাচে 26 পয়েন্ট সংগ্রহ করল। বিধাননগর মিউনিসিপ্যাল স্টেডিয়ামে অন্য ম্যাচে ক্যালকাটা কাস্টমস 6-0 গোলে জর্জ টেলিগ্রাফকে পরাজিত করেছে। সুদীপ হাঁসদা

0: যাত্রী করেন। মার্শাল কিশলু, রৌনক পাল, আদিত্য পাল একটি করে গোল করেছেন। এদিকে প্রিমিয়ার লিগে আগামী সোমবার ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়।
1: অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ হয়েছেন মেহেরাজউদ্দিন ওয়াডু। মোহামেডান স্পোর্টিং এর কোচের পদ ছাড়ার পর তার কাছে প্রস্তাব আসে, তিনি সম্মতি দিয়েছেন। আজ গোয়ায় মারগামে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন তিনি। সেখানে দুমাস শিবির চলবে। আপাতত তিন মাস বয়সভিত্তিক জাতীয় দলের দায়িত্বে থাকবেন মেহেরাজ। মূল পর্বে খেলার ছাড়পত্র পেলে চুক্তির মেয়াদ বাড়তে পারে।
0: উত্তরাঞ্চলকে 7 উইকেটে হারিয়ে দক্ষিণাঞ্চল টানা দ্বিতীয়বার দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে আজ চতুর্থ দিনে 7 উইকেটে 256 রান নিয়ে খেলা শুরু করে। উত্তরাঞ্চল 297 রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে। দক্ষিণাঞ্চলের হয়ে এমডি নিধিশ 5 উইকেট নেন। ম্যাচ জয়ের জন্য 181 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল 3 উইকেট হারিয়ে চাপানে বিরতির আগেই লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক তিলক ভার্মা 51 রানে অপরাজিত থাকেন। ফাইনালে দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের মুখোমুখি হবে। উল্লেখ্য, গতকালই পূর্বাঞ্চল গতবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলকে 4 উইকেটে হারিয়ে 14 বছর পর দলীপ ট্রফির ফাইনালে পৌঁছেছে।
1: এখন দৃষ্টিকোণ। আজ এই পর্বে শুনবেন অভিনেত্রী সাধনার জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

সে সময় বলিউডের স্বর্ণযুগ, ছয়ের দশক। ছবির নায়ক নায়িকারা প্রত্যেকেই যেন নিজস্বতায় স্বতন্ত্র। প্রথম সারির নায়িকাদের মধ্যে ছিলেন তিনিও। তার ফ্রিঞ্জ হেয়ার কাট জনপ্রিয় হয় সাধারণের জীবনেও। নাম হয় সাধনা কাট। অভিনেত্রীর নাম সাধনা শিবদাসানি, বেশি পরিচিত সাধনা নামেই।

0: সাধনা বিখ্যাত হয়ে ওঠেন তিনটি সাসপেন্স থ্রিলারে, ভো কন থি,
1: ইয়ে ধুলি জাননি, হে মুলায়ম রেত, ক্যা মেরি তরহ ইয়ে সব ভি আপকো আচ্ছে নাহি লাগতে?
2: তুম আপনে কহো ইয়াহ কিউ লাই হো মুঝে?
1: আপনি জিন্দগি কা সবসে বড়া সওয়াল হল করনে কে লিয়ে।
2: কাইসা সওয়াল?
1: ক্যা আপ জানতে হ্যায় কোই আপকি তলাশ মে জনম জনম সে ভটক রহি থি? ক্যা আপকো পতা হ্যায় দুনিয়া কে ইস অন্ধেরে সাগর মে কিতনি বার আপ উসকে হাথো মে আতে আতে ছুট গয়ে?
2: ইয়ে ইয়ে সব ক্যা কহ রহি হো?
1: আর আব আপকো পানে কে লিয়ে ও যুগোঁ সে মচলতে হুয়ে অরমান এক লড়কি বন গয়ে।

এরপর অনিতা ছবির দুনিয়ায় প্রবেশ 15 বছর বয়সে কোরাস শিল্পী হিসেবে। নায়িকা রূপে প্রতিষ্ঠা পান লাভিন শিমলা, হামদোনো, আসলি নকলি প্রভৃতি ছবিতে।

এরপর মেলে মেহবুব ওয়াক্ত IIFA 2002 এ তাকে জীবনকৃতি সম্মান দেয়। ছবির জগৎ থেকে অবশ্য তিনি তার অনেক আগেই 60-এর দশকের মাঝামাঝি সরে যান। তার জন্মদিনে

0: শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করেন।
1: বিশ্বব্যাপী বাণিজ্য অনিশ্চয়তা ও এল নিনোর প্রভাব থাকা সত্ত্বেও ভারতের আর্থিক বিকাশ হার 7-8% বেশি গতিতে এগিয়ে চলেছে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা মন্তব্য করেছেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে।
0: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
1: ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রাক্তন কমান্ডার এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছেন।
0: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় বম্বে হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দিয়েছে।
1: নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1127, নিখোঁজ 4900। নেপালের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহলকে ত্রাণ ও উদ্ধার কার্যে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।
0: মিশরের সিনাই দ্বীপে আজ এক সড়ক দুর্ঘটনায় 22 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 28 জন।
1: সরকার 2024 সালের তেনজিং নর্গে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সিনেমা জগৎ।
3: আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ। সিনেমার ধারা বা বিভাগ নিয়ে অনেক কথা হয়, যে আর্ট ফিল্ম, পপুলার ফিল্ম, মিডল অফ দ্য রোড, এবং সিনেমায় বাস্তববাদ, সেটা নিয়েও আলোচনা অনেক হয়েছে। বাইরের অনেকেই ভারতীয় সিনেমা বলতে বলিউড বা হিন্দি ছবি তাদের কাছে একটা অনেক দিন প্রধান পরিচায়ক হয়েছিল, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের ছবি যে তাদের নিজস্ব জোরের একটা জায়গা করে নিয়েছে সেটা আজ অবিসংবাদিত। আজ আমরা সেই রকম কিছু সাম্প্রতিক আঞ্চলিক ছবি এবং সেখানে এক নতুন ধরনের বাস্তববাদ কিভাবে ফুটে উঠছে তাদের নির্মাণে, তাদের সিনেমার ভাষায়, সেই নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তন দত্ত। সায়ন্তনকে স্বাগত জানাই।
4: আপনাদের ধন্যবাদ আমাকে ডাকার জন্য। গত 20-30 বছর ধরেও আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ছবিতে বেশ কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা নন ইন্ডাস্ট্রিয়াল ফিল্ম, এই টার্মটা আমি সচেতনভাবে ব্যবহার করছি, কারণ ইন্ডাস্ট্রিতে আমরা এক ধরনের ফিল্ম প্রোডাকশন দেখতে পাই, সেটা শুধুমাত্র হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, স্থানীয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ছবির সবসময় পরিকাঠামোর একদম বাইরে বেরিয়ে বলবো না, কিন্তু পরিকাঠামোর সাথে এক ধরনের একটু তির্যক সংলাপে রেখে বেশ কিছু ছবি তৈরি হচ্ছে। আমি কয়েকটি ছবির নাম বললে হয়তো অনেকে ছবিগুলোকে চিনতে পারবেন। তার মধ্যে ধরা যাক গুরবিন্দর সিং, পাঞ্জাবের ফিল্ম মেকার, যার চৌথিকুট, আর ছিনি রাত, আনহে গোড়া দেদান, এই ছবিটি আগে 2011 সাল।
3: অনেকে বলেন যে মনিকলের যে ধারা,
4: হ্যাঁ প্রায় আর কি, মনিকলের খুবই যোগ্য ছাত্র তিনি। অন্যদিকে ধরা যাক যে দক্ষিণের অনেক ফিল্ম মেকার আছেন, যার মধ্যে কেরালার সানাল কুমার শশীধরন, যার এস দুর্গা, চোলা ইত্যাদি ছবি। মহারাষ্ট্রের আছেন চৈতন্য তামহানে, যার কোর্ট এবং পরবর্তীকালে দ্য ডিসাইপল সেই ছবিটি, প্রচুর নাম বলা যায়। দক্ষিণের দিকেই আমি আরো 2-3 জনের নাম করব, একটু অরুণ কার্তিক যার নাসির ছবিটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ধরা যাক বিহারের দিকে, আমরা জানি গামকঘর এবং পরবর্তীকালে ধুইন, এই ছবিগুলো থেকে অচল মিশ্র, এবং অন্যদিকে পোখার কে দুনু পার, এই ছবিতে পার্থ সৌরভ। বাংলাতেও 2-1 জনের নাম বলা জরুরি। সেক্ষেত্রে আমার যেটা অন্তত প্রথম যার নাম মাথায় আসে সেটি ঝিল্লি বলে ছবিটি, ঈশান ঘোষ। এছাড়াও কিছুটা হয়তো আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি, প্রদীপ্ত চট্টোপাধ্যায়ের ছবি, কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখা মধুজা মুখার্জির ডিপ সিক্স বলে ছবি, এই অনেক ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি, যে এই ধরনের ছবিতে এক ধরনের নতুন বাস্তববাদ দেখা যাচ্ছে। তো এই নতুন বাস্তববাদ, এই বিষয়টি কি সেটি একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া দরকার। আমরা জানি ভারতীয় চলচ্চিত্রে বাস্তববাদ, রিয়েলিজম যাকে বলে আর কি, তো সেই জিনিসটির প্রায় প্রধান মানদণ্ড সত্যজিৎ রায়ের ছবি দীর্ঘদিন অবধি ছিল, কারণ 1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সেই ছবিটি বাস্তববাদের যে মানদণ্ড তৈরি করে দেয়। তার আগেও প্রচুর ছবি হয়েছে, আমরা জানি যে এক ধরনের সোশ্যাল ফিল্মের যে জঁটটি সেই সময় ছিল, যার মধ্যে উদয়ের পথে ইত্যাদি এবং বিমল রায়ের ছবি, এদের নাম করতেই হয়। তো এনাদের ছবি থেকে এক ধরনের বাস্তববাদের যে ধারণা তৈরি হচ্ছিল, যেটি পথের পাঁচালীতে বলা যেতে পারে প্রায় একটি শীর্ষবিন্দু পায়, এবং তার পরবর্তীকালে সত্যজিৎ রায়ের একটা ধারা তৈরি হয় বাস্তববাদের ক্ষেত্রে। তো এই বাস্তববাদের ধারাটি আমরা জানি মোটামুটি 70-80 দশকের সময় থেকে আস্তে আস্তে পড়তে শুরু করে। সত্যজিৎ রায় তখন মারা যান কিছুদিন বাদে। আমাদের এখানে মৃণাল সেন কাজ করছিলেন, তিনি 90 সালের শুরুর দিকে কাজ করে কাজ বন্ধ করে দেন। ঋত্বিক ঘটক অনেকদিন আগেই মারা গেছেন, যদিও ঋত্বিক ঘটক এই বাস্তববাদের ধারায় পড়েন না, তাও জনপ্রিয় যারা ওই সময়কার মানুষের স্মৃতিতে যে যে পরিচালকের নাম রয়েছে তাদের কথা। তো এইবার আমরা দেখি যে 1990 পরবর্তীকালে বড় পরিবর্তন হয় অনেকগুলো, তার মধ্যে একটা পরিবর্তন খুব চেনা, যেটিকে বলা যেতে পারে যে নিউ মিডিয়ার উত্থান, অর্থাৎ পুরনো ফিল্ম টেকনোলজিকে পরিবর্তিত হয়ে গিয়ে নতুন ধরনের ফিল্ম টেকনোলজি আসা। এবং এই কনটেক্সটে যেটি অত্যন্ত জরুরি যে বেশ কিছু ছবি মূলত 2010 সালের আশেপাশে থেকে ছবিগুলো তৈরি হওয়া শুরু হয়, সেখানে আমরা দেখতে পাই যে প্রধান যে 2-3টি বৈশিষ্ট্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য যে এক ধরনের স্থির এবং ধীর এবং প্রায় নিষ্ক্রিয় প্যাসিভ সেই ধরনের দৃশ্য নির্মাণ। তো সেটি কিরকম, ধরা যাক আমি একটি ছবির উদাহরণ দিই, নাসির যে ছবিটির কথা আমরা বলছিলাম, সেই ছবিতে আমরা শুরুতে দেখতে পাই প্রায় 2-2.5 মিনিট ধরে ছবির প্রথম শটটি দেখায় যে একজন মানুষ ঘুমোচ্ছেন এবং শটটা দেখতে পাই মশারির উপর থেকে নেওয়া, মাটিতে বিছানা করে একজন ঘুমোচ্ছেন। তো বোঝাই যায় যে তিনি মোটামুটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তই বলা যায়। তো ছবিটি শুরুতে কিন্তু আমরা যখন প্রথমবার দেখছি তখন আমরা আর কিচ্ছু জানতে পারি না যে ছবিটিতে তিনি কোন জায়গায় থাকেন, কোন ভাষায় কথা বলেন, কোন ধর্ম, কিছুই জানানো হয় না। শুধুমাত্র একটা মানুষ যে ঘুমিয়ে আছেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, এই দৃশ্যটি আমরা প্রায় 2-2.5 মিনিট ধরে দেখি। বা ধরা যাক পোখর কে দুনু পার ছবিটির কথা যেটা বলছিলাম, তো সেখানেও একটা বড় সময় ধরে দেখা যায় যে ছবিটির জাস্ট কনটেক্সটটা ছোট করে বলে রাখি যে একটি মেয়ে এবং একটি ছেলে অল্প বয়সী, তারা বাড়ির অমতে একসাথে থাকতে শুরু করে এবং সেটা লিভ ইন রিলেশনশিপ, বিয়েও তখন হয়নি। তো সেই অবস্থায় মেয়েটি ফিরে আসে তার নিজের পরিবার কাছে, যেটা বিহারের দ্বারভাঙ্গা জেলায়, এবং সেখানে ফিরে এসে পরিবারের সাথে মেয়েটি আবার যখন কথা বলতে চায় তো সেই পরিবার তাকে শর্ত দেয় যে তুমি ছেলেটিকে ছেড়ে দাও, তবেই খালি দেখা করতে পারবে। তো মেয়েটি বুঝতে পারে না কি করবে, সে ওই ছোট শহর মফস্বল এরিয়া সেইখানে থাকতে শুরু করে। এবং খুব ইন্টারেস্টিংলি কোনো বাড়ি পাওয়া যায় না তাদের দেওয়ার জন্য, তারা একটি পার্টি অফিস থাকে। তো সেই অবস্থায় ছবিটিতে প্রায় এইটুকু ঘটনার ঘন ঘটার বাইরে আর প্রায় কিছুই ঘটে না, কারণ বোঝা যায় যে ছেলেটি সে যে ভীষণ উদ্যোগী, টাকা পয়সা রোজগার করতে যাবে এরকমও নয়। ছেলেটি বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরে বেড়ায়, বাইকটি বেচে দেয়, মেয়েটি ঘরে থাকে, তারও ভাল লাগে না ব্যাপারটা। এই গোটা জিনিসটার মধ্যে যে পরিচালক যেন প্রায় এই দুটি চরিত্রকে ছেড়ে দেন তাদের মতো করে জীবনযাপন করার জন্য, আর আমরা যেন চুপচাপ তাদের এই যে জীবন সেই জীবনটি যে খুব আদর্শ জীবন এমন বলা যাবে না, আবার খুব খারাপ জীবন এমনও বলা যাবে না, খালি সে জীবনটিকে আমাদের দেখতে আহ্বান জানায়। তো এই পয়েন্টটাই আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, কারণ আমরা সাধারণত ফিল্মের ক্ষেত্রে বা যে কোনো শিল্পের ক্ষেত্রে যে জিনিসটা জানি যে যে ধরনের বাস্তব আমরা চোখের সামনে দেখি, দর্শক হিসাবে বা পাঠক হিসাবে শ্রোতা হিসাবে আমাদের কিছু সময় প্রবণতা হয় যে সেই ধরনের দেখাটার উপর বিচার চাপিয়ে দেওয়া যে এটি ভালো এটি খারাপ। তো এই ধরনের ছবিগুলো এবং এদের প্রায় বলা যেতে পারে যে আত্মীয়তা আছে আন্তর্জাতিক ছবির আঙিনা, তো সেখানে আমরা আব্বাস কিরোস্তামির নাম করতে পারি, আপিচাট কংফিরা সাথিকুলের নাম করতে পারি, আন্তর্জাতিক ক্ষেত্রে যারা কাজ করছেন এদের অনেকের ছবিতেই আমরা এই যে বৈশিষ্ট্যটি দেখতে পাই যে ঘটনা ঘটছে তার মতো করে এবং আমরা যেন চুপ করে তার পাশে, যেভাবে একজন আমার ঘরের কোনো প্রিয় মানুষ সকালবেলা ঘুমোলে যেমন তাকে আমরা চুপ করে দেখি, নাসির ছবি তো ক্যামেরা যেন প্রায় সেই রকম ভাবে মানুষটিকে চুপ করে দেখতে থাকে। তো এই দেখতে থাকার যে বৈশিষ্ট্যটি এইটি আমার মনে হয় একটা খুব জরুরি জায়গা। এবং যেহেতু এই ফিল্মমেকাররা কেউ কারোর সাথে আলোচনা করে এই স্টাইল তৈরি করেনি, স্টাইলটি তৈরি হচ্ছে নানা রকম জায়গা থেকে, তো সেটি আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
3: হ্যাঁ, একটা যেটা আপনি বললেন আপনার কথায় উঠে এলো যে একটা আপাত নিস্তরঙ্গ জীবন এবং যে কোনো শিল্প মাধ্যম আমাদের একটা আগ্রহ থাকে যে কি ঘটবে এরপরে, মানে একটা লার্জার দেন লাইফ কিছু যেটা আমরা খুব স্বাভাবিকভাবে দেখতে অভ্যস্ত তার থেকে একটা অন্য কিছু, বা মানে যে জন্য আমরা নায়ক বা নায়িকার সঙ্গে রিলেট করি যে সে একজন খুব সফল বা সিনেমার একটা মিলনান্তক ব্যাপার, তো সেইটার থেকে একটু বেরিয়ে এসে যে একটা নির্লিপ্তি একটা নিস্তরঙ্গ সেটাও বোধ হয় অনেক সিনেমার ক্ষেত্রে এই ধরনের
4: একদমই, মানে ওই ঘটনার ঘন ঘটা এবং সেখান থেকে অনেক কিছু ঘটে চলা এক 2 ঘন্টার পরিসরে তার একদম বাইরে এসে এই ছবিগুলো নির্মাণ। এবং এখানেই আমি আরেকটি ছোট কথা বলে রাখতে চাই যে এই যে নিস্তরঙ্গ দেখার যে ধরনটি এটি কিন্তু সিনেমার ইতিহাসে তার সূত্রটা অনেক পুরনো, মানে বলা যেতে পারে সেই সূত্রপাত অনেকগুলো বিখ্যাত ছবি দিয়ে, তার মধ্যে একটি হচ্ছে ভিতরির সিকা, আমরা জানি ইতালির বিখ্যাত পরিচালক নিওরিয়ালিজমের সময় তার উম্বেরতো ডি বলে একটি ছবির কথা বলতেই হয়। তার এই ছবিতেই শুধুমাত্র নয় বরং ওই সময়কার প্রচুর ছবিতেই অনেক চলচ্চিত্র তাত্ত্বিক এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানে খুব গুরুত্বপূর্ণ একটি মার্কার, কারণ তার আগেকার ফিল্মে যে এক ধরনের প্রায় গাণিতিক একটি সম্পাদনার যে নিয়ম ছিল, অর্থাৎ আমি হাত তুলবো, ক্যামেরাটা ঠিক ওইটুকুই দেখাবে, তারপরে কাট হবে। এই যে নিয়মটি, এই নিয়মটি ক্রমশ ভাঙতে শুরু করে এই ধরনের ফিল্ম মেকারদের থেকে। এবং আমরা জানি পিতৃদের শিকার একটি বিখ্যাত ফিল্ম আছে উম্বেরতো ডি বলে, সেখানে একটি দৃশ্য, বাড়িতে কাজ করে একটি মেয়ে, বাচ্চা মেয়ে, সে একদিন সকালবেলা উঠে গ্যাস জ্বালাতে যাইবে এবং গ্যাস জ্বালাতে গিয়ে দেশলাই বাক্সটা কাজ করছে না, একটা দুটো তিনটে সে ক্রমশ জ্বালিয়েই যাচ্ছে, আর ক্যামেরা চুপ করে তাকে দেখছে এবং সে খানিক্ষণ বাদে বসে পড়ে, সে পা দিয়ে দরজা বন্ধ করতে থাকে। এই যে ছোট ছোট ডিটেল গুলো, এগুলো ওই সময়কার ছবির অনেক বেশি আটোসাটো কাঠামোর মধ্যেও ভিতরীয় শিকায় এবং আরো অনেক পরিচালক তারা এইরকম ছোট ছোট এলিমেন্ট যুক্ত করতেন। সত্যজিৎ রায়ের ছবিতেও আমরা এই বৈশিষ্ট্য দেখেছি। যেমন ধরা যাক পথের পাঁচালির একটি বিখ্যাত জায়গা আছে, যেখানে চিঠি নিয়ে যখন অপু আসে, তারপরে সর্বজয়া সেই চিঠি পড়ার পর প্রায় এক দেড় দু মিনিটের কাছাকাছি সে সময় কোনো ঘটনা ঘটে না, খালি আমরা দেখতে পাই মিউজিক বাজছে রবিশঙ্করের সেতার এবং তার সাথে সাথে জলে ফড়িং নাচছে পোকা, পুকুর ইত্যাদি ইত্যাদি, সেখানেও এক প্রকৃতিকে চুপচাপ দেখে যাওয়া। কিন্তু আমি এই ধরনের বাস্তববাদের থেকে পরবর্তীকালে সেটাকে আলাদা কেন করছি, কারণ আগেকার ছবিতে ঘটনার মধ্যেখানে যে অংশটুকু ছিল, এখানে ঘটনাটাই চলে যাচ্ছে ছবির প্রান্তে, বরঞ্চ এই দেখার জায়গাটি, প্যাসিভ দেখার জায়গাটি বলা যেতে পারে ছবির কেন্দ্রে চলে আসছে। এবং আমরা জানি যে 90 সালে সারা পৃথিবীতে স্লো সিনেমা নামক যে ঘরানা তৈরি হয়, তার সাথেও নিশ্চয়ই এর একটা সংলাপ আছে। শুধুমাত্র স্লো সিনেমা, শুধুমাত্র গতির জায়গাটি মূল নয়, বরঞ্চ এই চুপ করে নিষ্ক্রিয় দেখে যাওয়া এবং এই দেখার মধ্যে যে এক ধরনের নন জাজমেন্টাল একটা জায়গা তৈরি হয়, দর্শককে এবং শ্রোতাকে, পাঠককে শিল্পীরা আমন্ত্রণ জানান যে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটিকে আমরা আগে থেকে বিচার না করে, অর্থাৎ এই ছেলে মেয়েটি ঠিক করছে কি ভুল করছে, বা এই যে লোকটি সে কোন ধর্ম, কোন জাত, কোন জায়গা, কোন শ্রেণী, এসবকে সরিয়ে রেখে আমরা যাতে আগে ঘটনাগুলোকে এবং মানুষকে প্রায় চুপ করে দেখতে পারি। এবং এই সূত্রেই আমার মনে হয় যে ধরুন আমাদের এই নতুন ধরনের মিডিয়ার যে রিলের জগৎ, শর্টস, আমরা দেখতে পাচ্ছি যে আজকাল 30 মিনিটের ভিডিও হলেও সেখানে কেটে কেটে থাকে 10-15 সেকেন্ড, 20 সেকেন্ড করে না হলে দর্শক দেখতে পায় না। তো আমার মনে হয় এই যে অত্যন্ত দ্রুত গতির যে মিডিয়ার জগৎ, সেখান থেকে সরে এসে তার প্রায় বিপ্রতিপে একই সময় এই ছবিগুলোর এই দেখার অবস্থানটা বেশ গুরুত্বপূর্ণ একটি দার্শনিক বয়ান।
3: মানে আমাদের অ্যাটেনশন স্প্যানটা এখন এত কমে গেছে, সেখানে সেই ধারার বিপরীতে গিয়ে
4: একদম, এবং অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া একটা শর্টসে আমরা টুক করে দেখছি কোন একটা ঘটনা ঘটে যাচ্ছে, এবং রিলের এই ফরম্যাটটি যদি ভাবেন এর কোনো শেষ নেই, মানে আপনি স্ক্রোল করে যাচ্ছেন এবং অনন্তকাল ধরে স্ক্রোলিংটা হয়ে যাচ্ছে। তো এর বিপরীতে দাঁড়িয়ে আমরা যখন দেখছি যে 4 মিনিট ধরে একটি ছেলে মেয়ে ঝগড়া করছে আর কিছুই হচ্ছে না, বা একজন মানুষ ঘুম থেকে উঠছে, এইটি আমার মনে হয় যে দৃশ্য শ্রাব্য মাধ্যমে এই গতির বিপ্রতিপে থাকাটা এখন প্রায় গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বয়ান, কারণ মানুষকে স্থির হয়ে দেখতে চাওয়া এইটি যখন হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ এবং চারপাশ থেকে, তখন এই ছবিগুলো বোধ হয় খানিকটা সাহায্য করতে পারে এই ধরনের দেখাকে ফিরিয়ে আনতে।
3: ঠিক, আমরা বিহারের ছবি নিয়ে কথা বললাম, দক্ষিণ ভারতের ছবি নিয়ে, উত্তর পূর্বাঞ্চল আমাদের বিভিন্ন সংস্কৃতির দিক থেকে গুরুত্বপূর্ণ, সিনেমার ক্ষেত্রেও এখন নতুন কি ধরনের ছবি?
4: অবশ্যই এখানেও যে ছবিটির কথা বলা উচিত ছিল, হাবাম পবন কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফিল্ম মেকার, তিনি কলকাতাতে SRFTI-তে পড়াশোনা করেছিলেন এবং তার একটি বিখ্যাত ছবি আছে যে ছবিটির নাম লেডি অব দ্য লেক বলে, এবং সেই সূত্র ধরে হয়তো মধুজা মুখার্জির যে ছবিটি ডিপ সিক্স, এই দুটি ছবিকেই বলা যেতে পারে নতুন বাস্তববাদের আরেকটি মার্কার। কি সেই মার্কার? যে লেডি অব দ্য লেক ছবিতে তো আমরা দেখি যে ছবিটি শুরু হয় খুবই প্রান্তিক মানুষের জীবন দিয়ে, একটি লেকের আশেপাশে কয়েকজন মানুষ জীবনযাপন করছেন, এবং ডিপ সিক্স ছবিটি যার কথা বলছি সেটা যদিও ঠিক প্রান্তিক মানুষ নন, তাও কর্পোরেটে কাজ করেন একজন মহিলা যার একা জীবন, তা দিয়ে ছবিটি শুরু। ক্রমশ ছবির চলনের সাথে সাথে দেখা যায় যে এই যে খুব সাধারণ, ঘটনাহীন, প্রায় মান্ডেন যাকে বলে ইংরেজিতে দৈনন্দিনতা, এর মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ে একটা নন রিয়েলিস্টিক এলিমেন্ট। কি সেটা? যে দু ক্ষেত্রে একটা ভূতের উপস্থিতি, প্রায় অ্যাবসার্ড একটা ফ্যান্টাস্টিক এলিমেন্ট। ডিপ সিক্স ছবির ক্ষেত্রে দেখি যে এই মেয়েটির যে ঠাকুমা যে মারা গেছে ছবির শুরুতে, সে তার মেয়েটি ঘরে ফিরে এসে তার সাথে কথা বলতে শুরু করে। ওইদিকে লেডি অব দ্য লেক ছবিতেও একজন মৃত একটি ক্যারেক্টার, সে আবার ফিরে আসে। কিন্তু মজার ব্যাপার, সাধারণত ভূত বললেই আমাদের যে ধরনের ছবির ধারণা তৈরি হয় যে অদ্ভুত সাউন্ড, মিউজিক, ক্যামেরা মুভমেন্ট, এই সব কিছু এই ছবিগুলো খুব সযত্নে পরিহার করে। কি হয় যেন ভূতের উপস্থিতি, সেটা যেন আর পাঁচটা বাস্তবতার খুব সাধারণ উপাদানের মতো করেই ছবিতে যেন চলে আসে, আমাদের কাছে মনে হয় যে সে একটি আরেকটি মানুষের মতো। অর্থাৎ এই যে ফ্যান্টাসি এলিমেন্ট, সেটি বাস্তবতার মধ্যে প্রায় মিশে যায় অত্যন্ত সাধারণভাবে, এবং সেই ফ্যান্টাসি এলিমেন্টের উপস্থিতি ছবির যে সাধারণ চলন তাকে ভাবে ডিস্টার্ব করা হয় না। বাংলাতে এক্ষুনি মাথায় আসছে মধুজা মুখার্জির আগে একটি, উনি স্ক্রিপ্ট লিখেছিলেন অনুপ সিং এর সাথে একটি ছবি কিসসা, ইরফান খান অভিনয় করেছিলেন, সেই ছবিতেও আমরা এই একই উপাদান দেখতে পাই, হ্যাঁ, দেশভাগের কনটেক্সটে। তো এই ধরনের আমার মনে হয় একদিকে দেখা এবং আরেকদিকে বাস্তবতা অতিরিক্ত উপাদান এবং বাস্তবতা দুটো একসাথে মিলে যাওয়া বোধ হয় আরেকটি খুব গুরুত্বপূর্ণ উপাদান এই ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবিগুলোর মধ্যে।
3: বেশ, আমরা আজকে কথা বললাম সাম্প্রতিককালে নির্মিত ভারতের বিভিন্ন আঞ্চলিক ছবি নিয়ে, যেখানে বাস্তববাদ একটা নতুন রূপ নিচ্ছে। আমাদের সঙ্গে আজ ছিলেন সায়ন্তন দত্ত, ধন্যবাদ সায়ন্তন।
4: অনেক ধন্যবাদ।
3: সিনেমা জগৎ আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: এতক্ষণ শুনছিলেন সিনেমা জগৎ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ বক্তব্য রাখেন তিনি। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ 4200-এরও বেশি। বন্যা দুর্গত নেপালে উদ্ধার কাজের সহায়তায় ভারত থেকে 11 জনের বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান পৌঁছেছে কাঠমান্ডুতে। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শক্তি বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে। মহিলাদের প্রথম ICC ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতের জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন।

এই সম্মেলনের সিদ্ধান্তগুলি যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারি বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধে নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ প্রায় 4216। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরের ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নুয়াকোট ও ধাডিং এই তিনটি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে বেসরকারি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে। নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজের সহায়তায় ভারত থেকে আজ 11 জনের বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছেছে। বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে ত্রিশূলি বাজারে পৌঁছেছেন তারা। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল থেকে নেপালি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করবেন তারা। আজ বিকেলে 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে। গঙ্গা, গণ্ডক এবং কোশি নদীর জলস্তর বাড়ার ফলে বিহারের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ভাগলপুর, খাগড়িয়া, সমস্তিপুর, পাটনা, বক্সার, ভোজপুর ও বৈশালী সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় গঙ্গার বন্যার জল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাটনার মানের, দীঘাঘাট, গান্ধীঘাট এবং হাতিদহ এলাকায় গঙ্গা নদী বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে রোহতাসের বাণসাগর বাঁধ থেকে জল ছাড়ার ফলে সোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঔরঙ্গাবাদ জেলায় সোন, বাতানে, পুনপুন, ধাওয়া, আদারি, মাদার ও কেশার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ট্রাস্টে তিনজন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগ চন্ডকা এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব। কেন্দ্রীয় সরকার 2024 সালের তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া পুরস্কারের সঙ্গে এই পুরস্কার তুলে দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন যে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন এ বক্তব্য তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর দেশীয় সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের উপর জোর দেন। তিনি বর্তমান সময়কে নিরাপদ ও সুস্থায়ী শক্তির পাশাপাশি পরিচ্ছন্ন শক্তির দিকে এগিয়ে যাওয়ার সময় হিসেবে বর্ণনা করেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ড ডে ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী ডে ভেভার ভারত মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। তার মুম্বাই সফরকালে হিরে, বন্দর এবং লজিস্টিক ক্ষেত্রের বিভিন্ন অংশীদারদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।
গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী

0: সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCRA জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7%-এরও বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। সংস্থাটি জানিয়েছে, সরকার ধারাবাহিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নীতি বাস্তবায়ন করার পাশাপাশি ব্যাংকিং ক্ষেত্রে উন্নতি করেছে। দেউলিয়া আইন, IBC প্রবর্তন, সরকারি মূলধন বিনিয়োগ এবং রিজার্ভ ব্যাংকের শক্তিশালী তদারকির ফলে চলতি বছরের মার্চ মাসের শেষে মোট খেলাপি ঋণের অনুপাত কমে 1.8% দাঁড়িয়েছে বলে JCRA জানিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে আজ পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ ওয়ারশো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এই সফরে ডঃ জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদোস্লো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তার নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিয়ার সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নতুন দিল্লিতে পশু পাচারের বিষয়ে ভারত ও থাইল্যান্ডের মধ্যে 2-দিনব্যাপী একটি সমন্বয় বৈঠকের আয়োজন করছে। ইন্টারপোলের এনভায়রনমেন্টাল সিকিউরিটি সাব ডিরেক্টরের সহযোগিতায় আজ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই 2 দিন ধরে বৈঠকে অংশগ্রহণকারীরা বিদেশি প্রজাতির পশু পাচারের প্রবণতা, চোরাচালানের পথ, অপরাধ চক্রের অপরাধ গোপন করার কৌশল এবং পাচারকারীদের শনাক্তকরণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। সৌদি আরবের জাতীয় জলপথ পরিবহন সংস্থা বাহরির মালিকানাধীন সিডোর নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি হামলায় 2 ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, গতকাল রাতে তাদের জাহাজে এই হামলা চলে। সৌদি আরব তাদের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের আক্রমণের তীব্র নিন্দা করেছে। দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা GDP সংক্রান্ত পরিসংখ্যা নিয়ে ব্যাখ্যা দিয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরই নতুন ভিত্তি বছর বা BCR অনুসরণে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ICC মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে 2027-এর 14-28 ফেব্রুয়ারি। মুম্বাই ও ভদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ICC প্রধান জয় শাহ এই খবর জানিয়ে বলেছেন, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা খেলবে। T20 ফরম্যাটে প্রতিযোগিতা হবে। 6টি দল রাউন্ড রবিন লিগে একে অন্যের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ বক্তব্য রাখেন তিনি। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম CEO নিযুক্ত হয়েছেন। খবর এখন এ পর্যন্তই। এর পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন, সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। 6:10 সুবোধ সঙ্গীতের অনুষ্ঠান, প্রথম আলোয় সেতার পরিবেশন করবেন পণ্ডিত সমরজিৎ সেন, রাগ যোগিয়া ও মঙ্গল ভৈরব। 6:30 এই মহাজীবন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কথা শুনবেন এই মহাজীবন অনুষ্ঠানে। 6:40 আগামীকাল সকালে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 6:55 কৃষক বন্ধুদের জন্য কৃষিক্ষেত্রে গবেষণা ও সম্প্রসারণ, এ বিষয়ে বলবেন প্রফেসর অরুণাশিস গোস্বামী। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান তামিলনাড়ুর কোদাইকানাল, উপস্থাপনায় থাকবেন স্পন্দন দাস।

7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, স্বরূপা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, শুনবেন অনুষ্ঠানের প্রথম পর্ব। 8:45 যুব মনে গানে গানে, সম্পাদনা ঋতব্রত দে, শুনবেন 237তম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার পরিবেশনায় বিশ্বজিৎ সরকার, রাগ নটভৈরব, তবলা সহযোগিতায় সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন রমা ঘোষ। 10:30 রামধনু, রামধনু অনুষ্ঠানে শুনবেন নজরুল গীতি দেবস্মিতা দাসের কণ্ঠে, লোকগান সঙ্গীতা রায়ের কণ্ঠে। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় থাকবেন রমা ঘোষ। 11:15 রজনীকান্তের গান, উপস্থাপনায় সোনালী দত্ত। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় থাকবেন সম্পূর্ণা চক্রবর্তী। 12:30 রবীন্দ্রসঙ্গীত, বেলা 1:00 নাটক ফাঁদ রচনা চিত্তরঞ্জন সেনগুপ্ত, বেতার নাট্যরূপ শামসুন নাহার প্রযোজনা কল্লোল দত্ত। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 3:30, বিকেল 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। এই অনুষ্ঠানে শুনবেন দিগন্ত, উপস্থাপনায় থাকবেন রীনা গড়াই দত্ত। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। আজকের ক্যাম্পাস আড্ডা সোনারপুর মহাবিদ্যালয়, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, শুনবেন প্রথম পর্ব আগামীকাল বিকেল 4:50 ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানটি শুনবেন। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন পঙ্কজ চক্রবর্তী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। 6:20 ক্ষেত খামারের কথা উত্তম সর্বোত্তম, আলোচনায় মাধবী মুখোপাধ্যায়, সাধন কুমার বাগচি, চৈতালি মল্লিক, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন ডায়াবেটিক ও প্রেশার রোগীর ডায়েট, এ বিষয়ে বলবেন শাশ্বতী পাল সাহা। 7:00 যুববাণী থেকে অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় ত্রিশেতা সাঁতরা। 8:15 আগামীকাল রাতে বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 আগামীকাল রাতে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন সেতার পরিবেশনায় পণ্ডিত বিশ্বজিৎ সরকার, রাগ যোগ কৌশ, তবলায় সহযোগিতায় সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। হারানো দিনের গানের বিষয়টি আগামীকাল একটু বলে দিই। সারাদিন উদযাপন, সারাদিন স্মৃতিচারণ, তারপর নামে আধার আসে নির্জনতা, পান্থ খোঁজে আশ্রয়, অতৃপ্ত বাসনা চায় পুনরায়োজন। কবির কথায় অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে, ছায়ায় যেন ছায়ার মতো যায়, ডাকলে আমি ক্ষণেক থামি হেতায় পারি ধরবে সে, এমন নেই আছে রে কন্যায়। মহানায়কও তো মানুষ, অপূর্ণ ইচ্ছেগুলো একজোট করে ডাক তো তিনিও দিতে পারেন। দেখাই যাক না কি হয় আগামীকাল হারানো দিনের গানে, সব জানাবেন, গান শোনাবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। শুনলেন আগামীকালকের হারানো দিনের গানের বিষয়, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আর এখন শুনবেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কৌশিক কানাড়ার আগে সরোদ, শিল্পী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রঘুনাথ নন্দী। এখন সরোদ।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আর আজ শুনলেন কৌশিক কানাড়া রাগে শরদ। শরদে ছিলেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করলেন রঘুনাথ নন্দী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি প্রবীর ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের চাহিদা সম্পর্কে শহরের স্থানীয় সংস্থাগুলিকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
1: বিশ্বব্যাপী বাণিজ্যে অনিশ্চয়তা ও এল নিনোর প্রভাব থাকা সত্ত্বেও ভারতের আর্থিক বিকাশ হার 7-8% বেশি গতিতে এগিয়ে চলেছে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা মন্তব্য করেছেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCR ভারতের সার্বভৌম রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে।
0: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
1: ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রাক্তন কমান্ডার এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছেন।
0: নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1204, নিখোঁজ এখনও 4000-এরও বেশি। নেপালের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহলকে ত্রাণ ও উদ্ধার কার্যে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসংখ্যা বৃদ্ধি ও ভবিষ্যতে জলের চাহিদা সম্পর্কে

0: শহরের স্থানীয় সংস্থাগুলিকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাদের জন্য চিন্তন শিবিরের আয়োজনেরও পরামর্শ দিয়েছেন। জলশক্তি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত জল বিষয়ক দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি আজ সভাপতিত্ব করেন। তিনি জল সাশ্রয়ী প্রযুক্তির ব্যাপক ব্যবহারের উপর জোর দেন। এছাড়া ভারতীয় প্রস্তুতকারক ও সংশ্লিষ্ট অংশীদারদের দক্ষতার সমাধান উদ্ভাবন ও তার প্রসার ঘটাতে সক্ষম করে তোলার লক্ষ্যে তিনি বিশেষ প্রদর্শনী ও কর্মশালা আয়োজনের পরামর্শ দেন। জন অংশীদারিত্ব বা জনভাগিদারির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জল উৎসব আয়োজনের পরামর্শ দেন। তিনি জলাশয় বা জলধারার তলদেশ থেকে পলি অপসারণের কাজকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করার এবং এজন্য সুস্পষ্ট মানদণ্ড ও আদর্শ পরিচালন পদ্ধতি এসওপি তৈরির আহ্বান জানান।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে আয়োজিত G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা ভারত ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এক সাক্ষাৎকারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ভারতের অর্থনীতিকে অত্যন্ত শক্তিশালী বলে অভিহিত করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তা এবং এল নিনোর প্রভাব থাকা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক বিকাশ হার 7-8% বেশি গতিতে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে।
2: What we're doing really is that you need three pillars to work for job creation. The first one is infrastructure, both physical and human. So bridges, roads, airports, power, water, digitization. India is doing a great deal of work on that front. The second is human infrastructure. So, you know, skilling, education and the like, healthcare. Again, much work going on, although more to be done there. I think the whole skilling and education ecosystem in India needs to be tuned even closer to where the jobs are going to come from in the future and what the private sector would want to do with you.
0: জি টোয়েন্টি মঞ্চে অর্থমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ম্যানেজিং ডাইরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ভারতের ক্রমবর্ধমান আর্থিক বিকাশের ধারা নিয়ে আলোচনা করেন।
1: জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCR ভারতের সার্বভৌম রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে। এর কারণ হিসেবে ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি, জোরালো ব্যক্তিগত চাহিদা ও সরকারি বিনিয়োগ এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার কথা উল্লেখ করেছে। শক্তিশালী ব্যক্তিগত চাহিদা ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7%-এরও বেশি উচ্চ বৃদ্ধির হার বজায় রেখেছে বলে সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে।
0: রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে মার্কিন ডলার থেকে ভারতীয় টাকার ফরেক্স সোয়াপ সুবিধার আওতায় 31 আগস্ট পর্যন্ত মোট 136.3 বিলিয়ন মার্কিন ডলার জমা পড়েছে। এর মোট অর্থের সিংহভাগই এসেছে ফরেন কারেন্সি নন রেসিডেন্ট ব্যাংক বা FCNRB আমানত থেকে। এর পরিমাণ 127.2 বিলিয়ন ডলার। পাশাপাশি ওভারসিজ ফরেন কারেন্সি বা বরোয়িংস বা OFCB মাধ্যমে 5.26 বিলিয়ন ডলার বা এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িংস ECB মাধ্যমে 3.89 বিলিয়ন ডলার এসেছে।
1: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মধ্যে বৈঠকের পর উভয় দেশ ক্রিটিক্যাল মিনারেল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিষয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে অনুষ্ঠিত G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে গতকাল এই দুই নেতা সাক্ষাৎ করেন। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও তার নিরাপদ সরবরাহ ব্যবস্থাকে ভারত মার্কিন অর্থনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়। এছাড়া অর্থমন্ত্রী ভারত মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক বৈঠকে যোগ দিতে চলতি বছরের শেষের দিকে নতুন দিল্লি সফরের জন্য বেসেন্টকে আমন্ত্রণ জানান।
0: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি মাসের শেষের দিকে নতুন দিল্লিতে হতে চলা 18 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আয়োজক দেশ হিসেবে ভারত 12-13 সেপ্টেম্বর নতুন দিল্লি ভারত মণ্ডপে এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ব্রিক্স সদস্য সহযোগী দেশগুলির নেতাদের পাশাপাশি বিশেষ আমন্ত্রিত অতিথিরাও অংশ নেবেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
1: ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পদক্ষেপগুলি পর্যালোচনা করতে বাণিজ্য বিষয়ক যৌথ কর্মগোষ্ঠী বৈঠক করেছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল ভার্চুয়াল মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে আফগান নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা, বাণিজ্য প্রক্রিয়া সহজ করা ও শুল্ক সংক্রান্ত সহযোগিতা, ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা, ওষুধ ও কৃষিপণ্যের বাণিজ্য, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা, পণ্য পরিবহন ও বিমান যোগাযোগ বৃদ্ধি এবং বন্দর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে।
0: ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামী 4 সেপ্টেম্বর EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণ

0: পর্যবেক্ষণকারী উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে ভোর 2:55 উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে। তিনি বলেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
1: কলকাতা সহ রাজ্যের স্টার্ট আপ ইকোসিস্টেম আরও দ্রুত গতিতে বৃদ্ধির লক্ষ্যে ষষ্ঠ রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ অ্যান্ড অন্ত্রপ্রনারশিপ রাইজ কনক্লেভ 2026 আগামী 26 সেপ্টেম্বর সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে শুরু হচ্ছে। সিএসআইআর আইআইসিবি, সিএসআইআর সিজিসিআরআই, সিএসআইআর সিএমইআরআই, সিএসআইআর আইএমএমটির যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনের এই সম্মেলনে বিকশিত ভারত 2047-এর উদ্ভাবন ও উদ্যোক্তা এই ভাবনাকে কেন্দ্র করে স্টার্ট আপ, শিল্প, শিক্ষাঙ্গন, উদ্ভাবক প্রযুক্তি সংশ্লিষ্টদের একত্রিত করবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী উপস্থিত থাকবেন বলে সংস্থার ডিরেক্টর প্রফেসর বিভা ট্যান্ডন আজ জানিয়েছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রাক্তন কমান্ডার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিত্র। ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাসের সভাপতিত্বে অযোধ্যার মনিরাম দাস ছাউনিতে অনুষ্ঠিত ট্রাস্টের বৈঠকের পর এই নিযুক্তির কথা ঘোষণা হয়। নবনিযুক্ত সিইও ট্রাস্টের প্রশাসনিক কাজকর্মের তদারকি এবং শ্রীরাম মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিচালনাগত দায়িত্ব পালন করবেন। ট্রাস্টের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক কৃষ্ণমোহন তিনজন নতুন সদস্যের নিয়োগের কথাও জানিয়েছেন। এরা হলেন অযোধ্যার প্রবীণ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচান্ডাকা এবং সিহবাদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর নির্মলা যাদব।
1: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় আজ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। পাশাপাশি গত ছ বছরেও এই ঘটনায় এফআইআর দায়ের না করায় মুম্বাই পুলিশের তীব্র সমালোচনা করেছেন আদালত। বিচারপতি সারং কোটওয়াল ও বিচারপতি রঞ্জিৎ সিং রাজা ভোঁসলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে কোনো তদন্তই অত্যধিক দীর্ঘ সময় ধরে চলতে পারে না। মামলার সঠিক তদন্ত নিশ্চিত করতে কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রয়োজন। আদালত পর্যবেক্ষণ করেছে যে পুলিশের করা তদন্তে সমাধানের চেয়ে বরং আরও বেশি প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার হিসেবে স্বল্প সময়ের জন্য কাজ করা দিশা সালিয়ান 2020 সালের 8 জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি আবাসিক ভবনের 12তলা থেকে পড়ে মারা যান। তখন মুম্বাই পুলিশ এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে রিপোর্ট নথিভুক্ত করেছিল। এর ঠিক এক সপ্তাহ পর 14 জুন অভিনেতা সুশান্তকেও তাঁর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। এর ফলে এই দুই মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। হাইকোর্ট সিবিআইকে এফআইআর দায়ের করতে এবং দিশার বাবা সতীশ সালিয়ানের বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে তদন্ত চলাকালীন কারো বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত তাকে অভিযুক্ত হিসেবে গণ্য করা যাবে না।
0: নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1204 এবং প্রায় 4000-এর বেশি এখনও নিখোঁজ। বৃষ্টি ও ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধার কাজ চলছে। গত মাসের 26 তারিখে নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ ও হিমবাহ ধসের ফলে সৃষ্ট হরপাবান নেপালের একাধিক শহর ও গ্রামগুলিকে বিধ্বস্ত করে দেয়। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আজ সেদেশের সংসদে বলেছেন, এই হরপাবানের ফলে সৃষ্ট বিপর্যয় হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের কঠোর সতর্কবার্তা। এর প্রভাব প্রশমনে আন্তর্জাতিক মহলকে দায়িত্ব ভাগ করে নেওয়ার তিনি আহ্বান জানান। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন দেশ ও বহুপাক্ষিক অংশীদারদের কাছ থেকে নেপাল ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা ও বস্তুগত সহায়তা পেয়েছে। ভারত নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
1: পাকিস্তানের নরওয়াল জেলার সিরাজ গ্রামে শতাব্দী প্রাচীন একটি হিন্দু মন্দির ভাঙার ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেছেন, বহু প্রাচীন এই হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দাজনক। কর্তৃপক্ষের উদাসীনতা এবং মন্দিরটি রক্ষা করায় ব্যর্থতা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের ঘটনা পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অরক্ষিত অবস্থা এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকারের উদাসীনতাকে প্রমাণ করে।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী নির্দেশনালয় DEA নতুন দিল্লির শাখা ও শ্রীলঙ্কা পুলিশের মাদক বিরোধী শাখা PNB-র যৌথ অভিযানে একটি পাকিস্তান ভিত্তিক মাদক পাচার চক্রের খোঁজ পাওয়া গেছে। পাচার চক্র

0: এর মাধ্যমে প্রায় 2 কোটি 10 লক্ষ ডলার অর্থমূল্যের মাদক শ্রীলঙ্কা থেকে আন্তর্জাতিক কালোবাজারে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ। মার্কিন দূতাবাস জানিয়েছে, গত মাসের 14 থেকে 29 তারিখের মধ্যে সন্দেহজনক দ্রব্য সহ একটি জাহাজ পাকিস্তান থেকে কলম্বোয়ে আসছে বলে তাদের কাছে খবর ছিল। স্নানের তোয়ালের মধ্যে মুড়ে রাখা মাদক মেটাফেমানিন পাওয়া গেছে বলে জানা গেছে। কয়েকজন পাক নাগরিক সহ একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
1: সরকার 2024 সালের তেনজিং নর্গে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ল্যান্ড অ্যাডভেঞ্চার ক্ষেত্রে বলজিৎ কৌর ও স্কালজাং রিজগিন, ওয়াটার অ্যাডভেঞ্চার ক্ষেত্রে রিমো সাহা এই পুরস্কার পেয়েছেন। জীবনকৃতি সম্মান পেয়েছেন শিবপ্রসাদ চামলি। প্রত্যেক পুরস্কার প্রাপককে একটি স্মারক শংসাপত্র ও 15 লক্ষ টাকা দেওয়া হবে। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025 সঙ্গেই এই পুরস্কারগুলিও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রাপকদের হাতে তুলে দেবেন।
0: চীনা মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানভি শর্মা সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে পাঞ্জাবের 17 বছরের তানভি শর্মা ডেনমার্কের আমালি গুলুচকে 21-17 পয়েন্টে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন। পুরুষদের ডাবলসে এশিয়ান গেমসে সোনাজয়ী জুটি সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি 21-11-16 পয়েন্টে মালয়েশিয়ার জুনেইদি আরিফ ও কাংখাই সিং জুটিকে পরাজিত করেছেন।
1: আইসিসি মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। 2027-এর 14-28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই খবর জানিয়ে বলেছেন, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতায় খেলবে।
0: নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 3-0 গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। প্রিমিয়ার লীগে আগামী সোমবার ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়।
1: অনুর্ধ্ব-17 জাতীয় দলের কোচ হয়েছেন মেহরাজউদ্দিন ওয়াডু। আপাতত 3 মাস বয়সভিত্তিক জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি। মূল পর্বে খেলার ছাড়পত্র পেলে চুক্তির মেয়াদ বাড়তে পারে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের চাহিদা সম্পর্কে শহরের স্থানীয় সংস্থাগুলিকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
0: বিশ্বব্যাপী বাণিজ্যে অনিশ্চয়তা ও এলনিনোর প্রভাব থাকা সত্ত্বেও ভারতের আর্থিক বিকাশ হার 7-8% বেশি গতিতে এগিয়ে চলেছে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা মন্তব্য করেছেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে।
1: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
0: ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রাক্তন কমান্ডার এয়ার মার্শাল জিতেন্দ্র মিত্র শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসাবে নিযুক্ত হয়েছেন।
1: নেপালে ভয়াবহ হরপাবনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1204, নিখোঁজ এখনও 4000-এর বেশি। আন্তর্জাতিক মহলকে ত্রাণ ও উদ্ধার কার্যে এগিয়ে আসার আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গানের অনুষ্ঠান। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আজ হারানো দিনের গানের অনুষ্ঠান বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারকে নিয়ে। শ্রী তরুণ মজুমদার, যার বেশিরভাগ চলচ্চিত্রই সাহিত্য নির্ভর, যার ছবিতে উঠে এসেছে যৌথ পরিবার এবং বাঙালি মূল্যবোধ, তাই তো তাঁর পরিচালিত ছবি দেখলে আজও বাঙালিরা নস্টালজিয়াতে ভোগে। যার চিত্র পরিচালনার মূলে ছিল নান্দনিকতা ও পরিশীলিত রুচিবোধ, যিনি বলেন তাঁর সিনেমা দেখে মানুষ যখন বাইরে আসবেন তারা যেন আরও একটু ভালো মানুষ হয়ে বের হন। আজ হারানো দিনের গান বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারকে নিয়ে। শুনব গান, সঙ্গে থাকবে গল্প। চলুন তাহলে প্রথম গানটি শুনে নিই, আলোর পিপাসা ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম আলোর পিপাসা। পরিচালনার প্রসঙ্গে তরুণ মজুমদার নিজেই লিখেছেন, আমার উদ্দেশ্য হল সবাইকে ডেকে আমার মনের কথা জানানো, আমার সুখের কথা, দুঃখের কথা, অভিজ্ঞতার কথা, স্বপ্নের কথা, আমি আমার মতো করে তাদের কাছে বলতে চাই। বন্ধু যেমন বন্ধুকে বলে আপনজনের মতো, তার এই উদ্দেশ্যকে তিনি সার্থকভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন একের পর এক বিখ্যাত সাহিত্যিকদের সাহিত্য অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করে। তরুণ মজুমদারের বেশিরভাগ চলচ্চিত্রই সাহিত্য নির্ভর বা সাহিত্য কেন্দ্রিক। তিনি একদিকে যেমন সাহিত্যিক মনোজ বসু, বনফুল, বিমলকর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও সুবোধ ঘোষের গল্প উপন্যাসের চলচ্চিত্রায়ন করেছেন, তেমনি স্বল্প পরিচিত লেখকের গল্প নিয়েও সিনেমা তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন।

লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনছিলেন কে জেগে আছো, কুহেলি ছবি থেকে। তরুণ মজুমদারের সঙ্গে তাঁর সমসাময়িক পরিচালকদের আন্তরিক সম্পর্ক বিদ্যমান ছিল সবসময়। সমকালীন পরিচালকরা তাকে তনুবাবু বলে রাখতেন। বয়সে প্রবীণ হলেও ছবি তৈরির কাজে উদ্যম ও আগ্রহের দিক থেকে তরুণ ছিলেন তরুণী। তরুণ মজুমদারের ছবি চলচ্চিত্রের ভাষা জানে, আর জানে রুচিশীল বাঙালিকে সুস্থ ও পরিচ্ছন্ন বিষয় উপহার দিতে। তরুণ মজুমদার স্বয়ং বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তিনি চান সিনেমা হল থেকে সিনেমা দেখে মানুষ যখন বের হবেন তারা যেন একটু ভালো মানুষ হয়ে বের হন। তরুণ মজুমদারের চিত্র পরিচালনার মূলে রয়েছে নান্দনিকতা ও পরিশীলিত রুচিবোধ। এই নান্দনিক মেজাজ ও পরিশীলিত রুচিবোধ ও বিনোদন রীতির দিক থেকে দেবকী বসুর চলচ্চিত্র ও কর্মের সঙ্গে তরুণের ছবির মিল অনেকটা পাওয়া যায়। মানসিকতার দিক থেকে ওরা যেন একই ঘরানার চলচ্চিত্রকার। অ্যাস্থেটিক রস ও লাবণ্যময়তা উভয়ের ছবির বিশেষ সম্পদ। এখন রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে পলাতক ছবি থেকে একটি দারুণ গান আপনাদের জন্য, রুমা গুহ ঠাকুরতা।

পলাতক ছবি থেকে গানটি শুনছিলেন রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে। বাঙালির যে গল্প বলার, গল্প শোনার ও গল্প লেখার সহজাত অধিকার আছে, তাতে একটি বিধিসম্মত শিলমোহরের ছাপ দিয়েছিল নিউ থিয়েটার্স। তার প্রতিটি ছবিতে এই সব কিছুর সন্ধান দিয়েছেন পরিচালক তরুণ মজুমদার। তরুণ মজুমদার একাধারে চলচ্চিত্রের চিত্রনাট্য, সংলাপ ও সঙ্গীত রচনা করেছেন। যাত্রী গোষ্ঠীর সঙ্গে চাওয়া পাওয়া, স্মৃতিচুকু থাক, কাঁচের স্বর্গ, পলাতক থেকে শুরু হয়েছিল, পরে এককভাবে পরিচালিত আলোর পিপাসা থেকে শুরু করে ভালোবাসার বাড়ি, এই সমস্ত পূর্ণাঙ্গ বাংলা ছবির মধ্যে 10টির কাহিনী তিনি নিজেই রচনা করেছেন।

0: পলাতক ছবি থেকে রুমা গুহ ঠাকুরতা, গীতা দত্ত এবং অন্যান্যদের কণ্ঠে গানটি শুনলেন। আরও একটি গান শুনে নেব, তারপর কথায় ফিরে আসছি। হেমন্ত মুখোপাধ্যায়।
1: সখী হে আমার জ্বরে অঙ্গ জ্বর জ্বর আমি প্রায় মরো মরো

তরুণ মজুমদারের ছবিতে রয়েছে বাংলা মাটির গল্প। তরুণ মজুমদার তথাকথিত আর্ট ফিল্ম না করেও দর্শকের কথা মাথায় রেখে কাজ করতেন, ফলে তার পরিচালনার জাদুতে আকৃষ্ট হয়ে শিক্ষিত চিত্রামোদীরা তরুণ মজুমদার নামটি দেখেই সিনেমা হলে ভিড় জমাতেন। কিছু জনপ্রিয় বিনোদন ফর্মুলা দিয়েও ছবি সফল করানো যায়, কিন্তু সেক্ষেত্রে ফর্মুলার জয় পরিচালকের নয়। তরুণ মজুমদার এর ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন রকম। তিনি সাহিত্যের কাহিনী নিয়ে তার সঙ্গে বিচিত্র ধরনের গল্প খুঁজে নিজ দক্ষতা

0: তুমি আসিবে।
1: পরপর দুটি গান শুনলেন বালিকা বধূ ছবি থেকে। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারপর রবীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন হারানো দিনের গান, আর আজ চিত্র পরিচালক তরুণ মজুমদারের পরিচালিত ছবিগুলি থেকে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। তরুণ মজুমদারের চলচ্চিত্রগুলির শিল্পমূল্য সর্বজন স্বীকৃত। অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন তাই বলেছেন, বাণিজ্যিক দিক থেকে তিনি সফল তো বটেই, বাংলা ছবির জগতে যারা একসময় স্বর্ণযুগ সৃষ্টি করেছিলেন, তরুণ মজুমদার তাঁদের মধ্যে অন্যতম। নিজ কৃতিত্বের স্বাক্ষর হিসেবে তরুণ মজুমদার সুদীর্ঘ ছয় দশক ধরে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিতে পেরেছেন। একদিকে দর্শকদের হৃদয় জয় করতে তিনি সফল, অন্যদিকে সমালোচকদেরও অকুণ্ঠ প্রশংসা পেয়েছেন তরুণ মজুমদার। এখন অনুপ ঘোষাল, গীতা চৌধুরী এবং অন্যান্যদের কণ্ঠে এই সুন্দর গানটি আপনাদের জন্য।

অন্যান্যদের কণ্ঠে নিমন্ত্রণ ছবি থেকে শুনছেন হারানো দিনের গান। আরও গল্প আছে বাকি, আরও গান আছে বাকি, কিন্তু এখন একটু আপনাদের জানিয়ে দিই আগামীকাল হারানো দিনের গানের বিষয়টি কি। আগামীকাল রাত ১১টায় হারানো দিনের গানের বিষয়টি আপনাদের একবার বলে দিই। সারাদিন উদযাপন, সারাদিন স্মৃতিচারণ, তারপর নামে আধার আসে নির্জনতা, পান্থ খুঁজে আশ্রয়, অতৃপ্ত বাসনা চায় পুনরায়জন। কবির কথায় অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে ছায়ায় যেন ছায়ার মতো যায়, ডাকলে আমি ক্ষণেক থামি হেথায় পারি ধরবে সে এমন নেই আছে রে কন্যায়। মহানায়কও তো মানুষ, অপূর্ণ ইচ্ছেগুলো একজোট করে ডাক তো তিনিও দিতে পারেন। দেখাই যাক না কি হয় আগামীকাল হারানো দিনের গানে। সব জানাবেন, গান শোনাবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আগামীকাল হারানো দিনের গানের বিষয়টি আপনাদের জানিয়ে দিলাম। মূল অনুষ্ঠানে ফিরে আসছি এখন গান আরতি মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: অমন করে গাছ দে দুর্গা, আমার গাইতে সাজ হচ্ছে।
1: কে মানা করছে, গা না গা, গাইতে পারলে গা কেনে?
0: হইল সই, দেখে যা রে দেখে যা, ডাগর নয়ন

0: দুগ্গা রে, অ দুগ্গা, দুগ্গুনি বুঝিস
1: কি?
0: দুগ্গুনি বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো হুসুস হুসুস করে খালি ধুকপুক ধুকপুক করছে, কেন বল দিনি?
2: শবনে সে মাস চেনা গোর ভরা ভাদুর মাসে

0: Seçim.
1: বাংলা গানটি শুনছিলেন আরতি মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছাড়াও তিনি তিনটি হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তরুণ মজুমদার, মনোজ বসুর আংটি চ্যাটার্জির ভাই, গল্প অবলম্বনে 1969 সালে বাংলা পলাতক ছবির হিন্দি রিমেক রায়গীর নির্মাণ করেন। বিমল করের বালিকাবধূ উপন্যাস অবলম্বনে বাংলা বালিকাবধূ ছবির হিন্দি রিমেক বালিকাবধূ নির্মাণ করেন 1976 সালে। মহাশ্বেতা দেবীর রুদালি নাটক অবলম্বনে হিন্দি ছবি রুদালি নির্মাণ করেন। এছাড়াও বাংলা চলচ্চিত্র কথা ছিল তিনি উড়িয়া ভাষায় নির্মাণ করেন, যার নাম আকুয়া কথা। তার চলচ্চিত্রের বিশেষ বৈশিষ্ট্য রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, প্রচলিত ও স্বরচিত গান ব্যবহার, যা বাংলা চলচ্চিত্রের এক আলাদা প্রাপ্তি। গান নিয়ে সিনেমায় নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন তরুণ মজুমদার।
2: লাঠি খেয়ে আর কতদিন মরবি তোরা, একবার রুখে দাঁড়া, একবার রুখে দাঁড়া, একবার রুখে দাঁড়া, একবার

গানটি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের সার্থক চলচ্চিত্রায়ন যদি কেউ করে থাকেন, তিনি তরুণ মজুমদার। তাঁর ছবিতে বারবার রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করে হিট করানোর ফর্মুলাকে অনেক বোদ্ধা বিদ্রুপ করেছেন। তারা বলেছেন, নতুন গানে যদি ছবি হিট না করে, তাই তরুণবাবু ছবিতে রবীন্দ্রসঙ্গীতকে এত প্রাধান্য দেন। তরুণবাবু প্রত্যুত্তরে বলেছেন, রবীন্দ্রসঙ্গীত হল সেই স্পর্শমণি যার স্পর্শে সবকিছু শোনা হয়ে যায়। আর একজনের নাম না বললেই নয়, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। তরুণ হেমন্ত জুটি রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে রবীন্দ্রসঙ্গীতকে এনে ফেললেন মূলধারার স্রোতে। জীবনপুরের পথিক, এখন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনছিলেন। এবার একটা ছোট্ট গল্প বলি। টালিগঞ্জ স্টুডিওর কাছেই থাকত কিশোরীটি ও তার পরিবার। তাদের পাড়ার গলিতে একদিন এসে দাঁড়ালো এক মস্ত গাড়ি। তার থেকে নামলেন তখনকার সেরা নায়িকা। মাথায় ঘোমটা দেওয়া, চোখে সানগ্লাস, পাড়ার সব বাড়ির ছাদ বারান্দা জানলায় ভিড় সেই নায়িকাকে দেখতে। কৌতূহল সবার মনে, সবার মুখে একটাই নাম, ওই দেখো সন্ধ্যা রায়, ওই দেখো সন্ধ্যা রায়। তরুণ মজুমদারের বালিকাবধূ ছবির নায়িকা খুঁজতে সন্ধ্যা রায় এসেছেন। কিশোরীটির বাবাকে রাজি করানোর দায়িত্ব পড়েছিল স্বয়ং সন্ধ্যা রায়ের কাঁধে। কিশোরীর নাম ইন্দু, যিনি হলেন কলকাতা থেকে বম্বে কাঁপানো নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়। ঠিক এমনভাবেই রেল স্টেশন থেকে তাপস পালকে দাদার কৃত্যের নায়ক করেন তরুণ মজুমদার। একের পর এক স্টার তৈরি করেছেন তনুবাবু। অয়ন বন্দ্যোপাধ্যায়, মৌহুমা রায়চৌধুরী, দেবশ্রী রায়, অভিষেক চট্টোপাধ্যায় সবাই তরুণ মজুমদারের আবিষ্কার ও তাঁর হাতে তৈরি শিল্পী। এমনকি গানেও তিনি আর হেমন্ত মুখোপাধ্যায় নিয়ে আসেন দুই তারা, অরুন্ধতী হোমচৌধুরী ও শিবাজী চট্টোপাধ্যায়। এখন শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুটি গান।

গানটি শুনছিলেন শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীত, ছবির নাম ভালোবাসা ভালোবাসা, তরুণ মজুমদার পরিচালিত। তার চলচ্চিত্রের বিশেষ বৈশিষ্ট্য ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, প্রচলিত ও স্বরচিত গান ব্যবহার, যা বাংলা চলচ্চিত্রের এক আলাদা প্রাপ্তি। আসলে আত্মপ্রচার বিমুখ আত্মমগ্ন শিল্পী বলেই তরুণ মজুমদার প্রায় নেপথ্যেই থেকে গেছেন। তবে এই কথা নির্দ্বিধায় বলা যেতে পারে, রুচিশীল সংস্কৃতি মনস্ক সাহিত্যানুরাগী বাঙালি দর্শক তাকে চিরদিন মনে রাখবে। মূল্যবোধ আর হৃদয় দিয়ে তিনি তার চলচ্চিত্র নির্মাণ করেছেন, এখানেই পরিচালক হিসেবে তিনি সার্থক ও স্মরণীয়। অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। হারানো দিনের গানের অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আড্ডায়, আমি গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন ও সুস্থ থাকবেন। গান শুনতে শুনতে বিদায় নেব কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 8 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:30 হয়ে 6 সেকেন্ড। একটু পরেই DTH বাংলার অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে পরবর্তী দু ঘন্টা শুনবেন বাংলা আধুনিক গান। আধুনিক গানের প্রথম শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানের পরবর্তী শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এতক্ষণ আধুনিক গান শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী লোপামুদ্রা মিত্র।

গাল ফুলুনি কুকুমুনি খাই বকুনি রোজ, স্বপ্ন রাতে ঘুমের সাথে ভোর হলে নিখোঁজ, দৌড়ি ছিঁড়ে পরের ভিড়ে সব কেমন সুন্দর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। লোপামুদ্রা মিত্রের পর এবারের শিল্পী মনোময় ভট্টাচার্য। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে পরপর কয়েকখানি আধুনিক গান শুনবেন।

মনটাকে শুধু বড় করে রেখো, কাছে থেকে দূরে অনন্তে, শেষ থেকে ফের শুরু হবে খেলা চিরনব।

আধুনিক গান শুনলেন মনুময় ভট্টাচার্যের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে একটি ঘন্টা দুটো থেকে তিনটে শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে সাপ মোচন ছায়াছবি থেকে গান শুনবেন, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, তার কণ্ঠে পরপর কয়েকটি গান সাপ মোচন ছায়াছবি থেকে।

বসে আছি পথ যে ফাগুনেরও।

শুনছেন বাংলা ছায়াছবির গান, বাংলা ছায়াছবি গান শুনছেন। সাপমোচন ছায়াছবি থেকে এতক্ষণ গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে দ্বৈত কণ্ঠে গান শুনবেন সাপমোচন ছায়াছবির চিন্ময় লাহিড়ী এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এবারে শঙ্খ পয়লা ছায়াছবি থেকে গান শুনবেন, প্রথমে মান্না দে, তারপরে লতা মঙ্গেশকর।

লম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় যে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে, ভিয়েতনাম এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক আমি বার্তা।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়?

থেকে লিপস্টিক কোন থাকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্টু চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে, এক্সপ্রেশন এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্ত আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম, এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।

শঙ্খ বেলে ছায় ছবি থেকে গান শুনছেন। এবারে দ্বৈত কণ্ঠে একখানি গান, মান্না দে এবং লতা মঙ্গেশকর, তারপরে আর একখানি গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শঙ্খবেলা ছায়াছবি থেকে একখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শঙ্খবেলা ছায়াছবির পরে এবারে জয় জয়ন্তী ছায়াছবি থেকে গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

0: জয় জয়ন্তী ছায়াছবি থেকে পরবর্তী গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ছড়াটা তো বেশ, তারপরে কি টুকুতে মন ভরে কি হল কি হল কারো যে মুখে কথা সারে না।

আমার প্রান্তে। এবার আমার ছড়াটা কেমন? কি হলো কারো যে মুখে কথা সারে না, চোখের কোনা আর কেন পড়ে না? পটল তুলতে গিয়ে আন্টি ভুলে এই কলার খোসাটা ভাই ফেলেছে তুলে। এত কি সাহায্যে সে হার মানে রে, পড়লে উঠতে হবে সে জানে রে। এত কি সাহায্যে সে হার মানে রে, পড়লে উঠতে হবে সে জানে রে। কথা যতই হোক হাজার পিছল ভাগ্যের ফিরে মেয়ে বলছে যা। ওরে আন্টি রে ধর গলা আছে।

জয় জয়ন্তী ছায়াছবি থেকে এবারে শিপ্রা বসু এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে গান শুনবেন।

শিবরায় বসুর পর পরবর্তী গান আরতি মুখোপাধ্যায় এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে শুনছেন জয় জয়ন্তী ছায়াছবি থেকে গান।

সাগরিকা ছায়াছবি থেকে এবারে আরেকখানি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। সাগরিকা ছায়াছবি থেকে পরবর্তীতে পরপর কয়েকখানি গান শুনবেন। প্রথম গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সাগরিকা ছায়াছবি থেকে গান শুনছেন। এবারের গানটি সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কাদো দেহ পড়ি কাটিয়ার জুড়ি, কাদো পেট ছিড়ে কাটি নাড়ি ঘুড়ি, আমাদের চির সাথী কাটিয়ার ছুরি, আমাদের চির সাথী কাটিয়ার ছুরি, জমের দম্ভ ভেঙে
1: খুঁজে বড়াই করি
0: আমরা মেডিকেল কলেজে পড়ি, আমরা মেডিকেল কলেজে পড়ি।
2: শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

ঝাঁঝুবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে পরবর্তী একটি ঘন্টা শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে শুনবেন নজরুল গীতি ফিরোজা বেগমের কণ্ঠে, পরপর কয়েকখানি গান ফিরোজা বেগমের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে শুনলেন নজরুল গীতি, এবারে শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নীলা মজুমদার।

রজনীকান্তের গান শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। নানা রঙের গানে এবারে শুনবেন লোকগীতি, শিল্পী অমর পাল।

আজকের শেষ গান অমর পালের কণ্ঠে। আজকের নানা রঙের গান এখানে শেষ করব, এই গানটি দিয়ে নানা রঙের গান শেষ হবে। শিল্পী অমর পাল।

নানা রঙের গান এখানে শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: এখন প্রভাতী প্রভাতীর প্রথম পর্বে শুনব খেয়াল শিল্পী পণ্ডিত তুষার দত্ত রাগ ভৈরব

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত তুষার দত্ত, রাগ ভৈরব। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সরোদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত।

0: আমরা শুনলাম শরদ, শিল্পী ছিলেন পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত। এই সঙ্গে শেষ হল প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

দাঁড়াও আমার আখিরও আগে, গানটি শুনলাম সুতপা ভট্টাচার্যের কণ্ঠে, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আপনারা শুনছেন 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর ইন্দ্রাণী।

হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোসলের কণ্ঠে গানটা শুনলাম। এই গানটা শোনানোর তাৎপর্য এটাই যে মন নিয়ে ছবিতে এই গানটা ব্যবহার করা হয়েছিল। আমরা জানি যে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন ছবিতে ব্যবহার করা হয়েছে, বাংলা হিন্দি, কিন্তু এটা যেহেতু আনন্দধ্বনি তো বাংলা ছবিতে ব্যবহার করা হয়েছিল। আর এই ছবিটা উল্লেখযোগ্য উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর জন্য, শতবর্ষে মহানায়ক। এর পরের গান সুপ্রকাশ ঘোষালের কণ্ঠে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ছড়ে।